0: वंदे मातरम
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 19শে জুন 2026 খ্রিস্টাব্দ, 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 10 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6:20 হয়ে 34 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 30 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 19 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 19 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত, আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعم ما هي

وَأَنفُسَكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ ۗ

ليس عليكم هداهم ولكن الله يهدي من يشاء

في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف

صدق الله العظيم. অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে খোদার পথে দান করো অথবা গোপনে দরিদ্রদের দাও, উভয়ই তোমাদের জন্য কল্যাণময় এবং তোমাদের পাপরাশি ক্ষমা করা হয়। তোমরা যা কিছু করো খোদা তা উত্তম রূপে জানেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে সৎপথে পরিচালিত করার শক্তি দিবার ক্ষমতা তোমার নাই, বরং আমি যাকে চাই সৎপথে পরিচালিত করি। তোমরা যা কিছু দান করো তা তোমাদেরই কল্যাণের জন্য, কেবল খোদার সন্তুষ্টির জন্যই নিজ সম্পদ থেকে মুক্ত হস্তে দান করো। তোমরা নিজেদের বিশুদ্ধ সম্পদ থেকে যা কিছু দান করবে তার পূর্ণ প্রতিদান তোমরা অবশ্যই পাবে এবং তোমরা কোনরূপ ক্ষতিগ্রস্ত বা অত্যাচারিত হবে না। যেসব দরিদ্র লোক খোদার পথে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত থাকায় অর্থ উপার্জন করতে সুযোগ পায় না, সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো।

0: তারা কারো কাছে কোনো কিছু চায় না বলে অবুঝ লোকেরা তাদের ধনী লোক বলে মনে করে, কিন্তু তুমি তাদের চেহারা দেখলেই চিনতে পারবে। তারা ব্যাকুলভাবে কারো কাছে কখনো কিছু চায় না। তোমরা নিজেদের পবিত্র সম্পদ থেকে যা কিছু দান করো, আল্লাহ তা সবই জানেন।
1: সুভাষিততে শুনলেন কোরআন থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজ কি কি অনুষ্ঠান রয়েছে। আজ 19 জুন শুক্রবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, খরিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ, বলবেন ডক্টর মলয় কুমার ভৌমিক। আপনার স্বাস্থ্য সকাল 6:40, রোগ নিরাময়ে যোগা, শুনবেন প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনে থাকবেন সুচিস্মিতা গুপ্ত এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, জানা অজানা সকাল 8:00। ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র দ্বিতীয় পর্ব, বলবেন সুনীত রায়। 8:05 নিরাময়, বর্ষাকালে ত্বকের সমস্যা ও তার নিরাময় বিষয়ে ডক্টর সুরজিৎ গড়াইয়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির মন্ত্র সত্যমেব জয়তে, বলেছেন নন্দলাল ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা, 9:30 দ্য আকাশবাণী পডকাস্ট, প্রযোজনা সময়িতা দাস, অতিথি ডোকরা শিল্পী গীতা কর্মকার। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনে অর্ণব চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। 12:00 শ্যামা সঙ্গীত শুনবেন তনুশ্রী সিনহা রায়ের কণ্ঠে। 12:15 লোকগীতি শুনবেন অমিত গুহর কণ্ঠে। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল কাজের খোঁজে, অতিথি ঋতুপর্ণা পাত্র প্রকাশক, উপস্থাপনে থাকবেন অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গান পূর্ণচন্দ্র সোরেন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। এরপর বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দুর্গাদাস সোরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন বিতান্দে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা। সন্ধ্যে 6:05 সাঁওতালি গান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান। ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিবর্তনশীল প্রেক্ষাপট, আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা ও প্রধান মুর্মু। 6:38 কৃষি কথার আসর, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকীকরণ, ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। গ্রীষ্মকালীন ফসলে মাকড়ের সমস্যা এবং তার প্রতিকার, ডক্টর কিঙ্কর সাহার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, শিরোনাম জীবনে জীবনযোগ, বলবেন রাহুল তিওয়ারি। 8:00 নাটক নটবরের শেষ সংলাপ, রচনা তপন পাল, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনন্যা দার কণ্ঠে। 9:50 ভজন তুরবান বেরার কণ্ঠে। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শুনবেন দেবিকা ঘোষের কণ্ঠে। 10:50 আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, শুনবেন 146তম পর্ব।
6:45 ভজন শুনবেন তুরবান বেরার কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় থাকবেন সৃজনী পাল। 8:30 নজরুলগীতি শুনবেন দেবিকা ঘোষের কণ্ঠে। 8:50 লোকগীতি অমিত গুহর কণ্ঠে। 9:00 শ্যামাসঙ্গীত তনুশ্রী সিনহা রায়ের কণ্ঠে। 9:10 রসধারা পূজা মিশ্রর উপস্থাপনায়। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পলাশ কুড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অ্যারিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুলগুলশন। 7:10 লোকগীতি অমিত গুহর কণ্ঠে। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলায় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। ভারত ও স্লোভেকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2004

0: পূর্ব আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশই একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। তিনি উল্লেখ করেন যে প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। শ্রী মোদী জানান, এভিয়ানে অনুষ্ঠিত G7 বৈঠকে তিনি আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, G7 শীর্ষ সম্মেলনে ভারতের বার্তা ছিল স্পষ্ট, বিশ্বের সমৃদ্ধি তখনই টেকসই হবে যখন তার সুফল সবার কাছে পৌঁছবে এবং প্রযুক্তি প্রকৃত সুফল মানবজাতি তখনই পাবে যখন তার উপর ভরসা ও আস্থা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে অস্থিরতা ও বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে ভারত ও ফ্রান্স নিজেদের মধ্যে অংশীদারিত্ব, আস্থা, স্থিতিশীলতা ও সহযোগিতার একটি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। তিনি জানান, উভয় দেশ তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে। আগামী বছর দুটি দেশ যৌথভাবে 30 উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এই উপগ্রহ বিশ্বজুড়ে খাদ্য, পানীয় জল ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর সরকারের 12 পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। তিনি উল্লেখ করেন যে গত 12 ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয়, উদ্ভাবনী সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলনের ভিভাটিক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টিও তুলে ধরেন।
1: Is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: ফ্রান্স ও স্লোভেকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য এভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলনে একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসির প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথ্যতার জন্য বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করেছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন।

0: কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। এদিনের অনুষ্ঠান থেকে 15 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পটি ক্ষুদ্র নতুন শিল্পোদ্যোগীদের উৎসাহ দান করবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে বলেও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হবে। এই কিস্তির মাধ্যমে 2,18,00,000 বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটির সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন, যেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বর আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনধারা প্রকৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বেতুলে সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজাও দেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারকে 6-0 বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড, এছাড়া কাইল ল্যারিন ও নাথান সালিবা একটি করে গোল করেন ও কাতারের মোহাম্মদ মানায় একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ বির অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 হারিয়ে দিয়েছে। সুইজারল্যান্ড হয়ে জোহিনী মানজাবি 74 ও 90 মিনিটে দুটি ও রুবেন ভার্গেস 84 মিনিটে ও গ্রানিট জাকা দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একটি করে গোল করেন। এছাড়া গতকাল চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 ড্র হয়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। আগামীকাল কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা ড্র হয়েছে। খবর শেষ হল, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন খারিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ। এ বিষয়ে বলছেন চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের শস্যবিদ ডক্টর মলয় কুমার ভৌমিক।
1: খারিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ করে কৃষক বন্ধুরা যথেষ্টই লাভবান পেতে পারেন, কিন্তু তাদেরকে প্রথম থেকেই প্রস্তুতি এমনভাবে নিতে হবে যে তারা কতটা এলাকায় কীভাবে তারা চাষ করে থাকবেন, ধান চাষ করবেন। একসময় এই বাংলাতেই চাষ হতো প্রায় কয়েকশো রকমের দেশি সুগন্ধি ধান, কিন্তু উচ্চ ফলনশীল ধানের সবুজ বিপ্লবের জোয়ারে অন্যান্য দেশি ধানের সঙ্গে হারিয়ে গেছে অধিকাংশ দেশি সুগন্ধি জাত। তবে পুরোপুরি তা কিন্তু এখনও নষ্ট হয়ে যায়নি, এখনও রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে চাষ হয় বেশ কিছু অসাধারণ গুণসম্পন্ন দেশি সুগন্ধি ধানের জাত। যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চাষ হয় কালো নুনিয়া, কালো জিরা, তুলাইপাঞ্জি, গন্ধেশ্বরী, চিনি সক্কার, কাটারি ভোগ, কাতান ভোগ প্রভৃতি ধান। তেমনি লাল কাঁকুড়ে মাটি অঞ্চলের উপযোগী জাতগুলো হলো রাঁধুনি পাগল, দানাগুড়ি, মহিষালা ধান, বাসমতি আমন, গোলাপ সরু, তুলসী ভোগ প্রভৃতি। আর গাঙ্গেয় পলিমাটি অঞ্চলে চাষ হয় বাদশাহ ভোগ, সীতাভোগ, গোবিন্দভোগ, গোপাল ভোগ, রাঁধুনি পাগল, খাসখানি, লোকাল বাসমতি জাতীয় ধান। দক্ষিণ চব্বিশ পরগনার লবণাক্ত খারীয় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য জাত হলো কনকচুর, কামিনী ভোগ, গন্ধমালতি, দাদশাল ইত্যাদি। এই সমস্ত সুগন্ধি ধানের জাতগুলো যেগুলো বললাম এগুলো মূলত জৈব পদ্ধতিতে চাষ করাই সবথেকে লাভজনক এবং শ্রেয়। সুগন্ধি ধান চাষে তবে অবশ্যই অপেক্ষাকৃত কম জল লাগে। জমিতে চাপান সার দেওয়ার আগে সেখানে ভালো করে জল বের করে দিতে হয় এবং পরে পুনরায় সেচ দিতে হয়, এবং রোয়ার সাত দিনের মধ্যেই গুচিতে চারা গাছ মরে গেলে যেমন ফাঁক পূরণ করতে হয়, তেমনি অতিরিক্ত গাছ থেকে থাকলে সুস্থ সবল চারাগুলো রেখে বাকিগুলো দিয়ে পাতলা করে দিতে হয়। এইভাবে কিছু সুনির্দিষ্ট পরিচর্যা গ্রহণ করার দরকার, যাতে করে প্রতি বর্গ মিটার এলাকায় নির্দিষ্ট সংখ্যক গাছ ঘনত্ব থাকে। তবে লম্বা দেশি জাতগুলোর ক্ষেত্রে রোয়ার 45-55 দিনের মাথায় গাছের উপরের দিকের 5-6টি পাতার ডগার 10-15 সেন্টিমিটার অংশ কেটে দিলে ঝড় বৃষ্টিতে বা অতিরিক্ত বাতাসে গাছের শুয়ে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, এর ফলে ধানের ফলন তথা গুণমান সেইভাবে কমে না। সঠিক সময়ে সুগন্ধি ধান কাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেরিতে ফসল কাটলে ধান ঝরে পড়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পরে মিলে চাল তৈরির সময় সহজেই ভেঙে যায়। আবার নির্দিষ্ট সময়ের আগেও ফসল কেটে নিলে সেক্ষেত্রে সমস্ত ধানগুলো সঠিকভাবে পুষ্ট না হওয়ার কারণে ফলন কমে যায়। তাই গাছে 50% ফুল আসার সাধারণত 35 দিনের মাথায়, যখন ধানের রসের বা আর্দ্রতার পরিমাণ শতকরা 20-22% থাকে, তখনই ধান কেটে ঝাড়াই মাড়াই করে ফসল তুলে নিলে সাথে সুগন্ধও যেমন ভালো থাকে তেমনি ফলনও তেমনি বেশি পাওয়া যায় এবং ধান ভাঙার পর গোটা চালের পরিমাণও বৃদ্ধি পায়। তবে ধান কাটা বা ঝাড়ার পর শুকনো করতে হবে হালকা রোদে বা ছায়াতে। এখন দেশি সুগন্ধি ধানের ফলন কম হলেও অর্থনৈতিক দিক থেকে এই ধানের চাষ বেশ লাভজনক, কারণ হিসেব করে দেখা গেছে যে এক বিঘে জমিতে উচ্চ ফলনশীল ধান যেমন স্বর্ণ বা স্বর্ণমাসুরি চাষ করে যা লাভ হয়, সুগন্ধি ধানের জাত যেমন কালো নুনিয়া, তুলাইপাঞ্জি, রাঁধুনি পাগল বা বাদশাহভোগ চাষ করে অনেকটা বেশি লাভ পাওয়া যায়। তবে বাসমতি ধরনের উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের চাষ করে কৃষক বন্ধুরা অন্ততপক্ষে যে বিঘা প্রতি 3-4 হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারেন। তো এই সুগন্ধি ধানের জাতগুলো যেগুলো বললাম তার ভালো ফলন পেতে গেলে যে সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হলো যে সঠিক সময়ে ফসল এমনভাবে চাষ করতে হবে যাতে করে ফুল আসা ও দানা পুষ্ট হওয়ার সময় ঠান্ডা আবহাওয়া বর্তমান থাকে এবং দানা পুষ্ট হওয়ার সময় মাটিতে রসের পরিমাণ কম থাকে। উঁচু ও উর্বর জমি নির্বাচন করতে হবে এবং দোঁয়াশ বা হালকা বেলে দোঁয়াশ মাটিতে চাষ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ খামারের সার প্রয়োগ করে সুপারিশ মাত্রায় রাসায়নিক সার যদি লাগে সেইটুকু প্রয়োগ করতে হবে। সরাসরি সারিতে বোনা ধানের ক্ষেত্রে সুগন্ধি ধানগুলো ভালো হয়। সঠিক সময় ফসল কাটা, তোলা এবং দেশি পদ্ধতিতে ধান ভাঙানো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং একটি নির্দিষ্ট জাতের ক্ষেত্রে ধান বা চালের ভালো রকম গুণগত বৈশিষ্ট্য তথা সর্বাধিক ফলন পাওয়া যেতে পারে যদি জাতটি তার নিজস্ব উৎপত্তি এলাকাতেই, যেটাকে বলি জিওগ্রাফিক্যাল জিআই ট্যাগ, ইন্ডিকেশন ট্যাগ, ওই এলাকাতেই করা যায় এবং সর্বোপরি চাষ সংক্রান্ত উন্নত কৃষি প্রযুক্তি অবলম্বন করা হয়, কারণ এক্ষেত্রে গুণগত মান এবং কাঙ্ক্ষিত ফলন দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সমস্ত জাতগুলো যে বললাম তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত কিছু জানার জন্য স্থানীয় যে কৃষি অধিকর্তা রয়েছেন, সহকৃষি অধিকর্তা, কৃষকবন্ধুদের সবসময় ওনাদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত এবং যে কোনো পরিচর্যা ব্যবস্থা বা অন্য বিজ্ঞানভিত্তিক চাষ সম্পর্কে তথ্য জানার জন্য কৃষকবন্ধুরা ওখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আপনারা উপকৃত হবেন। নমস্কার।
0: এতক্ষণ শুনলেন খারিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ, এ বিষয়ে বললেন ডক্টর মলয় কুমার ভৌমিক, শস্যবিদ, চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি অংশে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলার দু একটি অংশে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি অংশে। কৃষিকাজের জন্য জলহার খবর এখানেই শেষ হল। এর সঙ্গে সঙ্গেই শেষ হল আজকের চাষবাস।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
8: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
11: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
12: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
10: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আপনার স্বাস্থ্য।
1: আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর দুই পর্বে শুনবেন কথিকা রোগ নিরাময়ে যোগ। আজ শুনবেন প্রথম পর্ব, বলছেন যোগ ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
2: সামনেই আসছে 21 জুন বিশ্ব যোগ দিবস। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি এবং মানসিক বিভিন্ন সমস্যা নিরাময়ে সাহায্য করে, এবং তার মধ্যে অন্যতম হল বিভিন্ন হরমোনাল এবং মেটাবলিক বা বিপাকীয় সমস্যা। মেটাবলিক ডিসঅর্ডার বলতেই প্রথমেই আমাদের মনে আসে ডায়াবেটিসের কথা। প্রধানত দু ধরনের ডায়াবেটিস আমরা সাধারণ জীবনযাপনে পাই, টাইপ 1, যেখানে শরীরে ইনসুলিন তৈরি হয় না, এবং টাইপ 2, যেখানে

0: ইনসুলিনের ক্ষরণ কম হয় বা ইনসুলিনের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়, যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি। নিয়মিত যোগের অভ্যেস করলে টাইপ 2 ডায়াবেটিসের নিয়ন্ত্রণে যা অত্যন্ত কার্যকরী হয়, কারণ এটি অগ্নাশয়কে উদ্দীপ্ত করে ইনসুলিনের ক্ষরণ বাড়ায় এবং বিভিন্ন কোষগুলিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, যার ফলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় যে ডায়াবেটিস হয়, যাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি, সেই ক্ষেত্রে যোগাভ্যাস কিন্তু অনেকটাই আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তবে সেই ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন কোনো প্রশিক্ষকের থেকে একদম পর্যাপ্ত ট্রেনিং নিয়ে তবেই কিন্তু আপনারা অভ্যেস করবেন। যে কয়েকটি আসনের প্রত্যহ সঠিকভাবে অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তা হলো অর্ধমসেন্দ্রাসন, ধনুরাসন, পশ্চিম উত্থানাসন, ভুজঙ্গ আসন, মুন্ডুক আসন ইত্যাদি। এইগুলি অগ্নাশয়ের ওপর চাপ সৃষ্টি করে ইনসুলিনের উৎপাদন সক্রিয় করে এবং শর্করার বিপাক যে ক্রিয়া হয় সেটাকেও উন্নত করতে সাহায্য করে। এছাড়াও আর আমরা কি কি পাই না, কপালভাতি বা অনুলম বিলম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে কার্যকরী হয়। তবে এমনটা নয় যে আপনার অলরেডি ডায়াবেটিস হয়েছে এবং ডাক্তারের দেওয়া ওষুধ না খেয়ে আপনি শুধুমাত্র যোগাসনের দ্বারাই তার নিরাময়ের চেষ্টা করছেন, এমনটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি করব আমরা? যদি আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, মানে আপনার ওজন বেশি হয়, দীর্ঘদিন ধরে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা আপনার পরিবারে কারোর ডায়াবেটিস থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনি সঠিক খাদ্যাভ্যাসের সাথে প্রত্যেক দিন সঠিকভাবে যোগাসনের অভ্যেস করেন, তাহলে কিন্তু তা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। ডায়াবেটিস ছাড়া আরেকটি মেটাবলিক সমস্যা যা বর্তমানে কম বেশি প্রত্যেক মহিলার শরীরে দেখা যায় তা হল PMOS, মানে যাকে আমরা বর্তমানে পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম এবং এতদিন যাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে জানতাম। এই যে জীবনশৈলীজনিত যে সমস্যা তা কিন্তু একটি ভীষণভাবে হরমোনাল সমস্যা এবং যা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের চক্রকে সম্পূর্ণরূপে বিঘ্নিত করে এবং দেহে অ্যান্ড্রোজেন হরমোনের ক্ষরণ কিন্তু বাড়িয়ে দেয়। সঠিক যোগাসনের অভ্যাস এবং সঠিক খাদ্যাভ্যাস কিন্তু এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারে। সুপ্তবদ্ধ কোণাসন, ধনুরাসন, ভুজঙ্গাসন, নৌকাসন, স্বল্ভাসন, সেতুবন্ধ সর্বাঙ্গাসন, অর্ধকূর্মাসন এবং সূর্য নমস্কার, প্রত্যহ সঠিকভাবে অভ্যাস কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স প্রতিহত করতে পারে। আমি বারবার সঠিক কথাটির ওপর জোর দিচ্ছি, কারণ বর্তমানে বিভিন্ন মানুষ এই যোগাসনকে ব্যবসার জায়গায় নামিয়ে এনেছেন। তাই যোগাসন একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই যোগাসনের সঠিক ফল লাভ করতে গেলে কিন্তু সঠিক প্রশিক্ষকের কাছে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতেই এটি অভ্যেস করতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রোগ নিরাময় যোগ প্রথম পর্ব, বললেন যোগা ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।

সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকীতে। প্রচণ্ড গরমের পর এক পশলা বৃষ্টি আমাদের শরীর মন সবটাকেই ভালো করে দিয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধু বৃষ্টির জন্যে শরীর মন ভালো হয়ে গেছে এটা

0: কিন্তু একেবারেই ঠিক কথা নয়। আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে প্রত্যেক দিন আমাদের যোগাভ্যাস করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে। যারা যারা করেন তারা তো করেনি, কিন্তু যারা করেন না আজকে থেকে পণ করুন, শুরু করবেন যোগাভ্যাস। কেমন?
1: আজকের দিনের কথা দিয়েই শুরু করি প্রাত্যহিকে। আজ 19 জুন। প্রথমেই স্মরণ করব অক্ষয় কুমার বড়ালকে। অক্ষয় কুমার বড়ালের মধ্যাহ্নে কবিতার প্রথম কয়েকটি চরণ ছিল এইরকম: একেলা জগৎ ভুলে পড়ে আছি নদী কূলে, পড়েছে নধর বট হেলে ভাঙা তীরে। কলকাতার চোরবাগান অঞ্চলের এক সুবর্ণবণিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা কালীচরণ বড়াল, মাতা রানী বালা। রবীন্দ্রনাথের মতো অক্ষয় কুমারকেও বলা যায় বিহারীলাল চক্রবর্তীর ভাবশিষ্য। নিসর্গ, প্রেম, শোক এবং মানববন্দনা বিষয়ক কবিতা রচনায় তিনি স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন 1919 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 53 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে অমৃত লোকে পাড়ি দেন অক্ষয় কুমার বড়াল।
0: ১৯৯৭ সালের আজকের দিনে দেহাবসান ঘটে বিশিষ্ট চিত্রশিল্পী ও সুলেখিকা রানী চন্দর। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রমের ছাত্রছাত্রীদের নিয়ে দেশে বিদেশে অনুষ্ঠান করতেন, সেই সব অনুষ্ঠানে রানী চন্দর অবদান ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে ইত্যাদি বইয়ের কাজের জন্য তিনি বিখ্যাত। আজ রানী চন্দর প্রয়াণ দিবস।
1: শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক উমেশচন্দ্র দত্তের জন্ম দক্ষিণ ২৪ পরগনার মজিলপুরে। ব্রাহ্ম সমাজের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি উমেশচন্দ্র দত্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন। 40 বছর ধরে তিনি বামাবোধিনী পত্রিকা সম্পাদনা করেন। উমেশচন্দ্র দত্ত ছিলেন ধর্মসাধক ও ভারত সংস্কারক। নারী শিক্ষা অন্তঃপ্রাণ উমেশচন্দ্র দত্ত 1907 খ্রিস্টাব্দের আজকেরই দিনে প্রয়াত হন। 19 জুন।
0: প্রখ্যাত সরোদিয়া ও সেতার শিল্পী আলী আকবর খাঁয়ের জন্ম হয় বাংলাদেশের কুমিল্লাতে 1922 সালে। পিতা আলাউদ্দিন খাঁ, মাতা মদন মঞ্জুরি। মাত্র 3 বছর বয়সে তার কণ্ঠ সঙ্গীত শিক্ষা শুরু হয় পিতা আলাউদ্দিনের কাছে। পরে পুরোপুরি শরৎবাদ্যে নিজেকে সমর্পণ করেন আলী আকবর খাঁ। আলী আকবর খান তার পিতার মাইহার ঘরানাকে সঙ্গীত বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। নিখিল বন্দ্যোপাধ্যায়, শিশির কোনাধর চৌধুরী প্রমুখ গুণী শিল্পী তাঁর শিষ্য। সত্যজিৎ রায়ের দেবী হোক অথবা তপন সিংহের ক্ষুধিত পাষাণ, আলী আকবর খাঁয়ের সঙ্গীত পরিচালনা ছিল অনবদ্য। 2009 সালের আজকের দিনে 87 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ আলী আকবর খাঁ।

ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় টেস্টিউব শিশু দুর্গার জন্মের পেছনের মানুষটি ছিলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। মাত্র 50 বছর বয়সে 1981 সালের আজকের দিনে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের জীবন অবসান ঘটেছিল।

0: দেশবন্ধনা শুনছিলাম সমবেত কণ্ঠে। আপনাদের লেখায় আসি। এই পক্ষে আপনারা লিখছেন, জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পর পর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলিঘুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এ বিষয়ে আপনাদের অনুভূতির কথা। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com। আর চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুন মাসের এই পক্ষে জ্বরের নাম বিশ্বকাপ।
1: আর আজকের প্রথম চিঠি আমার হাতে, লিখছেন অশোক চক্রবর্তী, রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, বাঙালি সংস্কৃতিতে ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ কেবল একটি খেলার টুর্নামেন্ট নয়, এটি একটি সামাজিক এবং মানসিক উৎসব। চার দেয়ালে বন্দি বিশ্বে বিশ্বকাপ যখন আসে, তখন ভৌগোলিক সীমানাগুলো যেন মুছে যায়। লাতিন আমেরিকার ব্রাজিল কিংবা আর্জেন্টিনার জন্য হাজার মাইল দূরে বসে থাকা বাঙালির যে উন্মাদনা, তা সত্যিই অবিশ্বাস্য। ঘরের ছাদে পছন্দের দলের পতাকা ওড়ানো, বন্ধুদের সঙ্গে চায়ের কাপে ঝড় তোলা, এই সব কিছুই প্রমাণ করে যে খেলাধুলো কিভাবে মানুষকে এক সুতোয় বেঁধে ফেলেছে। আবেগের এক অদ্ভুত মহামারী, এই জ্বরের কোনো প্রতিষেধক নেই, আর কেউ তা খুঁজতেও চায় না। বিশ্বকাপ মানেই ঘুমহীন রাত। মধ্যরাতে বা ভোরবেলায় খেলা দেখার জন্য অ্যালার্ম দিয়ে ঘুমোনো, এবং প্রিয় দল হেরে গেলে পরের দিন বিষণ্ন মনে অফিসে বা ক্লাসে যাওয়া, প্রিয় বন্ধু বা পরিবারের সদস্যদের মধ্যেই দল নিয়ে চলে তুমুল তর্ক। তবে এই তর্কের মধ্যে কোনো হিংসা থাকে না, থাকে এক অদ্ভুত আনন্দ, যান্ত্রিক জীবনে এক টুকরো মুক্তি। আমাদের প্রতিদিনের জীবন বড্ড একঘেয়ে, অফিস, পড়াশোনা, জ্যাম আর ক্যারিয়ারের ইঁদুর দৌড়। বিশ্বকাপ জ্বর এই একঘেয়েমি থেকে এক ঝলক মুক্তি দেয়। চার বছর পর পর আসা এই টুর্নামেন্ট মানুষকে আবার তার শৈশবের সেই অনাবিল আনন্দে ফিরিয়ে নিয়ে যায়। বিশ্বকাপ জ্বর কিন্তু শুধু মনেই থাকে না, বাজারেও ছড়িয়ে পড়ে। প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনা, বড় পর্দায় খেলা দেখার জন্য নতুন প্রজেক্টর বা বড় টিভি কেনা, মধ্যরাতের আড্ডার জন্য চা স্ন্যাক্সের বিক্রিও বেড়ে যায়। সব মিলিয়ে এটি অর্থনীতিতেও একটা জোয়ার আনে। দিন শেষে ট্রফিটা যে কোনো একটা দেশেই ঘরে তোলে, কিন্তু এই যে এক মাস ধরে কোটি কোটি মানুষ একসঙ্গে হাসল, কাঁদল, একই আবেগে ভাসল, এটাই বিশ্বকাপের আসল সার্থকতা। এই জ্বর আসলে কোনো রোগ নয়, এটি হলো বেঁচে থাকার, উদযাপনের এবং ভালোবাসার এক উৎসব। নমস্কার দিয়ে শেষ করেছেন অশোক চক্রবর্তী, রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান থেকে।
0: তনুশ্রী ভট্টাচার্য থাকেন রবীন্দ্রনগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। লিখছেন, আমার নিজের ভাই 12 বছরের আর খুড়তুতো ভাই 8 বছরের। গ্রামের মাঠে তারা বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলত, বড়রা দলে নিত না, দুজনেই দুটো দল। 8 বছরের অবোধ শিশুটি বলে উঠত, ঝন্টু দাদা তুমি মারাদোনা, আমি পেলে। শুধু নামগুলোই তারা জানত, বাকিটা কল্পনা। এ গল্প 1986 সালের। এবার আসি 2026-এ। আমার 94 বছর বয়সী শ্বশুরমশাই প্রত্যেকটি খেলা দেখবেন, আগের থেকে ক্রীড়া সূচি তাকে যুগিয়ে দিয়েছি। উৎফুল্ল উত্তেজিত বাবা ঠিক করে ফেলছেন কোন দেশ কোন গ্রুপে যাবে কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে কে কে যাবে, কোন দেশের প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি, বিস্তর আলোচনা চলছে মাঝবয়সী ছেলের সঙ্গে, পাড়ার যুবকদের সঙ্গে। বিশ্বকাপ জ্বরে তিনি আক্রান্ত। কানে মেশিনটা লাগিয়ে দিতে দিতে আমার ছেলে জিজ্ঞেস করল, দাদা ভাই তুমি কি জন্য খেলা দেখো? প্রাক্তন অধ্যাপক আমার শ্বশুরমশাই একটু চুপ করে থেকে উত্তর দিলেন, আরে ওই যে গতি, গতি, মাঠের ওই দুরন্ত গতিটাই তো ফিল করি। এই বয়সে তো ক্রমশ স্থবির হচ্ছি, তাই ওই গতিটা আমার দেখতে খুব খুব ভালো লাগে। গতিটাই তো জীবন, যেটা এখন আমার কমে গেছে। ওই গতিটার উত্তেজনার আঁচ পোহাবো বলেই তো টিভির সামনে বসে পড়ি, নিজেকে বয়স্ক আর মনে হয় না, মনে হয় আমি বুঝি ছুটছি। বস, আমার পাশে বস, খেলাটা দেখ। নাতিকেও বুঝিয়ে দিলেন ফুটবলের মূল মন্ত্র। আমার শাশুড়ি মা এসে ওষুধ খাইয়ে দিয়ে হালকা বিদ্রুপ করে বললেন, পা ভেঙে বসে আছে আর উনি নাকি মনে করছেন উনি ছুটছেন, যত্ত সব। বাবা উত্তর দিলেন, পা ভাঙলেও মনটা তো ভাঙেনি।

0: বিশ্বকাপ ফুটবলটা পুরোটা দেখতে দেখতে আমার পা সেরে উঠবে, এই আমি বলে দিলুম। খুনসুটি চলতে লাগলো, আমি গেলুম আদা চা করতে। কে যেন বলে উঠল, দুই প্রতিপক্ষ রোনাল্ডো আর মেসি। তনুশ্রী ভট্টাচার্য, আপনার চিঠি পড়ছিলাম। আপনি লিখেছেন রবীন্দ্রনগর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠিতে যাব, তবে তার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এরপরের চিঠি লিখছেন অসিত কুমার দা, সূর্য সেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, প্রবল জ্বরে আক্রান্ত, অথচ না আছে কোথাও ডাক্তার, না পাওয়া যায় ওষুধ, ছটফট করছে রোগী। কথাগুলি একটু হেয়ালি মতো শোনালেও অবস্থাটা এমনই ছিল সেদিন। একটু পরিষ্কার করেই বলি, খেলা, বিশেষ করে ফুটবল পাগল কয়েকজন বাঙালি যুবক জীবিকার জন্য কর্মরত অসমের এক প্রান্তে পর্বত রাজ্যের গভীরে, যেখানে কার্যত কোনো যোগাযোগ মাধ্যমই কাজ করে না। অনেকদিন আগের কথা, তবু যতটা মনে পড়ে সেটা ছিল 86 বিশ্বকাপ। পৃথিবীর ফুটবল হৃদয়ে সেই বিশ্বকাপে দাপিয়ে বেড়াচ্ছে দিয়াগো মারাদোনা। অথচ আমরা 8-10 জন বন্ধু ছটফট করছি অন্তত প্রতিদিনের খবরটা পাওয়ার জন্য। সাদা কালো টিভি তখন বাজারে এসেছে, দু চারটি বাড়ির মাথায় অ্যান্টেনা দেখা যায়, কিন্তু আমরা তো পৃথিবীর এক প্রান্তে, যেখানে রেডিও যা না বাজে তার থেকে বেশি শোঁ আওয়াজ করে। আর সংবাদপত্র গুয়াহাটি শহর থেকে পরদিন বিকেল সন্ধ্যা নাগাদ এসে পৌঁছয়, তারপর সেই বস্তুটি যে কার হস্তগত হয় খোঁজ পেতে তার পরদিন দুপুর গড়িয়ে যায়। অস্থির হই সকলে, সান্ধ্য আড্ডায় ঘুরে ফিরে আসে সেই বিশ্বকাপ। শেষে ঠিক হলো ফাইনাল খেলা দেখবই, 160 কিমি দূরের গুয়াহাটি শহরের কোনো এক হোটেলে উঠব সকলে। পরদিন হঠাৎই সংবাদ পাওয়া গেল, নিচে আমতেরিং বাজারে থানার বড়বাবুর ঘরে টিভি আছে। আমতেরিং মানে আমাদের অফিস থেকে 11 কিলোমিটার নিচে, পুরোটাই পাহাড়ি পথ। সে কোনো ব্যাপারই নয়, এক দুদিনের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ হল, তিনি সকলকে আন্তরিক আহ্বান জানালেন, গাড়ির ব্যবস্থাও হয়ে গেল। রাত 12টা থেকে খেলা, তাই খাওয়ার পর্ব শেষ করে রওনা দেব, ইউনিট ম্যানেজারের গাড়ি। যখন রওনা হলাম তখন গাড়িতে বসা, দাঁড়ানো, ঝুলন্ত সব কিছু মিলিয়ে মিশিয়ে 12 জন। হই হই করে খেলা দেখা, একটি ছোট সাদা কালো টিভি, যেন সকলেই ঝুঁকে পড়েছি সেই ছোট বাক্সটির উপরে। রুদ্ধশ্বাস খেলা, জার্মানির সঙ্গে আর্জেন্টিনা, কঠিন লড়াই, শেষে জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা। তখন আমরা 2 দলে বিভক্ত। যাই হোক, তীব্র উত্তেজনা, আনন্দ, উচ্ছ্বাস নিয়ে রাত জাগা চোখে ফিরছি। গাড়ি চলছে, প্রায় 2 কিলোমিটার উপরে উঠে গিয়ে আওয়াজ করে গাড়ি বন্ধ হয়ে গেল। ব্যাস হয়ে গেল, ড্রাইভার ভয়ে কাঁচুমাচু হয়ে বলে, আব কেয়া হোগা, কারণ পরদিন সকালেই ম্যানেজার বাবু জরুরি কাজে গুয়াহাটি যাবেন। তারপরে সে অনেক ঘটনা, কিন্তু সেদিনের সে বিশ্বকাপ দেখার আনন্দ আজও স্মৃতিপটে জলজল করছে। শুভেচ্ছা সহ লিখলেন অসিত কুমার তা, সূর্য সেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি থেকে।

কৃষ্ণাংশু মাকুর, মঞ্জুভাষী প্রাত্যহিকীকে লিখছেন আপনি, আর গোয়াল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে। বিদ্যুৎ এসেছিল সেই আটের দশকের শেষে, তাও গুটি কয়েক ঘরে। সাদা কালো টিভির যুগে অ্যান্টেনা ঘুরিয়ে বিজবিজে পোকার মধ্যে ভেসে উঠত ছবি, মাঝে মাঝে কোথাও হারিয়ে গেলে অগত্যা দৌড় ছাদে। তখন ফুটবল সম্রাট পেলের পরে ফুটবলের রাজপুত্রের 1986 বিশ্বকাপ জেতা হয়ে গেছে। আমাদের কৈশোরে বড়দের মুখে, কাগজে, রেডিওতে যেটুকু শুনেছি, যেভাবে শুনেছি, তাতে কবে যেন মনে মনে আর্জেন্টিনীয় হয়ে গেছি। 1986 পর সমগ্র বিশ্ব মারাদোনার পায়ের জাদুতে বুঁদ। তার খেলা না দেখার অর্থ জীবন ব্যর্থ। গভীর রাতে অন্যের বাড়ির বসার ঘরে জুলজুল চোখে দেখেছি রাজপুত্রের পায়ের জাদু। চিনেছি লম্বা চুলের ক্যানিজিয়া বা তিস্তুতা বুরুচাগাদের, আবার সেই 1990-এ পশ্চিম জার্মানির কাছে হেরে যাওয়া দলের দুঃখে কষ্ট পেয়েছি। প্রতি 4 বছর অন্তর সব খেলারই বিশ্বকাপ হয়। বর্তমানে ভারতবর্ষ ক্রিকেটের স্বর্গরাজ্য। ক্রিকেটও আমাদের আভিজাত্য জৌলুস, বিনোদনের চূড়ান্ত জ্বরে কাবু করে বটে, কিন্তু ফুটবল বিশ্বকাপ বরাবরই আলাদা মাত্রা আনে। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় দিক দিয়ে পিছিয়ে পড়া দেশগুলো যখন শক্তিধর, পরাক্রমশালী দেশগুলোকে কাটিয়ে ড্রিবল করে সাফল্যের গোল জালে রাখে, নামী দেশের উপর জয়ের রোলার চালায়, ওড়ায় বিজয় পতাকা, তখন পুঞ্জীভূত ক্ষোভ, রাগ, দীর্ঘশ্বাস মধুর প্রাপ্তির আনন্দে পরিণত হয়। এ যেন নিজেকে প্রমাণ করার খেলা। এখানে কঠোর অনুশীলন আছে, নিখুঁত পাসের শিল্প আছে, নিয়ন্ত্রণের ক্যারিশমা আছে, পাশ কাটানোর সৌন্দর্য আছে, কারুবাঁক গোল আছে, আবার ঝাঁপিয়ে বাঁচানোর অবিশ্বাস্য দক্ষতা আছে, আছে দেহের ভাষা, আছে মোহময় গতি। এই তো কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে শিল্পিত জীবনবোধ ফুটিয়ে তোলার অমসৃণ গল্প। তার জন্য রাত জাগে গোটা বিশ্ব, প্রবল জ্বরে আক্রান্ত হয় ফুটবল প্রেম, তার মাঝ থেকে জন্ম নেয় নতুন প্রতিভা, নতুন সম্ভাবনা। আর এত অপেক্ষার মাঝে আমাদের মনেও জন্ম নেয় সেই অমীমাংসিত প্রশ্ন, আর কত দিন, আর কত রাত জাগতে হবে দেশের 140 কোটির বেশি মানুষকে? কতদিন অপেক্ষায় থাকতে হবে ফুটবল বিশ্বের গৌরবের পতাকার সঙ্গে স্থান করে নিতে আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে? প্রতি বিশ্বকাপ এলেই এই জ্বরে যে প্রবল শীত করে আমাদের। কৃষ্ণাংশু মাকুর, আমাদের এক অন্যরকম অনুভূতিকে স্পর্শ করলেন। আর গোয়াল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে আপনি লিখেছেন চিঠি।

এবারে দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখছেন সোমা মুখোপাধ্যায়। প্রভাত সাথী প্রাত্যহিকী। ঋতু পরিবর্তনের স্বভাবসিদ্ধ নিয়মে জ্বর জারি এ পৃথিবীতে নতুন কিছু নয়, কিন্তু চার বছর অন্তর মানবজাতি এমন এক জ্বরে আক্রান্ত হয় যার কোনো নির্দিষ্ট প্রতিষেধক চিকিৎসাশাস্ত্রে আজও আবিষ্কৃত হয়নি। এই জ্বরের নাম বিশ্বকাপ। এটি কোনো ভাইরাসের আক্রমণে ঘটে না, বরং চামড়ার গোলকের এক অদ্ভুত জাদুকরী সম্মোহনে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃৎস্পন্দনকে একই ছন্দে বেঁধে ফেলে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের তালিকায় এই বিশ্বকাপ জ্বর এক অনন্য সংযোজন। এটি এমন এক মহামারী যা মানুষকে বিছানায় ফেলে দেয় না, বরং মাঝরাতেও সোফা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করে। আসলে ফুটবল বিশ্বকাপ কেবল একটা টুর্নামেন্ট নয়, এটি এক সম্মিলিত আবেগ, এক বৈশ্বিক উৎসব। মাঠের ১১ জন যোদ্ধার পায়ের জাদুতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সব ক্লান্তি, হতাশা আর ক্ষোভ কর্পূরের মতো উবে যায়। গোলপোস্টের জালে বল জড়ানোর সেই মুহূর্তটিতে যেন গোটা ব্রহ্মাণ্ডের আনন্দ এসে আছড়ে পড়ে মানুষের ড্রয়িং রুমে। এই জ্বরে কোনো যন্ত্রণা নেই, আছে এক পরম তৃপ্তি। হার জিতের খতিয়ান ছাপিয়ে এই জ্বর আমাদের মনে করিয়ে দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শেষ পর্যন্ত একটা গ্লোবাল ভিলেজের বাসিন্দা, যার ভাষা একটাই, ফুটবল। তাই এই জ্বরের পারদ যত চড়বে জীবনের কোলাহল ততটাই রঙিন হবে। আসুন আমরা সবাই মিলে এই মধুর জ্বরে আক্রান্ত হই এবং উপভোগ করি বিশ্বব্যাপী এক মহোৎসবকে। ধন্যবাদ আন্তে। সোমা মুখোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখলেন।

পরের চিঠি কবিতায় লিখছেন মধুমিতা লস্কর। মধুমিতা নস্কর, ঠিকানা গ্রাম স্বলপ মাঝের বটতলা, ডাকঘর স্বলপ, জেলা হাওড়া। চার চারটে বছর পার, বিশ্বকাপ এলো আবার, ঘরে ঘরে খেলার জ্বর, জ্বর মানে না আপন পর। আসে যখন বিশ্বকাপ, মনের ওপর দারুণ চাপ, উত্তেজনার নেই তো মাপ। আসে যখন বিশ্বকাপ, পাড়ার মোড়ে কাট আউট, টিভির ভলিউম মোর লাউড, হেয়ার কাটে নতুন ধাপ, চলছে এখন বিশ্বকাপ। খেলার জ্বরের এমন তাপ, রুটিন কাজের বন্ধ ছাপ, চোখে মুখে খুশির ছাপ। আসে যখন বিশ্বকাপ, ট্যাটুর বাজার সুপার হিট, হাতে ঘাড়ে এবং পিঠ, না করলে হবে পাপ। এসে গেলে বিশ্বকাপ, রাতে খেলা দিনে ঘুম, গোলটি দিলে ফটোয় চুম, খেলার গসিপ নেই তো মাপ, চলে যখন বিশ্বকাপ। এক এক গলি এক এক দেশ, পতাকার রং নেই বিদ্বেষ, ফোনে কোলাজ নতুন অ্যাপ, চলছে এখন বিশ্বকাপ। সেলফি মোডে সবার ফোন, গ্যালারি বা পাড়ার কোন, ভিক্টরি সাইন খুশির ছাপ, চলছে রে ভাই বিশ্বকাপ। নিজের পায়ে রেখেছে বল, গোল দেবে তো প্রিয় দল, বাড়ছে চিন্তা বাপরে বাপ, চলছে এখন বিশ্বকাপ। মেসি নেইমার রোনাল্ডো, পেদ্রি লামিন আর ওলমো, কে বাড়াবে কাদের চাপ, রক্তে ফুটছে বিশ্বকাপ। বিশ্বকাপের এমন জাদু, নাতি নাতনি দিদা দাদু, প্রিয় দলের জার্সি পরে দিনে রাতে পথে ঘোরে। ফাইনালের দিন বাজি মাত, হলে হবে মাংস ভাত। আমি কি বকছি শুধু প্রলাপ, বিপি বাড়ায় বিশ্বকাপ। সকলকে বিশ্বকাপের বিশ্বজ্বরের শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন কবিতাটি মধুমিতা নস্কর, গ্রাম স্বলপ মাঝের বটতলা, ডাকঘর স্বলপ, জেলা হাওড়া থেকে।

এরপরের চিঠি পুলক কুমার ত্রিপাঠী লিখছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, চার বছর পরপর দরজায় কড়া নাড়ে এক অদ্ভুত ভাইরাস। আক্রান্ত হই কম বেশি আমরা সবাই। জ্বরের সময়কাল মাত্র এক মাস, অথচ তার উন্মাদনায় বদলে যায় মানুষের দৈনন্দিন জীবন। সে কোনো রোগের জ্বর নয়, এ হলো আনন্দের জল, ফুটবল বিশ্বকাপের জ্বর। বিশ্বকাপ এলেই পাড়ার মোড়ের চায়ের দোকান যেন ছোট্ট এক ফুটবল মাঠে পরিণত হয়। চায়ের কাপ হাতে একজন বলছেন, এইবার ব্রাজিলই কাপ নেবে। পাশ থেকে আরেকজন প্রতিবাদ করে বলেন, আরে না না, আর্জেন্টিনার সামনে কেউ টিকতেই পারবে না। তর্ক এতটাই জমে ওঠে যে চায়ের কাপ কখন খালি হয়ে যায় কেউ খেয়ালই করে না। শুধু চায়ের দোকান কেন, ট্রেনের কামরাতে, চলন্ত বাসে, অথবা বাজারের ব্যাগ হাতে দাঁড়ানো মানুষজন, সবার মুখে একটাই আলোচনা, ফুটবল আর ফুটবল। দুই অচেনা যাত্রীও মুহূর্তে বন্ধু হয়ে যান একটি প্রশ্নে, আপনি কোন দলের সমর্থক? আশ্চর্যের বিষয়, যেসব বিদেশি খেলোয়াড়দের আমরা কোনো দিন সামনাসামনি দেখিনি, অথচ তারাই যেন হয়ে ওঠে আমাদের ঘরের ছেলে। তাদের একটি গোল আমাদের মুখে হাসি ফোটায়, আবার তাদের পরাজয়ে আমাদের মন খারাপও হয়ে যায় বটে। ঘরের ছাদে উঠতে থাকে বিদেশি পতাকা, কিন্তু সেই পতাকার আড়ালে লুকিয়ে থাকে একটাই পরিচয়, আমরা সবাই ফুটবল প্রেমী। ফুটবল যেন এক অদৃশ্য সুতো, যা ধনী গরিব, ছোট বড়, শহর গ্রাম, সব মানুষকে এক মালায় গেঁথে দেয়। চার বছরের অপেক্ষার পর সেই এক মাসের উৎসব আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, উত্তেজনা আর অসংখ্য স্মৃতি। তাই তো বলা যায়, পৃথিবীর সবচেয়ে সংক্রামক অথচ সবচেয়ে আনন্দময় জ্বরের নাম বিশ্বকাপের জ্বর, যার অপেক্ষাতেই চার বছরের প্রহর গোনা। নমস্কার জানিয়ে শেষ করলেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।

জ্বরের নাম বিশ্বকাপ পড়ছে আপনাদের চিঠি। তারই মধ্যে একটি জরুরি কথা জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা রিয়া ঘোষের সাক্ষাৎকার ও আরও একবার তার চিঠিটি আপনারা শুনবেন আগামীকাল 20 জুন শনিবার প্রাত্যহিকী অনুষ্ঠানে। রিয়া ঘোষের সাক্ষাৎকার এবং তার চিঠি আগামীকাল প্রাত্যহিকীতে। চন্দন কুমার রায় আপনার চিঠিটি পড়ব এবার। আপনি বর্ধমান থেকে চিঠি লিখছেন সুপ্রিয় ফুটবল প্রেমী প্রাত্যহিকীকে। গোটা বিশ্ব তথাকথিত ফুটবল জ্বরে আক্রান্ত হলেও আমি ব্যক্তিগতভাবে এই ভাইরাস মুক্ত। আজ বিশ্বকাপ ফুটবল মানেই যেন এক বৈশ্বিক উন্মাদনা। কোটি কোটি মানুষ রাত জেগে প্রিয় দলের খেলা দেখে, জয় পরাজয়ে আনন্দে ভাসে বা হতাশ হয়, কিন্তু সকলের অনুভূতি এক নয়। অনেকেই ফুটবল ভালোবাসলেও বিশ্বকাপের আবেগে নিজেদের হারিয়ে ফেলতে নারাজ। ছেলেবেলায় ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই ছিল ফুটবল প্রেমের প্রধান আকর্ষণ। ছোট্টবেলায় 6-এর দশকে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি মোহনবাগান না ইস্টবেঙ্গল? উনি হো হো করে হেসে বলেছিলেন, ম্যাট্রিক পাশ করে জীবিকার অন্বেষণে ঘুরতে ঘুরতে খেলার কথা ভুলেই গিয়েছিলাম। হয়তো এই কারণেই আমাকেও ফুটবল ভাইরাস আক্রমণ করেনি। সংসারের জাঁতাকলে ব্যস্ত বহু মানুষের মতোই অনেকেই খেলাকে বিনোদন হিসেবে দেখেছেন, জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে নয়। পরবর্তীকালে টেলিভিশনের প্রসার এবং গণমাধ্যমের প্রচারের ফলে বিশ্বকাপ এক বিশাল সামাজিক উৎসবে পরিণত হয়। অফিস, ব্যাংক, বাস বা ট্রেন, পরদিনের আলোচনার মূল বিষয় হয়ে ওঠে আগের রাতের ম্যাচ, অসাধারণ থ্রু, অনবদ্য গোল কিংবা দুর্দান্ত সেভ। তবে এই উন্মাদনার একটি ভিন্ন দিকও রয়েছে। রাত জেগে খেলা দেখা অনেক সময় দৈনন্দিন কাজের উপর প্রভাব ফেলে এবং কর্মক্ষেত্রেও তার বিরূপ ছাপ পড়ে। বিশেষ করে ভারতীয় দল অংশগ্রহণ না করলে অনেকের কাছেই এই আবেগ ততটা ব্যক্তিগত হয়ে ওঠে না। ব্রাজিল 3 বার বিশ্বকাপ জয়ের সুবাদে 1970 সালে জুলেরিমে কাপ জেতে তখন আমি ক্লাস 9-এ পড়ি। 1998-এ আমাদের বাড়িতে নতুন রঙিন টেলিভিশনকে ঘিরে প্রতিবেশীদের সঙ্গে রাতভর বিশ্বকাপ ফাইনাল দেখা ছিল।

0: সমর কুমার দে লিখছেন সোনারপুর কলকাতা থেকে। সেটা ছিল বিশ্বকাপের মারাদোনার বছর, সবেমাত্র বিয়ে করেছি। হঠাৎ টকটক আওয়াজ, দরজা খুলে দেখি বাবার দাদার বন্ধু রক্ষিত দরজার সামনে এসে হাজির। বাবা বলল, তাড়াতাড়ি টিভি খোল, আর্জেন্টিনার খেলা আছে। বাবা ফুটবল ভক্ত, রক্ষিত আর আমিও তাই। বিয়ের আবেশে ভুলেই গিয়েছিলাম নতুন বউ খাটে ঘুমোচ্ছে আর আমরা টিভির সামনে খেলা দেখতে মুশকুল। সেই বছরই দেখেছিলাম শতাব্দীর সেরা গোল হিসেবে আখ্যায়িত মারাদোনার সে বিখ্যাত গোল। তার পরের বিশ্বকাপে সেই তিনতলার ঘর অতীত হয়ে গেছে, আমরা সংসারের জাঁতাকলে ঠাইনারা হয়েছি। পরে বিশ্বকাপের খেলা দেখেছি কিন্তু তিনজনের একসঙ্গে আর দেখা হয়নি। বাবা দাদা রক্ষিত আর এ জগতে নেই, বিশ্বকাপ আছে, একা একা খেলা দেখি, কিন্তু সেই উন্মাদনা সুখস্মৃতি তাহার ফিরে পাই না। সমর কুমার দে সোনারপুর কামরাবাদ কলকাতা থেকে লিখলেন।
1: জ্বরের নাম বিশ্বকাপ আপনাদের চিঠি পড়ছিলাম। সময় তো প্রায় শেষ, চটপট জানিয়ে দিই আবহাওয়ার খবরটি। আজকের আকাশ মোটামুটি মেঘলাই থাকছে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 95% আর সর্বনিম্ন শতকরা 62%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 4.7 মিলিমিটার। যারা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা রয়েছে। আজ থেকে 21 জুন পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর। মৎস্যজীবী ভাইদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ থেকে 21 জুন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটি জানিয়ে দিলাম, আর বেরোবার সময় ছাতাটি অবশ্যই সঙ্গে রাখবেন।
0: প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজকে প্রাত্যহিকীতে আপনাদের সঙ্গে কথায় কথায় ছিলাম আমি কার্তিক ঘোষ।
1: সুচিস্মিতা গুপ্ত, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন,

0: প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিও কি তলাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, অর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন।
2: প্রিয় মিত্র নরেন্দ্র, মুঝে বহুত খুশি উই আপকা নিস এভিয়ন প্যারিস মানে ইসে সাথে দৌড়ে কে লিয়ে স্বাগত করতে ফ্রান্স ও ভারত কি দোস্তি আমার রায়।
0: এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদী এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদী মোদী ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে 2,18,00,000 বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটির সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বিমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে রাজ্যের 1,10,00,000 বেশি কৃষককে বিমা সুরক্ষা প্রদান করা। দেশের 4 রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য, বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে 18,250 মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে 2,115 মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে 990 মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরোই বেড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ছে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে এরাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন গতকাল শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন

পার্টি জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের 2,18,00,000 বেশি মহিলা কৃষক সহ 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকের সূচনা এবং রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মিশনের আওতায় 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক চাষের ক্লাস্টার খোলা হবে, যাতে উপকৃত হবেন 43,000 কৃষক। প্রধানমন্ত্রীর আগামীকালের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারকেশ্বরে প্রত্যাশিত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট সেকশনে 7টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে হাওড়া তারকেশ্বর স্পেশাল হাওড়া থেকে সকাল 7:45, তারকেশ্বর শেওড়াফুলি স্পেশাল তারকেশ্বর থেকে 9:45, শেওড়াফুলি তারকেশ্বর স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল 10:48, তারকেশ্বর আরামবাগ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল 7:20, আরামবাগ তারকেশ্বর স্পেশাল আরামবাগ থেকে সকাল 7:08, তারকেশ্বর গোঘাট স্পেশাল তারকেশ্বর থেকে সকাল 10:21, গোঘাট তারকেশ্বর স্পেশাল গোঘাট থেকে সকাল 11:20 ছাড়বে এবং সব স্টেশনে থামবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড় সে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে আয়োজিত এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে কলকাতার 11টি স্থান থেকে। কমিশনার তথা কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, যোগ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় 45টি জায়ান্ট স্ক্রিন বসানো হবে। রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি 2026 পরীক্ষার কারণে যাতায়াতের সুবিধাতে আগামী রবিবার 21 জুন কলকাতা মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4টে থেকে পরিষেবা শুরু করবে। তবে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে রেল সূত্রে খবর। ওই দিন ব্লু লাইনে 152টির পরিবর্তে 107টি আপ, 107টি ডাউন সহ মোট 214, গ্রিন লাইনে 108টির পরিবর্তে 87টি আপ এবং 86টি ডাউন সহ মোট 173, ইয়েলো লাইনে 78টির পরিবর্তে 56টি আপ 56টি ডাউন সহ মোট 112টি পরিষেবা দেওয়া হবে। তবে পার্পেল ও অরেঞ্জ লাইনে ওই দিন কোনো পরিষেবা পাওয়া যাবে না। হুগলির শ্রীরামপুরে আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নামে একটি ম্যারাথনের মাধ্যমে যোগ দিবসের কর্মসূচির সূচনা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হুগলি জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক খুরশিদ আলী কাদরি একথা জানান। তিনি আরও বলেন, 21 জুন জেলায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে 1,400 বেশি মানুষ, 3,000 বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল, তবে তার সরকার রাজ্যের যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারে বিশেষ গুরুত্ব দেবে। গতকাল নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, বিশ্বের 175টিরও বেশি দেশে যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবার আন্তর্জাতিক যোগ দিবসে দেশজুড়ে অভূতপূর্ব

0: एक माहौल किया था, एक प्रोग्राम भी हमने उसमें चलाए। अभी अलग अलग क्षेत्र के लोगों को जोड़ने के लिए, कि जैसे बुजुर्ग आदमी के लिए अलग पैकेज है, छोटे बच्चों के लिए अलग पैकेज है, हमारी जो महिलाएं होती है उनके भी उम्र के हिसाब से अलग पैकेज है। इतना ही नहीं तो हमारी जो गर्भधर माताएं होती है उनके लिए भी कौन सा योगा करना चाहिए।
1: ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের সহযোগিতায় বিশ্বের 210টিরও বেশি ভারতীয় মিশনের উদ্যোগে প্রায় 2500 স্থানে যোগ দিবস পালিত হবে বলেও তিনি জানান। এর আগে 14 জুন একটি অনলাইনে যোগ কর্মসূচিতে 435,831 জন একসঙ্গে অংশ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে 7 দিন বন্ধ রাখার জন্য আইনজীবী ও সাধারণ মানুষের যাতায়াত ও হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে ব্যাহত না হয় কলকাতা পুলিশের কমিশনারকে সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 জুন মামলার পরবর্তী শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। জেলা শাসকরাও ভার্চুয়ালি গতকালের এই বৈঠকে যোগ দেন। সেখানে জল জীবন মিশন নিয়ে তাদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ যারা করছেন তাদের ওপর নজরদারি চালাতেও বলা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে নিরাপদ বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। পরে এক্সেন্ডের এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকার জলশক্তি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে নমামি গঙ্গে জলশক্তি অভিযান প্রকল্পে কাজ করবে। এর ফলে রাজ্যের যেমন সার্বিক উন্নয়ন হবে তেমনি কেন্দ্রীয় প্রকল্পগুলিও দ্রুত সারা দেশের সঙ্গে এরাজ্য সম্পূর্ণ করা যাবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 18 বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল। রাজ্যপাল তার ভাষণে নতুন সরকারের অগ্রাধিকার, কর্ম পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। আইন শৃঙ্খলা রক্ষা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় ও প্রকল্পের ওপর বিশেষ জোর দেন তিনি। এবারের অধিবেশনে আজ শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা হবে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি গতকাল রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, এনএসডির তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। যুগে যুগে নাট্যশিল্পে বাংলার অবদানকে তুলে ধরে বলেন, বাংলাকে ছাড়া আধুনিক নাট্যশিল্পকেও ভাবা যায় না। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6°C, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এরিনা মুখোপাধ্যায়।

0: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র শুনছেন ধারাবাহিক কথিকা, আজ দ্বিতীয় পর্ব, বলছেন সুনীত রায়।
1: ভারতের যে কোনো সকালে শক্তির একটা নীরব নৃত্যনাট্য উন্মোচিত হয়। কলকাতার কোনো রান্নাঘরে প্রেশার কুকারের নিচে এলপিজির নীল শিখা হিসিস করে জ্বলে। শত শত কিলোমিটার দূরে দিল্লি মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে ধরে একটা মালবাহী ট্রাক গুনগুন করতে করতে এগিয়ে চলে, যার ইঞ্জিন ডিজেলে পুড়ছে। চেন্নাই বিমানবন্দরে একটা জেট বিমান গর্জন করতে করতে রানওয়ে ধরে ছুটে চলেছে, আর অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল তাকে আকাশের দিকে উড়ে যেতে সাহায্য করছে। ভিন্ন ভিন্ন দৃশ্য, ভিন্ন ভিন্ন জ্বালানি, কিন্তু সব কিছুর উৎস একটাই, ভূগর্ভের গভীরে থেকে আহরিত অপরিশোধিত তেল আর প্রাকৃতিক গ্যাস। পেট্রা কথার অর্থ হলো শিলা, আর ওলিয়াম কথার অর্থ হলো তেল। তাই শিলাস্তরের মধ্যে থেকে যে তেল পাওয়া যায় সেটা হলো পেট্রোলিয়াম বা খনিজ তেল। পাললিক শিলাস্তরেই এদের পাওয়া যায়। পেট্রোলিয়াম জ্বালানিটি পোড়ালে খুব কম ধোঁয়া হয় আর কোনো ছাই থাকে না। পেট্রোলিয়ামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কয়লার চেয়ে এর গুরুত্ব অনেকটা বেশি। কিন্তু সব পাললিক শিলাস্তরেই তেল পাওয়া যায় না। পেট্রোলিয়াম ভূতত্ত্বে তেলের রান্নাঘরটি সূক্ষ্ম কণাযুক্ত জৈব পদার্থে সমৃদ্ধ পাললিক শিলা হতে হবে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হল সামুদ্রিক শেল, চুনাপাথর বা কয়লা। তেল রান্নাঘরে তৈরি হওয়ার পর যে পাললিক শিলাস্তরে জমা হয় সেটি প্রধানত বেলে পাথর বা ক্লাস্টিক, আর চুনাপাথর ডলোমাইট অর্থাৎ কার্বনেট। বিরল ক্ষেত্রে ফাটলযুক্ত আগ্নেয়শিলা বা রূপান্তরিত শিলাস্তরের মধ্যেও তেলের ভাণ্ডার দেখতে পাওয়া যায়। অবশ্য তেল সাধারণত অ্যান্টিক্লাইনের চূড়ায় পাওয়া যায়, যেখানে পাললিক শিলাস্তরগুলো হেলানো, ভাঁজযুক্ত আর ঢেউ খেলানো থাকে। ভারতে পেট্রোলিয়াম প্রক্রিয়াটি 30 লক্ষ বছর আগে টার্সিয়ারি যুগে শুরু হয়েছিল। ভারতের অধিকাংশ তেল টার্সিয়ারি যুগের পাললিক শিলাস্তরের মধ্যে অ্যান্টিক্লাইন বা ফল ট্র্যাপের মধ্যে সংরক্ষিত থাকে। ভারতে 1 লক্ষ বর্গ কিলোমিটার বা 42% এলাকা পাললিক শিলাস্তরে বিস্তৃত। মেসোজোয়িক ও টার্সিয়ারি যুগে 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সামুদ্রিক অববাহিকা তৈরি হয়েছিল। জলজ জীবন, বিশেষ করে উদ্ভিদ ও প্রাণীর ক্ষুদ্র আণুবীক্ষণিক রূপের সমাহার প্রচুর পরিমাণে বিশাল এলাকা জুড়ে এই সামুদ্রিক আবহাওয়ায় বিস্তৃত ছিল। বিশেষ করে নিম্ন ও মধ্য টার্সিয়ারি যুগ তেল গঠনের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ ছিল। এই সময় উপসাগর, মোহনা, বদ্বীপ আর তাদের সংলগ্ন স্থলভাগে ঘন বন ও সামুদ্রিক জীবজন্তুর প্রাচুর্য ছিল ভরপুর। উপকূলীয় আর সমুদ্র উপকূলবর্তী উভয় অংশেই পাললিক এলাকাটি 27টি অববাহিকা দিয়ে তৈরি। মুম্বাই হাই, ক্যাম্বি উপসাগর আর আসাম সবচেয়ে উৎপাদনশীল এলাকা। ভারতের স্থলভাগে তেল উৎপাদনের অঞ্চলগুলি হল উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র উপত্যকা, রাজস্থানের বারমের এলাকা, পশ্চিম ভারতের গুজরাট উপকূল, তামিলনাড়ুতে কাবেরী নদীর উপকূলীয় অববাহিকা, অন্ধ্রপ্রদেশের স্থলভাগ আর সমুদ্রভাগ, দুটো জায়গাতেই তেলের মজুদ ভাণ্ডার রয়েছে। ভারতের প্রাচীন তেল উৎপাদনকারী রাজ্য হল আসাম। প্রধান তেলবাহী স্তরটি উচ্চ আসামে ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর 320 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত। গুজরাটের আঙ্কলেশ্বর, ক্যাম্বে বা লুনেজ, আহমেদাবাদ, কালোল, নওগাম, কোসাম্বা, কায়ানা, বারকোল, মেহসানা, সানন্দ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ তৈলক্ষেত্র। রাজস্থান ভারতের বৃহত্তম স্থলভাগের তেল উৎপাদনকারী রাজ্য। ভারতের অফশোর উৎপাদনে পশ্চিম উপকূলের মুম্বাই হাই, বেসিন আর আলিয়াবেদ বিশেষভাবেই উল্লেখযোগ্য। পূর্ব উপকূলে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর অববাহিকা এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে তেল ও গ্যাস উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। কৃষ্ণা গোদাবরী অফশোর অববাহিকা রাওয়া ক্ষেত্রটি একটি গুরুত্বপূর্ণ তেলের ভাণ্ডার। কাবেরী নদীর উপকূলীয় অববাহিকায় অবস্থিত নারিমানাম ও কভিলাপ্পল তেলের ক্ষেত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভূ গবেষণা ও অন্বেষণের পরে সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার অশোকনগর ভারতের তেল মানচিত্রে নবতম সংযোজন হিসেবে স্থান পেয়েছে। এত তেলের ক্ষেত্র থাকা সত্ত্বেও ভারতের বিপুল চাহিদা অনুযায়ী আভ্যন্তরীণ তেল উৎপাদনের পরিমাণ খুবই কম, মাত্র 10-11%। তাই বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ হিসেবে ভারত তার আভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে আমদানির উপরই ব্যাপকভাবে নির্ভরশীল।
0: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন সুনীত রায়।

0: সকল শ্রোতা বন্ধুদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষার প্রথম বৃষ্টি নামলেই মন ভিজে ওঠে আনন্দে। জানলার কাছে টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ, কদম ফুলের গন্ধ আর এক কাপ গরম চা, সব মিলেমিশে যেন অন্য রকম এক অনুভূতি। কিন্তু এই রোমান্টিক ঋতুর আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য বিপদ। বাতাসে বাড়তে থাকা আর্দ্রতা, ঘাম আর অপরিষ্কার জল নিঃশব্দে আক্রমণ করে আমাদের ত্বককে। প্রথমে সামান্য চুলকানি, তারপর লালচে দাগ, জ্বালা বা ফুসকুড়ি, আর সেখান থেকেই শুরু হয় নানা ধরনের ত্বকের সংক্রমণ বা স্কিন ইনফেকশন। মনে রাখবেন, বর্ষার সৌন্দর্য উপভোগ করতে গেলে ত্বকের যত্নও সমান গুরুত্বপূর্ণ, কারণ সুস্থ ত্বকই এনে দেয় আত্মবিশ্বাস আর স্বস্তির হাসি। কদিন বাদে আসতে চলেছে বর্ষা। নিরাময় অনুষ্ঠানে আজ শুনবেন আসন্ন বর্ষাকালে ত্বকের সমস্যা ও তার প্রতিকার। এ নিয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুরজিৎ গড়াইয়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।
1: নমস্কার ডক্টর গড়াই, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আপনার কাছে আমাদের আজকে যেটা প্রথম প্রশ্ন, এখন তো তীব্র গরম, এরপর আসন্ন বর্ষা, এই বর্ষার সময় কি কি ধরনের চর্মরোগ সাধারণত হয়ে থাকে?
2: বর্ষাকালে আর্দ্রতা বা ময়েশ্চার খুব বাড়ার জন্য চামড়ায় ডেফিনেট বেশ কিছু প্রবলেম হতে পারে। যেরকম প্রথম হলো বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, সেটা চামড়ার মধ্যে হতে পারে, স্পেশালি ময়েস্ট এরিয়াগুলোতে, যেরকম কুঁচকি হলো, আন্ডারআর্মস হলো, এইসব জায়গাগুলোতে। এছাড়াও স্ক্যাল্পে বা হেয়ারে এবং নেলসে, এই সব জায়গাগুলো ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুবই প্রবণতা সম্পন্ন জায়গা। এই জায়গাগুলোর ময়েশ্চার বেশি জমার ফলে, এবং অনেকেরই প্রফেশন এরকম হয় যেখানে বারবার জল ঘাটতে হয়, যেরকম মাছ ধরার কাজ করেন বা কোনো হোটেলে ডিশওয়াশের কাজ করেন। এছাড়া মনে করুন যাদেরকে খুব হট হিউমিড কন্ডিশনে থাকতে হয় একই জামা পরে, যেরকম কনস্ট্রাকশন ওয়ার্কার, বা অনেক সময় বিভিন্ন কর্পোরেট অফিসেও যারা 12-14 ঘন্টা একই জায়গায় বসে থাকেন টাইট ফিটিং জামা কাপড় পরে, তাদের ক্ষেত্রেই ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা অনেক বেশি দেখা যায়। সেক্ষেত্রে যে জায়গাগুলো বেশি ভিজে থাকতে পারে, যেরকম আঙুলের ফাঁক হলো, পায়ের তলা হলো, যেগুলো আমরা আন্ডারওয়ার পরে থাকি সেই সব জায়গাগুলো হলো, এই জায়গাগুলোতে ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা অনেক বাড়ে। এছাড়াও যদি অনেক বেশি ঘাম জমে স্ক্যাল্পের মধ্যে, তাহলে স্ক্যাল্পে সেবোরিক ডার্মাটাইটিস, এই রোগটাও অনেক বেশি বাড়ে। সেটা কিছুটা ফাঙ্গাল ইনফেকশনের জন্যেও হয়, কিছুটা অন্যান্য জেনেটিক টেন্ডেন্সির কারণে হোক, বা মেটাবলিক সিন্ড্রোম আমরা বলে থাকি, যেরকম যাদের ওজন বেশি, যাদের সুগার প্রেশারের প্রবণতা বেশি বা কোলেস্ট্রলের প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রেও এই সেবোরিক ডার্মাটাইটিসটা বেশি দেখা যায়। এই দুটো রোগ মূলত বর্ষাকালে বাড়তে পারে। এছাড়াও বর্ষাকালে আমাদের হেয়ার ফলিকেল গুলোতে ফলিকুলাইটিস বলে একটা রোগ হতে পারে, আর্দ্রতার জন্য বা অনেকক্ষণ টাইট ফিটিং ক্লোথস পরে থাকার জন্য নোমকূপের গোড়াগুলোতে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাকে আমরা ফলিকুলাইটিস বলে থাকি। এছাড়াও পিঠের মধ্যে অ্যাকনের মতো দেখতে ফাঙ্গাল ফলিকুলাইটিস, এটাও বেড়ে যেতে পারে, এটাকে অনেকে ফাঙ্গাল অ্যাকনি বা এই ধরনের একটা নাম দিয়ে থাকে। তো এই ফাঙ্গাল ফলিকুলাইটিস ইনফেকশন, এটাও বাড়তে পারে। এছাড়া নর্মাল যে ফোড়া বা ফুটকুড়ি হওয়া, সেগুলো বেড়ে যায়, যেরকম কোথাও ইনফেকশন হলো সেখানে ফোড়া হলো, মুখ জমলো, তো এই ধরনের ইনফেকশনের প্রবণতা অনেক বেশি বাড়ে। ইনফেকশন বাড়ে, এটা দুটো এজ গ্রুপে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, একটা হলো যারা বয়স্ক মানুষ অথবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, বিকজ তাদের হাইজিন নর্মাল একটা সাধারণ মানুষের মতো হয় না, নিজের সেলফ কেয়ার অনেকটা কম করতে পারেন, সে কারণে এই দুটো এজ গ্রুপ খুব বেশি ভোগেন এইসব প্রবলেম গুলোতে। আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হলো যাদের কোনো প্রি এক্সিস্টিং রোগ আছে, যেরকম যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড সুগার বেশি আর কি, তাদের ক্ষেত্রেও ইনফেকশনের প্রবণতা বেশি থাকে, এবং সেক্ষেত্রেও এই রোগগুলো অনেক বেশি হতে পারে।
1: দাঁত হাজা চুলকুনির মতো যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশন বর্ষাকালে বেশি হয় এবং তার সাথে ফলিকিউলাইটিস এর মতো ব্যাকটেরিয়াল ইনফেকশনও রয়েছে, এদের প্রাথমিক লক্ষণগুলো কিরকম হয়?
2: এই ফাঙ্গাল ইনফেকশন গুলোকেই আমরা দাঁত হাজা এরকম বিভিন্ন নাম দিই। যেটাকে হাজা বলা হয় সেটা বেসিক্যালি একটা ডিফারেন্ট ফাঙ্গাস, যাকে আমরা ক্যান্ডিডা বলি। এই ক্যান্ডিডা ফাঙ্গাসটা মোস্টলি হয় আঙুলের ফাঁকগুলোতে, অনেক সময় কুচকির মধ্যে হতে পারে, অথবা ছেলেদের ক্ষেত্রে পেচ্ছাপের জায়গায় হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও তাই, ভাল বা ভেজানের মধ্যেও এই ফাঙ্গাল ইনফেকশন বেশি হতে পারে। এই ফাঙ্গাসগুলো না বডিতে এমনি এমনি আমাদের থাকে, কিন্তু সেগুলোর সংখ্যায় এরকম থাকে যে তারা রোগ সৃষ্টি করে না। যখন এরকম ময়েশ্চার বেশি হয় বা কেউ ডায়াবেটিক হন বা ছোট বাচ্চার ক্ষেত্রে বা বয়স্ক মানুষের ক্ষেত্রে ইমিউনিটির একটা তারতম্য থাকে, সেক্ষেত্রে এদের পরিমাণ অনেক বেড়ে যায়, তার জন্য তারা ডিজিজ হিসাবে আমাদেরকে এফেক্ট করে। অন্য একটা ফাঙ্গাল ইনফেকশন যেটা কুচকিতে হয়, আন্ডার আর্মসে হয়, গায়েও হয় এখন, সেটা আমরা বলি টিনিয়া বা যেটাকে দাঁত বাংলায় বলা হয়। তো এই সব ধরনের ফাঙ্গাল ইনফেকশন গুলোই শুরু হয় একটা চুলকানি দিয়ে। প্রথম দিকতে হয়তো আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি, বাট যখন এটা বাড়তে থাকে তখন আর কন্ট্রোল করা যায় না, বারবার টনিক স্ক্র্যাচ হতে থাকে, আর স্ক্র্যাচ হওয়ার জন্য জায়গাটা আরো ড্যামেজ হয়, আরো ইনফেকশন বাড়তে থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে দাঁতের ক্ষেত্রে একটা রিং মতো এরিয়া, যেখানটার যে বর্ডারটা, সেই বর্ডারটা

0: মধ্যে ছোট ছোট দানা দানা হয়েছে, যেখানটায় মেইনলি স্ক্র্যাচিং হচ্ছে আর ভিতরের অংশটা একটা কালার ডিফারেন্ট হয়ে গেছে। তো এরকম একটা রিং এরিয়া তৈরি হয়, যেই রিং গুলো আস্তে আস্তে বড় হতে থাকে বা তার পাশে ছোট ছোট আরো রিং তৈরি হয়। এইটা হচ্ছে প্রাথমিক লক্ষণ দাদের ক্ষেত্রে। আর ক্যান্ডিডিয়াসিস বা যেটা হাজা বলছেন, সেক্ষেত্রে যেটা হয় আঙ্গুলের ফাঁকে অথবা কুচকিতে সাদা রঙের দেখতে একটা ময়েস্ট থিক এরিয়া তৈরি হয়, যেটাও কিন্তু ইচিং হয়। যদিও কম্পেয়ার টু দাদ ওটা অতটা ইচিং হয় না, একটু কম হয়, বাট কনস্ট্যান্ট ইচিং হতে থাকে। ক্যান্ডিডিয়াসিস অনেক সময় ডায়াবেটিকদের ক্ষেত্রে অনেকদিন ধরে চলে, বেশি ডিস্টার্ব করছে না বলে ট্রিটমেন্ট অনেক সময় করা হয় না। আর ফলিকুলাইটিস যেটা আমি বলেছিলাম, সেটা হলো একটা হেয়ার ফলিকেলের ইনফেকশন। প্রত্যেকটা হেয়ার ফলিকেল জুড়ে একটা ছোট্ট পাস পয়েন্ট বা পুঁজ জমার মতো জায়গা তৈরি হয়, যেটা স্ক্র্যাচি হয়, যেটাকে ইচিং করতে ইচ্ছে করে এবং স্ক্র্যাচ করলে সেটা ফেটে গিয়ে একটা কালো অংশ তৈরি করে। এরকম মোস্টলি পায়ের দিকে হয়, তার ক্ষেত্রে পিঠে হয় বা আদার হেয়ার বিয়ারিং যে এরিয়াগুলো আছে সেই সব জায়গা থেকে ফলিকুলাইটিসটা হতে পারে। এই ইনফেকশন গুলো না যখন প্রথম দিকে চিকিৎসা করার চেষ্টা করেন, তখন যে ভুলটা হয় সেটা হলো একটা ওষুধের দোকান থেকে কোনো একটা ক্রিম নিয়ে লাগানো শুরু করা। এই মারাত্মক ভুলটাই এই রোগটাকে অনেক বিপজ্জনক জায়গায় পৌঁছে দেয়। কারণ ওষুধের দোকান থেকে এরকম একটা ক্রিম নিলে সেই ক্রিম গুলোর মধ্যে মোস্টলি থাকে হচ্ছে খুব হার্মফুল স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক, এগুলোর একটা কম্বিনেশন। তার মানে হলো একটা ক্ষতিকর ককটেল ওষুধ যেটা বিভিন্ন ধরনের কাজ করে। এই যে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এর কম্বিনেশন গুলো ইউজ হয়, এই ওষুধগুলো ওই ফাঙ্গাসটাকে সাময়িকভাবে একটু কমিয়ে দেয়। কিন্তু ফাঙ্গাসের ভিতরে জেনেটিক পরিবর্তন হতে থাকে এবং ফাঙ্গাসটা অনেক বেশি রেজিস্ট্যান্ট হয়ে যায়, নর্মাল ওষুধ তখন আর কাজ করে না। তো স্টেরয়েড জাতীয় ওষুধগুলো লোকাল ইমিউনিটিকে কমিয়ে দেয় এবং ফাঙ্গাসের জেনেটিক মিউটেশন তৈরি করে। দুটো কারণে ওই ফাঙ্গাসটা নর্মাল অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হয়তো কয়েক মাস চিকিৎসায় কমে যেত, সেটা হয়তো বহুদিন কিছু বছর অব্দি আপনাকে ডিস্টার্ব করতে থাকবে এবং অনেক হাই ডোজের ওষুধ আপনাকে দেওয়ার প্রয়োজন পড়বে। তাই দোকান থেকে নিয়ে এরকম কোন স্টেরয়েড জাতীয় মলম না লাগানোই উচিত।
1: বর্ষাকালে কোন কোন ধরনের সাবান বা কি ধরনের সাবান, ক্রিম বা পাউডার ব্যবহার করা নিরাপদ?
0: কারণটা যদি ময়েশ্চার জমা বা আর্দ্রতা জমা হয়, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই ময়েশ্চার যতটা কম জমানো যায়। এমনিতেই বর্ষাকালে এনভায়রনমেন্টে ময়েশ্চার প্রচুর থাকে, তার জন্য বর্ষাকালের জামা কাপড় হবে একটু কোথাও গিয়ে লুজ ফিটিং। খুব টাইট জামা কাপড় বর্ষাকালে একটু অ্যাভয়েড করা ভালো। যদি একদম অ্যাভয়েড করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে ফিরে বর্ষাকালে জামা কাপড় গুলোকে সরিয়ে দেওয়া এবং সঙ্গে সঙ্গে লুজ কিছু জামা কাপড় পরে নেওয়া, এবং যদি সম্ভব হয় একটু হেয়ার ড্রায়ার দিয়ে আমাদের ফোল্ডস গুলোকে একটু ড্রাই করে নেওয়া, গা ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে হালকা নর্মাল ট্যালকাম পাউডার দেওয়া যেতে পারে। যদিও পাউডার আমরা বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে একদম রেকমেন্ড করছি না এখন, কিন্তু একটু যারা মাঝ বয়সী তাদের ক্ষেত্রে একটু পাউডার দেওয়া যেতে পারে জায়গাটাকে ড্রাই রাখার জন্য। আর বিভিন্ন অ্যান্টি ফাঙ্গাল পাউডার, যে পাউডার গুলো আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন বডি ফোল্ডসে দিয়ে দিতে পারেন, ওই জায়গাতে ময়েশ্চার তৈরি হলো না এবং যদি ময়েশ্চার জমলো সেটাকে ওই পাউডার একটু অ্যাবজর্ব করে নিল। কিন্তু মনে রাখতে হবে যে ওই পাউডার গুলোকে আপনি বাড়িতে ফিরে প্রপারলি ক্লিন করছেন এবং ক্লিন করার পরে জায়গাটাকে শুকনো করে নিচ্ছেন, কারণ পাউডার যদি ওখানে জমে থাকে তাহলে সেটাই আবার কিন্তু পরবর্তী ক্ষেত্রে এক্সিমা বা র্যাশের কারণ হতে পারে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাউডার আমরা না বলি, তার কারণ হলো শুধুমাত্র যে পাউডার গুলো ওখানে জমে থাকবে ফোল্ড গুলোতে এবং প্রবলেম করবে, র্যাশ করবে, সেটা নয়। এছাড়াও ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওই পাউডার ইনহেল করার একটা চান্স থাকবে, বাচ্চা পাউডারটাকে ইনহেল করতে পারে, তাই জন্য শ্বাসনালীর সঙ্গে সেই পাউডার গুলো গিয়ে লাংস এরও প্রবলেম তৈরি করতে পারে। আর একটা কথা মাথায় রাখা উচিত, যেটা হলো ফাঙ্গাল ইনফেকশন বা বডিতে কোথাও ইচিং স্ক্র্যাচিং হচ্ছে, তখনই আপনার কোন একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটা এরকম হতে পারে যে আপনি অলরেডি একটা রেজিস্ট্যান্ট স্ট্রেন কে ইনফেকশন পেয়েছেন, মানে ধরুন একটা ফাঙ্গাস অলরেডি খুব রেজিস্ট্যান্ট যেটা আপনার কাছে ইনফেকশন এসেছে, তো সেক্ষেত্রে প্রথম থেকেই খুব ভালো অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়তে পারে, তাই ট্রিটমেন্টও খুব জরুরি। এবার আসি যে কি ধরনের সাবান ইউজ করবেন বা কি ধরনের পাউডার ইউজ করবেন। খুব হার্শ সাবান, যেগুলো খুব বেশি স্ট্রং সাবান, সেগুলো আমরা ইউজ করতে না করি, কারণ সেই সাবানগুলো আমাদের স্কিন ব্যারিয়ার ফাংশনকে আরো ড্যামেজ করবে এবং বেশি স্কিন ব্যারিয়ার ড্যামেজ হলে বা স্কিনের ওপরের লেয়ার তারও বেশি ড্রাই হয়ে গেলে তখন কিন্তু ইনফেকশনের চান্স বাড়ে। তাই যে কোনো সফট সাবান যেগুলো স্কিনকে পরিষ্কার রাখার জন্য জরুরি সেগুলো করা যায়। এটা একটা সায়েন্টিফিক টার্ম আছে যেটা আমরা সাবানের ক্ষেত্রে ইউজ করি, তাকে আমরা বলি টোটাল ফ্যাটি ম্যাটার, TFM। টোটাল ফ্যাটি ম্যাটার যদি কোনো সাবানে বেশি থাকে তাহলে সেই সাবানগুলো সফট সাবান হয়, সেগুলো চামড়ার পক্ষে খুব খারাপ হয় না। সাবানের থেকেও বেশি ভালো হয় যদি কেউ বডি ওয়াশ ইউজ করেন। বডি ওয়াশ আর একটু সফট হয়, বডি ওয়াশ ইউজ করলে আপনাদের চামড়ার ড্যামেজ কম থাকবে এবং সেটা আপনার স্কিনের জন্য অনেক বেশি হেলদি হবে। আর যদি

0: মনে হয় যে ফাঙ্গাল ইনফেকশন অলরেডি হয়ে রয়েছে, তাহলে সেই সব এরিয়াগুলোতে কিছুদিনের জন্য অ্যান্টি ফাঙ্গাল সোপ ইউজ করা যেতে পারে। অ্যান্টি ফাঙ্গাল সোপ বিভিন্ন ধরনের হয়, যেরকম কিটোকোনাজোল সোপ বাজারে পাওয়া যায়, সেটা কেউ কেউ প্রাইভেট এরিয়া গুলোর জন্য ইউজ করতে পারেন। কিন্তু এই কিটোকোনাজোল সোপ অনেকে আছেন পুরো শরীরে ইউজ করছেন বছরের বছর, এটা জানা না হয়, এটা কিন্তু ভুল। পাউডারের ক্ষেত্রেও তাই, ফাঙ্গাল ইনফেকশন না থাকে যে কোনো নর্মাল ট্যালকাম পাউডার ঠিক আছে, খুব বেশি গন্ধযুক্ত পাউডার আমরা রেকমেন্ড করি না। পাউডার অ্যাজ সাচ খুব বেশি রোল কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে বা প্রিভেনশনের ক্ষেত্রে নেই, পাউডার লাগানোর খুব একটা প্রয়োজন হয় না।
1: বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমে থাকে এবং সেই কারণে অনেক সময় পায়ের পাতা এবং নখে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। এই ধরনের সংক্রমণ থেকে বাঁচতে কি কি সতর্কতা জরুরি?
0: পায়ের পাতা এবং নখ এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে, বিকজ আমাদের সবসময় এখন জুতো পরে বা মোজা পরে থাকতে হয়। তার জন্য আমার মনে হয় যে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন আপনার পাটা পুরো চেক করা, পুরো ক্লিন করে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম যার ক্ষেত্রে ফাঙ্গাস ইনফেকশন রয়েছে লাগিয়ে হালকা একটা পাউডার ডাস্ট করে নেওয়া, অ্যান্টি ফাঙ্গাল পাউডার, আর সাথে দুটো মোজা ক্যারি করা, দু তিন ঘন্টা পরে না চেঞ্জ করে নেওয়া আর নতুন একটা মোজা পরে নেওয়া, আর যদি কোনোভাবে সম্ভব হয় কিছুক্ষণ একটু জুতো মোজা খুলে ওয়েট করা এবং পাটা শুকিয়ে গেলে তারপর আবার মোজা পরা। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি পায়ের কেয়ার মাস্ট হয়ে যায়, বিকজ ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক ফুট এই জিনিসটা হতে পারে। ডায়াবেটিক ফুট মানে পায়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, পরবর্তী ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখান থেকে আলসারেশন, এবং এমনও হতে পারে যে পায়ের আমাদেরকে অ্যাম্পুটেশনও করতে হচ্ছে ডায়াবেটিক ফুডে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডেইলি ফুট এক্সামিনেশন এটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকদিন রাত্রিবেলায় বাড়ি ফিরে পাটাকে ভালো করে পরিষ্কার করে হালকা সোপ দিয়ে বডি ওয়াশ দিয়ে ক্লিন করার পরে পাটাকে শুকনো করা, এবং শুকনো করার পরে পায়ের আঙুলের ফাঁকগুলো, নখগুলো, পায়ের গোড়ালি, এই জায়গাগুলোকে ভালো করে দেখা যে সেখানে কোনো ক্র্যাক্স আছে কিনা, সেখান থেকে কোনো ডিসচার্জ আছে কিনা, সেখানে কোনো রেড এরিয়াজ আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে ভালো করে একটা ময়শ্চারাইজার লাগানো, ময়শ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ শুকনো করে আবার শুতে যাওয়া। যদি দেখা যায় যে নেলস গুলো প্রপার কাটিং এন্ড ট্রিমিং হয়নি, তাহলে নেলস গুলোকে প্রপার কাটিং ট্রিমিং করা, দরকার হলে একটা ছোট্ট ব্রাশ দিয়ে নেলের পাশগুলো কোনাগুলোকে একটু হালকা সোপ ওয়াটার দিয়ে জায়গাটাকে ক্লিন করে নেওয়া, প্রত্যেকটা নেলের আশেপাশে যেন প্রপার ক্লিন থাকে এবং সেগুলো শুকনো থাকে, এটা এনশিওর করা প্রত্যেকদিন। এই রুটিনটা কিন্তু ডায়াবেটিক ফুট প্রিভেন্ট করতে পারে, এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একদম খালি পায়ে হাঁটা উচিত নয়।
1: ডক্টর গড়াই, সাধারণ মানুষকে বর্ষাকালীন চর্মরোগ প্রতিরোধে আপনি কি গুরুত্বপূর্ণ পরামর্শ বা বার্তা দিতে চাইবেন?
0: বর্ষাকালে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এটা নিয়ে পয়েন্ট ওয়াইজ যদি বলি, তাহলে প্রথম পয়েন্ট এটা আসবে যে নিজে নিজে চিকিৎসা না করা বা ওষুধের দোকান থেকে, পাড়ার দোকান থেকে নিয়ে একটা ক্রিম লাগিয়ে নিলাম, এটা কিন্তু এনাফ নয়। যদি প্রবলেম হচ্ছে ডার্মাটোলজিস্ট দেখান, যদি প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে যারা কেয়ার গিভার আছেন তারা রেগুলার একটু স্কিন এক্সামিন করুন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো, যেগুলো কভার্ড এরিয়া সেইসব জায়গায় চামড়ায় তো ফেটে যায়নি বা রক্ত বেরোচ্ছে না বা ওখানে চুল করছে না, এগুলো খেয়াল করা। বর্ষাকালেও ময়শ্চারাইজার লাগানো জরুরি হতে পারে, স্পেশালি পেডিয়াট্রিক অ্যান্ড এজেড পপুলেশনের ক্ষেত্রে। তাই বর্ষাকালেও রাতে শোয়ার সময় বা চানের পরে একটু ময়শ্চারাইজার লাগানো বা হালকা যে কোনো অয়েল অ্যাপ্লিকেশন সেটা ইম্পর্টেন্ট হয়। সফট সুতির জামা কাপড় বা যেগুলোতে একটু হাওয়া খেলতে পারে সেরকম জামা কাপড় পরা। ডায়াবেটিক পেশেন্টদের এভরিডে নাইট ফুট এক্সামিনেশন করা, এটা ইম্পর্টেন্ট। বিভিন্ন কভার্ড এরিয়া গুলোকে যতটা শুকনো রাখা যায় সেটা এনশিওর করা। যদি কেউ এক্সিমা প্রোন বা অ্যালার্জি প্রোন হন তাদের ক্ষেত্রে যাতে একটা ময়শ্চারাইজার লাগানো হয়, সফট কোনো বডি ওয়াশ ইউজ করা হয়, হার্ড সোপ না ইউজ করা হয়, এগুলো খেয়াল রাখা। যদি দেখা যায় যে আপনার ফাঙ্গাল ইনফেকশন রয়েছে বা অলরেডি এক্সিস্টিং ফাঙ্গাল ডিজিজ রয়েছে তাহলে ডার্মাটোলজিস্ট দেখানো জরুরি। এগুলো মাথায় রাখলে বর্ষাকালে মোটামুটি আপনারা সুস্থ থাকতে পারবেন।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর গড়াই, নমস্কার।
0: নমস্কার।
2: নিরাময় অনুষ্ঠানে শুনলেন আসন্ন বর্ষাকালে ত্বকের সমস্যা ও তার প্রতিকার নিয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুরজিৎ গড়াইয়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রেলা রায়।
3: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: এখন শুনবেন কথিকা, গান্ধীজির মন্ত্র সত্যমেব জয়তে। বলছেন নন্দলাল ভট্টাচার্য।
1: সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততে দেব জানহ জেনাক্রমন্তরীশয় জপ্ত কামা যত্র তত সত্যস্য পরং নিধানম। জয় হয় সত্যেরই, অসত্যের নয়। সত্যনিষ্ঠার অবিচ্ছিন্ন যে পথ দেবযান তারই নাম। সত্যের সাধনায় মেলেও যে পরমার্থ ঋষিদের যাত্রা সেই পথেই। মুণ্ডক উপনিষদের এই মহামন্ত্রই মহাত্মা গান্ধীর জীবনবেদ। সত্য, সত্যই তার ঈশ্বর।

প্রবাহে সমগ্র অস্তিত্বেই তিনি ছিলেন সত্য তপা, এবং সেটা জীবন পথের পথিক হিসেবে তার যাত্রা শুরুর মুহূর্ত থেকেই। তাই তো তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সত্যকে নিয়ে পরীক্ষা। গান্ধীজির বহু কথিত উক্তি, আমি একজন গোঁড়া হিন্দু, সেই সঙ্গে তার সমান সতেজ ঘোষণা, তার ধর্মবিশ্বাসের সঙ্গে খ্রিস্টান মুসলমান বা জরথ্রুষ্টের শিক্ষার কোনো বিরোধ তিনি দেখেন না। ওই বিশ্বাসের ভিত্তি থেকেই 1927-এর 22শে ডিসেম্বর ইয়ং ইন্ডিয়ার পত্রিকায় তিনি লেখেন, আমার ধর্মবিশ্বাস উদার, আমার বিশ্বাসের সঙ্গে খ্রিস্টান, এমনকি প্লাইমাউথ ভ্রাতৃসঙ্ঘের অনুগামী কট্টর খ্রিস্টান অথবা একবারে ধর্মান্ধ মুসলমানের কোনো বিরোধ নেই। গান্ধীজির বিভিন্ন লেখা, বক্তৃতা, আলাপ আলোচনা বিশ্লেষণ করলে দেখা যাবে তাঁর ঈশ্বর ভাবনা সম্পূর্ণভাবে সত্যকেন্দ্রিক। তাঁর দৃঢ় উপলব্ধি ও প্রকাশ্য ঘোষণা, সত্যই ঈশ্বর। বলেছেন, ঈশ্বর সত্য এই কথাটির চেয়েও অনেক বেশি অর্থবহ, সত্যই ঈশ্বর। অনুভবের গভীর থেকে উঠে এসেছে সত্যে তার দৃঢ় প্রতীতির কথা। বলেছেন, সত্য কথাটির মূলে রয়েছে সংস্কৃত সৎ শব্দটি, সতের আভিধানিক অর্থ যার অস্তিত্ব আছে। তার কথা, এসব এবং এ জাতীয় আরও অনেক কারণের জন্যই সত্য ঈশ্বর সংজ্ঞাটি আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক। এই উপলব্ধির একমাত্র পথ প্রেম, প্রেমই সত্য, তাই ঈশ্বর তার কাছে প্রেমও স্বরূপ। গান্ধীজির ঈশ্বর সত্য, কিন্তু কাকে বলে সত্য, কি তার সংজ্ঞা? উত্তরটা সহজ নয়, জানতেন গান্ধীজিও, তাই নিজেই এই কঠিন প্রশ্নটির একটি উত্তর তৈরি করে নিয়েছেন। বলেছেন, তার কাছে সেটাই সত্য যা বলে দেয় বিবেক, অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবেই উঠে আসে সে কথা, বস্তুত মানুষের হৃদয়েই বাস সত্যের। তবু থামে না প্রশ্ন, ওঠে বিতর্ক, মানুষ বিভিন্ন, অন্তরে ও বাইরে, বিবেকও এক নয় সকলের, তাই একজনের কাছে যা সত্য সেটাই আবার অসত্য অন্যের কাছে। তাহলে তো যে অন্যায় করে সেও বলতে পারে বিবেকের নির্দেশেই সে করেছে কাজটা এবং এটাই তার কাছে সত্য। তবে কেন অন্যায় হবে তা, কেন হবে না তা সত্য, কেন করা যাবে না সত্য নিয়ে এই ধরনের পরীক্ষা? এমন সম্ভাবনার কথা স্বীকার করেছেন গান্ধীজিও, তাই অবতারণা করেছেন পাল্টা যুক্তির, সে যুক্তি বিজ্ঞানের। বলেছেন, বৈজ্ঞানিক বীক্ষণের জন্য করতে হয় নানা ধরনের পরীক্ষা, কিন্তু পরীক্ষা করব বললেই তো করা যায় না, তার জন্য শিক্ষা নিতে হয় বিজ্ঞানের কিছু অপরিহার্য বিষয়ে। সত্যের ক্ষেত্রেও তাই, গান্ধীজি বলেছেন, সত্যরূপী ঈশ্বরের জন্য ব্যক্তিগতভাবে সাধনা করার আগে প্রস্তুতি পর্ব হিসেবে মানুষকে পালন করতে হবে কয়েকটি ব্রত। এই ব্রতগুলি হচ্ছে সত্য, ব্রহ্মচর্য, অহিংসা, কৃচ্ছতা এবং অপরিগ্রহ। এই পাঁচ রকম ব্রতে নিপুণ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে এই পরীক্ষায় নামাই উচিত হবে না। ইয়ং ইন্ডিয়ায় খোলাখুলিভাবে তিনি লিখেছেন, বিবেকের দোহাই দিয়ে যে কেউ যা খুশি তো করতে পারে না, কারণ বিবেকের কথা শোনার জন্য তো এক ধরনের প্রস্তুতি, এক ধরনের সাধনার দরকার, প্রয়োজন কিছু অনুশীলনের, প্রয়োজন বিনম্র হওয়ার। যার মধ্যে রয়েছে বিনয়ের অভাব, তার পক্ষে সত্যকে জানা বা আবিষ্কার করা কখনোই সম্ভব নয়। তার কথা, সত্য সাগরে সন্তরণ করতে হলে আগে নিজেকে শূন্যে পর্যবসিত করতে হবে। সত্যের কাছাকাছি যাওয়ার এই পথনির্দেশ দিয়েই তিনি থেমে থাকেননি। বলেছেন, সত্য নিয়ে পরীক্ষা করছি বললেই তো কিছু পাওয়া যায় না, তার জন্যে ভাবনায়, কথায়, কাজে সত্য থাকতে হবে, নিজের কাছে সর্বতোভাবে থাকতে হবে সত্যনিষ্ঠ। গান্ধীজির ভাবনায় সত্য একটি সার্বভৌম নীতি, সর্বব্যাপ্ততা, তাই কোনো খণ্ডিত সত্য নয়, চাই শর্তহীন অসীম সত্য। বলেছেন, সত্যের সন্ধানে বেরিয়েই তিনি পেয়েছেন অহিংসাকে, তবে এটা তার কোনো আবিষ্কার নয়, বলা যায় এটা হলো এক ধরনের পুনরুদ্ধার। নিজের জীবন ও সত্যের কথা বলতে গিয়ে গান্ধীজি বলেছেন, জীবনে চলার পথে যখনই আসে হতাশা, তখনই মনে হয় ইতিহাসের অভিযাত্রার প্রথম থেকেই সারাটা কাল জয় হয়েছে সত্য এবং প্রেমের। যুগে যুগে এসেছে কত লুণ্ঠক, কত ঘাতক, কত ধর্ষক, এসেছে মানবতার কত শত্রু, হিংস্র যারা হায়নার চেয়েও। ইতিহাসের অভিযাত্রায় প্রথম থেকেই সারাটা কাল জয় হয়েছে সত্য এবং প্রেমের। যুগে যুগে এসেছে কত লুণ্ঠক, কত ঘাতক, কত ধর্ষক, এসেছে মানবতার কত শত্রু, হিংস্র যারা হায়নার চেয়েও। লুণ্ঠনে, রক্ত

0: এর বন্যায় সৃষ্টি করেছে কত না নৃশংস বিভীষিকা, কিন্তু সে সবই তো ক্ষণকালের। যাদের একদিন মনে হয়েছে অজেয়, তারাও বিলীন হয়েছে কালের গর্ভে, শেষ পর্যন্ত তারাও হয়েছে পরাজিত, উড়েছে সত্যের বিজয় কেতন। গণহত্যার মারাত্মক সবস্ত্রের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী এই সত্য। গান্ধীজি বারবার বলেছেন সত্যই জ্ঞান, তিনি পূজো করেন সেই জ্ঞানময় সত্য স্বরূপ ঈশ্বরের। তার অকপট উচ্চারণ, কোনো সত্যের প্রতিনিধি আমি নই, আমি যা জানি তাকেই অনুসরণ করতে চাই, চাই শাশ্বত সত্যের ওপর আলোকপাত করতে। আন্তরিক প্রত্যয় ও আত্মগত মন্ত্রের মতো তার উচ্চারণ, প্রভাতে দিন শুরুর প্রার্থনা, পৃথিবীতে কাউকে ভয় করব না, ভয় করব শুধু ঈশ্বরকে, তারও প্রতি বিদ্বেষ করব না, মাথা নত করব না অন্যায়ের কাছে, সত্য দিয়ে জয় করব অসত্যকে, সত্য দিয়ে অতিক্রম করব সব কষ্টকে, হিংসাকে, এমনকি মৃত্যুকেও। বাস্তবে জীবনকালে তিনি ছিলেন স্বাধীন ভারতের সত্যের রাষ্ট্রীয় উৎস, মরণেও তিনি ভারতের অভিপ্সা সত্যমেব জয়তের এক অনন্য আনন্দস্বরূপ প্রতীক।
1: গান্ধীজির মন্ত্র সত্যমেব জয়তে কথিকাটি শুনলেন, বললেন নন্দলাল ভট্টাচার্য। গান্ধীচর্চা অনুষ্ঠানটি এইখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদে রাগ ললিত, বাজিয়েছেন সোহম চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত। সরোদ রাগ ললিত, শিল্পী সোহম চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন সরোদে রাগ ললিত, বাজিয়েছেন সোহম চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনির্বাণ দাশগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানে গানে একটু পরে।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
0: দাদার কীর্তি ছবির গান, প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন দাদার কীর্তি ছবির গান। আরতি মুখোপাধ্যায়।

0: দাদার কীর্তি ছবির গানে এবারে মান্না দে।
1: জন্ম অবধিকার তোমা পরে অধিকার প্রিয়।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

0: শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। গানে গানে অনুষ্ঠানে শুনলেন দাদার কীর্তি ছবির গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনায় আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ সকালে কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্ব হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশ একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশই এমন অংশীদার খুঁজছে যাদের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছেছে।
2: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ स्टेबल पार्टनरशिप चाहता है, हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके, और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है।
1: শ্রী মোদী জানান, এভিয়ানে অনুষ্ঠিত G7 বৈঠকে তিনি আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, G7 শীর্ষ সম্মেলনে ভারতের বার্তা ছিল স্পষ্ট, বিশ্বের সমৃদ্ধি তখনই টেকসই হবে যখন তার সুফল সবার কাছে পৌঁছবে, এবং প্রযুক্তির প্রকৃত সুফল মানবজাতি তখনই পাবে যখন তার ওপর আস্থা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে অনিশ্চয়তা ও বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে ফ্রান্স ও ভারতের মধ্যেকার অংশীদারিত্ব আস্থা, স্থিতিশীলতা ও সহযোগিতার মধ্যে এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। তিনি জানান, উভয় দেশে তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে। ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে, আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা নিয়ে হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্যে দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য এভিয়ান এবং সবশেষে প্যারিসে তিনি ভিভাটেক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হিন্দিতে একটি বিশেষ বিদায় ভিডিও বার্তা প্রদান করেন।
3: Paris. Mein ise sadve daure ke liye swagat karte Franz aur Barat ki dosti amaray.
1: তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। তিনি উল্লেখ করেন যে, গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় ও রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতা কি জয়ধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতা কি জয় স্লোগান দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের অগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের 2,18,00,000 বেশি মহিলা কৃষক সহ 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,800 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রীমতী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন, সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলোর জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন ও একটি বিশেষ সার্কিট হাউস। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। 21 জুন রাষ্ট্রপতি জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন এবং রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতার একাধিক স্থান থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয়ে মহাকরণের সামনে ম্যারাথন শেষ হয়। ম্যারাথন শেষে যোগাভ্যাস কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী।

0: এবং ইয়েলো লাইনে ভোর 4টে থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় রেল তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহার যাচ্ছেন। তিনি পাটনা ও ছাপড়ায় একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। পাটনায় সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ায় ঘুরে দেখবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এরপর ছাপড়া স্টেশন থেকে নতুন দিল্লি ছাপড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই অনুষ্ঠান থেকেই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক রেল প্রকল্পেরও সূচনা করবেন। দেশের 4 রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্যে বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এই শস্যগুলি সংগ্রহ করা হবে। রাতভর প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে। বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বালাসান নদীর জলে ভেসে গেছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, ফলে দুধিয়া থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে মহানদী সংলগ্ন এলাকায় 95 জাতীয় সড়কের ওপর ধস নামায় যান চলাচল ব্যাহত। ধসের জেরে টয় ট্রেনের লাইনের ওপরও মাটি ও পাথর এসে পড়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। আজ বিশ্বকাপের অন্য ম্যাচে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। বিশ্বকাপের অন্য ম্যাচে কানাডা কাতারকে 6-0 গোলে বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট, লিখেছেন প্রবীর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই রাজ্যে 6 কোটি হিন্দু বাঙালির বাস। সাহিত্য, চলচ্চিত্র, শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতকে কল্পনা করাই যায় না। 20 জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের দিন। 1947 সালের এই দিনেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বঙ্গীয় প্রাদেশিক আইন সভায় দীর্ঘ তর্ক বিতর্কের পর বাংলার পশ্চিমাঞ্চলের হিন্দু জনগোষ্ঠীর মানুষের জন্য পশ্চিমবঙ্গ নামে নতুন রাজ্য গঠিত হয়। এর আগে পূর্বতন সরকার পয়লা বৈশাখ, মহারাজা শশাঙ্কের রাজ্যাভিষেকের দিনটিকে রাজ্য দিবস হিসেবে চিহ্নিত করেছিল। প্রায় 1,500 বছর আগে গুপ্তবংশীয় এক রাজপুরুষের গৌড়বঙ্গ প্রতিষ্ঠা নিঃসন্দেহে বাঙালি অস্মিতা জাগরণের নতুন অধ্যায়ের সূচনা করলেও পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 1940 সালের মার্চ মাসে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে। তাদের দাবি ছিল ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের। সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হতে থাকে। বাংলার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে ওঠে। 1945 সালে ব্রিটেনের রক্ষণশীল দলের পরাজয় এবং শ্রমিক দলের ক্ষমতায় আসার পর নতুন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি সিদ্ধান্ত নেন ভারতকে যথাশীঘ্র সম্ভব স্বাধীনতা দিতে হবে। হিন্দুদের দাবি ছিল দেশ অখণ্ড থাক, যাদের প্রতিভূ ছিল কংগ্রেস। কিন্তু মুসলিম লীগের পাকিস্তান গঠনের দাবি জোরালো হতে থাকে আর কমিউনিস্ট পার্টি সেই দাবির সপক্ষে আওয়াজ তোলে। এদিকে পথ নির্দেশের জন্য অ্যাটলি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাবিনেট মিশন পাঠান। এর প্রধান ছিলেন লর্ড পেথিক লরেন্স, ছিলেন স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস প্রমুখ। এরা কেউই ভারত বিরোধী ছিলেন না। কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালী দল সব নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে একটি অখণ্ড ভারতের পরিকল্পনা করেন। অনিচ্ছা সত্ত্বেও প্রাথমিকভাবে

0: তা মেনে নিলেও জওহরলাল নেহরুর এক মন্তব্যে ক্ষিপ্ত হয়ে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। কলকাতা নোয়াখালী মিলিয়ে চার দিনের রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত 17,000 মানুষের মৃত্যু হয়। এর আগে 1947 সালের মার্চ মাসে লর্ড ওয়াভেলকে সরিয়ে বড়লাটের পদে অভিষিক্ত হয়েছেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ঘোষণা করেন দেশ ভাগ হবে, বাংলা ও পাঞ্জাব পাকিস্তানে যাবে, তবে তা স্থির হবে গণ ভোটের মাধ্যমে। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু সম্মেলনে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জন্য একটি পৃথক স্বদেশ ভূমি গঠনের পক্ষে মত প্রকাশ করেন। বাংলা কংগ্রেসের প্রায় সব নেতাই শ্যামাপ্রসাদের পাশে দাঁড়ান। এপ্রিল মাসেই অমৃতবাজার পত্রিকার প্রায় 6 লক্ষ পাঠকের মধ্যে একটি জনমত সমীক্ষায় দেখা যায় 98.6% মানুষ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। 20 জুন 1947 কলকাতার আইনসভা ভবন, সকালের সেই অধিবেশনকে ঘিরে তৈরি হল অদ্ভুত উৎকণ্ঠা আর উত্তেজনা। সেদিন শুধু ভোট হচ্ছিল না, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বাংলার ভবিষ্যতের, বাঙালি জাতির ভবিষ্যতের। প্রথমে সব বিধায়ক একসঙ্গে বসেন, প্রশ্ন ছিল একটাই, অখণ্ড বাংলা কি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে। পাকিস্তানের পক্ষে ভোট পড়ে 126টি, ভারতের পক্ষে 90টি। ফলাফল ছিল স্পষ্ট, যদি বাংলা অখণ্ড থাকত তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে তা পাকিস্তানের অংশ হয়ে যেত। এরপর শুরু হল দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব, পশ্চিমাঞ্চলের বিধায়করা আলাদা বৈঠকে বসলেন। এবার প্রশ্ন ছিল বাংলা ভাগ হবে কি না। ভোট গ্রহণ শুরু হল, সদস্যরা তাদের মতামত জানালেন, অবশেষে ফলাফল ঘোষণা করা হল। বাংলা ভাগের পক্ষে ভোট পড়ে 58টি, বিপক্ষে 21টি। 1947 20 জুনের সেই মুহূর্তেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়ে গেল। সেদিনই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম। ভারত স্বাধীন হওয়ার আগেই তার ভিত্তি স্থাপন এক নতুন রাজনৈতিক সত্তা। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা পডকাস্ট। ডোকরা শিল্পী গীতা কর্মকারের সঙ্গে কথা বলেছেন সময়িতা দাশ।

0: আজ আমরা উপস্থিত হয়েছি আবার আরেকটি নতুন পর্ব নিয়ে। আমাদের সঙ্গে আজ যিনি অতিথি রয়েছেন, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ডোকরা শিল্পী গীতা কর্মকার। দিদি, স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে।
1: নমস্কার, আমার নাম গীতা কর্মকার, আমি বাঁকুড়া বিঘ্নাস শিল্পডাঙ্গা থেকে এসেছি।
0: ডোকরা এখন আমাদের ঘরে ঘরে একটা অতি পরিচিত নাম, আর সেটা আমাদের রাজ্যেই হোক বা দেশে হোক বা সারা বিশ্বে এর একটি আমরা চাহিদা দেখতে পাচ্ছি। আপনি এই শিল্পের সঙ্গে কতদিন ধরে যুক্ত রয়েছেন?
1: আমি ডোকরা শিল্পর সাথে 87-88 সাল থেকে যুক্ত আছি, বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে।
0: আচ্ছা, একটু শুরুর দিনগুলো একটু বলুন, কারণ প্রথম থেকে আপনি ছোটবেলা থেকে তো এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?
1: না, আমি ছোটবেলায় ছিলাম, আমার বাঁকুড়াতেই বাড়ি, বিয়ে হয়েছে বাঁকুড়ায়, শ্বশুর বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আমি বাপের বাড়িতে যখন থাকতাম আমাদের চাষবাসের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা চাষবাস করতাম, সব কিছু চাষবাসের যেটুকু কাজকর্ম বাড়িতে সেই সবই করতাম। তারপরে বিয়ের পর শ্বশুর বাড়ি এসে আমি এই স্বামীর কাছ থেকে ডোকরা শিল্পর কাজ শিখি।
0: বা যখন আপনি জানলেন যে আপনার স্বামী কি করেন, তার কাজে আপনিও আগ্রহী হলেন, সেই দিনগুলো কিরকম ছিল? এবং প্রথম যে জিনিসটি আপনি নিজের হাতে তৈরি করলেন, সেই জিনিসটি কি আপনার মনে পড়ে?
1: হ্যাঁ, সেটা আমার মনে পড়ে। আমার শ্বশুর বাড়ি এসে দেখলাম যখন আমার স্বামী কাজ করছে এই ডোকরা শিল্পে, তারপরে আরো সব শিল্পীরা সব এই কাজই করছে, আমি এরকম শিল্পের কাজ করতাম, যেমন সোয়েটার বোনা, কার্পেট বোনা, বাপের বাড়িতে এইসব করতাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে যে এই ডোকরার কাজটা, এটা আমার শিখার একটা আগ্রহ এলো। আসার পরে আমি বললাম এটা শিখবো, ঠিক আছে শেখো। আস্তে আস্তে আস্তে আস্তে এরকম ভাঙা গড়া করে শিখতে শিখতে মাঝখানা কেটে গেল। তারপরে আমি আমাদের যে সমিতি ছিল বাঁকুড়ার ডোকরা সময় সমিতি ছিল, ওখানে একজন ম্যানেজার ছিলেন, উনি অর্ডার দিলেন আমাকে কিছু অ্যাস্টে, ওই অ্যাস্টে তৈরি করলাম, 25 পিস অর্ডার দিয়েছিলেন, ওটা আমি দিলাম, তৈরি করে অফিসে জমা দিলাম, ওটা মঞ্জুসাই সাপ্লাই হলো।
0: আচ্ছা, অ্যাস্ট্রে কেন, এইটা কি তৈরি করলে একটু সহজ?
1: তখন আমার সহজ উপায় ওটাই এসেছিল আর কি। আমি এখন তখন জন্তু জানোয়ার ঘোড়া হাতি দেবদেবীর মূর্তি এগুলো আমি তৈরি করতে পারতাম না তখন, সেই কাজ শিখা শুরু করেছি।
0: আচ্ছা, তো সেই আপনার পথ চলা শুরু হলো
1: তখন থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে সেই শিল্পের প্রতি পথ চলা শুরু হয়।
0: আচ্ছা, এটা কোন সাল?
1: এটা মোটামুটি আপনার ওই 88 সাল।
0: প্রথম অ্যাস্ট্রে দিয়ে শুরু হলো, আর আজ কিছুক্ষণ আগে দেখছিলাম আপনার ফোনে অপূর্ব সব ছবি, যে মূর্তিগুলো আপনি তৈরি করেছেন, একটি দীর্ঘ যাত্রাপথ যেটা আপনি পেরিয়ে এসেছেন। হ্যাঁ, কিরকম ছিল এই পথ চলাটা?
1: পথচলাটা প্রথম প্রথম যখন আমি ডোকরা শিল্পটা শিখি তখন এতটা ডোকরার চাহিদা ছিল না, আস্তে আস্তে আস্তে একটু চাহিদা হলো। আমি বলতাম, মনে মনে করতাম যে আমি কোথায় এই জিনিস এত তৈরি করব, বসে বসে কোথায় বিক্রি করব, কোথায় ইয়ে করব, এটা একটা মনের মধ্যে ধান্দা আসতো। তারপরে হঠাৎ করে DIC থেকে একটা রেজিস্ট্রেশন বার করলাম, সরকারি দপ্তরে গিয়ে বললো বাইরে যেতে গেলে রেজিস্ট্রেশন চাই। তখন DIC যে GM এর সাথে দেখা করলাম, বলার পরে বললেন ঠিক আছে আপনি পাবেন রেজিস্ট্রেশন, আপনাকে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি নিয়ে গেলাম ভোটার কার্ড, রেশন কার্ড, তখন আধার কার্ড ছিল না, এই সবগুলো নিয়ে যাওয়ার পর আমি রেজিস্ট্রেশন বার করে দিলাম, দিয়ে বার করে দেওয়ার পর আমি ওটা কাজ শিখার পরে পুরো দিয়ে তখন আমি পেলাম একটা প্রোগ্রাম, পেলাম মেলা দিল্লি হাট।
0: আচ্ছা,
1: 96 সালে
0: বাঁকুড়া থেকে সুদূর দিল্লি?
1: হ্যাঁ, বাঁকুড়া থেকে শুরু হলো আমার সোজা, প্রথম কলকাতা দেখি না, প্রথম একদম দিল্লি,
0: দিল্লির হাটে, রাজধানীতে।
1: হ্যাঁ, দিল্লির হাটে আমি আবার মঞ্জুসা থেকে আমাকে দিয়েছিলেন ওনারা, সরকার থেকে আমাদের ভাড়া থাকা খাওয়া খরচ সব কিছু দিতেন।
0: আচ্ছা,
1: ওখানে গিয়ে 15 দিনের মেলা ছিল, ওখানে মেলা করে আমি ফিরে এলাম, দিয়ে বাড়িতে আবার মাসকান্নাক থাকি, থাকার পরে আবার কলকাতা হস্তশিল্প শুরু হয়।
0: আচ্ছা,
1: ভিক্টোরিয়ায় তখন হস্তশিল্প হতো।
0: আচ্ছা, আমরা কথা তো বলছি ডোকরা শিল্প নিয়ে, এবার একটুখানি আমরা শ্রোতা বন্ধুদেরকে জানাতে পারি যে কতটা পুরনো এর ইতিহাস, কতটা পুরনো এর পদ্ধতি, এবং যা আমি যতটুকু পড়েছি শুনেছি জানতে পারা যায় যে এটা নাকি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময় থেকে চলে আসছে, এবং খুব একটা যে বেশি এদিক ওদিক হয়েছে পদ্ধতিতে সেটা কিন্তু হয়নি। আপনি একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে জানান, একটু ইতিহাস সম্বন্ধে জানবো।
1: ইতিহাস সম্বন্ধে বলতে আমরা যেটা শুনে এসেছি, আমরা তো ইদানীং মানুষ, আমরা যেটা শুনছি ডোকরাটা 4000 বছর আগেকারের পুরনো, হরপ্পা মহেঞ্জোদারো থেকেই তৈরি, কিন্তু আগেকারের যারা শিল্পী ছিলেন বয়স্ক, আগে ঘুঙুর বানাতো, তারপরে লক্ষ্মী সাজ বানাতো, ওই চালমাকা শের কোনা এসব বানাতো। তারপরে আস্তে আস্তে দেবদেবীর মূর্তি হতে হতে এখন যে জায়গায় এসে পৌঁছেছে, ডোকরার চাহিদাও বেড়েছে, যে জায়গায় এসে পৌঁছেছে দেবদেবীর বড় বড় মূর্তি, তারপরে ব্যবহার করার জিনিস যেমন স্ট্রে, ডোর হ্যান্ডেল, তারপরে হ্যাঙ্গার, তারপরে গয়না, জুয়েলারি, এগুলো সব এখন ইয়ে হচ্ছে। আরও নতুন যেটা যার সেটা আমরা আরও কি উন্নত ধরনের কি করা যায়, যেমন স্টে, কাঠের টের মধ্যে দুদিকে হ্যান্ডেল লাগানো, একটা কোনো কাঠের সৌন্দর্য জিনিস টেবিলে রাখার মধ্যে তার পাশে একজন সাইডে একজন মহিলা বসে বসে কিছু না কিছু চুল বানছে, কেউ বই পড়ছে, ঝুড়ি বুনছে, এরকমভাবে একটা সাজানো হচ্ছে। তারপরে জুয়েলারি বাক্স কাঠের মধ্যে ছোট ছোট ছোট ছোট প্লেট করে তার গায়ে লাগানো হচ্ছে, এরকম ডোকরারও নতুন ধরনের জুয়েলারি বাক্স করা হচ্ছে, জগ করা হচ্ছে, জলের জগ, এইসব বানানো হচ্ছে নতুন ধরনের এখন। আর কাজটাও আগের থেকে এখন অনেক উন্নত মানের হয়েছে, চাহিদাটাও বাজারে অনেক এসছে।
0: আচ্ছা, কিভাবে হয় এই একটু প্রসেসটা যদি একটু বলেন, প্রথমে কিভাবে আপনারা কি ধাতু এখানে আপনারা প্রয়োগ করছেন, কিভাবে পুরো একটা সারা দিন কিভাবে কেটে যায় একটা নতুন একটা দ্রব্য তৈরি করতে?
1: হ্যাঁ, আমাদের প্রথম যে দ্রব্যটা হচ্ছে আমাদের যেটা মোম দিয়ে কাজ হয়, শুরু মোমের একটা ফিগার যেটা হয় সেটা শুধু মোম দিয়েই হয়, ওটা মাটির প্রথম লাগে না কিচ্ছু। তারপরে আমাদের যেটা মাটির ছাঁচ হয় সেটা আমরা একটা দুর্গামূর্তি করব, সিঙ্গেল দুর্গা করব, আগে মাটির ছাঁচ করলাম হাতে করে, আমাদের কোনো ডাইস নেই, সব কিছু হাতে, মাটির ছাঁচটা করলাম, মাটির ছাঁচটা করে ওটা শুকনো করতে দিলাম, ওটা শুকনো হলে তারপরে মাথা দিলাম, মাথা দিয়ে পুরোটা ছাঁচ শুকনো হয়ে গেল। আমরা হাত কিন্তু মাটির দিই না, বড় খুব বড় হলে মাটির হাত দেওয়া হয়, ছোটোর মধ্যে মাটির হাত হয়।

0: না, মোটামুটি 15 ইঞ্চি হলেও মাটির হাত হয় না ওটা দিয়ে। তারপর শুকনো করে আমরা আস্তে আস্তে ওটা ধুনো সর্ষার তেল আর শাল গাছের আঠা যেটা বলে ওইটা দিয়ে আমরা একটা গালা তৈরি করে নিই। নিয়ে পাত্রে জল রেখে সুতির কাপড় দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে ওটা আস্তে আস্তে ঠান্ডায় বসে গেল। আর আমরা সামনে আগুন ধরাই, কাঠকয়লার আগুন ধরিয়ে এরপর ওটা শুকনো আস্তে আস্তে তুলে আমরা ওটা আগুনে আবার সেঁকে সেঁকে নরম করে করে পরিমাণ মতো যেরকম আমাদের কাজে লাগবে সেই মতো তৈরি করে নিলাম। নিয়ে ওটাকে আস্তে আস্তে আস্তে আস্তে ধুনা দিয়ে ওটা জোড়ালাম। জড়িয়ে আগুনে সেঁকে সেঁকে সেঁকে সেঁকে পুরো বিট বিট থেকে যায়, ওগুলোকে সব মেটে মেটে মেটে মেটে মেটে হাসতে করে টিপে টিপে টিপে টিপে ওটাকে একদম লেভেল করে দিলাম। দিয়ে আমরা যেটা করি এখন, এবারে মধুমুখী মোম ওটাও ধুনা সর্ষার তেল দিয়ে আমরা তৈরি করি। দিয়ে ওটাও পাত্রে কাপড় দিয়ে ছেঁকে নি জল দিয়ে। ছাঁকার পরে ওটা শক্ত হয়ে যায়, আমরা জল থেকে ছাঁকলাম। ছেঁকে তুলে ওটাকে আবার আমরা আবার রোদে দিয়েও গরম করি, আবার আগুনেও গরম করি আস্তে আস্তে। এখন যে চাউমিন মেশিন গুলো আছে ওই মেশিনের দ্বারাই আমরা ইয়ে করি, মোমটা নরম করে দিয়ে ওতে সুঁত বের করে সরু সরু যে গায়ের ডিজাইনের কাজগুলো হয় আমরা ওই সুঁত দিয়ে ডিজাইনটা বানাই।
1: আচ্ছা, এই যে আমরা দেখি একটা পিতলের রঙের যে সরু নুডলস এর মতন সুতো, সুতোর কাজ, সেটা এইভাবে আপনারা ওই চাউমিন মেশিন দিয়ে আপনারা
0: ওই সুতোর গুলো বের করে নিয়ে নিয়ে করে সুতোটা একটা একটা করে নিয়ে নিয়ে কাজ করা হয়। আর ওটা কাজ করা হলো, ওটা ডিজাইন হয়ে গেল পুরো। ওর মধ্যে একটা কাপড় চালা মাটি আমরা, যেটা ওটা ডিজাইনটা ধরে রাখে, ওই কাপড় চালা মাটিটা ভালো করে গোবর দিয়ে মেখে মাটিটা যাতে নিয়ে হয় টপ করে ডিজাইন থেকে ছেড়ে যায়। দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে ওটাই হচ্ছে আমাদের ছাঁচ।
1: আচ্ছা,
0: ওই মাটিটা আমরা তো ওটা বানালাম, ডিজাইনটা হয়ে গেল, আগুনে দিলে তো ডিজাইনটা গলে যাবে। আমরা যে উপরে ডিজাইনটা ধরে রাখার জন্য যে মাটিটা দিই ওটা আমরা নীলা মাটি বলি, ওই মাটিটা দিয়ে পুরো ডিজাইনটাকে চেপে চেপে চেপে চেপে চেপে চেপে পুরোটা মাটি দিয়ে দিলাম। দিয়ে ওটা শুকনো হয়ে গেল, শুকনো করতে দিয়ে দিই। শুকনো করতে দিয়ে তারপরে ওটা শুকিয়ে যাওয়ার পর আমরা একটা পিতল যাওয়ার রাস্তা দিলাম। পিতল যাওয়ার রাস্তা করে দিয়ে ওর উপরে একটা মাটি দিই, ওটা হচ্ছে চিটাটা এক ভাগ, বালিটা তিন ভাগ।
1: আচ্ছা,
0: ওটা পুরো আবার কভার করে দেওয়া হয়। কভার করে দিয়ে তারপরে একটা চোঙার মতো করা হয়, চোঙার মতো করে জিনিস শুকনো হয়ে গেলে এরকম করে আমরা কয়েকটা জিনিসই শুকনো করে নিই। ধরুন আমরা 15 দিন এক মাস মাল বানালাম।
1: শুনে বোঝাই যাচ্ছে যে এটা একজনের কাজ তো
0: না, একজনের কাজ তো পুরো ফ্যামিলি লাগে।
1: আচ্ছা, তো সবাই আপনাদের এই কাজের মধ্যে ধাপে ধাপে
0: ধাপে ধাপে সব কাজ করে
1: সবাই যোগদান?
0: হ্যাঁ, এবারে একার হাতে হয় না, না একজনের হাতেও হবে, ওটা দেরি হয়। যখন প্রচুর অর্ডার পাওয়া যায় তখন তো আর একার হাতে হয় না,
1: নিশ্চয়ই
0: লোক লাগে
1: ভাগ করে নিতে হয়। আচ্ছা, আপনার পরিবারে কতজন এই কাজ ঠিক এখন করছে এই মুহূর্তে?
0: আমরা এখন পরিবারে মোটামুটি 5 জন কাজ করছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আরো কিছু লেবার টেবার অর্ডার যেরকম হয় সেরকম নেওয়া হয়।
1: আচ্ছা, আপনার গ্রামে এরকম নিশ্চয়ই একাধিক পরিবার রয়েছে?
0: হ্যাঁ, একাধিক পরিবার আমাদের।
1: আপনাদের কি একটা সংগঠন মতন কিছু রয়েছে?
0: সংগঠন আছে আমাদের, কিন্তু তাও সবাই ব্যক্তিগত কাজ।
1: আচ্ছা, এবার ধরুন ব্যক্তিগতভাবে যে কাজটা আপনারা করছেন, এবার এটাকে আপনি যে যেটা একটা দুর্গামূর্তি বলুন বা কোন একটা গহনা বলুন, সেটা যখন আপনি এবার বাজারে পৌঁছে দিতে যাচ্ছেন, এইটা আপনারা কিভাবে করছেন? কার মাঝখানে কি কোনো এনজিওর প্রবেশ হচ্ছে, না আপনারা নিজেরা ডাইরেক্টলি বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই প্রসেসটা নিয়ে যদি একটু কিছু
0: যেটা বলছেন এটা ঠিকই, আমাদের এনজিও আছে। এনজিও বলতে এরকম কোনো কাস্টমার আসছে, এসে যারা ব্যবসা করে তারা বেশ কিছু কিনে নিচ্ছে, আমরা বিক্রি করছি, কিনে নিজেও বিক্রি করছে। আর আমরা সরাসরি যেটা দিচ্ছি, আমরা সরাসরি দিই বলতে আমরা মঞ্জুসা দিই সরাসরি। এখন বিশ্ব বাংলা হয়েছিল, বিশ্ব বাংলায় দিতাম, কটেজ ইন্ডাস্ট্রি, রিপুজি হ্যান্ডিক্যাপস, এরা মানে দুটো
1: সরকারি সংস্থানগুলোতে
0: ওগুলো দিয়ে আমরা 12 মাসই নেই, ওগুলো সরকারি সংস্থা। প্রাইভেট পার্টিও আছে, এখন প্রাইভেট পার্টি অনেকই বেরোইছে, ওনারা ওগুলোও আমরা দিই। দিয়ে আমাদের এইভাবে এখন চলে যাচ্ছে। আবার বিদেশে যেটা হচ্ছে, বিদেশে তো আমরা একবার তাই করেছিলাম বিদেশে মাল ইয়ে করার জন্য, তো আমাদের পিতলের ভাগে বলছে সীসার ভাগটা বেশি থাকে, জানি না এখন বিদেশে কি হচ্ছে। আমরা আমি নিজে বিদেশ গেছি 2012।
1: আচ্ছা,
0: লন্ডন পার্টিসিপেট করেছি।
1: আচ্ছা,
0: ওখানে তো কাজ দেখানোর জন্য পর্যটন দপ্তর ছিল, ওখানে আমি গেছি, গিয়ে কাজ দেখানোর জন্য আমি বললাম তো দেখুন এখান থেকে তো কাজ করে আগুন ছাড়া আমাদের কাজ হয় না, তো বলছে যতটুকু দেখানো যায়। আমি কিছু মোমের মডেল করে লিখেছিলাম মোম দিয়ে, যাতে সেগুলি না ভাঙে, লাগেজের মধ্যে দিয়েছিলাম, আর কিছু সুঁত নিয়ে গিয়েছিলাম, যেগুলোর মডেলগুলো ছিল হাত টাত বানানো, যেমন কান টান বানানো, এগুলো হাত দিয়ে দিয়ে করে ওখানে গরম জল নিয়েছিলাম, গরম জল দিয়ে ওটা নরম করে করে যতটুকু দেখানোর আমি ততটুকু দেখিয়ে এসেছি ওখানে।
1: এ তো বিশাল ব্যাপার। আমরা একজন এরকম আন্তর্জাতিক খ্যাতি শিল্পের সঙ্গে কথা বলছি, আমরা রয়েছি শিল্প ভারতী অনুষ্ঠানে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে হাতে তৈরি করা কাজ আর মেশিনের তৈরি করা, যদি বলতে পারি, কিভাবে একজন গ্রাহক বা একজন ক্রেতা বুঝতে পারবে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, কিভাবে পরখ করে নিতে পারবে?
0: আচ্ছা, যেটা বলছেন মেশিনটা আমাদের হয়, মেশিনের যেটা কাজ বলছে আমাদের সব কিছুটাই হাতে হয়, মেশিনে হয় না। মেশিন হয় বলতে যেটা আমরা আগে ফাইল দিয়ে খুঁজতাম, তারের ব্রাশ দিয়ে মাটি কাস্টিংয়ের পর মাটি ছাড়াতাম, সেগুলো জাস্ট আমাদের এখন মেশিনে তারের ব্রাশ লাগিয়ে দিই গোল দিয়ে, ওতে মাটিগুলো উঠে পালিশটা করা হয়, এটাই আমাদের একটু তাড়াতাড়ি হয়। আর ডিজাইনের কাজটা যেটা মেশিনে, সেটা আমরা হাতে যে সুত বার করে ডিজাইনটা করতাম, সেটা এখন শৌখিনের যুগ এসছে, শৌখিন আমাদের তো চালাতে হয়, যেটা চলে, কেন এখন চায়না মার্কেটে অনেক কিছুই আসছে, তাতে আমাদেরকে তাদের সঙ্গে তাল মিলিয়ে শৌখিন যেতে হয়, সেই জন্য আমরা এই চাও মেশিনটা ব্যবহার করে সুতটা বের করে ওটা দিয়ে আমরা সরু সরু ডিজাইন করে চালাচ্ছি। কিন্তু ডোকরা যেটা হাতের কাজ, সেটা হাতের কাজই আছে, আর কিছু পরিবর্তন হয় না, সুতটা বের করা হয় আর ওই বেড়াসটা যেটা ঘোষা হয় সেটাই আমাদের খুব দেরি হাতে করে করে ঘোষা, অত বড় বড় জিনিস, অতগুলো জিনিস আমাদের খুব শরীরের পরিশ্রম, এখন এই মেশিনটার দ্বারা এটা আমাদের একটু তাড়াতাড়ি হয়, মানে বেশি ওটার হলেও একটু তাড়াতাড়ি কাজটা হয়। মেশিনের কিচ্ছু নেই।
1: আচ্ছা, মানে সেই ধরে নেওয়া যাক হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়ে যেভাবে কাজ হতো, এখনো মোটামুটি পদ্ধতিটা প্রায় একই রয়ে
0: গেছে।
1: বেশ,
0: আমাদের যেটা ভাটি হতো, আগে আমরা ইটের ইট দিয়ে লম্বা লম্বা করে ভাটি করতাম, এখন কি করি, এখন আমরা গোল মতো উনান বানিয়ে নিয়ে ওখানে কি হয়, ওটা লম্বা ভাটিতে আমাদের 50 কিলো পিতল সারাদিনে গোলানো হতো, এখন আমাদের ওটা বেশি, যেরকম প্রোডাক্ট এখন অর্ডার পাওয়া যাচ্ছে সেই জন্য প্রোডাক্টটা বেশি করতে হবে, সেই জন্য আমরা গোল মতো উনান বানিয়ে ওতে আমাদের 2 কুইন্টাল 2.5 কুইন্টালের কাজটা আমার একদিনে করা যায়।
1: আচ্ছা দিদি, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনার কাছে এই ডোকরা শিল্পের সাংস্কৃতিক ও মানসিক গুরুত্ব কতটা?
0: আমার তো এটা ডোকরা শিল্পটাকে সাংস্কৃতিক মানসিক দুটোই আমার ভালো লাগে, এটা আমরা চাই যে আমাদের ছেলেরা যেন এই ডোকরাটাকে পূর্বপুরুষ ধরে রাখে, এটাই চাই, এটা আমারও ইচ্ছা, আমার ছেলেকেও এই ইচ্ছাই দিয়েছি যে যাতে এইটাই ধরে রাখে, এটা পূর্বপুরুষের আমাদের কাজ।
1: আচ্ছা, আপনি যেহেতু রাজ্যে দেশে বিদেশে নানান জায়গায় গেছেন, ডোকরা তো একমাত্র পশ্চিমবঙ্গে সীমিত নয়, উড়িষ্যায় আছে, বিহার ছত্তিশগড়েও এই কাজ হয়, তো কি মানে পার্থক্যটা কি হয় আপনার চোখে, আপনি কিভাবে দেখেছেন আমরা একটু জানতে চাইব।
0: পার্থক্যটা বলতে, যেগুলো বস্তার, ছত্তিশগড় বস্তার ওটা একটাই পড়ে, পুন্ডাগাঁও বলে, আর একটা আছে উড়িষ্যায় জিনিস হয়, ফোকের কাজ হয়, ছোট ছোট জিনিস হয়, আর বস্তার পুন্ডাগাঁও যেগুলো হয় ওগুলো একটু বড় বড় ধরে হয়, আর একটা ঢেঙ্কানাল বলে জায়গা আছে ওখানে, ওখানে লণ্ঠন হারিকেন টারিকেন এগুলো তৈরি হয়, ওগুলো
1: বাংলার ডোকরার সঙ্গে এটা কিভাবে বলছি,
0: সব জায়গায় হয় কিন্তু ওদের কাজের ধরনটা একটু আলাদা, আর ডোকরাটা একটাই কিন্তু ওদের কাস্টিং করা আলাদা, ওদের কাজের যে বিভিন্ন রকম, আমরা যেরকম বিভিন্ন টাইপের যেটা বলবে সেটাই করে দিতে পারি, কিন্তু ওখানে জিনিসটা একটু উল্টো, কাজকর্মটা একটু উল্টো আছে, আমাদের মতন এত বিভিন্ন ওই দিকের অত কাজ হয় না, বড় বড় জিনিসও হয়, কাজটা একই, কাস্টিংটা ওনাদের আলাদা, ওনাদের মোমেরই কাজ হয়, সবটা ঠিক হয়, আমাদের যেটা বিভিন্ন ধরনের, আমরা যেরকম মোটানের দুর্গা, এই যে দেখালাম স্পেশাল স্পেশাল আইটেমের দুর্গা, তারপরে ছোট থেকে বড় যে এত ভ্যারাইটিস, ওনাদেরও ছোট জিনিস হয়, হয় না তা না, কিন্তু কাজের ধরনটা আলাদা, ওদের কাস্টিংটাও আলাদা, ওর আমরা যেটা মাটি দিয়ে কয়লা দিয়ে ভাটি করি, ওনারা করে কাঠ দিয়ে এবং কুঁড়ো দিয়ে মাটিটাকে মালটাকে ঢেকে, সেই তুলনায় দেখতে গেলে আমাদের ডোকরাটা বেশি,
1: এবং একটা সময় সাপেক্ষ ব্যাপারও আপনাদের কাজটা,
0: আমাদের কাজটা সময় ব্যাপার, আমাদের কাজটা ধরুন যদি বলে আজকে এত পিস মাল লাগবে, আমরা সেখানে 10 জন শিল্পী মিলে সেই মালটাকে আমরা ডেলিভারি দেবই, আমাদের এইটুকু আছে রাত দিন করে কাজ করে, যেমন ধরনেরই মাল হোক আমরা সেটা তৈরি করে দেবো, আমরা যে পারবো না এই কাজটা ছাড়া এটা পারি না এটা আমাদের মধ্যে নাই, কিন্তু ওনাদের এতটা ভ্যারাইটিস নেই ওখানে, আর কাজটা একটুকু অন্যরকম, ডিজাইনটা একটু অন্য, ওদের কাছে যেটা হয় ফিগারের কাজটা বেশি হয়, খালি বড় বড় ফিগার এসবের ধরনের কাজটা বেশি হয়।
1: আচ্ছা আচ্ছা দিদি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবার আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছেন এবং নিজেদের কাজগুলোকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কিভাবে এটার কোনো সোশ্যাল মিডিয়া পেজ আছে বা ডিজিটালি আপনারা কিভাবে এটাকে দেখছেন?
0: কাজটা আমরা করছি সোশ্যাল মিডিয়া বলতে, যাই যে যা যায় তারা ওখানে আমাদের গ্রামে গিয়ে ছবি টবি তুলে নিয়ে আসে, দেখে, তারাই সব পোস্ট করে। আমরা যেটা করি, আমরা কেউ অনলাইনে অর্ডার করলে আমরা সেগুলো সাপ্লাই করি।
1: আচ্ছা, এগুলো আমরা অনলাইন অর্ডার আপনারা
0: সাপ্লাই করি
1: করবেন? আচ্ছা,
0: করছি এখনো যেগুলো অনলাইনে অর্ডার হয়। অনলাইন অর্ডার বলতে আমাদের অনলাইন এরকম খোলা হয়নি, আমরা এমনি অর্ডার করে এটা অমুক জায়গা পাবে, হ্যাঁ আমরা পাঠাতে পারবো। একটা যে পাঞ্জাবে পাঠালাম মাল, দিল্লি পাঠানো হয়, বোম্বে পাঠানো হয়, এগুলো তো অনলাইন হিসাবেই যাচ্ছে।
1: গ্রামাঞ্চলে কি এর গ্রাহক কম আর শহরাঞ্চলে বেশি? এটা কি এখন একটা শিল্পকলা থেকে একটা লাইফস্টাইলের ব্যাপার হয়ে এসেছে ডোকরাটা?
0: না, আমাদের গ্রাম অঞ্চলে বিক্রি হচ্ছে, এবং আমাদের, আমি এত জায়গা ঘুরেছি, ঘুরতে বাকি নেই দেশে বিদেশে, সেল আমাদের কলকাতায়।
1: তাই
0: সেল আমার কলকাতায়। আমি দিল্লিতে অনেকবার মেলা করে এসেছি, দিল্লির হাটে করে এসেছি, দিল্লি খিদবাই নগরে করে এসেছি, আরও বিভিন্ন জায়গায় করেছি, বোম্বেতে গিফট অ্যাক্সে করে এসেছি, এরকম মেলা করে এসেছি, তারপরে দেরাদুনে করে এসেছি। দেরাদুনে ওখানে ঠাকুর দেবতার মূর্তি চলে না, ওখানে খালি ফিগার, ঘোড়া, এসবগুলো চলে। বিভিন্ন জায়গায় করেছি, তার মধ্যে আমার সেল আমি সব দিক থেকে ঘুরে ফিরে দেখে নিয়েছি, কলকাতার মতো সেল কোথাও হয় না, ডোকরাজ্যে সেল।
1: আচ্ছা, অনেক সময় অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়তো হতে হয়েছে। হ্যাঁ, এবার অর্থনৈতিক সংকট নিশ্চয়ই এসেছে, কিভাবে শিল্প চর্চাটা এই প্রতিকূলতার মধ্যেও আপনারা বহন করে নিয়ে চলে?
0: শিল্পচর্চাটা আমাদের, যেটা আগে মহাজনের কাছ থেকেও টাকা নিয়ে কাজ করেছি, এখন যেটা মানুষ বুঝতে শিখেছে, বেরোতে শিখেছে, যেমন ব্যাংকে লোন নিয়েও আমরা কাজ করছি, ব্যাংকে লোন নিয়েছি আমরা 6 লাখ টাকা, 5 লাখ টাকা, যার যেমন দরকার সে তেমন নিয়েছে। কেউ আবার লোন নেয় না, কাজই করে না, বাইরে বেরোয় না। আমরা যারা বাইরে বেরোয়, আমি তো কিন্তু বাইরে সাহস করে বেরিয়েছি, আমি এখন বাইরেতেই ঘুরি। তবে আমি এখন বিদেশে বাইরে মেলা টেলা করাগুলো এখন বন্ধ করেছি, 14 সাল থেকে বয়সও হচ্ছে, টানতে পারি না, ভারী জিনিস, পন্ডের লাইসেন্সের জন্য বেথাটেতেও আছে। আমি এখন এই বসে কলকাতাতেই মার্কেট করি, যেটা হচ্ছে মঞ্জুসা দেওয়া হয়, প্রাইভেট পার্টিকে দেওয়া হয়, রিফিউজি হ্যান্ডিক্রাফটস দেওয়া হয়, আরো 2-4 সব এরকম দোকান এখন পাবলিক অনেক তো খুলছে, তাদেরকে জিনিস দিয়ে আমার এইভাবেই চলে যাচ্ছে।
1: আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে নারীদের কি ভূমিকা রয়েছে?
0: নারীদের ভূমিকা বলতে আমাদের এই কাজটাই হচ্ছে ছেলে মেয়ে, যারা এবারে ধরো আমি যেরকম ছাঁচের থেকে ডিজাইন থেকে কাস্টিং করা থেকে মার্কেটিং করা থেকে সবটাই শিখেছি, সব মহিলারা কিন্তু সেটা করে না। আছে 2-3 জন আছে এরকম, তৈরি করতে পারে না, হয়তো মাটির কাজটা করলো, মাটিতে ধরো ডিজাইন করে ছেড়ে দিল, ওই যে মাটিটা টিপে টিপে দেওয়া ডিজাইনের মাটিতে, এটা প্রত্যেক মহিলাই করে, তার উপরে মোটা মাটি দেওয়া, চং করা, ভাটি হলো তার কাছে যে হেল্প করা। এমন হয় যে এই মালতে এই ভাটি পুড়ছে, এই ভাটিতে পিতল গোলা হচ্ছে, জিনিসটা বার করে এলো, বড় সাঁড়াশি আছে, সাঁড়াশিকে ধরে বার করলে এই ঘর থেকে ডাবু তেল তুলে পিতলটা জলের মতন গলে যায়, দাবুই করে তুলে যখন পিতলটা ঢালা হয় তখন লিক হয়ে বেরিয়ে যায়, তখন মহিলারা ওই মাটিগুলো দিয়ে ইয়ে করে, তারপরে যে মাটিটা ঝাড়তে হয়, এগুলো সব মহিলাদের কাজ।
1: প্রশিক্ষণের বিষয়ে একটু আসি, কারণ এটা এত একটা ঐতিহাসিক একটা শিল্পকলা, এটাকে তো সংরক্ষণ করাটাও তো একটা দায়িত্ব, আর আপনাদের মতন যেসব শিল্পীরা রয়েছেন এখনো এই কাজটার সঙ্গে যুক্ত রয়েছেন, তো প্রশিক্ষণটাও কি আপনারা দিচ্ছেন? এটার কি কোনো সংস্থান আছে যেখানে কেউ অন্য যারা ওই পারিবারিক সূত্রে হয়তো করছে না বা এমনি শিখতে চায় গ্রামে বা আশেপাশের মানুষরা, কিভাবে এটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার রাস্তাটা কি আপনারা তৈরি করে দিচ্ছেন?
0: কেউ যদি শিখতে চায় বাড়িতে গিয়েও শিখে, এবং কেউ যদি বলে না আমি বাড়িতে যেতে পারবো না, আমাদেরকে সে ট্রেনার দিয়ে শেখাতে হবে, সেটাও আমরা করি।
1: আচ্ছা, আপনি নিজে ট্রেন করেন?
0: হ্যাঁ, আমি করে এসেছি।
1: আচ্ছা, মূল্য ধারণ যে কোনো দ্রব্যের কিসের কিসের ওপর এটা নির্ভর করবে? কিভাবে একটা দ্রব্যের একটা মূল্য আপনারা ধারণ করে থাকেন?
0: ধরুন আমি এবার একটা 1 কিলো পিতলের আমি মাল করলাম, যেটাই 1 কিলো পিতল খাবে সেটা দ্রব্য ধারণ করে। ধরুন আমি 250 গ্রাম ধুনো, যেটা আমাদের ইয়ে ধুনোটা, শাল গাছের আঠাটা, ওইটা 250 গ্রাম ধুনো, ওর সঙ্গে তেল দিয়ে গালা করে কাজ করলে ওটা আমরা জানি যে এটা আর কিছু মোম থাকে, এটাতে আমাদের 10 কিলো পিতল লাগে। তাহলে 10 কিলো পিতলের আমাদের মোটামুটি ওখানে দাঁড়াবে ওটা 7 কিলো। ওটা গলে গলে খাদ হয়ে উড়ে যায়। এটা 7 কিলো পিতল দেখবো যে এই জিনিসটাই 1 কিলো পিতল খেয়েছে, ওটা 500 খেয়েছে। সেই মতো আমাদের নিজের যে নিজেদের পরিশ্রমের ধার সেটা আমরা কোনোদিনই পাই না মূল্যটা। ওটা আমরা দেখলাম যে 1 কিলো পিতল খেয়েছে, 1 কিলো পিতলের তো ধরো তো 300 গ্রাম উড়েই গেল, থাকে 700 গ্রাম। এবারে তখন যেটা বাজার ছিল তখন 50 টাকা কেজি ছিল, 40-50 টাকা 200 টাকা মাল বিক্রি করেছি। এখন কি হয়েছে, 1 কিলো পিতলের মাল কোন রকমেতেই 2500-2600 নিচে আমরা বিক্রি করতে পারি না।
1: ঠিক,
0: তার মধ্যে কি হয়, পিতলটা শুধু তো আমাদের দেখলে হলো না, ওর সঙ্গে কয়লা থাকছে, লেবার থাকছে, কাঠ কয়লা থাকছে, ইলেকট্রিক থাকছে, ফ্যান দিয়ে পিতলটা তাড়াতাড়ি গোলানো হয় সেটা লাগে, তারপরে সব কিছুই থাকছে, কাঠ দিতে হয় ধরানোর জন্যে, একটু কেরাসিন তেল লাগে ভাটি ধরানোর জন্যে, এইগুলো সব অ্যাড করে সেই যে খরচগুলো আমরা যুক্ত করি। তারপরে মাটি ছাড়ানো হয়, তারপরে তারের ব্রাশ দিয়ে একটা যে মেশিনে পালিশ করা হয় তারও তো একটা দাম আছে, সেই সব হিসাব করতে গেলে আমরা এইটুকু যাই। এইটুকু মূল্য কাস্টমারের কাছে বোঝাতে গেলেও অনেক কাস্টমার জিজ্ঞাসা করে না, দাম যা বলে কিনে নেয়, অনেক কাস্টমার কিন্তু করে আর একটু কম হবে না, আর একটু কম হবে না। আমরা আমাদের পারিশ্রমিকটা আমরা চাইছি না, মেটেরিয়াল খরচা আমাদের রুজি রোজগারের ধরুন আমাদের একটা হচ্ছে 150-200 টাকা একটা বিষয় না রাখলে আমাদের চলবে কি করে রুজি রোজগার। এইভাবে কাস্টমারকে বুঝিয়ে আমরা বিক্রি করি।
1: বা আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই এসে গেছি, যেটা জানতে চাইবো দিদি আপনার কাছ থেকে যে আপনি একজন উদ্যোক্তা এবং একজন শিল্পী, এই দুইয়ের মধ্যে কোন পরিচয়টি আপনার কাছে বেশি কাছের?
0: আমার শিল্পরে উদ্যোগটা আছে আমার, হ্যাঁ আমি করব এটা, তাহলে আমি শিল্পী, তাহলে আমি তৈরি করতে পারবই,
1: কিন্তু শিল্পী সত্তাটা আপনার মধ্যে
0: হ্যাঁ
1: বেশি।
0: এবার কি হয়, আমি একটা জিনিস তৈরি করছি, করতে করতে আমার আর একটা মাথায় আইডিয়া চলে এলো যে এটা এরকম করলে হয়। আমি যে পুরস্কারগুলো পেয়েছি আমি এক একটা কাহিনী দিই। প্রথম যে পুরস্কার পেয়েছিলাম আমি 99 সালে, ওটা একটা লৌকার মধ্যে বেহুলা ভেসে যাচ্ছিল, লক্ষিন্দরের যেটা ওটা করেছিলাম। তারপরে একটা করেছিলাম মনসার ঘট,
1: আচ্ছা
0: তারপরে করেছিলাম লক্ষ্মী ঝাঁপি, তারপরে একটা করেছিলাম ফুলদানিতে 108টা দেবতা, এরকম বিভিন্ন পুরস্কারেতে বিভিন্ন বিভিন্ন করেছিলাম। লাস্টে যেটা আমি দিল্লিতে পেলাম ওটা একটা লক্ষ্মীর ঘটি করেছিলাম, লক্ষ্মী পুজো থেকে মানে লক্ষ্মী যে পুজো চালু হলো চণ্ডালের ঘরে গিয়েছিল এটা পুরো কাহিনীটা দিয়ে ওটা করেছিলাম, ওটাতে আমি পেয়েছিলাম। জিনিসটা আমি রেখেছিলাম, আমার এটাই আফসোস, আমি একদিন কলকাতা এসেছি ওর বাবা মারা গেছে, 2003 তো পুরস্কার পেয়েছি, 2002 ওর বাবা মারা গেছে, ছেলে আমার মালটা একজন বাইরের ফরেনার পার্টি এসছে অনেক দাম বলেছে, ছেলে বিক্রি করে দিয়েছে, বাচ্চা ছিল তো তখন, ওর বাবা যখন মারা যায় তখন ছেলে আমার 12 বছর বয়স, একজন এক ছেলে।
1: আচ্ছা,
0: বাকি পুরস্কারের জিনিসগুলো আমি হস্তশিল্প মেলাতে বিক্রি করে দিতাম, আমার ধরে রাখার মতো ক্ষমতা ছিল না তখন, তবে আমি এই জিনিসটা যেটা এটা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না, এটা আমার ছিল, ছেলে দিয়েছে এটাই আফসোস আর কিছু না। তবে এখন যেটা কাজ করতে যে জায়গায় পৌঁছেছি ব্যাংক থেকে লোন নিয়ে, এখন মার্কেটও ভালো আছে, ছেলেও বড় হয়েছে, এখন
1: ছেলেও কি এই ব্যবসার মধ্যে আছে আপনার সঙ্গে কাজ করছে,
0: এই সবের মধ্যে আছে।
1: আচ্ছা, আমরা একদমই শেষের দিকে, শেষের মুখে শুধু জানতে চাইবো যে নতুন প্রজন্ম কি আগ্রহী, নতুন প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন?
0: হ্যাঁ, নতুন প্রজন্ম তো আগ্রহী, নতুন প্রজন্ম মানে তো আমাদের ছেলে, তাদের ছেলেরা, আমরা তো চাইছি যে এটা পূর্বপুরুষেরটা ধরে রাখার জন্য, এটাই আমরা চাইছি, যেটা ছোট থেকে হয়ে আসছে, লেখাপড়া কেউ শিখতো না, পরস্পর কাজ শিখেই আসতো আমাদের কাছ থেকে। তারপরে আমার ইচ্ছা হলো আমার মেয়েকে একটু লেখাপড়া শিখো, মেয়েকে মাধ্যমিক পাস করাইছিলাম, ছেলেকে পারিনি, এরকম আমাদের পাড়ায় এখন অনেকই সব মাধ্যমিক পাস হয়ে গেছে আগের থেকে, আমার মেয়ে প্রথম
1: মাধ্যমিক পাস করেছে,
0: পাড়ার মধ্যে আমাদের মেয়ে প্রথম মাধ্যমিক পাস করেছে, ছেলেকে লেখাপড়া বেশি শিখাতে পারি না, আমি চাইছি নাতিদিকে লেখাপড়া শিখাবে একটুখানি, পারি না তখন ওভাবে সংসারে, এখন চেষ্টা করছি, কিন্তু লেখাপড়া শিখুক তার সাইডে কাজটাও শিখুক।
1: আচ্ছা,
0: এটা চাইছি, এটাই সবাই হয়ে আসছে পরমেশন, লেখাপড়াও শিখছে কিন্তু সাইডে কাজটা ধরে রাখার জন্য,
1: কাজটাকে ধরে নিই,
0: আর আমাদের কোনো জমি জায়গা নেই, কোনো চাকরি বাকরি নেই, কোনো কিছু চাষবাস নেই, তাহলে আমাদের কাজটার উপরে নির্ভর, সবাই তো পরস্পর এটা করে আসছে
1: একদম।
0: তবে এখনের যে মার্কেট হয়ে গেছে, যেটা বলি এখন যে মেটেরিয়ালস এর দাম হয়ে গেছে, ডিসেম্বরের পর থেকে যে পিতল আমরা 500-550 মধ্যে কিনছিলাম সেই পিতল এখন 800-850 দাঁড়াইছে, এই নিয়ে আমাদের কাজের এখন একটু সমস্যা দাঁড়িয়ে গেছে, তাও সময়ে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে আমাদের এখন কাজের
1: একটুখানি
0: সমস্যা হচ্ছে,
1: সংকট।
0: এবারে এত টাকা পিতল কিনে আমি মালটা বিক্রি করব কত টাকায়, এটা নিয়ে আমাদের এখন মাথায় একটু টেনশন চলছে, কাজটা খুব ডাউন চলছে।
1: আশা করব যে ভবিষ্যৎ আমাদেরকে যে আমাদের পরিশ্রম সেটার একটা সঠিক পারিশ্রমিক আমাদেরকে দিবে।
0: আমরা অফিসে জানাইছি চিঠি করে।
1: নিশ্চয়ই। আর এবং যেহেতু আপনারা আপনি আকাশবাণীতে এলেন এবং নিশ্চয়ই অনেক শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে আজকে শুনলেন তারাও নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নেবেন, নিতেও পারেন, তাদের মধ্যে থেকে হয়তো কেউ আগ্রহী হতে পারে এই বিষয়ে। আমরা আশা রাখবো সরকারের প্রতি, আমরা আস্থা রাখবো মানুষের প্রতি, এবং আমরা আশা রাখবো ভবিষ্যতের প্রতি। এই বলে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন। আর আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।

0: ডোকরা শিল্পী গীতা কর্মকারের সাক্ষাৎকার নিলেন সময়িতা দাস, আকাশবাণী পডকাস্ট। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
9: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

শহরে সবাই ভুলে অচেতন, জেগে আছে পেট্রো বিওসি এবং শকুনি এবং সে। কারো আঁখি লাল, কারো চোখ দুধ সাদা, আর জেগে রয় রাস্তার মোড়ে, দিতে পুলিশ চক্র।

যে আছে তারা এখনো যাদের জোটে নাই খদ্দের, জুটেছে যাদের পাখা খুলে দিয়ে ভূতের নৃত্য করে, মদে আর গানে চাটে বায়া তবলায়, স্খলিত বচনে ঘন ঘন তারা পানওয়ালারে ডাকে, অকারণে চুমু খায় হাসে কাঁদে গান গায় অকারণ, বুধ বুধ সমকারেন্সি নোট হাওয়ায় মিলায় যায়।

যক্ষার রোগী জাগিয়া কাশিছে বসে, নয়নের জ্যোতি ঝাপসা হতেছে ক্রমে। চারিদিকে যত মানুষ এবং ঘর বাড়ি গাছপালা, লাগে সুন্দরতর। আঁকড়ি ধরিতে চাইছে যখন, মুঠি খুলে খুলে যায়, নেবে আসে ধীরে মনে জীবন।

গঙ্গার আয়ু শেষ, সেজন জাগিয়া খোঁজে আকাশের তারা, কঠিন পাশানো বাধা পেয়ে চোখ দেয়ালে কি যেন খোঁজে, চটা উঠে গিয়ে এখানে সেখানে ফুটে ওঠে কত ছবি, কত চেনা মুখ অচেনা ভঙ্গি, কত ভুলে যাওয়া কোন বাল্য সখী ঠিক যেন এলো খোপা, প্রবন্ধ আর চিহ্ন মস্তা ছায়া দেয়ালে দেয়ালে জাগে, চমকি জাগিলে মিলায় পলক পাতে, মনে পড়ে যায় পাশের বাড়ির মেয়ে একদা আসিয়া বলেছিল কবে, ভেঙে গেছে পেন্সিল বেড়ে দিতে হবে সকাতর অনুরোধ, ধমকিয়া তার বলেছিল নাহি হবে, যে বেদনা ছায়া নেমেছিল কালো চোখে সেই স্মৃতিখানি কেন তার মনে আসে, তার যা আয়ু শেষ।

গগনে গগনে অনাহত ধনে ধনে মঙ্গলময়, মলিন যা কিছু অকল্যাণ সবারে ঢাকিয়া সেই সুর যেন মুখে ছাপিয়া উঠে মনে ভাসিয়া যায়। আর জাগে ভগবান, জাগে নির্গুণ পরম ব্রহ্ম, জাগে মুক্তা। ফুল হতে ফল, ফল হতে বীজ, বীজ হতে অঙ্কুর, অঙ্কুর মেলে পাতা, সেই পাতা শুকায় ঝরিয়া পড়ে, তারে তিনি দেন ফুল। জাগে অসত্য সাধ্য শক্তিমান জাগ্রত ভগবান।

গানের ভেলা আজ শুরু করলাম একটি দীর্ঘ গানে, কিন্তু দীর্ঘতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এ গান খুব কম শুনি আমরা। আর কম শুনি বলেই আপনাদের অনুরোধ থাকে যে এমন গান আকাশবাণী ছাড়া আর কার কাছেই বা পেতে পারি আমরা।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান দিয়ে আমরা গত পর্বের গানের ভেলা সাজিয়েছিলাম, আজও আমরা তাই শুনব, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, সঙ্গে তার জীবনের কিছু কথা। হেমন্ত মুখোপাধ্যায়ের মা ছিলেন কিরণবালা দেবী। যখন শাশুড়ি মা প্রয়াত হলেন তখন সংসারের সব দায়িত্ব এসে পড়েছিল এই কিরণবালা দেবীর ওপরে। কতই বা বয়স তখন তার, সেই বয়সে সংসারের একেবারে খুঁটি নাটি থেকে সব বড় বড় সমস্যা তারও সমাধান করতে হয়েছে এই কিরণবালা দেবীকেই। একেবারে অজ পাড়া গা, সন্ধে হলেই ঝিঁঝি ডাকে, আর সারা রাত ধরে বাঁশবনের মর্মর আওয়াজ। এই জীবনটার সঙ্গে খুব যে অভ্যস্ত ছিলেন কিরণবালা দেবী এমনটা নয়, তবে ওই থাকতে থাকতে কিছুটা গা সওয়া হয়ে গেল তার। আসলে কিরণবালা দেবীর বাপের বাড়ি ছিল কাশী, তার চার পুত্র এক কন্যা সবাই জন্মেছে ওই কাশীতেই। বড় ছেলে শক্তিদাস, সেজ ছেলে তারাজ্যোতি, আর সবার ছোট ছেলে অমল, আর একমাত্র কন্যা, তার নাম নীলিমা বন্দ্যোপাধ্যায়। বললাম সবার কথা, বললাম না শুধু মেজ সন্তানের কথা, মেজ সন্তান হেমন্ত মুখোপাধ্যায়। তার গাওয়া গানেই আমাদের আজকের গানের ভেলা। আমরা এবারেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনব সেটি পরিতোষ রায়ের কথায় এবং চন্দ্রকান্ত নন্দীর সুরে। আসুন শুনি।

হেমন্ত মুখোপাধ্যায়ের দাদামশাই অর্থাৎ মায়ের বাবা মস্ত বড় ডাক্তার ছিলেন। খুব মেধাবী ছাত্র ছিলেন দাদামশাই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এমবি পরীক্ষায় প্রথম হয়েছিলেন। দাদামশাই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তিন ভাইই ছিলেন অসম্ভব কৃতি। দাদামশাই ভাইদের মধ্যে মেজ আর বড় ভাই কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কারিগরি বিদ্যায় প্রথম হয়েছিলেন। এদের ছোট ভাই গিরীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও ক্যালকাটা কর্পোরেশনে উচ্চপদে কাজ করতেন। আর এই যে দাদামশাইরা যারা কাশিতে থাকতেন অর্থাৎ মায়ের বাবার বাড়ি, আদি বাড়ি ছিল ঢাকা বিক্রমপুর। দাদামশাই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি একজন সিভিল সার্জন, বেনারসে এক হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি। তাছাড়া যেমন হয় ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করেন, তেমনও করতেন, সারা দিন কেবল রোগী দেখে বেড়াতেন। এবং আসলে সেই সময় তো সব জায়গাতেই খুব সীমিত সংখ্যক ডাক্তার, সারা বেনারস শহরে হয়তো পাশ করা ডাক্তার বলতে ওই একজন বা খুব বেশি হলে দুজন হতে পারে। কিন্তু এই যে বলে না পরিবার সূত্রে অনেক কিছু পাওয়া যায়, যেমন পাওয়া যাওয়ার কথা হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গেলে এটা বলতে হয় যে এই দাদামশাই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় অসম্ভব পরিশ্রমী ছিলেন। আর এটারই একটা প্রতিফলন পরবর্তী জীবনে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যেও দেখা গেছে। আসলে সেই সময় যখন দাদামশাইয়ের যেই সময়ের কথা বলছি, সেই সময় তো যানবাহন বিশেষ কিছু ছিল না, হয় ঘোড়ার গাড়ি আর তা না হলে শুধু ঘোড়া। বেনারসের আশপাশে গ্রামে রোগী দেখতে যেতে হতো ডাক্তারবাবুকে স্বয়ং ঘোড়া ছুটিয়ে, সে দিনে হোক বা রাত্রির হোক, একেবারে সব সময়ের জন্য তৈরি তিনি রোগী দেখতে যাওয়ার জন্য। একেবারে গভীর রাত্রির খা খা করছে রাস্তা, দুপাশে জঙ্গল, কিন্তু গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় চলছেন রোগী দেখতে দেহাতি গ্রামে। অসম্ভব সাহসী। এই যে অসম্ভব সাহসী, এই কথা আলাদা করে আপনাদের বলবার কারণ যে পরবর্তী জীবনে বহু সময় আমরা দেখেছি বা এই অনুষ্ঠানে হয়তোবা শুনবো সুযোগ পরিস্থিতি এলে, যে হেমন্ত মুখোপাধ্যায়ও কিন্তু অসম্ভব নির্ভীক ছিলেন। হ্যাঁ, নির্ভীক থেকে তিনি হয়তো যুদ্ধ করতে যাননি, কিন্তু বিভিন্ন কাজে জীবনে যখন বিভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, যেই সময় হয়তো আশপাশের লোকজন জিজ্ঞেস করেছে কি ভয় করছে, হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন যে না ভয় করবে কেন, ভয় করার কী আছে। এই যে নির্ভীক চিত্ত, এই যে ভেতরে ভেতরে একটা সাহস, সেটা বোধ হয় এই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে তার পাওয়া। যেমন আমরা এই আমাদের এমন প্রণম্য শিল্পীদের কাছ থেকে আমরাও উত্তরাধিকারে পেয়েছি এই সব গান। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে শুনুন।

0: 2213-1342 2213-1342 খোলা আছে আপনাদের জন্য। আমাদের এক বন্ধু আছেনও আমাদের টেলিফোনের হলদে সবুজ আলো জানান দিচ্ছে, হ্যাঁ একজন বন্ধু আছেন, সরাসরি তাকে একবার দেখে নি। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত, সুপ্রভাতি
0: কি বলছেন?
1: ঝড়ঝড় বাড়িদার মধ্যে কিন্তু গানগুলো একটা সম্পৃক্ততা বহন করছে, বাইরে বেরোতে পারছি না সেহেতু কিন্তু অনুষ্ঠানটাকে জমি উপভোগ করছি। আর মাঝে মাঝে অবাক লাগে যে এইসব গানগুলো কেন আমাদের কাছে এতটা কম শ্রুত। এইসব গানগুলো তো আমাদের বাংলা সঙ্গীতের একটা রত্ন বলে আমার মনে হয়। আর সবচেয়ে যেটা অবাক লাগে, যেহেতু একটা মোলায়েম কণ্ঠস্বর হেমন্ত মুখোপাধ্যায়ের, তাকে কিন্তু বিভিন্ন সুরকাররা সেরকম ধরনের গানই দিতেন যেগুলো তার কণ্ঠস্বরের সাথে খুব ম্যাচ করা। তখনকার দিন এই কিন্তু সুরকাররা বা সঙ্গীত পরিচালকরা খুব ভালো বুঝতেন যে কোন গানগুলো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং হেমন্ত মুখোপাধ্যায় নিজেও সেটা খুব ভালো বুঝতেন। কারণ আমি গল্প শুনেছি যে কোনো একটা গান তিনি কিন্তু গাইতে চাননি, তিনি সেটা বলেছিলেন যে এটা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় ভালো ম্যাচ করবে। এই যে বুঝতে পারা, অনুধাবন ক্ষমতা এবং শিল্পীর প্রতি সম্ভ্রম, এটা ছিল বলেই হেমন্ত মুখোপাধ্যায় আজকে সর্বোচ্চ শিখরে আছেন। আরো আজকে সমৃদ্ধ হওয়ার দিন, আপনি চালিয়ে যান অনুষ্ঠান দিদি।
0: অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আমাদের আরো এক বন্ধু অপেক্ষায় আছেন, তার সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করি। নমস্কার সুপ্রভাত। নমস্কার।
2: আমি উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ থানা বিষ্ণুর গ্রাম থেকে নিরঞ্জন সব কথা বলছি,
0: বলুন।

0: দীর্ঘদিন পরে কথা হলো, এই আষাঢ়স্য চতুর্থ দিবসে মেঘে আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং আমাদের শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা শুনছি, খুবই ভালো লাগছে। যে সমস্ত গানগুলো বাজারে বা কোনো রেকর্ডের দোকানে পাওয়া যায় না, সে সমস্ত গানগুলো আপনারা শোনান, যে আমাদের জন্মেরও আগে গাওয়া, সে সমস্ত গানগুলো শুনলে আমাদের হৃদয় মন প্রাণ করে যায়। যা হোক, বেশি কিছু বলবো না, যত যেটুকু হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে জানি তার চেয়ে বেশি আপনাদের কাছ থেকে শুনবো। শুধু একটা অনুরোধ করবো, ওই হেমন্ত বাবুর বহুর যে জন্মভিটে সেখানে কি তার উত্তর সুইড আছে, থাকলে একটু জানাবেন, এটুকুই বললাম, ধন্যবাদ, ভালো থাকবেন।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি যে তথ্য আমার কাছ থেকে চাইলেন, সত্যি সত্যি সে তথ্য আমার কাছে নেই, কাজেই আমার অক্ষমতা এবং দুঃখ প্রকাশ একসঙ্গেই করলাম। এবারে আমরা যে গান শুনব সেটি শৈলেন রায়ের কথায় পরিতোষ শীলের সুরে, আসুন।

যে সবাই মিলে কলকাতায় গিয়ে থাকা হবে। তখন বাড়িতে মহিলা বলতে গিন্নি বলতে একমাত্র মা একা, এ ছোট ছোট ভাই বোনেরা সব, আর ঠাকুরদাদা, তারও তখন অনেকটা বয়স হয়েছে। তাই বাবা কালিদাস মুখোপাধ্যায় ঠিক করলেন যে সবাইকে কলকাতাতেই নিয়ে যাওয়াটা ঠিক হবে। কলকাতায় এক কাঠা জমির ওপরে দুখানা ঘরের একটা বাড়ি তৈরি করেছিলেন বাবা কালিদাস মুখোপাধ্যায়। জমিটা তিনি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিলেন, ওইটুকুনি পাওয়া। আসল বাড়ির ভাগ অন্য শরিকদের মধ্যে বাটোয়ারা হয়েছিল, তাই কালিদাস মুখোপাধ্যায় অনেক কষ্ট করে ধার দেনা করে সেই বাড়িটা তৈরি করেছিলেন। কলকাতায় যাওয়া হবে এটা শুনে মনে মনে খুব আনন্দ হয়েছিল প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় এবং তার ভাই বোনেদের, কিন্তু তারপরেই মনটা বেশ খারাপ, সবারই বেশ খারাপ। কারণ গ্রামের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে মনে। রোজ ভোরে উঠে দাদা শক্তিদাসের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় ঠাকুরের জন্য ফুল তুলতে যায়, গুরুমশায়ের সঙ্গে পাঠশালায় গুরুমশায়ের কাছে পাঠশালায় পড়তে যায় দুজনে, কঞ্চির কলমে ভূষর কালি দিয়ে তালপাতার উপর লেখা হয়, পাঠশালার পাঠ শেষ করে গ্রামের হাই স্কুলেও ভর্তি হওয়া হয়ে গেছে তখন, এবং অসম্ভব উৎসাহ তখন সেই হাই স্কুলে যাওয়ার বিষয়ে। গ্রামের প্রতিটি গাছপালা, নদী নালা, মাঠ ঘাট একেবারে মনের সঙ্গে, আত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। শুধু কি নদী নালা মাঠ ঘাট, ভোরের বাতাস, পাখির ডাক, রাতের জোনাকি সব যেন হাতছানি দেয়। এসব কিছু ছেড়ে চলে যেতে হবে, কাজেই মন খারাপ। ঠিক সেই সময়টায় গ্রামে বাস চালু হলো, সেই প্রথম বাস দেখা গ্রামেই। না, ট্রেন কিন্তু তখনও আসেনি, সবে রেললাইন পাতা হচ্ছে, রেল ট্রেন চালু হবে, কিন্তু ওই লাইনের ওপর দিয়ে ট্রলি যাতায়াত করছে। সেই ট্রলিতে চড়তে গিয়ে ছোট্ট হেমন্ত পায়ে একদিন চোটও পেলেন, রীতিমতো পা ভেঙেই গেল। সেসব গল্প অন্য কোনো পরিসরে, আজ একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগে আরেকটি গান শুনে নি, মুকুল দত্তর কথায় অমল মুখোপাধ্যায়ের সুরে।

0: 2213134221342 খোলা আছে আপনাদের জন্য। আছেন আমাদের কোনো এক বন্ধু, সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি দক্ষিণ চব্বিশ পরগনার মাওর থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
0: আচ্ছা বলুন দাদা।
1: আজ এই কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের যে পরিচয় বা পিতৃ পরিচয় মাতৃ পরিচয় যেভাবে দিলেন, সত্যি এই তথ্য যদি আমরা যখন আগে থেকে জানতে পারতাম বা আকাশবাণী অনেক তথ্য দিয়েছে, যদি জানতে পারতাম তাহলে আমি ওই যেটা বহরু বা জয়নগর বহরু স্টেশনের যে কাছে ওনার পৈতৃক বাড়ি জানলে আমি ওই জয়নগর বহরু বারাসাত বহরু জয়নগর তিনটে স্টেশনের ওই জয়নগরে আমার কর্মস্থল ছিল দীর্ঘদিন, ওখান থেকে ওনার ওই যে স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িটা দেখে আসতে পারতাম।
0: চেষ্টা করব আরো এক বন্ধুর সঙ্গে কথা বলে নেওয়ার সরাসরি, তারপর আমরা চলে যাব পরের গানে পরের কথায়। আমাদের আর এক বন্ধু ইতিমধ্যে চলে এসেছেন, তাকে যোগাযোগ করার চেষ্টা করি। নমস্কার সুপ্রভাত।
2: নমস্কার সুপ্রভাত,
0: কার সঙ্গে কথা বলছি?
2: বহরমপুর কাশিমবাজার থেকে মনা দাস বলছি।
0: বলুন।
2: আমরা যত ইউটিউবে গান শুনি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু রেডিওতে শোনার একটা ইমেজ আলাদা, এটা সর্বত্র সারা জীবন বজায় থাকবে আমার মনে হয় তাই। আর কৃপা করে সবাই ফোনটা একটু তুলেন, আমরা কাজে কর্ম ব্যস্ত লোক তো এই মাঝে মাঝে ফোন করি, তুলেন ফোনটা, খুব ভালো হয়, সংযোগ করে খুবই ভালো লাগে সংযোগ করতে।
0: না আসলে ফোনটা তোলবার কথা আপনি যে বলছেন, ধরুন অনুষ্ঠান একটা নির্দিষ্ট গতিতে চলছে, সেখানে শুধু টেলিফোন এলেই
2: এই মহান ব্যক্তিদের কিছু সংযোগ করার খুব ইচ্ছে করে। এই যে এত সুন্দর একটা ব্যক্তি, চির অমর গান, চির অমর নাম, এই মানে শুনতেও ভালো লাগে, কিছু বললে বলতেও ভালো লাগে, বলা মানে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, আমার তাই মনে হয়। ডাকলাম মনে কি করেন না,
0: অনেক ধন্যবাদ। এখানে আমার একটু কিছু বক্তব্য আছে অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে এটা বলবার। আসলে অনুষ্ঠান তো একটা ভাবনা নিয়ে ভেবে আসা হয়, এবার যদি হ্যাঁ এমনটা হয় যে শুধু আমরা পরপর কিছু গান শুনব আর সেই গান কোনো একজন নির্দিষ্ট শিল্পী বা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমরা পরপর কিছু গান গুছিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য, বা আপনারা টেলিফোনে আপনারা একটা গানের পরে টেলিফোনে আপনারা আসছেন অনুরোধ করছেন সেই গানটি শুনিয়ে দিচ্ছি, বা আমি

বললাম যে আজ এই শিল্পীর হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমরা শুনবো। হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে আপনারা আপনাদের অনুভব ব্যক্ত করলেন। হ্যাঁ, এটা একটা ধরনের অনুষ্ঠানের চরিত্র, বা অনুরোধ নেওয়া হলো, অনুরোধ নিয়ে সেই গান শোনানো হলো, এটাও অনুষ্ঠানের আরেকটা চরিত্রের অনুষ্ঠান। কিন্তু গানের ভেলায় যদি এইটা হতে থাকে যে শুধুমাত্র টেলিফোনের আলো, হলদে সবুজ আলো জানান দিচ্ছে, আমাদের টেলিফোনে বন্ধু আছেন, সঙ্গে সঙ্গে আমরা টেলিফোনটা নিয়ে নেব, তাহলে কোথাও একটাই গানের ভেলার চরিত্রের সঙ্গে সেটা যেন ঠিক খাপ খায় না। কোথাও একটা আমাদের তরফ থেকেও যে অনুষ্ঠান ভেবে আসা, পরিকল্পনা করে আসা, সেই পরিকল্পনায় কোথাও একটা ছেদ পড়ে। নিশ্চয়ই আমরা টেলিফোন নেব, কিন্তু টেলিফোন যেমন আমরা নিতে চাই, তেমনি টেলিফোন নেওয়াটা একেবারে অনিবার্য, অবধারিত নিতেই হবে এমনটাও কিন্তু নয়। এখানে খানিকটা স্বাধীনতা আমরা নিয়ে থাকি। অনেকদিনই এমন হয় যে আমরা কিছুটা আগাম বুঝতে পারি যে যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করছি সেই বিষয়ে যে সংযোজন করবার মতন শ্রোতা সংখ্যা খুব কম, নেই এমনটা কিন্তু আমি বলিনি, সচেতনভাবেই বলিনি। কারণ আমি জানি অনেকেই আছেন যারা এই অনুষ্ঠান শোনেন, তারা প্রচুর প্রচুর প্রচুর কিছু সংযোজন করতে পারেন, তাদের সংযোজনেই একটা অনুষ্ঠান একটা অন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে। কিন্তু তারা চাইলেই যে অনুষ্ঠানে সংযুক্ত হতে পারবেন, টেলিফোনের লাইন পাবেন এমনটা নয়। আবার অনেকেই আছেন শুনে যেতে পছন্দ করেন, তিনি জানেন অনেকটাই কিন্তু তবুও তিনি প্রত্যক্ষভাবে অংশ নিতে চান না। আবার শুধু অনেকেই আসেন যে তাদের ব্যক্তিগত অনুভবটা এই রকম যে আমার এই শিল্পী আমার খুব প্রিয়, আমি অমুক সালে অমুক সময় অমুক পরিস্থিতিতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, ব্যক্তিগত একটা স্মৃতিচারণার জায়গা। হ্যাঁ, সেটা আমি মূল্যহীন তা একেবারেই বলছি না, কিন্তু পাশাপাশি কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করা, সেইটা কিন্তু এই গানের ভেলার চরিত্র, আসল চরিত্র, এইটা একটু আপনাদের বলি। আর এবারে এখন যে গান শুনতে চলেছি সেটি 1980 সালের একটি গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, অনুপম ঘটকের সুরে গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

সময় একেবারে শেষ হয়ে এসেছে, আমাদের শুনতে হবে এখনও আরও একটি অন্তত গান, তো শোনাতেই চাইছি। তার আগে ছোট্ট করে একটু বলি যে কলকাতায় আসবার দিন ঠিক হয়ে গেছে। বাবা অর্থাৎ কালিদাস মুখোপাধ্যায় বললেন যে একটা লরি ঠিক করা হয়েছে, কিছু জিনিসপত্র আর বাড়ির সবাই ওই লরিতেই চলে যাবে, আর বাকি জিনিসপত্র আসবে গরুর গাড়িতে। সেই রকমই ব্যবস্থা হলো, সবাই কলকাতা চলে এলো এবং ওই কালিদাস মুখোপাধ্যায়ের তৈরি করা দুখানা ঘরের একটি বাড়িতে। এক ফালি রান্নাঘর, সামনে একটা ছোট্ট বারান্দা সরু মতন, নতুন জায়গা, রাস্তাঘাট চেনা নেই, এদিক ওদিক ঘুরতে গিয়ে পাছে হারিয়ে যায় সবাই, তাই কালিদাস মুখোপাধ্যায় সবাইকে বাড়ির নম্বর মুখস্থ করালেন। বললেন যে হারিয়ে গেলে সবাই লোককে জিজ্ঞেস করবে রূপনারায়ণ নন্দন লেনটা কোথায়, আর বাড়ির নম্বর হলো 26-2A। বসে বসে সবাই সারাদিন মুখস্থ করো। তো সেই সময় বাড়ির কাছেই একটা হাই স্কুল ছিল, নাসিরুদ্দিন মেমোরিয়াল স্কুল। হেমন্ত মুখোপাধ্যায়কে ওখানেই ভর্তি করা হলো, আর দাদা অর্থাৎ শক্তিদাস মুখোপাধ্যায় ভর্তি হলো সাউথ সুবর্মন স্কুলে। দাদা মেধাবী ছাত্র, সে উঁচু ক্লাসে পড়ে। আসলে সেই স্কুলটার তখন খুব নাম ডাক। সেই স্কুলে কালিদাস মুখোপাধ্যায়ের একজন খুড়তুতো ভাই মণিমোহন ভট্টাচার্য ছিলেন সেখানকার শিক্ষক। তো ওই মণিমোহন ভট্টাচার্য বললেন যে শক্তি ভালো ছেলে, ওকে আমাদের স্কুলে দিন, আর হেমন্ত তো এখন ছোট, ও নাসিরুদ্দিনই পড়ুক। সেই নাসিরুদ্দিন স্কুলে বেশ কয়েক বছর পড়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তারপর গিয়ে ভর্তি হয়েছেন মিত্র ইনস্টিটিউশনে, যে মিত্র ইনস্টিটিউশনের গল্প দিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠানের প্রথম পর্ব। এই মিত্র ইনস্টিটিউশন তার জীবনের সঙ্গে যে কীভাবে জড়িয়ে আছে, এর যে কতখানি ভূমিকা, আমরা ক্রমশ ক্রমশ নিশ্চয়ই কিছুটা অন্তত হলেও শুনে দেখবার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানের শেষ গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অবশ্যই এ গান, পরমানন্দ সরস্বতীর লেখা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর।

গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী।

0: একটা বৃষ্টি ভেজা সকাল আর শুক্রবার, শুক্রবার মানেই উইকেন্ডের শুরু। আর উইকেন্ডের শুরুতে যদি একটা ফাটাফাটি আড্ডা দেওয়া যায়, আর সেই আড্ডার সঙ্গী আমরা দুজন তো হবই, কিন্তু আমাদের সঙ্গে তোমরা সঙ্গ দেবে এবং আমাদের তোমাদের সবার সঙ্গে থাকবে একটা খুব স্পেশাল মোমেন্ট কিছু, যে মোমেন্টে আমরা করব কিছু খেলা, করব কিছু প্রশ্ন। আর সেটা তোমরা জানো কি, যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করো, আজকে মগজ মিটারের দিন, মানে আজকে চূড়ান্ত মজা করার দিন, আনন্দ করার দিন এবং অবশ্যই অনেক অনেক প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দিন।
1: তবে আজকে আমাদের সঙ্গেও যেহেতু তোমরা থাকবে আড্ডায়, তো তোমরা কীভাবে থাকবে? অবশ্যই আমাদের ফোন লাইন খোলা থাকবে 03322121314 নাম্বারে, তোমরা কল করে জানাতে পারো তোমাদের উত্তর। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ, সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আজকের পোস্টারের নিচে।
0: একদমই
1: অফিসিয়াল পেজটা আমি একটুখানি বলে দিই, যুববাণী কলকাতা YUVAVANIKOLKATA, সেখানে আজকে মগজ মিটারের পোস্টারের নিচে কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের উত্তর জানাতে পারো। আর তোমাদের উত্তরের জন্যই কিন্তু আমি আর অর্ণব বসে,
0: আজকে অর্ণব আর দেবজিৎ রয়েছি তোমাদের সঙ্গে, একদম সময় নষ্ট করাবো না। জানি মগজ মিটার মানে তোমরা অলরেডি কমেন্ট করতে শুরু করে দিয়েছ যে প্রশ্ন চাই, প্রশ্ন চাই, প্রশ্ন চাই। তাহলে প্রশ্ন না দিয়ে আমরা কোথায় পালাই? প্রশ্ন তো দিতেই হবে ভাই। দিয়ে দিই প্রথম প্রশ্ন। তবে প্রথম প্রশ্নের আগে জানিয়ে রাখি প্রথম রাউন্ডের নাম কি। প্রথম রাউন্ডের নাম আমি কে। এবার আমি কে, অবভিয়াস তুমি জানো, কিন্তু আমাকে নিয়ে প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন হচ্ছে এমন একজন কাউকে নিয়ে, তার বিষয়ে কয়েকটা ক্লু দেব এবং চিনতে হবে সেটি কে। প্রথম ক্লু,
1: আমি একজন বিশ্ববিখ্যাত ফুটবলার।
0: ব্যাস, প্রথম ক্লু এইটুকুই, আমি একজন বিশ্ববিখ্যাত ফুটবলার। দেখি তোমার ওয়াইল্ড গেস করার ক্ষমতা কতটা। 03322131342 নম্বরে তোমার মগজাস্ত্র চালাও এবং ডায়াল একটা তুলে ফেলে, ডায়াল করে ফেলো, বলে ফেলো এই ফুটবলারের নাম কি। কে রয়েছে আমাদের সঙ্গে প্রথম কলার হিসেবে 03322131342 নম্বরে, শুনে নি।

0: কে রয়েছে আমাদের সঙ্গে? কে রয়েছে আমাদের সঙ্গে 0332231342 নম্বরে? হ্যালো,
1: হ্যালো, নমস্কার, আমি গোপাল ভৌরী বলছিলাম।
0: হ্যাঁ বলুন, উত্তরটা?
1: উত্তরটা হবে খ্রিস্টান রোনাল্ডো।
0: আচ্ছা, কিন্তু গোপালবাবু একটা কথা বলুন তো, আমি শুধুমাত্র বললাম যে আমি একজন বিখ্যাত ফুটবলার, আপনি কি করে বুঝলেন আমি রোনাল্ডোর কথাই বলছি?
2: হ্যাঁ, সেটাই আসলে সমস্যা, যে বিশ্ববিখ্যাত ফুটবলার কিন্তু এরকম অনেকেই রয়েছে। তাহলে পরের ক্লুটা কিন্তু আমাদের অন্য দেওয়া উচিত।
0: নিশ্চয়ই দেবো, না না, গেস করতে ভালোই লাগে, আমি চাইলাম শুরুটা আমি গেস করে হোক। কিন্তু তোমার রোনাল্ডোর মতো নিখুঁত দক্ষতায় তুমি মানে জালে বল জড়াতে পারলে কিনা সেটা কিন্তু শেষ ক্লু এর পরেই বুঝতে পারবে। সেকেন্ড ক্লু, আন্তর্জাতিক ফুটবলে আমি মাত্র 18 বছর বয়সে 2005 সালে ডেবিউ করি। এইবার আস্তে আস্তে মানে দরজাটা খুলছে, দরজাটা ফাঁক আরো বেশি করে হচ্ছে, যেখান থেকে সোজা উত্তরটা মানে সঠিক উত্তরটা দেখা যাবে।
2: এবং অলরেডি কিন্তু আমাদের কোন একজন বন্ধু ফোন লাইনে চলে এসেছে,
0: শুনে নেব কে রয়েছে আমাদের সঙ্গে। কে রয়েছে আমাদের সঙ্গে 0322131342 নম্বরে? কে রয়েছে আমাদের সঙ্গে? না, এমন করলে হবে না। বিষয়টা হচ্ছে যে ফোন লাইনে যখন আসবে তখন ফোন লাইনেই আসবে, তখন কিন্তু বেলাইন হয়ে গেলে চলবে না। বেলাইন মানে কি? মানে ফোনটার কাছে যদি তুমি তোমার রেডিও সেটটাকে নিয়ে আসো তাহলে বড় মুশকিল, তাহলে তুমি আমার কথা শুনতে পাবে না, কিন্তু আমি আমার কথা রিপিট শুনতে পাবো, তাতে খুব একটা কাজের কাজ কিছু হবে না। তাই ফোন করলে রেডিও সেটটাকে একটু দূরে আসলে আমাদের কাছাকাছি আসতে সুবিধা হবে। আর একবার রিপিট করে দিই,
2: রেডিও সেট থেকে দূরে এসে কেউ একটা আমাদের সঙ্গে যোগাযোগ অলরেডি করতে চাইছে,
0: নিশ্চয়ই আমি একবার রিপিট করে দিই তার আগে, যে আমি একজন বিশ্ববিখ্যাত ফুটবলার, এবং সেকেন্ড ক্লুটা হচ্ছে আমি আন্তর্জাতিক ফুটবলে মাত্র 18 বছর বয়সে 2005 সালে ডেবিউ করি। শুনব কে রয়েছে আমাদের সঙ্গে।
2: হ্যালো,
0: একেবারেই শোনা যখন গেল না, তাহলে কি করতে পারি, আমি আরও একটা ক্লু দিতে পারি তোমাদেরকে। ক্লুটা হচ্ছে আমি আজ অবধি মোট 8 বার বিশ্ব সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডিঅর জিতেছি। এইবার আরও সহজ হয়ে গেলাম, শিওর অ্যাবাউট দ্যাট। আমি আজ অবধি মোট 8 বার বিশ্ব সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডিঅর জিতেছি। এবার অনেক অনেকটা সহজ করে দিয়েছি, আর খুব বেশি সময় দেব না, তবে এবার যেন সঠিক উত্তর পাই।
2: আর অলরেডি বন্ধু আমাদের ফোন লাইনে, সুতরাং আমাদের চেক করা উচিত।
0: একদম, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে 0332231342 নম্বরে। কে বলছো, কোথা থেকে বলছো?
3: উত্তর চব্বিশ পরগনা নটা থেকে অলোকনাথ বলছি।
0: হ্যাঁ বলুন। আমি বলেছিলাম আমি আন্তর্জাতিক ফুটবলে মাত্র 18 বছর বয়সে 2005 সালে ডেবিউ করি, ইজ ইট মারাদোনা? ভেবে দেখো, ভাবার জন্য সময় দিচ্ছি, আর সেই সময়টুকু অবশ্যই খালি হাতে তো রাখবো না, এবং একটা দারুণ গান শুনতে শুনতে তোমরা ভাবতে পারবে এটুকু বলতে পারি। তবে এই যে শুনতে দিলাম, সঠিক উত্তর কিন্তু চাই, আর তার জন্য ওয়েট করছি অর্ণব আর দেবজিৎ, তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আজকে মগজ মিটা নিয়ে। তবে তার আগে তোমাদের বায়না মেটাতে বায়না বিলাসী রইল তোমাদের জন্য।

0: মগজ মিটার। ফিরে এলাম আবারও আড্ডায় তোমাদের সঙ্গে। আজকে মগজ মিটার নিয়ে রয়েছি আমি অর্ণব, আর আমার সঙ্গে দেবজিৎ, আর আমাদের সঙ্গে ফোন লাইনে অনেকে। তবে প্রথম প্রশ্ন যেটা করেছিলাম সেই প্রশ্নটার ওপারে দাঁড়িয়ে আছে একজন মানুষ উত্তর হিসেবে।
1: আর লাস্ট ক্লুটা আমি আবারও একটুখানি মনে করিয়ে দিই অর্ণব, আমি আজ অবধি মোট 8 বার বিশ্বসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডিয়ার জিতেছি, এবং আমি কে।
0: হ্যাঁ, এবার আমি কেটা শুনবো, তবে তার আগে আরেকটু সহজ করে দেবো ফোন লাইনে যাওয়ার আগে আর একটা ক্লু দিয়ে। চলো পরের ক্লু এর সিঁড়িটা কি, যে সিঁড়ি বেয়ে তোমরা উত্তরের দিকে পৌঁছবে শুনে নি। পরের ক্লু হচ্ছে, আমি একাধিক দলের হয়ে ক্লাব ফুটবল খেলেছি এবং আন্তর্জাতিক ফুটবলে আমি বিশ্বকাপ জয় করেছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বেশ, শুনতে থাকুন, উত্তর এসছে লিওনেল মেসি। এবার লিওনেল মেসি সঠিক কিনা সেটা বলবো, তবে তার আগে নিশ্চয়ই আরও কয়েকজনের থেকে তো উত্তর নেবই। তোমাদের জানিয়ে রাখি যে তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্স যুববাণী কলকাতার পেজে যে আজকের পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে উত্তর দিতে পারো। এবং আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ, তো সেই লাইভেও কিন্তু তোমরা এসে কমেন্ট করতে পারো। আমাদের পোস্টারে অলরেডি কমেন্ট আসছে দেখতে পাচ্ছি, সেখানে নিখিলেশ গিরি, তনুশ্রী বেরা, শুভদীপ মাইতি একমাত্র বলছেন রোনাল্ডো, তাছাড়া বাকি যে দুজনের নাম বললাম তাদের ছাড়াও নিবেদিতা চক্রবর্তী, নয়না গিরি, অসীম কুমার মণ্ডল, শিল্পী ভান্ডারী, সৌভিক সরকার, অভি হরিয়া নৃত্য মন্দির, সুমিতা সরকার, এরা প্রত্যেকে বলছে মেসি।
1: মজার কথা, বেশ কয়েকটা রোনাল্ডো উত্তর এসেছে।
0: হ্যাঁ, রোনাল্ডো প্রথমে বললাম একজনের নাম, তাছাড়াও
1: মাইতি, পিউপা ঘোষ প্রমুখরা বলছে এটা নাকি রোনাল্ডো,
0: এবং এছাড়াও মারাদোনা বলেছেন এক বন্ধু, বলেছেন অলোকা নাগ। তো অনেকগুলো উত্তর পেয়েছি, আর একটা রিকোয়েস্ট পেয়েছিলাম 3 মিনিট আগে, সৌভিক বলছে লাইভে এসো তাড়াতাড়ি, আমি অফিসের পথে বাসে রয়েছি, একবার তোমাদের দর্শন করি। দর্শন মিল গিয়া ভাই, দর্শন তো মিল গিয়া, কিন্তু এবার আমরা চাইছি এটা যেন বলতে পারি যে সঠিক উত্তর আমরাও পেয়েছি।

0: দিয়েছি। সঠিক উত্তর কতক্ষণে মেলে
1: বলতে পারি?
0: বলতে পারি, তবে কিনা মানে বলতে পারি কিনা তার আগে আরেকটা ক্লু দিই, যার পরে উত্তরটা একেবারে অবভিয়াস হয়ে যাবে। পরে ক্লু হচ্ছে, আমাকে বলা হয় গ্রেটেস্ট অফ অল টাইম, আমার নাম এবং জার্সি নাম্বারকে ছোট করে আমার নাম দেওয়া হয়েছে LM10।
1: তার মানে সঠিক উত্তর পেয়ে গেছি,
0: সঠিক উত্তর তবুও আমি বন্ধুর মুখ থেকেই শুনবো। 0332131342 নম্বরে কে রয়েছে আমাদের সঙ্গে শুনবো, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আচ্ছা আপনার নামটা?
2: আমি তো সুজয় চক্রবর্তী, পূর্ব বর্ধমান থেকে বলছি।
0: আচ্ছা বেশ, শুনতে থাকুন, উত্তর একটা পেয়েছি, তবে এবার এবার তো সঠিক উত্তর বলার পালা, তাই না অভিজিৎ?
1: একদমই তাই, সঠিক উত্তরটা কিন্তু আমরা অনেকক্ষণ আগেই পেয়ে গিয়েছিলাম, লিওনেল মেসি।
0: একেবারেই লিওনেল মেসি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, মানে যে মাঠে নামলে গোটা মাঠ চিৎকার করতে থাকে আর বলতে থাকে মেসি মেসি এন্ড মেসি। সো যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য এই মুহূর্তে যেটা হতে পারে, একটা জোরে হাততালি, ওয়েল ডান। আর এবার আমরা চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ড মানে তোমরা জানো পরের রাউন্ড কি থাকে, চট জলদি চারপাশ। সো চট জলদি চারপাশে চট জলদি চলে যাই এবার আমরা।
1: একদমই তাই, আর প্রথম প্রশ্নটা করে ফেলি তাহলে অর্ণব,
0: চলো।
1: প্রথম প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড পেয়েছে? ভারতীয় চলচ্চিত্র মনে রাখতে হবে, এবং বাফটা পেয়েছে, ঠিক আছে? তো উত্তরের জন্য খুবই অল্প সময়, কারণ ফিল্মটা অত্যন্ত বিখ্যাত এবং এবছর ভীষণ নাম করেছে। তো দেখি
0: উত্তরটা, উত্তর দাও, প্রশ্নটা আরেকবার রিপিট করে দিই, সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড পেয়েছে? ছবির নামটুকু বললেই হবে, এর থেকে বেশি আমরা চাইছি না। আমাদের এক্সপেকটেশন খুব খুব অল্প, মানে আজকের দুনিয়া এক্সপেকটেশন তো খুব, বলে না এক্সপেকটেশন হার্টস।
1: জানি বৃষ্টি ভেজা সকাল, তাই মনটা একটু অলস, তবুও যদি একটু কষ্ট করে আমাদেরকে উত্তরগুলো দাও তাহলে আমরাও কিন্তু আনন্দ।
0: হ্যাঁ উত্তর আসছে, উত্তর আসছে, আমি শিওর অ্যাবাউট দ্যাট। এবং এই প্রশ্নের উত্তর নিয়ে কে রয়েছে ফোন লাইনে শুনে নেব, 0332131342 নম্বর কে ডায়াল করলো, কে রয়েছে আমাদের সঙ্গে?
3: হ্যালো নমস্কার।
0: নমস্কার,
3: আমি শুভ কর্মকার বলছিলাম।
1: বলুন কোথা থেকে বলছেন?
3: উত্তরটা হবে বহুরূপী সিনেমা।
0: বহুরূপী, আচ্ছা বেশ, পেলাম উত্তর একটা,
1: উত্তর পেলাম বটে কিন্তু সঠিক তো নয়,
0: সঠিক তো নয়, এই বলেই দিয়েছে দেবজিৎ এটা সঠিক নয়, তার মানে এবার যারা ট্রাই করবে তারা বহুরূপী বাদে ট্রাই করবে। সো ইটস আ ক্লু, এবং এটা ক্লু এর মতো করে নিতে পারো, বলে যখন দিল দেবজিৎ এটা উত্তর নয়। প্রশ্নটা একবার রিপিট করি, খুব অল্প সময়, চট জলদি দিতে হবে উত্তর, কারণ এটা চট জলদি চারপাশ। প্রশ্ন ছিল, সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড পেয়েছে? বলতে হবে আমাদের ফোন লাইনে এসে, কিংবা কমেন্ট বক্সে ফোন লাইনে এই মুহূর্তে কে রয়েছে আমাদের সঙ্গে শুনবো, 0332131342 নম্বরে কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার।
0: নমস্কার,
4: আমি বাপি লাইন বলছিলাম।
0: হ্যাঁ উত্তরটা,
4: উত্তরটা বইটার নাম হবে অপরাজিতা।
0: অপরাজিতা, ওকে, আর একটা উত্তর পেলাম। তবে এটা সঠিক কি বেঠিক, দেবজিৎ কে আরো ক্লু দেবে?
1: না আমি আর কোনো ক্লু দিতে রাজি নই, এরপরে বন্ধুদের থেকেই না হয় উত্তরগুলো নিতে থাকি, দেখি কতগুলো ফিল্মের নাম এভাবে আসতে থাকে আমাদের কাছে। আচ্ছা লাইভেও কি আমাদের অনেক কমেন্ট আসছে?
0: হ্যাঁ লাইভে কমেন্ট আসছে, লাইভে যারা এসছো তাদেরকে তো হাই বলছি, যেমন এস দেবনাথ, তোমার নামটা বুঝতে পারছি না অবশ্য, হ্যালো তোমাকেও, গুড মর্নিং, ডিমো জানিয়েছে, ডিমোকেও গুড মর্নিং। আর লিও মেসি উত্তর যারা দিয়েছো, গোটের কথা যারা বলেছো তাদেরকে তো অবশ্যই ওয়েল ডান, কংগ্রেচুলেশন। তবে এবার নতুন প্রশ্ন করেছি, তার উত্তর চাই, তোমরা কমেন্ট করতে থাকো। আমরা একবার,
1: একজন অলরেডি বলেছে সৌভিক সরকার, অভি বলছে ওয়ান ব্যাটল আফটার আনাদার,
0: ওয়ান ব্যাটল আফটার আনাদার, কিন্তু বিষয়টা হচ্ছে মাথায় রেখো আমরা বলেছি সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র, উত্তর কিন্তু আরো এসছে দেখতে পাচ্ছি। অসীম কুমার মণ্ডল বলছেন বুং, এছাড়া কিন্তু আর উত্তর এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তাকিয়ে থাকবো উত্তরের দিকে।
1: প্রশ্ন না এত দেরি করলে হয় না, কিরম একটা সন্দেহ জাগে, তোমরাও কি তাহলে একটুখানি ইন্টারনেট ফিন্টারনেট সার্চ করছো?
0: সার্চ করো কিংবা মগজাস্ত্রে চেষ্টা করো একটু জোর দেওয়ার, তাহলে বোধ হয় তোমরা উত্তর পাবে।
1: চারপাশের জন্য একটুখানি কিন্তু নিজের মগজাস্ত্রেই শান দেওয়াটা প্রয়োজন।
0: একদম, দেখতে পাচ্ছি নয়নাগিরি এবং তনুশ্রী বেলাও একই উত্তর দিয়েছে, বং বলছে তারাও। সো এবার সঠিক উত্তরটা বলে দেওয়ার পালা, বলে দিই দেবজিৎ নাকি?
1: একদমই তাই, সঠিক উত্তর ফিল্মটার নাম বুং।
0: একেবারেই, সো যারা সঠিক উত্তর দিলে তাদের জন্য একটা জোরে হাততালি। ওয়েল ডান ওয়েল ডান।

0: এবার পরের প্রশ্নে পালা। পরের প্রশ্ন অর্থাৎ চট জলদি চারপাশ রাউন্ডের পরের প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় দাবা খেলোয়াড় এবছর নরওয়ের চেস চ্যাম্পিয়নশিপে ভারতকে জিতিয়ে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন? বলতে হবে কোন ভারতীয় দাবা খেলোয়াড় এবছরের নরওয়ের চেস চ্যাম্পিয়নশিপে ভারতকে জিতিয়ে আমাদের সকলকে গৌরবান্বিত করেছেন, তার নামটুকু বললেই কিন্তু আমরা বলবো তুমি সঠিক উত্তর দিয়েছ।
1: একদম
0: দেখবো কে রয়েছে 0332131342 নম্বরে ফোন লাইনে, কে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে শুনে নি, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যালো,
2: খুব ভালো অনুষ্ঠান হচ্ছে,
0: থ্যাংক ইউ উত্তরটা,
1: ধন্যবাদ উত্তরটা।
0: যা প্রশংসা শুনতে আমরা ভালোবাসি নিশ্চয়ই, কিন্তু প্রশংসার সঙ্গে উত্তর পেলে মনটা আরেকটু বেশি খুশি হবে,
1: কারণ আজকে অনুষ্ঠানটা মগজ মিটার।
0: হ্যাঁ কি বলতো, আমরা অনেক কষ্ট করে প্রশ্ন টশ্ন খুঁজে নিয়ে আসি আর কি, তো ঝুলিতে প্রশ্ন ভরে নিয়ে আসলে সেই ঝুলি ভরে যদি আবার ফিরিয়ে নিয়ে যেতে হয় বৃষ্টির মধ্যে, সে কি আর ভালো লাগে বলো? এমনি চারদিকে সব ভিজে টিজে একসা হয়ে যাচ্ছে, তো প্রশ্নপত্র ভিজিয়ে ফেরত নিয়ে যেতে ইচ্ছে করবে না আমাদের খুব একটা।
1: তার থেকে বরং মনটাকে একটুখানি উষ্ণ করে নেওয়া যেতে পারে একটা গানের সুরে, রাইট?
0: অবশ্যই, তাহলে প্রশ্ন যখন করেছি এবং দেবজিতের আবদার মেটানো যাক, বায়না যখন মিটিয়েছি তোমাদের, দেবজিতও বায়না করতে শুরু করেছে, একটি গান থাকবে তোমাদের জন্য, ফিরছি এক্ষুনি গানের উপরে। আর ততক্ষণ এনজয় করো দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে লাল রং, তবে অবশ্যই আসার পর যেন সঠিক উত্তরটা পাই, সেই সঠিক উত্তরের জন্য ওয়েট করছি। অর্ণব আর দেবজিৎ তোমাদের সঙ্গে আজকে মগজ মিটার নিয়ে কোথাও যেও না।

ফিরে এলাম আবারও আড্ডায়, মগজ মিটার নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড দেবজি। তার একটা দারুণ সহজ প্রশ্ন তোমাদের জন্য রেখে গিয়েছিলাম এবং লাইভে একটু আড্ডা দিচ্ছিলাম, যেখানে বলছিলাম যে বৃষ্টিমুখর দিনে কারা বাড়িতে থেকে গেলে অফিস কাছারি কিংবা কলেজ থেকে একটা ছোট্ট করে ডুব মেরে দিয়ে আর কারা পারলে না। যেমন সৌভিক আমাদেরকে কমেন্টে জানিয়েছে, সে বাসে যেতে যেতে অফিস যেতে যেতে আমাদের প্রোগ্রাম শুনছে আর আমরাও মোটামুটি ভিজে টিজে একসা হয়ে এসেছি।

0: দেখতে পাচ্ছি। পিউপা বলছে কোনো ছুটি টুটি নেই। সুমিতা বলছে অনুষ্ঠানের নামে মগজ মিটার। হ্যাঁ, ঢাকুরিয়াতে এখন বৃষ্টি হচ্ছে। ঢাকুরিয়া কেন, ঢাকুরিয়া
1: কলকাতা শহর।
0: হ্যাঁ, কলকাতা শহর, শহরতলি চারদিক এখন রীতিমতো জল জমে টমে একদম যাতা অবস্থা। তবে ঠিক আছে, সে কথা পরে আসবো। একটা প্রশ্ন রেখে গেছিলাম, রিপিট করি প্রশ্নটা হচ্ছে,
1: ভারতীয় দাবা খেলোয়াড় এবছর নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপে ভারতকে জিতিয়ে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন, এবং উত্তর কি পেয়েছি আমরা?
0: উত্তর পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই, কিন্তু ফোন লাইনে কে রয়েছে সেটা আগে শুনবো। কে রয়েছে আমাদের সঙ্গে?
2: হ্যালো।
0: হ্যাঁ, কে রয়েছে আমাদের সঙ্গে?
2: আমি, আমার নাম হচ্ছে অরিন্দম মোংলা, আমি বালুঘাট থেকে বলছি। তো উত্তরটা হচ্ছে প্রজ্ঞানন্দ।
0: আচ্ছা বেশ, প্রজ্ঞানন্দ উত্তর পেয়েছি। সঠিক কিনা তোমাকে এখনই বলে দেবো, বাকিদের সুযোগ দেবো না, তুমি এটা চাইছো? না না, নিশ্চয়ই বলবো। তবে তার আগে বাকিদের থেকে একটু শুনবো। 0332231342 নম্বরে কে রয়েছে আমাদের সঙ্গে, এই প্রশ্নের শেষ ফোন কলে উত্তর নিয়ে সেটা আগে শুনে নি। কে রয়েছে আমাদের সঙ্গে? কে রয়েছে আমাদের সঙ্গে?
1: হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার, না শোনা গেল না, হতে পারে। এই যে বলছিলাম বৃষ্টি বাদলার দিন, তো সেক্ষেত্রে একটু নেটওয়ার্ক সমস্যা করতেই পারে। যাদের এরকম সমস্যা করছে নেটওয়ার্ক, তারা কিন্তু তোমার ফেসবুকটা খুলে চলে আসতে পারো আমাদের লাইভে, সেখানেও কিন্তু উত্তর দিতে পারো, বা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে উত্তর দিতে পারো। আমরা এবার উত্তর নেব আমাদের লাইভে, তো উত্তর অনেকে দিয়েছে, তাদের উত্তর আমরা পড়েছি। এবার সময় হচ্ছে আমাদের কমেন্ট বক্স, মানে আমাদের পোস্টারে কমেন্ট বক্সে কারা কি উত্তর দিয়েছে সেটা ঝটপট করে পড়ে ফেলার। যদি পোস্টারের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো উত্তর সেখানে, কিন্তু কারা কারা উত্তর দিয়েছে ঝট করে একবার দেখে নেব।
1: বেশ,
0: তবে তার আগে বলে দিই, লাইভে যারা উত্তর দিচ্ছ তারাও কিন্তু, তাদের নামও আমি পড়ব অবশ্যই লাইভে। দেখতে পাচ্ছি হরিয় নৃত্য মন্দির উত্তর দিয়েছে, এছাড়া সবার নাম, সবার নামটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কোনো কারণে, তবে ঠিক আছে সবার নাম এক এক করে পড়ব। নয়নাগিরি বলছে প্রজ্ঞানন্দ, এছাড়া দেখতে পাচ্ছি প্রজ্ঞানন্দ বলছে পিউপা ঘোষ, এছাড়া আর কোনো উত্তর এই মুহূর্তে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি না। যারা কমেন্ট করতে চাইছো তারা কমেন্ট করো।
1: উত্তর পাচ্ছি অলরেডি ফোন কলেও আমাদের কাছে উত্তর এসেছে প্রজ্ঞানন্দ।
0: হ্যাঁ, তাহলে চলো সঠিক উত্তরটা বলে দিই।
1: বলেই দেওয়াই
0: বলে দিই। সঠিক উত্তর কি
1: বলো?
0: সঠিক উত্তর অবশ্যই নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ কিন্তু এবার জিতেছে, এবং যেই অনুষ্ঠিত হয়েছিল যে অনুষ্ঠানটা, মানে যে টুর্নামেন্টটা ওসলোতে, এবং ওসলোতে জিতে যে বললাম আমাদের সকলকে গৌরবান্বিত করেছে, এবং আমাদের মুখে হাসি ফুটিয়েছে তোমরা সঠিক উত্তর দিয়ে। তাই তোমাদের জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান।
1: এখানে কিন্তু অর্ণব মেনশন করা উচিত আমাদের, যে গ্র্যান্ডমাস্টার বিবি সারা আসাউবায়েভা, তিনিও কিন্তু জিতেছেন উইমেন্স টুর্নামেন্টে,
0: ইয়েস,
1: একই ম্যাচে। তো সেটাও খুব ইম্পর্টেন্ট আমাদের ভারতের জন্য, কারণ দুজন দুজন প্লেয়ার, তারা কিন্তু দুজনেই উইনার,
0: একেবারেই তাই। তো সবাইকে কংগ্রেচুলেশন সঠিক উত্তর দেওয়ার জন্য। আর এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আরও একটা সহজ প্রশ্ন, যেটা বলতে হবে তোমাদেরকে, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে তার বিষয়ে প্রশ্ন করলে খুব তাড়াতাড়ি উত্তর আসে আমরা জানি, কিন্তু এই প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং, দেখবো করা যেতে পারো। বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একটি মাত্র চলচ্চিত্র রয়েছে, সেই চলচ্চিত্রের নাম কি? রবীন্দ্রনাথের পরিচালিত একটি মাত্র চলচ্চিত্র রয়েছে, তার নাম কি? উত্তর নেব 0332231342 নম্বরে, দেখবো কে রয়েছে প্রথম কলার এই প্রশ্নের জন্য। কে রয়েছে আমাদের সঙ্গে শুনে নিন, কে রয়েছে আমাদের সঙ্গে?
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার, আমি রাজীব গড়াই বলছিলাম। উত্তরটা হবে 22শে শ্রাবণ।
0: আচ্ছা, 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালিত। বেশ, আমি সৃজিত মুখার্জিকে একটা ফোন করছি, আমি জানতে চাইছি যে আমি কি ভুল দেখেছিলাম।
1: আর রবীন্দ্রনাথকেও একটা কোনোরকম ভাবে কল করা উচিত, যে 22শে শ্রাবণই কেন উনি বেছে নিলেন নিজের ফিল্ম পরিচালনার জন্য। যাই হোক, তবে মাথায় রাখতে হবে, মানে এই ভদ্রলোক, মানে যাকে নিয়ে কথা বলছি আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর, সে যে কী কী করেছে, এবং শেষ পর্যন্ত একটা ফিল্ম পর্যন্ত দিয়ে গেছে,
0: মানে এটা এটা এটা আমারও জানা ছিল না। এটা একটু যখন ঘাটাঘাটি করার পর জানতে পেরেছি, যে না আমিও অবাক হয়েছি, কিন্তু যারা জানো তাদের থেকে তো উত্তর নেব। যেমন এই মুহূর্তে ফোন লাইনে আরো এক বন্ধু আমাদের সঙ্গে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। কে বলছো, কোথা থেকে বলছো? নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
0: না কোনো কারণে শোনা গেল না। তবে ওই যারা ফোন লাইনে পাচ্ছ না, হয়তো একটু নেটওয়ার্ক গন্ডগোল করছে, করতেই পারে আজকে বৃষ্টির দিন।

0: তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে উত্তর দিতে পারো। তো দেখবো কমেন্ট বক্সের দিকে, এবার চোখ রাখতেই হবে কমেন্ট বক্সে কারা উত্তর দিয়েছো।
1: তবে এই উত্তরটা দিতে গিয়ে নেটওয়ার্কের প্রবলেম বলে কিন্তু নেটওয়ার্ক ঘাটতে শুরু করো না,
0: না তাহলে আরো বড় মুশকিল। তাহলে যেটা হবে, তোমাদের উত্তর নিতে পারবো না, এবং ওই আর কি নেট দেখে উত্তর দিলে কি সেই মজাটা পাওয়া যায়। দেখি, আচ্ছা ফোন লাইনে আরো এক বন্ধু কিন্তু রয়েছে, ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো,
0: নমস্কার,
2: আমার নাম আরিমুল লাহা, আমি বালুরঘাট থেকে বলছি। উত্তরটা হচ্ছে স্যার নটির পূজা, নটির পূজা।
0: আচ্ছা বেশ, উত্তরটা হচ্ছে নটির পূজা, উত্তর কিন্তু এইমাত্র একটা পেলাম। এবং এই উত্তরটা আমার মনে হচ্ছে
1: উত্তরটাও পেয়েছিলাম,
0: না না এই উত্তরটা পেয়েছি, আগে উত্তরটা আমার মনে হচ্ছে কম্পিটিশনে বাইরে, কিন্তু এই উত্তরটা বোধহয় কমপ্লিট করতে পারবে। যেমন কমপ্লিট করছে আমাদের কমেন্ট বক্সে বেশ কয়েকটা উত্তরের সঙ্গে দেখতে পাচ্ছি, পার্থ দে বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা প্রধান মণ্ডল, শুভদীপ মাইতি, শিল্পী ভান্ডারী, নয়নাগিরি, এছাড়া দেখতে পাচ্ছি শৈবাল মাইতি, তনুশ্রী বেরা, শুভশ্রী, এরা প্রত্যেকে বলছে নটির পূজা। এবং এছাড়া দেখতে পাচ্ছি ভিকিশন বলছে এর উত্তর খুব সহজ, উত্তর টাইটানিক, টাইটানিক। অলোকানাক বলছেন, অলোকানাক বলছেন বউ ঠাকুরানির হাট। এছাড়া দেখতে পাচ্ছি উত্তম প্রামাণিক বলছেন ধ্রুব। তো উত্তর
1: থেকে ইন্টারেস্টিং কিন্তু বাইশে শ্রাবণটাই ছিল এখন অবধি,
0: না না না না তার থেকে ইন্টারেস্টিং, তার থেকে ইন্টারেস্টিং টাইটানিক,
1: না সেটা তো আমি মানছি, কিন্তু বাইশে শ্রাবণ তুমি বন্ধু,
0: আচ্ছা তুমি বলো দেখি বন্ধু কেন টাইটানিক বললো,
1: কেন বললো,
0: বাইরে ওয়েদারটা দেখেছো বন্ধুর মনে এখন নৌকো
1: ডুবতে বেরিয়েছে নাকি,
0: না না বন্ধুর মনে এখন নৌকো জাহাজ এসবই শুধু ভাসছে, মনেও ভাসছে আর মনে মনে রাস্তাতেও ভাসছে, কিন্তু আমরা ভুল উত্তরে ভেসে যাব না, আমরা সঠিক উত্তর নেব। তাই লাস্ট ফোন কল নিয়ে নি এই প্রশ্নের জন্য, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, না কোনো কারণে শোনা গেল না, লাস্ট যখন বলেছি তাহলে এটা নিশ্চয়ই লাস্ট, আর ফোন কল নেব না এই প্রশ্নের জন্য। সঠিক উত্তর বলে দিই, সঠিক উত্তর অবশ্যই যারা বলছো নটির পূজো বা নটির পূজা,
1: একদম
0: প্রত্যেকে প্রত্যেকে দিয়েছে সঠিক উত্তর, এবং তাদের জন্য একটা জোরে জোরে জোরে হাততালি, ওয়েল ডান, ব্রিলিয়েন্ট, খুব ভালো লাগছে, খুব ভালো আনসার দিচ্ছ তোমরা। তবে এইবার এই যে গেমটা, মানে মগজ মিটার ইজ অল অ্যাবাউট আ গেম, এই গেমটা আরেকটু মজার করার পালা। মজার করব কি করে, মজার করব একটা নতুন রাউন্ড দিয়ে, যে রাউন্ডটা কি তোমাদের পরিচিত রাউন্ড, অডিও রাউন্ড। আর অডিও রাউন্ডে কি থাকে তোমরা জানো, অডিও রাউন্ডে থাকে অনেকগুলো ছোট ছোট অডিও ক্লিপিংস,
1: একদম
0: যে সমস্ত অডিও ক্লিপিংস এর পরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে একটা করে প্রশ্ন, সহজ প্রশ্ন। দেখি প্রথম অডিও ক্লিপিংসটা শোনো, তারপর আসছি প্রশ্ন নিয়ে।

0: থেকে বেশি শোনানো যাবে
1: না, না এর থেকে বেশি শোনানো যাবে না, অনেকটা শুনিয়ে দিয়েছি, এর মধ্যে একটা ক্লুও পেয়ে গিয়েছো, বলতে হবে কোন সুন্দর গান শুরু হতে চলেছে।
0: একদম,
1: এর থেকে সহজ হতেই পারে না, আজকের দিনে বিশেষ করে এর থেকে সহজ হতে পারে না, এটাও আর একটা ক্লু। বলে ফেলো কোন গান, গানটার নাম বলতে হবে, কারণ অন্য কিছু তোমরা শুনেছো, গানটার নামটা বলতে হবে যে কোন গান শুরু হতে চলেছে। শুনবো 0332213142 নম্বরে উত্তরটা, কে দিচ্ছে প্রথম উত্তর ফোন লাইনে, কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার,
2: নমস্কার, আমি মোদী চ্যাটার্জি বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: প্রেমের কাহিনী আমরা শুনে নিয়েছি, প্রশ্ন কিন্তু ওটি নয়, প্রশ্ন হচ্ছে গানটির নাম কি, গানটির তো একটা হুক লাইন আছে, সেই গানের নামটুকু বলতে হবে। লাইভ কিন্তু সবাইকে বিট করছে বস, লাইভে কিন্তু উত্তর পাচ্ছি, দেখতে পাচ্ছি সোহন আহমেদ, তনুশ্রী বেরা এরা কিন্তু, এবং তারপরে নতুন আনসার আসছে পিউপা ঘোষ, ভিকি সেন, প্রবাল মহাপাত্র, বলতে বলতে উত্তরের পর উত্তর কিন্তু বাড়ছে, সেখানে আমরা উত্তর পাচ্ছি। শ্রেয়া সেন এই মুহূর্তে বলছে উত্তর রিমঝিমে ধারাতে, এরা প্রত্যেকে বলছে রিমঝিমে ধারাতে, সো উত্তর চাই। এবং সুমিতা রায় বলছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালো লাগলে সেটা আমাদের প্রাপ্তি। এবং এছাড়া দেখতে পাচ্ছি শম্পা চৌধুরী বলছে রিঙ্গিং এ ধারাতে, রিঙ্গিং এ ধারাতে, এটা কি উত্তর নাকি এটা তোমার টাইম?

0: আমরা কিন্তু মানে রিংগিংটা চাইছি, মানে তোমরা আমাদেরকে রিং করো এবং আমরা উত্তরগুলো শুনবো, সেটাই আমরা আসলে চাইছি। তবে ঘন্টার নাম রিংগিং এ ধারাতে এটা নয়,
1: কি মুশকিল বলো তো। হরিহর নৃত্য মন্দির বলছে রিম রিম ধারাতে, এই চারিদিকে রিম রিম রিং রিং কি হচ্ছে বলো তো, কি মুশকিল।
0: এ ভারী অন্যায় কথা যায়। আমার মনে হয় অর্ণব আমাদের আর একটা ফোন কল বোধ হয় নেওয়া উচিত।
1: দেখি কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো? আচ্ছা তোমার নামটা না, বন্ধু নিজের নামটা বললো না, বন্ধু মনে হয় ওই কি বলতো নিজের ক্লাস টাস কেটে কোনোভাবে ম্যানেজ করে, বৃষ্টির দিন ভাল লাগছে না ক্লাস টাস করতে, আর অনুষ্ঠান শুনছে। এবার যদি কেউ শুনে নেয় তাই লুকিয়ে জুড়িয়ে শুনলে বোধহয় নাম বলে না বন্ধু।
0: বড় অভিমানী মন নিয়ে ফোন করেছিল কিন্তু।
1: ঠিক আছে, যখন তাহলে তুমি যখন তোমার নাম বললে না, তোমার জন্য ডেডিকেট করে থাকবে এই গানটা। তবে গানটা শোনাবো, তবে তার আগে গানটার নাম তো বলে দিতে হবে যারা সব উত্তর দিচ্ছ।
0: আমরা বলবো কেন, গানটা চালিয়ে দিও।
1: নিশ্চয়ই চালাবো, তবে তার আগে কমেন্ট বক্সের দিকে একবার চোখ রাখতে হবে। আমাদের পোস্টারে কমেন্ট বক্সে কারা কারা উত্তর দিয়েছে সেটা একবার দেখবো। দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিয়েছে, তবে তার মধ্যে সঠিক উত্তর কারা দিয়েছে তাদের নামটা পরিচয় করে। তনুশ্রী মাইতি, প্রজ্ঞা পারমিতা প্রধান মণ্ডল, সৌভিক সরকার, রবি, শুভদীপ মাইতি, প্রবাল মহাপাত্র, ভিকি সেন, শিল্পী ভান্ডারী, নয়না গিরি, তনুশ্রী বেরা, নিবেদিতা চক্রবর্তী, প্রত্যেকে বলছে রিম ঝিমে ধারাতে, গায়কের নাম শান, এবং সঠিক উত্তর অবশ্যই অন্য কিচ্ছু নয়, এই বর্ষা মুখর দিনে যে গানটা শুনতে ইচ্ছে করে সে গানটাই রিম ঝিমে ধারাতে। এবার জোরে হাততালি দিয়ে নয়, এই সুন্দর গানটা শুনিয়ে করবো সেলিব্রেট। ফিরছি এক্ষুনি গানটার পরে, কোথাও যেও না, রয়েছে আরো অনেকগুলো মজার মজার প্রশ্ন।

0: মগজ মিটার রিমঝিমে ধারাতে মন তো হারাতে চায়, কিন্তু হারিয়ে গেলে এখন মুশকিল, কারণ হারিয়ে গেলে প্রশ্ন করাও হবে না, উত্তর নেওয়া হবে না,
1: কারণ হাতে আমরা তো ফেরত চলে এসেছি,
0: একদম হাতে
1: হারিয়ে গেলে চলবে,
0: হাতে খুব খুব খুব অল্প সময়, তাই অল্প সময় যতগুলো প্রশ্ন করে ফেলা যায় ততটাই ভালো। তো চলে যাই ঝটপট করে পরের প্রশ্ন, আর পরের প্রশ্ন মানে তোমরা জানো অডিও রাউন্ড চলছে, অডিও রাউন্ডের আমাদের এটাই দাবি যে আমরা যে সমস্ত অডিও ক্লিপিংসগুলো শোনাবো সেই ক্লিপিংসগুলো শোনানোর পর যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে দিতে হবে। তো ঝটপট করে শোনো, পরের প্রশ্ন থাকছে তোমাদের জন্য নিশ্চয়ই আরও একটা গানেরই অংশ, কিন্তু সেটা প্রশ্নটা কি সেটা কিন্তু এটা শোনানোর পর করব, আগে মন দিয়ে শোনো।

0: প্রশ্নটা কিন্তু মানে অডিওটা আশা করি শোনা হয়ে গেছে, তো প্রশ্নটা খুব সহজ,
1: খুব সহজ। একটা সুন্দর গান শুনলাম,
0: শুনলাম সেই গানের গায়ক কে?
1: হ্যাঁ, গানটার গায়ক কে, ছবির নাম বলতে পারলে আরেকটু বেশি খুশি হব। তো দুটোই বলতে পারো, গায়কের নাম কি এবং ছবির নাম কি, ঝটপট করে উত্তর দাও, হাতে একদম সময় নেই। 0322131342 নম্বরে কে রয়েছে শুনবো আমাদের সঙ্গে। কে বলছো, কোথা থেকে বলছো? নমস্কার। না, কোনো কারণে শোনা গেল না। তবে এই মুহূর্তে আরো একবার মনে করিয়ে দিই, আমাদের ফোন নম্বর 0322131342, সেখানে উত্তর দিতে পারো।
0: লাইন খোলা আছে, আমরা কিন্তু উত্তরের অপেক্ষায় রয়েছি।
1: একদমই,
0: একটা অডিও ক্লিপ শোনানো হয়েছে এবং আমরা জিজ্ঞেস করেছি গায়ক কে,
1: এবং ফোন লাইনে আরো এক বন্ধু শুনলো ঝটপট কে রয়েছে আমাদের সঙ্গে। কে বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার, আমি বর্ধমান থেকে শিলা দত্ত বলছিলাম।
1: হ্যাঁ, উত্তরটা
2: অরিজিৎ সিং।
1: বেশ, শুনতে থাকুন, উত্তর একটা পেলাম। আমাদের কমেন্ট বক্সে কিন্তু উত্তর দিতে পারো, তবে ফোন লাইনে আরো একটা উত্তর নেব। সো দেখবো কে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে এই প্রশ্নের উত্তর নিয়ে। কে বলছো, কোথা থেকে বলছো?
3: বহরমপুর কাশিমা থেকে মনালা বলছি।
1: বাবুল সুপ্রিয়, আরও একটা উত্তর পেলাম। তবে সঠিক কি বেঠিক সেটা বলবো, একটু ওয়েট করতে হবে। দেখবো কমেন্ট বক্সের দিকে চোখ রেখে কে রয়েছে আমাদের সঙ্গে উত্তর নিয়ে। কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অনেকগুলো উত্তর এসছে, তবে যেখানে দেখতে পাচ্ছি শিল্পী ভান্ডারী বলছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, একটাই উত্তর এখানে। বর্ষার ওপর ট্রেন জার্নির কথা বলছে প্রজ্ঞা পারমিতা প্রধান মণ্ডল, নিশ্চয়ই বিষয়টা খুব সুন্দর, তবে এই মুহূর্তে উত্তর নেব। শিল্পী ভান্ডারী আমাদের লাইভেও বলছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, তবে সেটি সঠিক কি বেঠিক বলে দিই, না সঠিক হলো না
0: একেবারেই।

0: কারোরই হলো না,
1: গায়কের নাম সুতীর্থ চক্রবর্তী,
0: একদমই। তো কারোর জন্য জোরে হাততালি দিতে পারলাম না, বাট কিপ ইট আপ। পরের প্রশ্ন, আশা করি নিশ্চয়ই সেটার সঠিক উত্তর তোমরা দিতে পারবে। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, চলো আগে প্রশ্নটা শুনে নিই, মানে প্রশ্নটা না, আগে অডিও ক্লিপিংস শুনি, প্রশ্নটা তারপর নিশ্চয়ই করবো। আর শুনলে আশা করি তোমরা প্রশ্নটা বুঝেও যাবে। মন দিয়ে শোনো।

0: জামাই ষষ্ঠীর কথা হলো, তারপরে এটা শোনালাম, কেউ রাগ টাক করো না, কিন্তু একদম রাগ করো না, রাগ করলে চলবে না বস। জামাই ষষ্ঠীর আগের
1: দিয়ে দিয়ে দেবো, কিনতে মরে যাবি,
0: রাগ করো না, উত্তর দাও। এই যে বললো বিয়ে দিয়ে দেবো, কিনতে মরে যাবি, কে বললো বলো তো? গানটার কথা বলছি না কিন্তু, কে এই ছড়াটা বললো তার নাম বলতে হবে। খুব ফেমাস এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিখ্যাত ছবির একটি গানের অংশ বলতে হবে, কে বললো তার নামটা, মানে ছড়া কার, কে এবং সেটি কে বললো, শুনবো। কে রয়েছে ফোন লাইনে আমাদের সঙ্গে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, এই গানটা আমাদের গ্রামে মাইকে খুব শুনেছি।
0: গানটা নিশ্চয় মাইকে শুনেছেন, কিন্তু আমরা তো মাইকের এপারে বসে আছি আর ফোনের ওপারে থেকে উত্তরটা পাওয়ার আশায়। বলতে হবে এই ছড়াটি কে বললো, কার কণ্ঠে শুনলাম, শুনবো আরো একবার। আমাদের ফোন লাইনে কে রয়েছে 0332231342 নম্বরে কে রয়েছে আমাদের সঙ্গে এবং উত্তরটাই বাকি, শুনি। হ্যালো,
3: হ্যাঁ আমি দুর্গাপুর থেকে অচিরা বলছি।
0: হ্যাঁ, উত্তরটা
3: হচ্ছে ননীছড়া দশ বাউল।
0: আচ্ছা,
1: সঙ্গে থাকুন,
0: উত্তর পেলাম,
1: প্রথম উত্তর পেলাম।
0: এবার কমেন্ট বক্সের দিকে চোখ রাখতে হবে ঝটপট করে, কারণ আমাদের হাতে সময় একদম অল্প। দেখি কমেন্ট বক্সে কি উত্তর আসছে, কমেন্ট বক্সে কি উত্তর এসছে? কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি উত্তর আসতে শুরু করেছে, তবে লাইভে কি উত্তর এসছে, লাইভে উত্তর এসছে, লাইভের টাকে পড়ে নি। লাইভে দেখতে পাচ্ছি প্রবাল মহাপাত্র, শ্রেয়া সেন, তনুশ্রী বেরা বলছে ননীছড়া দাস বাউল। আর আমাদের লাইভে উত্তর যেমন পেলাম, পোস্টারে উত্তরটা চাইবো, পোস্টারের উত্তর দিকে একবার চোখ রাখি। পোস্টারে দেখতে পাচ্ছি উত্তর এসছে নয়নাগিরি, প্রবাল মহাপাত্র, ভিকি সেন বলছেন, প্রবাল মহাপাত্র আবার উত্তর দিয়েছেন, বলছেন না আগের উত্তরটা, প্রত্যেকে বলছেন ননীছড়া দাস বাউল। উত্তম প্রামাণিক বলছে একমাত্র ছবির নাম বহুরূপী। তো দেখি
1: নামটা ঠিক আছে, বাট আমরা ওই
0: হ্যাঁ
1: এক্স্যাক্টলি ওই ভয়েসটা কার সেটা জানতে চেয়েছি এবং
0: উত্তর পেয়েও গিয়েছি,
1: পেয়েছি।
0: উত্তর হচ্ছে যেটা পেয়েছি ননীছড়া দাস বাউল এবং সেটি সঠিক উত্তর। তো যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য অবশ্যই ইয়ে তো বানতা হয় বস, একটা জোরে হাততালি সকলের জন্য। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, উত্তর পেয়েছি। তবে এবার যেটা করতে পারি, এত সুন্দর একটা ছড়া শুনলাম, ছড়াটা শুনে শুধু থেমে যাব তা তো হতে পারে না,
1: একদমই নয়,
0: গানটা শুনতে হবে,
1: গানটাও শুনবো আর ততক্ষণ সঙ্গে থাকতে হবে আমাদের,
0: একেবারেই আমাদের সঙ্গে থাকো,
1: প্রশ্ন অপেক্ষা করছে,
0: নিশ্চয়ই আরো প্রশ্ন করার চেষ্টা করব, তবে তার সঙ্গে আরো স্পেশাল কিছু অপেক্ষা করছে এটুকুও বলতে পারি। ওয়ার্ল্ড কাপ চলছে তোমরা জানো, আশা করি বুঝতে পারছো। ফিরছি এক্ষুনি ডাকাতিয়া বাসী শুনে, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর দেবজিৎ, একটা সুন্দর মগজ মিটারে এপিসোড নিয়ে, আর ততক্ষণ আমাদের সঙ্গে থেকো। আচ্ছা একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা জানো যে আমাদের কিন্তু রয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, একটু পরেই সেটা তোমরা শুনতে পাবে, সো সেটার জন্য ওয়েট করো
1: একেবারেই। যাই হোক, তারপরে তাহলে আমরা অর্ণব গানটা শুনে ফেরত আসি নাকি?
0: একেবারেই, গানটা তো শুনবো। আচ্ছা বেশ, গান শুনি। ডাকাতিয়াবাসী যখন শুনলাম, ডাকাতিয়াবাসী না শুনে একটা অন্য গান শুনি, ডাকাতিয়াবাসীর কথা তো হয়েই গেল, একটা অন্য গান শুনি, একটা সুন্দর গান শুনবো শিলাজিতের কণ্ঠে। ফিরছি এক্ষুনি এই গানটা শুনে, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছে অর্ণব আর দেবজিৎ।

0: মগজ মিটার
1: ফিরেলাম মগজ মিটারের আড্ডায়। আর যেমনটা তোমাদেরকে বলেছি যে একটা স্পেশাল কিছু রয়েছে, তো এবার সেটার দিকে যাওয়া যাক। জানো ওয়ার্ল্ড কাপ চলছে আর 11:50 বেজে যাওয়া মানেই সময় এবার দ্য স্পেশাল সেগমেন্ট যুববাণী কলকাতার বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের। আর এবার ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে কিংসুক। শুনে নি কিংসুকের থেকে এবার ওয়ার্ল্ড কাপের সমস্ত খবরাখবর।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
9: রেডিওর সামনে সমস্ত ফুটবল পাগল বন্ধুদের জানাই একদম চনমনে স্বাগত। আমি তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক, চলে এসেছি আমাদের স্পেশাল প্রতিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের অষ্টম এপিসোড নিয়ে। তাহলে চলো আর এক সেকেন্ডও দেরি না করে সোজা চলে যাই আমেরিকার স্টেডিয়ামগুলোতে। তাহলে শুরু করছি গ্রুপ এর এক চরম নাটকীয় ম্যাচ দিয়ে। অ্যাটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেকিয়া এবং আফ্রিকার দামাল ছেলে সাউথ আফ্রিকা। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরে আসায় এই ম্যাচটি ছিল টিকে থাকার লড়াই। খেলা শুরু হতে না হতেই মাত্র 5 মিনিটের মাথায় পুরো স্টেডিয়ামকে চমকে দিয়ে চেকিয়াকে এগিয়ে দেন তাদের তারকা মিডফিল্ডার মিকাইল স্যাদলেক। এই গোলটি করতে তাকে দারুণ ভাবে অ্যাসিস্ট করেছিল আলেকজান্ডার সোচকা। ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ প্রায় পকেটে পুড়ে ফেলেছিল চেকরা, কিন্তু দোমে

যাওয়ার পাত্র ছিল না সাউথ আফ্রিকাও। তারা ফার্স্ট হাফে দেবোহো মোকোয়েনা এবং থালান্টে এমবাথার হলুদ কার্ডের ধাক্কা সামলে সেকেন্ড হাফে অল আউট আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে খেলার 83 মিনিটের মাথায় পেনাল্টি পায় সাউথ আফ্রিকা, আর সেখান থেকে নিখুঁত শটে গোল করে খেলা 1-1 করেন সেই দেবোহো মোকোয়েনা। পুরো ম্যাচে চেকরা বেশি আক্রমণ করলেও শেষ মুহূর্তের এই পেনাল্টিতে ম্যাচটি চেকিয়া 1 সাউথ আফ্রিকা 1 এই স্কোর লাইনে ড্র হয়। গোল করে এবং মাঝ মাঠে যান লড়িয়ে ডিফেন্ড করে এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকার সেই প্লেয়ার দেবোহো মোকোয়েনা। এবার চলে আসি দ্বিতীয় ম্যাচে। লস অ্যাঞ্জেলাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং 10 জনের বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা। ফার্স্ট হাফটা কিন্তু গোল শূন্য আর বেশ ম্যারম্যারে ম্যাচ ছিল, খুব একটা ইন্টারেস্টিং কিছুই হয়নি। কিন্তু সেকেন্ড হাফে যা হলো তাতে এক কথা বলাই যায় যে পুরো পয়সা ওসুল নাটক। খেলার 70 মিনিটে মাঠে নামেন সুইজারল্যান্ডের 20 বছরের তরুণ ফরওয়ার্ড জোহান মানজাবি, আর মাঠে নেমেই তিনি পুরো খেলা একাই ঘুরিয়ে দিয়েছিলেন। 74 মিনিটের মাথায় দুর্দান্ত এক ভলিতে প্রথম গোল করেন তিনি। এর ঠিক পরেই বসনিয়ার তারিক মুহারেমোভিচ 80 মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, আর তাহলে পড়ে থাকলো বসনিয়ার মাত্র 10 জন প্লেয়ার। সুযোগ বুঝে 83 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে সুইজারল্যান্ডকে 3-0 এগিয়ে দেন সেই তরুণ তুর্কি জোহান মানজাবি। অতিরিক্ত সময়ে বসনিয়ার হয়ে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করেন এরমিন মাহমিক। খেলা কিন্তু এখানেই শেষ নয়। শেষ মুহূর্তে 90+7 মিনিটে পেনাল্টি থেকে সুইজারল্যান্ডের হয়ে চতুর্থ গোল করেন অভিজ্ঞ গ্রানিত জাকা। তাহলে স্কোর লাইন কি দাঁড়ালো? সুইজারল্যান্ড 4 বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা 1। সাবস্টিটিউট হয়ে নেমে 20 মিনিটে জোড়া গোল করে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন জোহান মানজাবি। আর আজ 19 জুন ভোরবেলায় সবচেয়ে বড় ম্যাচ, ভ্যানকুভারের বিসি প্লে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্ট কো হোস্ট কানাডা আর এশিয়ার অন্যতম শক্তিশালী দল কাতার। খেলার একদম শুরুতেই কাতারের ডিফেন্সকে নাচিয়ে ছাড়ে কানাডা। মাত্র 15 মিনিটের মাথায় কানাডাকে 1-0 এগিয়ে দেন ফরওয়ার্ড সাইল লারিন। তারপর 29 মিনিটের মাথায় ব্যবধান 2-0 করেন তাদের আর এক সুপারস্টার জোনাথন ডেভিড। 32 মিনিটে চলে আসি, কাতারের হোমাম আহমেদ সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, আর এরপর থেকে কাতার পুরো ব্যাকফুটে চলে আসে। ফার্স্ট হাফের অতিরিক্ত সময় 45+3 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি কাতারের নাগালের বাইরে নিয়ে চলে যায় জোনাথন ডেভিড। ফার্স্ট হাফে ম্যাচের রেজাল্ট 3-0। সেকেন্ড হাফ শুরু হতেই কাতারের বিপদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়, কারণ 53 মিনিটের মাথায় তাদের আর এক প্লেয়ার আসিম মাদিবো লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। কাতারের বেঁচে থাকে আর মাত্র 9 জন প্লেয়ার। স্বাভাবিকভাবেই এরপরে যেটা হওয়ার সেটাই হলো, 9 জনের কাতারকে পেয়ে রীতিমতো গোল উৎসব শুরু করে দিল কানাডা। 63 মিনিটের মাথায় কানাডার হয়ে চতুর্থ গোলটি করেন নেথান সালিবা। এরপর 75 মিনিটের মাথায় কাতারের মোহাম্মদ মানাই একটি আত্মঘাতী মানে ওন গোল করে বসে, তার জন্য স্কোর লাইন দাঁড়ায় 5-0। কিন্তু কিন্তু কিন্তু নাটক কিন্তু এখানেই শেষ হয়নি, আরও একটু বাকি ছিল। খেলার একদম শেষ মুহূর্তে মানে অতিরিক্ত সময় 90+2 মিনিটে কাতারের ডিফেন্সকে চূর্ণ করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন তাদের গোল মেশিন জোনাথন ডেভিড। শেষ পর্যন্ত রেফারি যখন বাঁশি বাজে তখন স্কোর লাইন দাঁড়ায় কানাডা 6-0। আর এই ম্যাচে অবশ্যই ভাবেই প্লেয়ার অব দ্য ম্যাচ হয় তাদের গোল মেশিন জোনাথন ডেভিড। তাহলে এবারে চোখ রাখা যাক আজকে অর্থাৎ 19 জুন রাত থেকে কালকে 20 জুন ভোরবেলা পর্যন্ত যে হাই ভোল্টেজ ম্যাচগুলো রয়েছে তার দিকে। ইউএসএ বনাম অস্ট্রেলিয়া গ্রুপ ডির ম্যাচ, সিয়াটেল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ইউএসএ কিন্তু তাদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 উড়িয়ে দিয়েছে, আর এদিকে অস্ট্রেলিয়াও কিন্তু তুরস্ককে 2-0 হারিয়ে একদম ফুরফুরে মেজাজে আছে। 2023-এর একটা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়া কিন্তু হেরে গেছিল ইউএসএ এর সামনে, আর এবারেও ঘরের মাঠে অ্যাডভান্টেজ প্লাস ক্রিশ্চিয়ান পুলিসিকের মতো তারকার উপস্থিতি ইউএসএ এর কিন্তু পাল্লাটা অনেকটাই ভারী করে দিচ্ছে। চলে আসি স্কটল্যান্ড বনাম মরক্কো গ্রুপ সি এর খেলা। এই ম্যাচ কিন্তু হতে চলেছে একটা ঐতিহাসিক লড়াই, প্রায় 3 দশক পর এই দুই দল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে।

0: শেষবার 1998 সালের বিশ্বকাপে মরক্কো স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছিল, যা স্কটিশদের বুকে বড় ক্ষত তৈরি করেছিল। স্কটল্যান্ডের প্রথম ম্যাচে হাইতিকে 1-0 তে হারিয়ে আত্মবিশ্বাসী, এবং অন্যদিকে মরক্কো ব্রাজিলের মতো জায়ান্টকে 1-1 গোলে আটকে দিয়ে তাদের শক্তির জানান দিয়েছে। র্যাঙ্কিং এবং শক্তির বিচারে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর পাল্লা এখানে কিন্তু অনেকটাই বেশি ভারী। তাহলে এবার চলে আসি তৃতীয় ম্যাচ, ব্রাজিল বনাম হাইতি, গ্রুপ সি এর খেলা। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার পর ব্রাজিলের উপর কিন্তু এই ম্যাচটা জেতার বিশাল বড় চাপ। হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ফুটবল ইতিহাসে জয়ের রেকর্ড কিন্তু একচেটিয়া, তাই এই ম্যাচেও ভিনিসিয়াস রদ্রিগোর ব্রাজিল একদম আক্ষরিক অর্থেই পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামবে। এবারের ওয়ার্ল্ড কাপে যেটা আমরা বারবার দেখছি, ছোট দলগুলো দাঁতে দাঁত চিপে খেলছে, তারাও কিন্তু প্রচুর কঠিন সময় দিচ্ছে এই বড় বড় জায়ান্টদের। আজকে দেখার যে ব্রাজিল কি তাদের প্রথম জয় পাবে নাকি অন্য কোন রেজাল্ট হতে চলেছে। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে ছিলাম তোমাদের যুবাণীর বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: এতক্ষণ তোমাদের সঙ্গে মগজ মিটার নিয়েছিলাম অর্ণব আর দেবজিৎ, শুনতে থেকো যুববাণী।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন অর্ণব চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী তনুশ্রী সিংহ রায়।

প্রথমে প্রচলিত, পরে রামপ্রসাদ রচিত শ্যামা সঙ্গীত শুনলেন তনুশ্রী সিংহ রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি শিল্পী অমিত গুহ।

0: প্রচলিত লোকগীতি শুনলেন অমিত গুহর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুন্দরবনের নদীবহুল দ্বীপাঞ্চলে শুরু হয়েছে যোগ সপ্তাহ পালন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাথর প্রতিমা থানার নিকটবর্তী নদীতে আজ সকালে ভাসমান বার্জের ওপর যোগাসন অনুষ্ঠানের সূচনা করেন রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন। অনুষ্ঠানে বনদপ্তর, পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বহু স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অন্যদিকে মুক্তি সাপোর্টের স্কুলের উদ্যোগে যোগ প্রশিক্ষণ ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে। গোবর্ধনপুরে চাঁদমারি ঘাটে এই প্রচারাভিযানের সমাপ্তি হয়। আয়োজকদের মতে, নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ দৌড়সে ধ্যান কর্মসূচির আয়োজন করা হয়। শরৎ সদন থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত 2 কিলোমিটার একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। উলুবেড়িয়াতেও এই উপলক্ষে ওয়াকাথন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত মেডিটেশন বা ধ্যান যোগ অনুষ্ঠানে অংশ নেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনিক আধিকারিক এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে তিস্তা মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে 2 কিলোমিটার দৌড় অনুষ্ঠান রান ফর যোগাডের আয়োজন করা হয়। রাজ্যজুড়ে সকাল থেকে প্রবল বৃষ্টিতে পাহাড় থেকে সমতল জনজীবন ব্যাপক বিপর্যস্ত। অন্যদিকে এই বৃষ্টির ফলে তীব্র দহন থেকে স্বস্তি পেয়েছেন রাজ্যের মানুষ। সকাল থেকে দফায় দফায় বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। বর্ধমান ও নদিয়ার কৃষকরা আমন চাষ, বীজ বোনার পরিকল্পনা শুরু করেছেন। তবে বৃষ্টিতে জেলার বহু জায়গায় জল জমায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আজ সকালে হঠাৎই বালাসন নদীর জলস্তর বেড়ে গিয়ে দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিম পাইপের সেতুটি ভেসে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। গতরাত থেকে প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন ডুয়ার্সের মানুষজন। শিলিগুড়ির বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় প্রশাসন সতর্কতা জারি করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিকল্প রুট ব্যবহার ও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস চোখে পড়েছে। গতকাল শেষ দিনে জেলায় 800টি জায়গায় 272টি শিবিরে মোট 5,47,777 জন মানুষ উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রীয় রাজ্য সরকারের 100টি প্রকল্পের জন্য 6,40,696টি আবেদন জমা পড়েছে। মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া মহরম উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ঠিক বিপরীত দিকে অবস্থিত নবাবী স্থাপত্যের এই নিদর্শনটি সারা বছর বন্ধ থাকলেও মহরমের আগে 10 দিনের জন্য খুলে দেওয়া হয়। এই সময় সর্বসাধারণের অবাধ প্রবেশাধিকার থাকে এখানে। 26 জুন ধর্মীয় অনুষ্ঠান শেষে 1 বছরের জন্য বন্ধ হয়ে যাবে ইমামবাড়ার গেট। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কোনো কোনো জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতিভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের কোনো কোনো অংশে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির 2-1টি জায়গায়। আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন উনজমির দুনো ফসল।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকরণ ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। তার মধ্যে সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আসুন আমরা আজকে জেনে নেব যে কৃষিতে সুসংহত সারের ব্যবহার নিয়ে। আর এ প্রসঙ্গে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মণ্ডল। ডক্টর মণ্ডল, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে সারের ব্যবহার নিয়ে, প্রথমে আপনার কাছে জেনে নেব কৃষি উপাদানগুলোর মধ্যে সার বলতে আমরা কি বুঝব।
1: সার বলতে আমরা বুঝি উদ্ভিদদের চাহিদা মেটানোর জন্য এবং মাটির উর্বরতা বজায় রাখার জন্য কৃত্রিমভাবে আমরা যে সকল পদার্থ প্রয়োগ করি তাকেই আমরা সার বলে থাকি। সার জৈব এবং অজৈব দু ধরনের হয়ে থাকে। সাধারণত আমরা কৃষক বন্ধুরা অজৈব সারটাই বেশি ব্যবহার করে থাকি। জৈব সারটা আমরা খুব কম পরিমাণে, যেমন ধরুন ফার্ম কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এগুলো খুব কম পরিমাণে প্রয়োগ করেন। কিছু কিছু কৃষক বন্ধুরা গোবর সার প্রয়োগ করেন। তো ম্যাক্সিমাম যেটা প্রয়োগ করা হয় ইউরিয়া, ডিএপি, ফসফেট, অর্থাৎ অজৈব সারটাই প্রয়োগ করা হয়।
0: তাহলে আমরা যদি ধরে নিই যে সার কয় প্রকার ও কি কি, তাহলে কি আপনি বলবেন যে একটা জৈব সার, একটা অজৈব সার?
1: হ্যাঁ, একটা একটা জৈব সার, একটা অজৈব সার। সারের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে জীবাণু সার। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক দিয়ে আমাদের জীবাণু সার তৈরি হয়েছে। যেমন রাইজোবিয়াম, যেটা আমাদের বিভিন্ন সিম্ম গোত্রী অর্থাৎ ডাল জাতীয় শস্য যেগুলো আছে তাদের যে মূলের অর্বুদে থাকে রাইজোবিয়াম, এটা দিয়ে যে সার তৈরি হয় সেটাকে রাইজোবিয়াম কালচার বলা হয়। এটা এক ধরনের জীবাণু সার। অ্যাজোস্পাইরিলাম, যেটা নাইট্রোজেন ফিক্স করে, সিরিয়াল অর্থাৎ যেগুলো আমাদের দানাশস্য আছে তাদের নাইট্রোজেনটা ফিক্স করে, অ্যাজোস্পাইরিলাম, অ্যাজোটোব্যাক্টর, পিএসবি, ফসফোসলুবিলাইজিং ব্যাকটেরিয়া যেটা বলা হয়, অর্থাৎ ফসফেটকে মানে সহজে গাছ নিতে পারে, গ্রহণযোগ্যতা করে, সেটা এই ধরনের জীবাণু সার আছে।
0: তো জৈব সারের কথা আপনি বলছিলেন, জৈব সার বলতে আমরা কি বুঝব, কোনগুলোকে জৈব সার বলবো?
1: জীবজাত সারকেই জৈব সার বলা হয়। অর্থাৎ জৈব সার আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, উদ্ভিদজাত এবং প্রাণীজাত। উদ্ভিদ থেকে যে আমরা সারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা জৈব সার বলছি। যেমন কম্পোস্ট সার আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি, বা আমাদের ফসলের অবশিষ্টাংশ থেকে যে সারগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো জৈব সার। এছাড়া খোল বা আমাদের যে সবুজ সার যেটা, সেটা জৈব উদ্ভিজ জৈব সার। আর প্রাণীজ যে জৈব সারগুলো, যেমন গোবর সার, কসাইখানার উপজাত সার, কেঁচো সার যেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয়, এগুলো প্রাণীজাত সার।
0: তো বেশ, এর উপকারিতা যদি বলেন যে জৈব সারের উপকারিতাটুকু আমরা কিভাবে নেব?
1: জৈব সারের উপকারিতা কৃষক বন্ধুদের অবশ্যই বলতে হবে, কারণ এখন আমাদের কৃষিতে জৈব অর্গানিক ফার্মিং অর্থাৎ জৈব চাষ এসছে, যেটা বিদেশেতে খুবই মানে গুরুত্বপূর্ণ। আমাদের এখানেও যে জৈব পদ্ধতিতে যে চাষ করা হচ্ছে তার ফলে যে ফসলের গুণমান ভালো হচ্ছে এবং আমরা যে ফসলগুলো পাচ্ছি সেগুলোর দামও অনেক বেশি হচ্ছে। তো এই জৈব সারের কেন জৈব ফসলের দাম বেশি বা জৈব সারের গুণমানটা ভালো হয় সেটার অনেকগুলো

0: কারণ আছে। তার মধ্যে হচ্ছে জৈব সার দিয়ে যদি আমি চাষ করা হয়, মাটির যে উর্বরতা এবং উৎপাদিকা শক্তি, অর্থাৎ মা ঠিক থাকে, এখানে জৈব সারে মা ঠিক থাকে, সেই জন্য তার পরবর্তী যে আমরা যে মাটির উপর নির্ভর করে যে চাষগুলো করছি, সেই চাষগুলো পরবর্তীকালে খুব ভালো হয়, অর্থাৎ মাটির উর্বরতা এবং উৎপাদিকা শক্তি ভালো থাকে।
1: মাটির যে স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য ধরে রাখার জন্য জৈব সারের গুরুত্ব অপরিসীম।
0: অর্থাৎ মাটির যে ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক স্বাস্থ্য, জৈবিক স্বাস্থ্য বলতে মাটির মধ্যে যে উপকারী জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি পাবে, এবং আমরা যে অজৈব সারগুলো ব্যবহার করছি সেগুলো যাতে সহজে গ্রহণযোগ্যতা হয় এবং তাদের অপচয় কমে, এবং অজৈব সারের যে কুফলগুলো আছে সেগুলো জৈব সারের মাধ্যমে আমরা সেগুলো দূর করতে পারি।
1: আপনি যে বললেন অজৈব সারের কথা, অজৈব সার বললে আমরা কি শুধু রাসায়নিক সারকে বুঝব?
0: হ্যাঁ, অজৈব সার বলতে আমরা যেগুলো কারখানায় আমাদের তৈরি হচ্ছে যে সারগুলো, সেগুলোকে আমরা অজৈব, অর্থাৎ জীবজাত নয়, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খনিজ থেকে যে সারগুলো কারখানার মাধ্যমে তৈরি করছি সেগুলো অজৈব। যেমন ধরুন ইউরিয়া, ডিএপি, সুপারফসফেট, পটাশ, এগুলো অজৈব সার।
1: এর প্রকারভেদ বললে আমরা কি বুঝব?
0: অজৈব সারের যেটা প্রকারভেদ হয়, একটা সরল সার হয়, একটা জটিল সার আর মিশ্র সার। সরল সারটা আমরা কাকে বলছি না, যেখানে একটি মাত্র খাদ্য, মুখ্য খাদ্য উপাদান একটি পাচ্ছি। যেমন ধরুন ইউরিয়া, ইউরিয়া থেকে আমরা 46% নাইট্রোজেন আছে, ইউরিয়া থেকে আমরা নাইট্রোজেন পাচ্ছি। পটাশ, পারমিউরেট অফ পটাশ, পটাশ থেকে আমরা 60% পটাশ পাচ্ছি। আবার সিঙ্গেল সুপার ফসফেট যেটা, সেই সিঙ্গেল সুপার ফসফেট থেকে আমরা ফসফেট পাচ্ছি 16%। এই সিঙ্গেল সুপার ফসফেটের কথা আমি কৃষক বন্ধুদের আর একটু ভালো করে বলতে চাই। সিঙ্গেল সুপার ফসফেটে যেমন ফসফেট 16% আছে, তার সঙ্গে 12.5% সালফার আছে, যেটা সালফারের চাহিদা মেটায়, এবং এতে ক্যালসিয়াম 19.5% আছে, সেটা আমাদের ক্যালসিয়ামের যেমন চাহিদা মেটায় সেরকম মাটির যে অম্লভাবটা সেটা দূর করে। অর্থাৎ এই সরল সারের মধ্যে যে সুপারফসফেট সারটা, কৃষক বন্ধুদের বলবো অন্তত একটা চাষে, বছরের অন্তত একটা চাষে সুপারফসফেট যেন থাকে, সেইভাবে আপনারা পরিকল্পনা করে সারটা প্রয়োগ করতে হবে। তাহলে সারের ভাগে আসছিলাম, সেটা সরল সার, একটা যেটা যৌগিক সার বলা হয়, যেখানে দুটো বা তার বেশি খাদ্য উপাদান থাকছে তাকে আমরা,
1: একটা সারের মধ্যে দুটো বা তার বেশি
0: খাদ্য উপাদান থাকছে। যেমন ধরুন ডিএপি, ডিএপিতে 18% আপনার নাইট্রোজেন থাকছে, 46% ফসফেট থাকছে। আবার সুফলা 15-15-15, অর্থাৎ এদিকে 15% নাইট্রোজেন থাকছে, 15% ফসফেট থাকছে এবং 15% পটাশ থাকছে। তাহলে এইগুলোকে আমরা বলছি যৌগিক সার। আবার মিশ্র সার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত 5 ধরনের মিশ্র সার আছে, সেই মিশ্র সারগুলো গ্রেড 1, গ্রেড 2, মানে 5টা গ্রেডের মিশ্র সার, অর্থাৎ 2 বা ততোধিক সার মিশিয়ে আমরা মিশ্র সারটা তৈরি করা হয়।
1: সেটা কিরকম?
0: সেটা ধরুন যেটা গ্রেড 1, সেখানে 8, 8, 8 এই গ্রেডের সারটা তৈরি করা হয় গ্রেড 1-এ। আবার গ্রেড 2-তে 12, 12, 12, 12, 12 বলতে কি বোঝা যাচ্ছে, না 12% নাইট্রোজেন, 12% ফসফেট, 12% পটাশ আছে। এবার বাকি যে পার্সেন্ট, অর্থাৎ 12-3 36% হলো, বাকি পার্সেন্টেজটা ফিলার দিয়ে 100% করা হচ্ছে। অর্থাৎ এইভাবে মিশ্র সারটা তৈরি করা হয়।
1: বেশ, তো এই মিশ্র সার ছাড়াও আমরা তো কিছু অনুখাদ্যের ব্যবহার করি, মানে সেগুলোরও কি সার হিসাবেই তো আমরা ধরে নেব?
0: হ্যাঁ, আমরা আমাদের যেমন বৃদ্ধির জন্য 6টা খাদ্য উপাদানের দরকার হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, সেরকম উদ্ভিদের বৃদ্ধির জন্য 16টা খাদ্য উপাদানের দরকার হয়। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা বাতাস থেকে গাছেরা বা জল থেকে গাছেরা নিয়ে নেয়, আর নাইট্রোজেন, ফসফেট, পটাশ এটা আমরা কৃষক বন্ধুরা সারের মাধ্যমে দিই। বাকি যে খাদ্য উপাদানগুলো, বাকি যে 9টা খাদ্য উপাদান, সেগুলোকে গৌণ অথবা অনুখাদ্য, যেগুলো অনেক কম পরিমাণে দরকার হয় সেগুলোকে অনুখাদ্য বলা হয়। এই অনুখাদ্যগুলো যেমন ম্যাগনেসিয়াম, লোহা,
1: বোরন,
0: সালফার, লোহা, ম্যাঙ্গানি, জিঙ্ক, কপার, এই যে আছে, এই যে অনুখাদ্যগুলো, এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। এগুলো পরিমাণে অনেক কম লাগে, যেমন আমাদের খাবারে নুনের পরিমাণ অনেক কম লাগে, কিন্তু নুনটা খুবই জরুরি। অর্থাৎ নুন যদি না হয়
1: খাবারটা
0: বেস্বাদ লাগে, আবার নুন বেশি হয়ে গেলে খাবারটা আমরা খেতে পারি না। সেই সেম জিনিস হচ্ছে আমাদের অনুখাদ্য। এই অনুখাদ্যগুলো খুবই জরুরি, আবার অনুখাদ্যগুলো বেশি হয়ে গেলে আমাদের চাষের ক্ষেত্রে ক্ষতি হয়, আবার অনুখাদ্যগুলো না হলে

0: আকাঙ্ক্ষিত ফলন হয় না।
1: কৃষিক্ষেত্রে সারের ব্যবহারটা আমাদের করতেই হবে, মোদ্দা কথা জৈব সার, অজৈব সার, হ্যাঁ, এবং তার সঙ্গে যে জীবাণু সার, এই সমস্ত কিছু সমন্বয় ঘটিয়ে কিন্তু আমাদের চাষবাসটা করতে হবে, যাতে করে আমরা ফসল ভালো উৎপাদন পেতে পারি, তাই তো? তো সুসংহত সারের ব্যবহার বলতে আমরা কি বুঝব?
0: সুসংগত সারের ব্যবহার বলতে আমরা বুঝব যেখানে আমরা রাসায়নিক সার তো আমরা প্রয়োগ করছি, এই রাসায়নিক সারের সঙ্গে আমাদের জৈব সার, জীবাণু সার, সবুজ সার, এই সমস্ত ধরনের সার প্রয়োগ করে জমির যাতে, অর্থাৎ মাটি, যেটা বললাম মাটি, মাটির উর্বরতা শক্তি এবং উৎপাদিত শক্তিকে বৃদ্ধি করা এবং মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি করে, যেটা মাটির যে বাস্তুতন্ত্র, অর্থাৎ মাটির মধ্যে যে বিভিন্ন জীবাণু আছে, জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, সেটাকে বজায় রেখে আমাদের যে চাষবাস করা হচ্ছে, সার প্রয়োগ করা হচ্ছে, তাকেই আমরা বলছি সুষম বা সুসংগত উপায়ে সার প্রয়োগ বা সুসংগত উপায়ে সার প্রয়োগের মাধ্যমে চাষবাস।
1: তা এই এই যে সমস্ত ক্ষেত্রে আমরা যে কৃষক বন্ধুরা চাষের সারের ব্যবহার করেন, সর্বক্ষেত্রে তো সুষম সার বা সুসংহত ভাবে সারের প্রয়োগ হচ্ছে না, তো তার পরিণাম কি হতে পারে?
0: তার পরিণাম আমাদের আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, আমার ভারতবর্ষের মধ্যে আমাদের পাঞ্জাব, যাকে সবুজ বিপ্লবের মানে অগ্রণী ভূমিকা, যে এখন সেই পাঞ্জাবের মাটি দেখা যাচ্ছে যে সেখানে অম্লত্ব হয়ে যাচ্ছে, সেখানে আশানুরূপ ফলন হচ্ছে না, কিন্তু কেন হয়েছে এটা? না, যথেচ্ছভাবে রাসায়নিক সার ব্যবহার করে করে বেশি পরিমাণ ফলন নেওয়ার জন্য মাটি বন্ধা হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন থেকে আমাদের কৃষক বন্ধুরা সেই মাকে রক্ষা করার জন্য আপনারা যদি না এগিয়ে আসেন, পরবর্তীকালে দেখা যাবে আমাদের এই মাটি বন্ধা হয়ে যাবে। আমরা সারের পরিমাণ বাড়িয়ে যাচ্ছি, আপনারা কৃষক বন্ধুরা দেখবেন আপনারা সারের পরিমাণ বাড়াচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে রোগ পোকার আক্রমণ বেশি হচ্ছে কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না আপনারা। তার কারণ একটাই, আমরা সুষম সার প্রয়োগ করছেন, অর্থাৎ মাটিতে যে জৈব পদার্থটা দরকার সেই জৈব পদার্থটা আমরা প্রয়োগ করছি না, মাটিতে জৈব পদার্থটার পরিমাণ কমে যাচ্ছে। এবং আমরা যে অনুখাদ্যগুলো, যেগুলো কথা বললাম যে অনুখাদ্যগুলো যেগুলো দরকার, ন ধরনের যে অনুখাদ্যের কথা আমি আগে আলোচনা করলাম, সেই অনুখাদ্যগুলো আমরা প্রয়োগ করি না। কিছু প্রগতিশীল কৃষক বন্ধু আছেন যারা সালফার, বোরন এগুলো প্রয়োগ করেন, বা জিঙ্ক কোনো কোনো কৃষক বন্ধু প্রয়োগ করেন, কিন্তু এই মলিবডিনাম বা ম্যাঙ্গানিজ, লোহা এগুলো আমরা প্রয়োগ করি না। এগুলো জৈব সারের মধ্যে এই অনুখাদ্যগুলো থাকবে, ফলে মাটিকে বাঁচাতে হলে, পরবর্তীকালে আমাদের চাষ করতে হলে আমি আমাদের অন্নদাতাদের অনুরোধ করব যে আপনারা সুসংগত উপায়ে চাষ করুন, নাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম আমরা কিন্তু মানে খেতে পাবো না।
1: একটা কথা আমাকে বলুন, এই যে সুসংহত ভাবে সার প্রয়োগের ক্ষেত্রে মাটিতে কি পরিমাণ সার আছে, কি পরিমাণ নেই, তো সেটা তো আমরা বুঝতে পারবো না, মাটি তো একটা পরীক্ষা করা বাঞ্ছনীয়।
0: ঠিক ঠিক,
1: তো সেই মাটি পরীক্ষার ভিত্তিতে কি করে সার প্রয়োগ করা যেতে পারে?
0: মাটি পরীক্ষা করে মাটিকে যে মাটি পরীক্ষা করার জন্য যে মাটিটা আমরা নিই স্যাম্পল, অর্থাৎ যেটা নমুনাটা যেটা সংগ্রহ করি, নমুনা সংগ্রহ করার একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের মাটিটা সংগ্রহ করতে হবে। আমি খুব সহজে আপনাদের বলছি, সেটা হচ্ছে মাটি যে সংগ্রহ করা হবে, একটা ধরুন জমি আছে, সেই জমিতে জেড আকারের করে মাটিটা সংগ্রহ করি, অর্থাৎ আমরা একই জায়গা থেকে নেব না, আল থেকে একটু দূরে জিগজ্যাগ পদ্ধতিতে আমরা মাটিটা বিভিন্ন জায়গা থেকে, ধরুন একটা জমি থেকে আমি 10টা জায়গা থেকে মাটিটা সংগ্রহ করলাম, এবং প্রত্যেকটা জায়গা থেকে যে মাটিটা সংগ্রহ করো, উপরের মাটিটাকে আমরা কোদাল দিয়ে ফেলে দেবো, নিচে ভি শেপে, অর্থাৎ একটা কোদাল একদিকে মানে দুপাশ থেকে ভি শেপে আমরা কেটে নিলাম, এবার ভি এর পাশ থেকে আমরা মাটিটাকে ঝেসে নেব। প্রথমে প্রত্যেকটা জায়গা থেকে যদি 200 গ্রাম মাটি নিই, তাহলে আমরা টোটাল 10টা জায়গা থেকে যদি মাটি নিই, তাহলে 2 কেজি মাটি হবে। 2 কেজি মাটি আমি একটা জায়গায় পরিষ্কার একটা খবরের কাগজ বা পলিথিনের উপর রেখে দিলাম, সেই 2 কেজি মাটিকে আমি এক জায়গায় জড়ো করে সেটাকে 4 ভাগে ভাগ করলাম, এবার কোনাকোনি 2 ভাগে ফেলে দিলাম, এবার থাকলো আমার 1 কেজি মাটি। আবার আমি এক জায়গায় করলাম, 4 ভাগে ভাগ করলাম, 2 ভাগ নিয়ে নিলাম কোনাকোনি, এখন 500 মাটি হলো। সেই 500 মাটিকে আমি এবারে টেস্টিং ল্যাবরেটরিতে, সেখানে আমাদের কোন জায়গার মাটিটা নিয়েছি, সেখানে একটা নমুনা কার্ড দিয়ে সেটা আমাদের যে বিভিন্ন সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে বা আমাদের যে বিভিন্ন ব্লকে, আপনার সংশ্লিষ্ট ব্লকে যে সহকৃষি অধিকর্তাকরণ অফিস আছে, সেখানে আপনি জমা দিলে সেই মাটির টেস্টিংটা করে আপনি মাটির রিপোর্টটা পাবেন যে আপনার মাটিতে কি কি অনুখাদ্য কম আছে বা কি খাদ্য উপাদান আপনার

0: ঠিক আছে, প্রয়োজন আছে বা কোনটা ঠিক আছে সেটা আমরা জানতে পারবো। যেমন আমরা শরীরের রক্ত পরীক্ষা করি যে আমার সুগার আছে কিনা বা অন্য কোনো কিছু বেশি আছে কিনা, যেমন জানতে পারি মাটি পরীক্ষা করে অনুরূপ ভাবে আমি জানতে পারবো।
1: তো মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম, আপনি
0: অপরিসীম মাটি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করাটা খুবই জরুরি। এবং আমাদের একটা স্কিম অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে মাটির স্বাস্থ্য কার্ড, সয়েল হেলথ কার্ড বলে একটা কার্ড তৈরি করা হয়েছে। সেটা
1: এ বিষয়ে আমাদের একটু বলুন না, সরকার এর জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে?
0: যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, অর্থাৎ প্রত্যেক মৌজাতে কিছু কিছু জমিতে সয়েল টেস্ট করা হয়েছে, মাটিটা পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা। মনে করুন আমাদের, আমি পিংলা ব্লকের সহকৃষি অধিকর্তা এখন আছি, তো ওখানে 182টা মৌজা আছে, তো 182টা মৌজা থেকেই মাটি সংগ্রহ করা হয়েছে। এবার প্রত্যেকটা মৌজার এরিয়া অনুযায়ী মাটিটা সংগ্রহ করা হয়েছে। তাহলে আমি একটা মৌজার যদি ধরুন একটা মৌজাতে আমার মোটামুটি একটা মৌজা সেখানে আমার 50 খানা স্যাম্পল নিয়ে মাটিটা পরীক্ষার তার রেজাল্ট আসছে, তাহলে আমাদের কৃষক বন্ধু জেনে যাচ্ছে যে আমার এই মৌজাতে মোটামুটি সয়েলের এই জিনিসটার অভাব আছে, অর্থাৎ ধরুন নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে। যেমন আমাদের পিংলা ব্লকে দেখা যাচ্ছে যে জিঙ্কের অভাব আছে মাটিতে এবং বোরনের অভাব আছে। তাহলে কৃষক বন্ধুদের আমরা বলছি যে আপনারা জিঙ্ক এবং বোরনটা আপনাদের মাটিতে প্রয়োগ করতে হবে এবং জৈব সার দিয়ে আপনাদের চাষ করতে হবে। এইভাবে মাটি পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু সঠিকভাবে সার প্রয়োগ করাটা, যদি অপচয়টা হয় আর্থিক দিক দিয়েও লাভবান হবে এবং ফসলের উৎপাদন বেশি হবে।
1: আচ্ছা, আজকে যেহেতু আলোচনা আমাদের মূল বিষয় হচ্ছে যে সার প্রয়োগ, সারের ব্যবহার, তো সার প্রয়োগ করারও তো কতগুলো নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমাদের কৃষক বন্ধুরা যখন যেমন ভাবে মানে সকলে জানেন না হয়তো সার প্রয়োগ করে দেন, তো সে ব্যাপারে যদি আপনি একটু কি পরামর্শ দেন?
0: সার প্রয়োগের নিয়ম বলতে মাটি পরীক্ষা করে সারটা প্রয়োগ করতে হবে, মাটিতে আমার যেটা কম আছে সেটা দিতে হবে। এবং যেটা সর্বোপরি কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে যে আমার যে ফসলটা আমি চাষ করছি সেই ফসলের সারের সুপারিশ কত আছে, অর্থাৎ সরকার অনুযায়ী কতটা সার দিতে হয়। কৃষক বন্ধুদের একটা টেন্ডেন্সি দেখা যায় একটু বেশি পরিমাণে সারটা প্রয়োগ করেন আর কি, মানে যতটা আমরা সুপারিশ আছে, সুপারিশ থেকে আমি কৃষক বন্ধুদের কথা বলে দেখেছি যে ওনারা বেশি পরিমাণ সার প্রয়োগ করেন। বেশি পরিমাণ সার প্রয়োগ করার ফলে রোগ পোকার আক্রমণটা যেমন বেশি হচ্ছে, আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে, আবার যেটা বলা হলো যে মাটিটা আস্তে আস্তে বন্ধা হয়ে যাচ্ছে। তাহলে ফসলের যে সুপারিশ আছে, অর্থাৎ যে ফসলটা আমি চাষ করছি তাতে কতটা সার প্রয়োজন সেটা জেনে আমাকে সারটা প্রয়োগ করতে, এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর যেটা বলবো সেটা মাটিটা পরীক্ষা করতে হবে, এবং আর দেখতে হবে যে আমাদের যে গাছের যে লক্ষণ দেখা যাচ্ছে সেটা আমাদের কৃষক বন্ধুদের জানতে হবে যে কোন কি ধরনের লক্ষণ দেখা গেলে কোন সারটার অভাব আছে আমি দেখে বুঝতে, যেমন একজন রোগীকে ডাক্তার দেখলে বুঝতে পারেন যে কি হয়েছে দেখে, সেরকম কৃষক বন্ধুরাও ডাক্তার, তিনাদেরকে যদি আমরা একটু গাইড করি যে কিভাবে কোন কোন খাদ্য উপাদানের অভাব হলে কি ধরনের সিমটম হয় সেটা তিনারা অনুমান করে সেটা সারটা দিতে হবে, অর্থাৎ তাদের জ্ঞানটা।
1: যদি একটু উদাহরণ দিয়ে বলেন
0: যে নিচের পাতার দিকে যদি কোন হলদে হয়ে যায়, নিচের পাতা হলদে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের
1: যেকোনো ফসলের ক্ষেত্রে বলছেন নাকি?
0: যে কোনো ফসলের ক্ষেত্রে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা খুব অনেক বৃহৎ পরিসর আছে, তো আমি কৃষক বন্ধুদের খুব সহজে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যদি নিচের দিকের পাতা, অর্থাৎ যেটা পুরনো পাতা বলা হয়, সেই পুরনো পাতাতে কয়েকটা খাদ্য উপাদানের অভাব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মলিবডিনাম এবং ম্যাগনেসিয়াম পুরনো পাতার দিকে। এবারে অভাবটা নিচের দিকে দেখা যাচ্ছে, তাহলে আমি পাঁচটা খাদ্য উপাদানের নাম বললাম, এর মধ্যে দুটো খাদ্য উপাদান আছে যেটাতে স্পট দেখতে পাবেন, অর্থাৎ পাতাতে আপনারা স্পট দেখতে পারেন কৃষক বন্ধুরা, সেটা হচ্ছে পটাশ এবং মলিবডিনামের ক্ষেত্রে পাতার উপর স্পট দেখতে পাবেন, কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোন স্পট দেখতে পাবেন, হলদে দাগ হয়ে থাকবে। আবার চলে আসুন, এবার তিনটে খাদ্য উপাদান বললাম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং ফসফেট, এদের মধ্যে যদি নাইট্রোজেনের অভাব দেখা যায় তাহলে পুরো পাতাটা হলদে হয়ে যাবে এবং পাতাটা সহজে ঝরে যাবে
1: নাইট্রোজেনের অভাব,
0: কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতার যে শিরাগুলো আছে সেগুলো কিন্তু সবুজ থাকবে, পাতার অন্যান্য জায়গাগুলো হলদে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যেটা নাইট্রোজেনের অভাব না ম্যাগনেসিয়ামের অভাব। তাহলে আমাদেরকে যদি দেখা যায় ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা যায় তাহলে ম্যাগনেসিয়াম দিতে হবে, আর নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ হলে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন।

0: দিতে হবে। আবার যদি গাছের উপরের দিকের অভাব দেখা যায়, অর্থাৎ উপর দিকে কুঁড়ির দিকে বোরন এবং ক্যালসিয়ামের অভাব হলে কুঁড়িটা ঠিকঠাক করে ফোটে না, অর্থাৎ কুঁড়ির যে পাতাগুলো মুচড়ে থাকে ছোট হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ক্যালসিয়াম এবং বোরনের অভাব দেখা গেছে। আবার যদি নতুন পাতাতে হলদে হয়ে যায়, নতুন পাতা হলদে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের সালফারের অভাব দেখা গেছে। আবার নতুন পাতার মধ্যে দেখা গেছে যে শিরাগুলো আছে সেগুলো সবুজ সবুজ আছে, তাহলে বুঝতে হবে, এবং পাতাটা হলদেটে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে লোহার অভাব দেখা গেছে, অর্থাৎ আমাকে লোহার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই যে আমি ছোট জিনিসটা বললাম যে পাতাটা দেখেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আমার গাছের কি অভাব আছে। এছাড়া ধানের ক্ষেত্রে লিপ কালার চার্ট বলে একটি প্লাস্টিকের ইঞ্চি স্কেল পাওয়া যায়, তার মাধ্যমে আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে আমাদের নাইট্রোজেনের অভাব আছে বা নাইট্রোজেন আমাকে চাপান দিতে হবে না দিতে হবে না, সেটা কিন্তু কৃষক বন্ধুরা বুঝতে পারবেন।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে সার তো কৃষক বন্ধুরা সংগ্রহ করে থাকেন বিভিন্ন মানে ডিলারদের থেকে বা দোকান থেকে যাই বলুন না কেন, তো সেক্ষেত্রে কৃষক বন্ধুদের কি সচেতনতা থাকা দরকার?
0: কৃষক বন্ধুদের যেটা বলবো, যাদের কাছে সার কিনতে যাচ্ছেন তাদের অবশ্যই যেন লাইসেন্স থাকে, লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে যেন ওনারা সার কিনেন। ওনারা কি করে বুঝবেন যে একজনের লাইসেন্স আছে না নেই, সেটা বোঝার এখন কিন্তু একটা উপায় হয়ে গেছে কৃষক বন্ধুদের, তার কাছে কাগজ দেখতে হবে না। তিনি যে সারটা বিক্রি করছেন তার কাছে একটা পজ মেশিন থাকবে, একটা পজ POS অর্থাৎ পয়েন্ট অফ সেলিং মেশিন। এটা কৃষক যাদের আমরা লাইসেন্স দেওয়া হয়েছে, যারা লাইসেন্স নিয়ে সার বিক্রি করছে, সরকারি অনুমোদিত সার যারা বিক্রেতা, তাদের কাছে পয়েন্ট অফ সেলিং মেশিন অর্থাৎ ফার্টিলাইজার বিক্রি করার জন্য একটা মেশিন আছে। যেমন এখন রেশনের দোকানে যেমন পজ মেশিন আছে, সেরকম সারের দোকানেও আছে। সেখানে কৃষক বন্ধুরা গিয়ে তাদের আধার নম্বর দিয়ে, তাদের আঙুলের ছাপ দিয়ে, সেখান থেকে তারা যে সারটা কিনছেন সেই সারটা কিনলেন, কেনার পরে সেই রসিদ একটা বেরোবে, তার যে দাম এবং কত পরিমাণ নিয়েছেন সেই রসিদটা তারা সংগ্রহ করুক, এবং সেই রসিদ অনুযায়ী তাদেরকে আমি অনুরোধ করব, সেই রসিদ অনুযায়ী তারা দাম দেবেন, এবং সারটার যে দামটা সারের ব্যাগে লেখা আছে তার থেকে বেশি দাম কখনো কৃষক বন্ধুরা দেবেন না। যদি সার সংক্রান্ত কেনার ক্ষেত্রে কৃষক বন্ধুদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে সংশ্লিষ্ট সহ কৃষি অধিকর্তা অফিসে এসে তারা যেন যোগাযোগ করেন এবং তারা তাদের যেটা কমপ্লেন সেটা যেন জানান।
1: বেশ, তাহলে একটা জিনিস আপনি পরিষ্কার করে বলছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই, সরকার অনুমোদিত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে
0: সারটা কিনতে হবে,
1: তা না হলে কিন্তু সারে ও তো ভেজাল আমরা দেখতে পাই সেই ধরনের কি আপনারা কিছু?
0: হ্যাঁ, আমরা যেগুলো লাইসেন্সবিহীন অনেক দোকানদারকে আমরা সহকৃষি অধিকর্তা এবং আমরা সার ওষুধ এবং বীজের আমরা ইন্সপেক্টর করব, সেই ইন্সপেক্টরের পাওয়ার অনুযায়ী আমরা বিভিন্ন দোকানে রেড করে দেখেছি যাদের লাইসেন্স নেই, এরকম অনেক দোকানে যে সারগুলো সেগুলো গুণমান ঠিক নেই, তো সেগুলো নিয়ে আমরা ডিপার্টমেন্টালি বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেগুলো নিয়েছি, তাদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও কৃষক বন্ধুদের বলবো আপনাদের কিন্তু সচেতন হতে হবে।
1: বেশ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার নিয়ে, আর এই প্রসঙ্গে এতক্ষণ আপনাদের জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মন্ডল। ডক্টর মন্ডল, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, সকল কৃষক বন্ধুদের নমস্কার।

0: উনো জমির দুনো ফসল এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধান।

প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী সুধীর লাল চক্রবর্তী।

এবারের গানের গীতিকার পবিত্র মিত্র এবং সুরকার সুধীর লাল চক্রবর্তী, শিল্পী সুধীর লাল চক্রবর্তী।

শুনছেন গীতিকা। এবারের গানের সুরকার এবং শিল্পী সুধীরলাল চক্রবর্তী এবং গীতিকার দেবেশ বাগচী।

এবারের গানের গীতিকার প্রণব রায় এবং সুরকার ও শিল্পী সুধীর লাল চক্রবর্তী।

এবারের গান রচনায় শঙ্কর গুপ্ত এবং সুরকার অনুপম ঘটক, শিল্পী সুধীর লাল চক্রবর্তী।

শুনলেন গীতিকা। আজকের গীতিকার শিল্পী ছিলেন সুধীর লাল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হয়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হয়, হর দেশ এসে সাথিয়ো কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরসা কিয়া যা সকে আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হয়।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে এই ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
2: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as

0: The perpetual entitlement, which is insulated from accountability, detached from present-day realities, and untouched by the profound changes of the past six decades.
1: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100 বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়নের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওটিতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথান ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অধ্যক্ষ রথীন্দ্র বসু সদ্যপ্রয়াত বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করেন। এক মিনিট

0: নিরবতা পালনের পর বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। আগামী সোমবার নবগঠিত সরকার তাদের বাজেট পেশ করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল ভাবনা দর্শে ধ্যান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা প্রমুখ। মহাকরণের সামনে ম্যারাথন শেষ হয়। সেখানে যোগচর্চায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। ওই দিন প্রায় 35,000 মানুষ রেড রোডে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
1: শহরে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন। এই পুণ্যভূমি যেখানে কালীঘাট মাতা রয়েছেন, সেই পুণ্যভূমিতে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজিকে স্বাগত জানাবো। আগামীকাল সন্ধ্যেবেলা 500 নৌকায় যোগের প্রচার হবে। বন্দে যোগ চারিদিকে ড্রোনের মাধ্যমে আলোকিত করে দেওয়া হবে কলকাতাকে।
0: প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, আজকের এই ম্যারাথন দৌড়ে কলকাতার মানুষ যেভাবে উৎসাহ এবং সদর্থক ভাবনা নিয়ে অংশ নিয়েছেন, তা অনুপ্রেরণা যোগাবে।
2: কলকাতা সদৈব আপনি সমৃদ্ধ সাংস্কৃতিক বিরাসত, বৌদ্ধিক চেতনা আর সামাজিক জাগরূকতার কে লিয়ে জানা যাতা হয়। আর আজ আপনি স্বাস্থ্য এবং যোগ কে প্রতি আপনি প্রতিবদ্ধতা কা ভি উৎকৃষ্ট উদাহরণ প্রস্তুত কিয়া হয়।
0: নতুন সরকার গঠনের পর এই প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবার পাশাপাশি রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আগামীকাল বিকেলে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন শ্রী মোদী। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্প আওতায় সারা দেশে 9 কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, গতকালই রাজ্যের পক্ষ থেকে লিখিতভাবে একটি চিঠিতে আদালতকে জানানো হয়েছে 21 জুন যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ রাজ্য সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নয়, কেউ চাইলে অংশগ্রহণ নাও করতে পারেন। এরপরই মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক আজ এই নিয়োগের কথা ঘোষণা করেছে। উল্লেখ্য, আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন সুজয় পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে নতুন মেডিকেল কলেজ তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নতুন 3টি মেডিকেল কলেজের প্রত্যেকটিতে MBBS এ 100টি করে আসন থাকবে। নতুন মেডিকেল কলেজ তৈরির জন্য জমির ব্যবস্থা করতে 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তাব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। মেডিকেল কলেজ তৈরির জন্য সংশ্লিষ্ট এলাকার কোনো হাসপাতাল ক্যাম্পাসে পর্যাপ্ত জমি রয়েছে কিনা জানাতে হবে স্বাস্থ্য দপ্তর। সেখানে পর্যাপ্ত জমি না থাকলে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে 10 কিলোমিটারের মধ্যে অন্তত 20 একর জমির ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। আলিপুরদুয়ারের হাসিমারায় ভানুবাড়ি চা বাগানের নর্দমায় তলিয়ে যাওয়া শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। আজ সকালেই নর্দমার জলে তলিয়ে যায় 4 বছরের ওই শিশুকন্যা। 5 ঘন্টা পর ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সাতালি চা বাগানের নর্দমা থেকে তার দেহ উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবেশ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতরাতে প্রচণ্ড বৃষ্টি ও দুর্যোগের মধ্যে সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী ট্রাকে করে পাচারের চেষ্টা করছিলেন তিনি। যদিও প্রাক্তন বিধায়কের দাবি, সরকারি ত্রিপল ও ত্রাণ মহকুমা শাসকের দপ্তরে ফেরত পাঠাচ্ছিলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম হাইস্কুল থেকে ফের টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে গত 10ই জুন এই স্কুলের একটি ঘর থেকে উদ্ধার হয় 1,77,00,000 টাকা। এই ঘটনায় স্কুলের 2 অ্যাকাউন্ট্যান্ট অভিক নাক এবং সায়ন পালকে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গতরাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 8,00,000 টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা, ভাঙচুর, বেআইনি জমায়েত ও পুলিশকে আক্রমণের ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 26। কলকাতা সহ দক্ষিণবঙ্গের

0: বেশ কিছু জেলায় আজ সকাল থেকে টানা বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও জনজীবন কিছুটা বিপর্যস্ত। বেশ কিছু জায়গা থেকে জল জমার খবর পাওয়া গেছে। একটানা ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গেও জনজীবন বিপর্যস্ত। পালাশন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নবনির্মিত অস্থায়ী হিম পাইপের সেতুটি ভেঙে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
4: অন্য ফাঁদে
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এখন মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক।

0: ঠিক এরকমটাই কাল অবধি আমাদের মনের অবস্থা ছিল। আমাদের কৃষি প্রধান দেশে বৃষ্টি আমাদের জীবন ধারণের এক অঙ্গ। বৃষ্টি না হলে হয়েছে ধান মেপে দেওয়া যাবে না, আর আজকে ঝরঝর করে বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টির মাঝে চলে এসেছি মহিলা মহলে আপনাদের সাথে কথা বলবো বলে।
1: আমরা মহিলা মহলে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষদেরকে নিয়ে আসি আমাদের আকাশবাণী স্টুডিওতে, তারা যাতে তাদের প্রতিষ্ঠিত জীবনের কথা বলতে পারেন বা তারা কী কী বাধা অতিক্রম করে সেই জায়গায় পৌঁছেছেন, এই কথাগুলো যদি আমরা আমাদের শ্রোতা বন্ধুদের শোনাতে পারি সেটা একটা অনুপ্রেরণার কাজ করে। যারা চাইছেন সেরকম জায়গায় পৌঁছতে, তারাও যদি বাধার সম্মুখীন হয় কিভাবে এগিয়ে যাবেন সেই পথটা তারা হয়তো পেয়ে যান। শুধু এটুকু নয়, আমরা চেষ্টা করি কাজের একটা সন্ধান দেওয়ার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের আমার অতিথির সঙ্গেও কথা বলবো এ বিষয়ে। তিনিও প্রতিষ্ঠিত, তার জগৎটা প্রকাশনার জগৎ। প্রকাশক হিসেবে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন, প্রকাশনাও তো কাজের জায়গা হতে পারে, আমরা তার সুলুক সন্ধান করে নিই বরং। আজকে আমাদের সঙ্গে আছেন একটি প্রতিষ্ঠিত প্রকাশক সংস্থার পক্ষ থেকে, প্রকাশক ঋতুপর্ণা পাত্র। নমস্কার দিদি।
2: নমস্কার,
1: স্বাগত আমাদের মহিলা মহলে।
2: অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য।
1: আবার দেখা হয়ে গেল মহিলা মহলে। এবারে ওই জায়গাটা বললাম যে একটু কাজের সুলুক সন্ধান দেব, তার আগে জেনে নি আপনার কাজের জায়গাটা। শুধু প্রকাশনা নয়, ডিস্ট্রিবিউটর আপনারা, এই যে বিষয়টা, এটা কিভাবে কাজ করে?
2: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তো জীবনে একটা গোল থাকে যে আমি জীবনে এটা করতে চাই, সেই জায়গা থেকে সে তার জীবিকা বা জীবিকা অর্জনের একটা মাধ্যম বেছে নেয়। তো সেইভাবেই আমার হাজবেন্ড এই মাধ্যমটাকে বেছে নিয়েছিলেন, এবং তার খুব আর্লি এজ থেকে। পরবর্তীকালে আমি যখন,
1: তার মানে আপনাদের এই যে সংস্থাটা সেটা আপনার স্বামীর প্রতিষ্ঠা করা?
2: একদম একদম একদম। যখন উনি কাজটা শুরু করেন তখন একটা খুব স্মল স্কেলে কাজ শুরু হয়, একটা ছোট্ট দোকান, এবং সেই দোকানে শুধুমাত্র গল্পের বই। এবং আজ থেকে ধরুন মানে 30 বছর আগের কথা বলছি, তখন তো এইভাবে প্রকাশনা সংস্থার এত রমরমা ছিল না, এত প্রকাশনা সংস্থা ছিল না। কলেজ স্ট্রিট পুরো জায়গাটা এবং বই পাড়া খুব সীমিত ছিল, অনেক প্রকাশক বা অনেক লেখক সেরকম জায়গাটা ছিল না। তো তখন যখন শুরু হয় তখন খুব ছোট্ট জায়গা থেকে শুরু হয়, এবং যা হয় ছোট থেকে বড় হওয়ার তাগিদটা সেটা মানুষের মধ্যে যখন থাকে তখন সে আস্তে আস্তে সেটাকে, তার পরিসরটা বাড়তে থাকে এবং সেটা বড় হতে থাকে। তো সেইভাবেই আমার হাজবেন্ডের কাজ করাটা শুরু, এবং ডিস্ট্রিবিউশনটা ওনার হাত ধরেই কথা ও কাহিনী প্রকাশনী বা কথা ও কাহিনী বুকসেলার্স এর ডিস্ট্রিবিউশন শাখাটা উনি প্রথম ইন্ট্রোডিউস করেন আর কি। সেই এখান থেকে আজকে আমরা এই জায়গায়, কলেজ স্ট্রিটের একটা ছোট্ট দোকান থেকে আজকে সারা ভারতবর্ষে আমাদের বিভিন্ন জায়গায় শাখা তৈরি হয়েছে। তো সেইভাবেই পথ চলা শুরু, এবং আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে, এবং খুব বড় না হলেও খুব ছোটও নই, কিছু কিছু মানুষ যারা প্রকাশনা জগতের সঙ্গে, যারা বই জগতের সঙ্গে যুক্ত, তারা আমাদের নামটার সঙ্গে খুবই পরিচিত।
1: এই যে প্রকাশনার কথা বললেন সেটা হয়তো আমরা কম বেশি কিছুটা জানি, কিন্তু এই যে ডিস্ট্রিবিউশনের কথা বললেন, এবং সারা ভারতব্যাপী একটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার রয়েছে, এবং সেটা বোধহয় প্রধানত স্কুল কলেজের বই।
2: একদম একদম, মেইনলি স্কুল বুকস, মেইনলি স্কুল বুকস, কলেজের বই আছে। হ্যাঁ,
1: এই ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কিভাবে চলে?
2: ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষে যতগুলো পাবলিশার্স আছে তাদের সেই সব পাবলিশার্স থেকে আমরা বই নিই, কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে যত স্কুল আছে তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করি সেই বইগুলো। এবং একটা স্কুলের তো যে বুকলিস্টটা তৈরি হয় সেটা তো একটা মাত্র পাবলিশারের বই দিয়ে তৈরি হয় না, অনেক পাবলিশারের বই থাকে, এবং সেই সবকটা বইকে এক জায়গায় আনার জন্য একটা মাধ্যম দরকার, একটা কোনো সংস্থা দরকার যে কিনা সব বইগুলোকে
1: সেই
2: মাধ্যমটা কাজ করে। হ্যাঁ, আমরা ডিস্ট্রিবিউশনটা করি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে।
1: এই যে প্রকাশনা, আপনি বললেন আপনার স্বামীর হাত ধরে এই প্রকাশনা সংস্থাটি তৈরি হয়েছিল, সেখানে আপনি জুড়ে গেছেন, এই জুড়ে যাওয়াটা কিভাবে, এবং তার প্রস্তুতি পর্ব হিসেবে আমরা তো দেখতে

0: পারি যে একটা পড়াশোনার মাধ্যম কিভাবে সেই জায়গাটা তৈরি হয়েছিল?
1: এই প্রশ্নটা আমাকে আগেও অনেকে করেছে, আমি খুব বেশি দিন হয়নি যে যুক্ত হয়েছি। অ্যাকচুয়ালি শুরুটা আমার হয়, আমি শিক্ষকতা করতাম, 10 বছর আমি একটি স্কুলে পড়িয়েছি, একটা ICC বোর্ড স্কুলে, এবং তারপরে যা হয় সংসার সন্তান সেগুলোর জন্য বাধা পড়ে যাওয়া, এবং অনেকটা সময় আমি বিরতি নিই, একটা সেবাটিক্যাল বলতে পারে। তো তারপরে আমার মনে হয় যে না, এইভাবে সত্যি সত্যি মানে একজন চাকরি করা মানুষ সত্যি সত্যি এভাবে বাড়িতে বসে থাকাটা দীর্ঘদিন ধরে আর সম্ভব হয়ে ওঠেনি। তখন আমি ঠিক করি যে না, আমি আবার আমার কাজে ফিরে যাব। তখন আমার হাজবেন্ড আমাকে বলেন যে তুমি যখন কাজ করতেই চাইছো, তুমি আর এরকম 10টা 5টা জব এরকমভাবে না করে, আমার তো একটা পাবলিকেশন ইউনিট অলরেডি আছে, তো তুমি সেটাকেই দেখো, সেটাকেই বড় করো। কারণ আমি ডিস্ট্রিবিউশন যেহেতু আমি শিক্ষকতা করেছি এবং পড়াশুনোর জগতের সঙ্গে যুক্ত ছিলাম, এবং আর মেইনলি আমাদের যে পাবলিকেশন ইউনিটটা যেটা আমরা স্কুল বুকস নিয়ে ডিল করি, তো তার জন্য আমি ডিসাইড করি যে হ্যাঁ, এটা তো সত্যি আমার ফ্লেক্সিবল আওয়ার্স এর মধ্যে আমি করতে পারবো, আমার এটা ভালো লাগারও জায়গা, সবকিছু মিলিয়েই এইভাবে চলে আসা।
0: বই পড়তে তো ভালো আমরা সকলেই বাসি, বিশেষ করে আমাদের প্রজন্ম বোধহয় বই পড়তে আমরা ভালোবেসেই এসেছি, কিন্তু এই যে বই প্রকাশ করা, এটার জন্যও তো কিছু কিছু শিক্ষা লাগে। আমি ভালোবাসি বলেই আমি একটা বই তৈরি করে উঠতে পারবো, ব্যাপারটা তো সেরকম নয়। এই জার্নিটা আপনার কিরম ছিল, কি কি শিখতে হয়েছে?
1: প্রথম কথা, প্রকাশনা জগতে আসার পর প্রত্যেকটা ব্যবসার বা প্রত্যেকটা জায়গার একটা প্যাটার্ন থাকে, যে চাকরি আমি করি না কেন, যেখানেই যাই না কেন, সেটা একটা প্যাটার্ন থাকে।
0: এবং সবচেয়ে বড় কথা, এটা একটা সৃজন করছি,
1: হ্যাঁ,
0: একটা ক্রিয়েটিভ মনও থাকার দরকার, এবং তার জন্য কিছু একটা বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন।
1: একদম একদম। এবার এইখানে একটা এই যে ক্রিয়েটিভ মন, এইটা হয়তো আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার পড়াশুনো, আমার ব্যাকগ্রাউন্ড, আমার মা বাবা, এই ক্রিয়েটিভ মনটা আমার বরাবরই ছিল। আমি পড়াশুনোর মধ্যে বড় হয়েছি, আমার মাকে আমি দেখেছি যে সবসময় রাত্রির বেলা কিছুও পড়তে, কিছু না পেলে ঠোঙায় যে কিছু নেই, ঠোঙায় লেখা আছে সেটাও উনি পড়তেন আর কি, এইরকম একটা পরিবেশে বড়। তো সুতরাং সেই পড়াশুনোর ব্যাপারটা আমার মনে হয় ভেতরে ছিলই, এটা আর নতুন করে আমাকে আলাদা করে এটা আমাকে তৈরি করতে হয়নি। হ্যাঁ, এবার আসি টেকনিক্যাল দিকগুলো। একটা বই প্রকাশ করতে গেলে কিছু টেকনিক্যাল দিক থাকে, একটা তার ম্যানুস্ক্রিপ্ট আসে, তারপরে তার প্রুফ চেক হয়, একটা দুটো তিনটে চারটে প্রুফ হয়, তারপরে সেটার ফাইনাল হয়, তারপরে সেটাকে DTP অপারেটররা তাকে একটা শেপে নিয়ে আসে, ডিজাইনিং ফিজাইনিং ফরম্যাটিং করে তারপরে সেটা বই আকারে বেরোয়। এই টেকনিক্যাল প্রসেসটা আমাকে শিখতে হয়েছে, এক। দু নম্বর, যখন আমি স্কুলের বই প্রকাশ হতো, শুধুমাত্র স্কুলের বই, তখন আমার খুব একটা প্রবলেম হতো না, কারণ আমি যেহেতু পড়িয়েছি, মাধ্যমটা ইংরেজি হলেও বাংলা এটা বাংলা, কিন্তু তাতেও আমার কোনোদিন অসুবিধা হয়নি, তো সেই ব্যাপারে অসুবিধা। কিন্তু আমি যখন আমার নিজের ইচ্ছে থেকে, প্যাশন থেকে নন টেক্সট বুক আমি তৈরি করব ভাবলাম, তৈরি করা শুরু করলাম, তখন একটা চ্যালেঞ্জ এসে গেল।
0: সেটা কি ফিকশনই মূলত?
1: মূলত ফিকশন না, ফিকশন নন ফিকশন এনিথিং। সব থেকে বড় কথা যেটা এলো,
0: মানে এই যে পাবলিকেশন স্কুল বইয়ের বাইরে যে প্রকাশ করার বিষয়, সেটা আপনার উদ্ভাবন?
1: আমার উদ্ভাবন, আমি একটা ম্যাগাজিনও রান করি, কথা ও কলম বলে, তো সেটা আমি লাস্ট ষান্মাসিক ম্যাগাজিন পত্রিকা, তো সেটা লাস্ট মোস্ট 3 বছর হয়ে গেল, ওটা আমার বলতে পারো যে আমার ভালো লাগা থেকে। এই যে যখন নন টেক্সট বুক, এই নন টেক্সট বুকের জায়গায় আসাতে আমি একটা বড় চ্যালেঞ্জ ফেস করলাম, সেটা হলো যে এক তো আজকালকার দিনে সত্যি সত্যি ভালো লেখা পাওয়া, যেটা পড়ে আমার ভালো লাগবে, সেই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ এলো। সেকেন্ডলি, যারা এস্টাবলিশড অথর সেই জায়গাটা, কিছু কিছু নামি প্রকাশনা সংস্থা তাদের বাইরে এরা লিখতে চান না, যে সুযোগ পাওয়া, একটা নতুন প্রকাশনা সংস্থা তাদেরকে একটা সুযোগ দেওয়া, এই জায়গায় একটা চ্যালেঞ্জ এসে গেছিল। সেখানেও তার মধ্যে থেকেও প্রচুর ভালো ভালো মানুষের সঙ্গে আলাপ হয়েছে, তারা এগিয়ে এসছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, যার জন্যই আজকে আমি এখানে কিছু হলেও যে মানে মনের মতন করে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। এটাই আর কি, মানে এই যে চ্যালেঞ্জটা, যেটা একদম নতুন প্রকাশক হয়ে, আর নতুন শুধু না, এবং যদি দেখা যায় যে আমি তাদের থেকে এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক, বয়সের দিক থেকে হোক, সবটাই অনেকটাই কম, আমার অনেকটা কম মানে বেশ কম, এবং যে এস্টাবলিশড প্রকাশনী সংস্থাগুলো আছে তারা তাদের জায়গাটা এমনভাবে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন। এবার যোগ্যতা অযোগ্যতাটা পরের ব্যাপার, সেটা সেকেন্ডারি, আমাদের এখানে
0: হচ্ছে একটা সুযোগ পাওয়ার,
1: সুযোগ পাওয়ার, এই যে স্ট্রাগলটা যে আমি করব, এবং আমি এটাও বলতে মানে

0: শুনেছি আমার কানে, কি দরকার ডিস্ট্রিবিউটর হয়ে আবার প্রকাশক হওয়ার? কি দরকার মানে প্রকাশক হওয়া, মানে স্কুল বুকস করছে করছে নন টেক্সট নিয়ে কাজ করার কি দরকার, মানে এটাও আমার কানে এসছে। তো সুতরাং আমার মনে হয় এই ধরনের ছোটখাটো চ্যালেঞ্জেস আর এই ধরনের প্রতিকূলতা আমার মনে হয় সবাইকেই যারা প্রথম কাজ করা শুরু করে প্রত্যেককে এটা ফেস করতে হয়। সে আমিও করেছি সেইভাবে, আমি আমার মতো
1: নামি হয়ে উঠতে গেলে তো একটা অনামী জায়গা থেকেই উঠতে হয়, তো সেই সময়ের কিছু লড়াই তো থেকেই যায়।
0: আসলে ব্যাপারটা কি বলতো, নামী অনামী অলরেডি নাম হিসেবে একটা পরিচিতি একটা বইয়ের জগতে পেয়ে গেছে। এবার আমাদের থেকে যখন বইগুলো বেরোচ্ছে তখন আলাদা করে আমাদের পার্টিকুলার নাম ব্র্যান্ডটাকে আমাদের প্রমোট করতে হচ্ছে না, সেটা অলরেডি সবাই জানে, তো সেটা একটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন কাজ করছে অথচ লোকে অলরেডি জানে, তো লোকে নিয়ে নিচ্ছে সেটাকে, তো সেটা একটা বড় ইনসিকিউরিটির জায়গা তৈরি হচ্ছে কি কি হচ্ছে আমি জানি না, সেখান থেকে আমাকে চ্যালেঞ্জটা ফেস করতে হচ্ছে আর কি এই জায়গায়।
1: প্রকাশনা শুরু করার পর থেকে নতুন লেখককে তুলে আনা, তৈরি করা, সেই কাজ করেছেন কি?
0: হ্যাঁ করেছি, করেছি। আমি এই যে ম্যাগাজিনটা বার করি, আমি সেখানে প্রচুর নতুন লেখকের, এটা সবাই জানে যারা আমার সঙ্গে কাজ করেন বা যারা আমাকে লেখা দেন, যে আমি না পড়ে একটা বইও ছাপতে দিই না। সেটা আমি বছরে আমি তিনটে বই করব বা দুটো বই করব বা একটা বই করব, কিন্তু আমি সেটা পড়ব। আমার ম্যাগাজিনে আমি দশটা গল্প ছাপাবো, একটা উপন্যাস ছাপাবো, পাতলা ম্যাগাজিন করব, কিন্তু আমি পড়ব তারপরে ছাপাবো, এবং যতক্ষণ না আমার পড়ে ভালো লাগছে ততক্ষণ আমি সেটা ছাপাই না। এটা আমার সঙ্গে যারা কাজ করে বা এখন যে পরিচিতিটা আমার হয়ে গেছে সবাই সেটা জানে, এবং আমি শুধু পড়ি না, যেসব লেখকরা আমার সঙ্গে কাজ করে এবং প্রত্যেককে পড়ে তাদের লেখা ভালো লাগলে আমি পার্সোনালি টেক্সট করি যে লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছে, আমি লেখাটা নিলাম। তো আমি এইভাবে কাজ করার চেষ্টা করি এবং খুব মন দিয়ে, কারণ এটা আমার খুব ভালো লাগার জায়গা। তো এই যে চুজ করার ব্যাপারটা, যখন একটা সিনেমা তৈরি হয়, একজন হয়তো অ্যাক্টর, সে হয়তো ভালো অভিনয় করে কি ভালো অভিনয় করে না, কিন্তু তবুও একজন ডিরেক্টর তাকে চুজ করলেন, তার মধ্যে যে তার স্কিলটা সেটা বার করে নেওয়াটা কিন্তু তার ডিরেক্টরের হাতে, তার ক্ষমতাটা সে তার মতন করে দেয়, কিন্তু ডিরেক্টর একটা বিশাল কন্ট্রিবিউশন থাকে
1: এক্ষেত্রে।
0: প্রকাশকের ক্ষেত্রে প্রকাশক সেই রোলটাই প্লে করে। একটা একটা আমার কাছে লেখা এলো এবং লেখাটা পড়ে, যেমন রিসেন্টলি একটা লেখা আমার কাছে এসেছে, লেখাটা পড়েই আমার মনে হলো এটা কোনো বড় গল্পের সিনপসিস দিয়ে দিয়েছে আমাকে, যেহেতু ম্যাগাজিন পাঠিয়ে দিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম এটা তো আমি নিতে পারবো না, এই সিনপসিস আমি নেব না, আমাকে একটা যেটা প্রপার লেখা সেটা দিতে হবে। তখন সে সেটাকে এডিট করে আবার যেটা লিখে পাঠালো সেটা অসাধারণ।
1: ম্যাগাজিনে লিখছেন, কেউ হয়তো একটা গল্প লিখছেন, সেখান থেকে বই আকারে তার অনেক গল্প প্রকাশিত হবে বা উপন্যাস প্রকাশিত হবে, এরকম জায়গা এসেছে কি?
0: হ্যাঁ এসেছে। আমার বেশ কয়েকজন লেখক বা লেখিকা আছেন যারা আমার ম্যাগাজিনে থেকে ছোট ছোট ছোট করে, এরকম অনেক একজন দুজন লেখক লেখিকা আছেন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমি পড়ে তার লেখা আমার প্রচন্ড ভালো লেগেছে, এবং তার আজকের ডেটে সে প্রচুর বই বার করেছে, কিন্তু সে ইনিশিয়াল মাধ্যমটা আমি ছিলাম। মানে আমি সেটা আমার কথা বলার জন্য বলছি না, সে তার নিজের যোগ্যতায় আজকে এই জায়গায়, কিন্তু এই যে বুঝতে পারাটা, এটা আমার মনে হয় তার জন্য ওরম ভাবে কোনো ট্রেনিং ওইভাবে, এটা নিজের ব্যাপার।
1: প্রকাশনার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রকমের ট্রেন্ড চলে, যে এই সময় নাকি এই ধরনের বই লোকজন পড়ছে বেশি, আপনারও কি মনে হয় সেইটা?
0: একদম, এখন যেমন চলছে থ্রিলার, থ্রিলার ছাড়া নাকি কোনো বই হিট হচ্ছে না।
1: তো আপনিও কি সেইভাবেই প্রকাশনাটা করেন?
0: না, আমি একদম সেইভাবে করি না। আমার প্রকাশক হিসেবে আমি মনে করি আমার একটা সামাজিক দায়িত্ব আছে, এবং আমি যদি একটা ভালো লেখা, সেটা থ্রিলার আজকের ডেটে চলছে বলে আমি থ্রিলারই ছাপাবো তার কোনো মানে নেই, ভালো লেখা মানুষের কাছে যদি আমি দিতে পারি, অ্যাটলিস্ট আমি তো এইটুকু বলতে পারি যে আপনারা বইটা পড়ে দেখুন, ভালো লাগবে, কারণ যে ব্র্যান্ডটা আমার আছে সেটার সামাজিক একটা পরিচিতি আছে, তো সেই ক্ষেত্রে আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে আমি সেটাকে কাজে লাগিয়ে যদি ভালো লেখকের একটা ভালো লেখা সমাজের কাছে দিতে পারি বা পাঠকের কাছে দিতে পারি, যারা সত্যি সত্যি বই পড়তে ভালোবাসে বা যারা এক্সপেরিমেন্ট করে বই পড়া নিয়ে, এরকম তো মিক্সড পাঠক থাকে, তো তার কাছে যদি দিতে পারি, আমি মনে করি যে সেটা একজন প্রকাশক হিসেবে আমার কাছে এটা একটা বড় প্রাপ্তি।
1: এই কাজটা করতে গিয়ে বাধা তো থাকে, কি ধরনের বাধা ফেস করেন?
0: প্রচুর প্রচুর। এটা প্রথম কথা, আমরা যে, এটা তো একটা সংগঠন, এই যে পুরো বই পাড়াটা একটা সংগঠন, এবং সেই সংগঠনটা একটা কিছু মানুষের আন্ডারে পুরো, তারা তাদের জায়গাটা এমন ভাবে আঁকড়ে ধরেছে, ধরে রেখেছে, তারা কাউকে সুযোগ দেবে না। আমরা এলিজিবল কি এলিজিবল না সেটা কিছু ম্যাটারই করে না, কিন্তু আজকের ডেটে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমরা আমাদের সংস্থা যে কটা এমপ্লয়মেন্ট দিয়েছে কলেজ স্ট্রিট বই পাড়ায়, এত

0: এমপ্লয়মেন্ট কেউ দিতে পারেনি। তো জাস্ট বিকজ আমার হাতে ক্ষমতা, আমি অন্যকে সুযোগ করে দেব না। আজকে গভর্নমেন্টের এতগুলো টেন্ডার বেরোয়, কোথাও আমরা পাই না, কিন্তু আমরা কিন্তু ইকুয়ালি এলিজিবল পাওয়ার জন্য। হ্যাঁ, এবার কেউ চ্যালেঞ্জ করতে পারে আপনারা এলিজিবল কি এলিজিবল না, সেই চ্যালেঞ্জটাও আমি নিতে রাজি আছি। কিন্তু আমরা যদি এলিজিবল না হই, তাহলে আমি ঠিক আছে আমি মেনে নেব আমি এলিজিবল না। কিন্তু যেখানে একটা প্রকাশনী সংস্থা যে এতগুলো এমপ্লয়মেন্ট দিচ্ছে, তাদেরকে তো একটা জায়গা দেওয়া উচিত। তবু আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু। আজকে ডিস্ট্রিবিউটর, আমরা শুধু প্রকাশনী, শুধু প্রকাশক হিসেবে আমরা কাজ করতে পারতাম, করতে পারি না কেন? কারণ ডিস্ট্রিবিউটরশিপটা একটা আমাদের ব্রেড এন্ড বাটারের মেইন জায়গা। আজকের যেটি শুধু প্রকাশক হয়ে জাস্ট বিকজ কোনো রকম হোল্ড নেই, কোনো রকম ব্যাকআপ নেই, ওইভাবে কাজ চালানো খুব ডিফিকাল্ট।
1: এবার আরেকটা জায়গার কথা জিজ্ঞাসা করি, মহিলা হিসেবে এই সেক্টরটাতে কোনো অসুবিধা কি ফেস করতে হয়েছে?
0: মহিলা হিসেবে আমার মনে হয় এটা কোনো সেক্টর, মানে এটা যে কোনো মহিলাকে যে কোনো জায়গায় একটা, সেটা মেন যেটা হয় সেটা হলো অ্যাকসেপ্টেন্স। একজন মহিলা মাথার উপর বসে আছেন, একজন মহিলা ব্যাপারটাকে পরিচালনা করছেন, সেটা আজকের ডেটেও একটা পুরুষ শাসিত সমাজে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সে আমি যেখানেই যাচ্ছি
1: না, বিশেষ করে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয়, অনেকটা এগিয়ে থাকা বিষয়, সেখানেও কি এই পার্থক্যটা থেকে যায়?
0: সত্যি সত্যি কি আমরা এগিয়ে? আমাদের সমাজের দিকে তাকিয়ে কি আমরা বলতে পারবো আমরা এগিয়ে? আমাদের সমাজে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতে থাকে প্রত্যেক দিন, সত্যি কি আমরা এগিয়ে? শিক্ষা আমার মনে হয় আমাদের রাজ্যে সব থেকে বেশি কম্প্রোমাইজড, স্বাস্থ্য আর শিক্ষা, তার মধ্যে শিক্ষাটা আমি বলবো অনেক বেশি কম্প্রোমাইজড। কারণ আমরা সত্যি সত্যি যে বাংলা মিডিয়ামের পাবলিকেশন নিয়ে কাজ করি, এতগুলো স্কুলের অবস্থা দেখলে, সেগুলোর অবস্থা দেখলে সত্যি খারাপ লাগে। হ্যাঁ, এবার আমি মহিলা হিসেবে সেইখানে সেরকম কোনো চ্যালেঞ্জ ফেস করিনি, কিন্তু হ্যাঁ, পার্সোনাল জায়গা থেকে একজন মহিলা মাথার উপর বসে আছে, একজন মহিলা বস, একজন মহিলা পরিচালনা করছে, সেই জায়গা থেকে তো প্রত্যেকটা মুহূর্তে মানে
1: কাজ করাতে, যারা নিচে কাজ করছে তাদের কাজ করাতে অসুবিধা ঘটে,
0: কাজ করাতে অসুবিধা। এবং তাদের কাছ থেকে আমি যখন আসি নতুন, সেখানে আমার হাজবেন্ডের জায়গা ছিল, সেইখান থেকে যখন আমি আসি তখন তাদের সেই অ্যাকসেপ্টেন্সটা আমার প্রতি আসতে অনেক সময় লেগেছে, সেটা আমাকে তৈরি করে নিতে হয়েছে আমার নিজের যোগ্যতায়।
1: ঠিক উল্টো জায়গাটা জিজ্ঞাসা করি, মহিলা হিসেবে কি কোনো সুবিধে পাওয়া যায়?
0: সুবিধে চাইলেই সুবিধে পাওয়া যায়, এটা তো নিজেদের হাতে। সুবিধে আমি চাইছি কি না, whether I am capable of doing my job or not, সেটা তো আমি জানি, and whether I'll take the advantage or not, সেটা তো আমি করব। আমি কেন অ্যাডভান্টেজ নেব? Just because I am a woman, I will take the advantage, it is not my thing. এটা আমি কোনোদিনও এইভাবে ভাবি না এবং সেইভাবে ভাবতেও চাই না। সত্যি কথা বলতে কি, শুধু মহিলা হিসেবে অ্যাডভান্টেজ নয়, কোনো দিকে কোনো কাজে কোনো অ্যাডভান্টেজ নেওয়াটাকে আমি এথিক্স এর বাইরে মনে করি।
1: একজন পড়াশোনা করে উঠে আসা একটি মেয়ে, হয়তো সে মাস্টার্স ডিগ্রি করছে, হয়তো সে ভাবছে যে প্রকাশনার জগতে যাবে, তার পথটা কি হতে পারে? এই যে কাজগুলো শিখতে হয়, সেটা আপনিও শিখেছেন, শিখতে হয়েছে আপনাকে, সেই পথগুলো কি হতে পারে?
0: পড়াশুনো করে একটা প্রকাশনা সংস্থা খোলা, এটা একটা জীবনে একটা বড় চ্যালেঞ্জ। আমি কাজগুলো শিখেছি, শিখতে পেরেছি, তার জন্য আমার একটা জায়গা অলরেডি তৈরি ছিল। তো কেউ যদি জাস্ট পড়াশুনো করে নিজে সেটাকে তৈরি করে কাজ শিখে, এক তো কাজ শেখার জন্য প্রথমে আগে, যেমন বলে না ব্যবসা শুরু করার আগে 5 বছর চাকরি করো, তো এটা আমি সাজেস্ট করব, কেউ যদি নিজের কাজ শুরু করতে চায় আগে যে কোনো প্রকাশনা সংস্থায় 5 বছর চাকরি করা উচিত কাজটা শেখার জন্য। কারণ এইভাবে তো কোনো ট্রেনিং স্কুল আমাদের এই সেক্টরে নেই যে একটা জায়গায় গিয়ে ট্রেনিং নেবে তারপরে কাজ করবে। তো যে কোনো জায়গায় 5 বছর চাকরি করো, নিজের এক্সপিরিয়েন্স তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। এটা তো সংস্থা তৈরি করা, শুধুমাত্র তৈরি করা নয়, এটা একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টেরও ব্যাপার থাকে, অনেকটা টাকা ইনভেস্ট করতে হয়। তার একটা নিজের একটা ব্র্যান্ড তৈরি করে সেটাকে প্রতিষ্ঠা করতে গেলে মিনিমাম 10 বছর সময়, 5 থেকে 10 বছর অ্যাটলিস্ট লোকের কাছে। এটা যদি এক ওই মানে হ্যারি পটারের মতন বই ক্লিক করে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ একটু একটু করে, কারণ এখানে আজকের ডেটে প্রচুর ছোট বড় প্রকাশনী সংস্থা ভর্তি, নতুন করে একটা জায়গা থেকে নিজেকে তুলে আনতে বা এস্টাবলিশ করতে আমি বলবো যে আগে শেখো, আর মেন যেটা প্রচুর পড়তে হবে, না পড়াশোনা করলে
1: পড়াশোনা
0: ভালোবাসতে হবে। শুধু পড়াশোনা মানে আমি বুকিশ নলেজ বলছি না, আমি মাস্টার ডিগ্রি করেছি যেমন পার্টিকুলার সাবজেক্ট, আমি বাংলা নিয়ে করেছি, আমি ইংরেজি নিয়ে করেছি, হিস্ট্রি নিয়ে করেছি, সে পার্টিকুলার সাবজেক্টে আমার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু না সব রকম বই পড়তে হবে। এই যে বললাম এখন বই কি চলছে সেটার ডিমান্ড কি, যখন সে কাজ শুরু করবে তাকে ওই ডিমান্ডটা ধরেই কাজ শুরু করতে হবে। যখন থ্রিলার চলছে আমি দুটো ভালো ভালো দু তিনটে থ্রিলার

0: দিয়ে কাজ শুরু করলো। সে শুরু করে নিজের ব্র্যান্ডটা তার এস্টাবলিশ পাঁচজন জানলো। আর আজকের ডেটে সোশ্যাল মিডিয়ার যুগে একটা জিনিসকে, একটা ব্র্যান্ডকে পাঁচজনের সামনে নিয়ে আসাটা খুব ইজি। আমাদের সময় যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন ওইভাবে তো একটা ব্র্যান্ডকে তৈরি করা অনেক বেশি ডিফিকাল্ট।
1: আমি একটা কথা জিজ্ঞাসা করি বা জানতে চাই, এটা আমরা হয়তো প্রকাশ্যে বলি না, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম প্রকাশনা সংস্থা আছে যারা ওই একটি বই প্রকাশনা করবে নতুন কারোর, সেটাকেই তারা রোজগারের মাধ্যম করে নেন। সেরকমও তো হয়, লেখকের কাছ থেকেই এই বই প্রকাশনার অর্থটুকু নিয়ে নেওয়া, এরকম তো হয় এখন।
0: মানে যিনি প্রকাশ করবেন তিনি টাকাটা দিয়ে প্রকাশ করবেন বই?
1: হ্যাঁ, যার বই প্রকাশ হবে।
0: এইটা এখন এটা অনেকে করেন, এটা অনেকে করেন, এবং আমি এটাকে খারাপ ভাবে দেখি না। কারণ আমার কাছে একজন এসেছিলেন, উনি আমেরিকাতে থাকেন, ঠিক আছে, ওনার বই উনি ছাপাতে চান, ওনার লেখা। তো ওনার লেখা আমি পড়েছি, পড়ে আমার যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু আজকে আমি একটা বই ছাপাবো এবং সেই বইটার, আমাকে তো দেখতে হবে সেই বইটার মার্কেট। তিনি একজন অথর কিন্তু সেইভাবে এস্টাবলিশ নন, বা তাকে আমি প্রমোশনের জন্য আমেরিকা থেকে এখানে ডেকে আনতে পারবো না, তার পরিচিতিটাকে আমি এস্টাবলিশ করতে পারবো না। তখন উনি বললেন যে আমি প্রোডাকশন কস্টটা, মিনিমাম যে কস্টটা হয় সেটা উনি বেয়ার করবেন এবং আমরা ওনার বইটাকে প্রমোট করব। এটা একটা বিজনেস টার্মস, আর আমি এটাতে কোনো রকম খারাপ কিছু দেখি না। হ্যাঁ, এরকম আছে কি এখন আমি কিছু কিছু প্রকাশনা সংস্থাকে জানি তারা শুধু এই কাজটাই করছে। বিভিন্ন অনামি লেখক তারা নিজেদের টাকায় ছাপাচ্ছে এবং তারা তাদের এস্টাবলিশ ব্র্যান্ডটার নাম দিয়ে সেটাকে প্রমোট করছে। এটাতে কি হয়, এটাতে মানটা নেমে যায়। হ্যাঁ, আমার একটা আধটা বিচ্ছিন্ন ঘটনা কিছু কিছু পরিচিতির মধ্যে থাকে, হাই প্রোফাইল কিছু থাকে, তারা বললেন তাদের রিকোয়েস্টে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি এটাকেই আমার প্রকাশনা সংস্থার মেন ইয়ে করে নিই, এজেন্ডা করে নিই, তখন মানটা পড়ে যায়। যার যার ব্যক্তিগত চয়েস, সে সেটাকে কিভাবে চালাবে, তার নিজের সংস্থানকে সে কিভাবে চালাবে, সেটা তার ব্যক্তিগত চয়েস।
1: কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, একদম শেষ দিকে এসে যে প্রশ্নটা দিয়ে শেষ করব, এই একটা প্রকাশনা সংস্থা চালাতে গেলে, শুরু করতে গেলে একদম প্রাথমিক থেকে কিভাবে একজন তৈরি করে উঠতে পারেন। আমি বলতে চাইছি যে আপনি একজনকে যদি কোনো বার্তা দিতে চান কি বলবেন?
0: আমি বলবো সবার আগে একটু মার্কেটটা স্টাডি করতে এবং যথেষ্ট ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে ফিল্ডে নামতে। কারণ আজকের ডেটে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া হঠাৎ করে একটা প্রকাশনা সংস্থা আমি শুরু করব, আমি করে দিলাম, তারপরে আমি সেটাকে নিয়ে এগোতে পারলাম না, আমার মনে হয় ইট ইজ নট আ ভেরি ফিজিবল ডিসিশন কারোর জন্য। কারণ যে কোনো জিনিস, আমার তো একটা ভাবনা থাকবে যে আমি এই কারণে করতে চাইছি, বা আমার হয়তো প্রচুর টাকা আছে, আমি জাস্ট একটা প্রকাশনী সংস্থা খুলতে চাই, এটা আমার প্যাশন, আমি সেটা, ইটস আ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। বাট কেউ যদি ব্রেড অ্যান্ড বাটার হিসেবে সেই জায়গাটাকে তৈরি করতে চান, আমি বললাম আগে মার্কেট স্টাডি করতে হবে, কি বই আমি ছাপাতে চাইছি সেটা আমাকে আগে ভাবতে হবে। অনেক সেক্টরে কাজ হয়, টেক্সটের কাজ হয়, নন টেক্সটের কাজ হয়, তারপরে কেউ কেউ শুধু ম্যাগাজিন বার করে, এবার কি করতে চাইছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটাই করতে চাক, আমি বলবো মার্কেট ভাস্ট, মার্কেট এতগুলো প্রকাশক কাজ করছে এবং প্রত্যেকে করে খাচ্ছে, এরকম নয় যে কারুর অসুবিধে হচ্ছে। তো সেক্ষেত্রে নতুন করে আজকের ডেটে একটা শুরু করতে গেলে আগে একটা মার্কেট স্টাডি করে নেওয়া উচিত, যথেষ্ট ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে ফিল্ডে নামা উচিত, তারপরে তো বাকিগুলো পরপর পরপর পড়াশুনোটা ভালো করে করা উচিত। আমি যার সঙ্গে কাজ করব, যে বই নিয়ে কাজ করব, আমি একটা যাকে চুজ করব, যার লেখা আমি ছাপাবো, সেই লেখাটা আমার পড়ে ভালো লাগছে কিনা সবার আগে সেটা ইম্পর্টেন্ট।
1: এবং তারপর আপনি যেগুলো বললেন যে টেকনিক্যালিটিস শেখা, এবং আজকে আপনি যেই বললেন এই যে ডিজাইনার, প্রচ্ছদ বা তার সঙ্গে তো বাধাই করছেন যিনি, এই কি বলবো, লিয়াজো তৈরিগুলো একটা বড় ব্যাপার,
0: একটা বড় ব্যাপার। এবার আজকে যারা এই যে পুরো প্রসেসটা, এটা চেইন ওয়াইজ যায়, যে আজকে একটা ডিটিপি অপারেটর আছে, আমার কাছে দুটো এডিটর আছে, আমার কাছে দুজন ডিজাইনার আছে, আমার এই বাইন্ডারের সঙ্গে আমার কানেকশন আছে, এবার আমি একটা বই তৈরি করছি, আমি একটা বই তৈরি করার মতন ইনফ্রাস্ট্রাকচারটা আমার কাছে আছে। এবার ইনফ্রাস্ট্রাকচার থাকলেই বইটা ছেপে তো যে কেউ যা খুশি বই ছাপিয়ে দিয়ে বার করতে পারে, সেটা ইম্পর্টেন্ট না। যখন আমি একটা জিনিস প্রফেশন হিসেবে নেব, তখন আমার তো নিশ্চয়ই কিছু ভাবনা থাকবে যে আমি এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছি, তার মানে আমার ভবিষ্যতের কিছু ভাবনা হিসেবে আমি নিচ্ছি। তো সেক্ষেত্রে শুধু এইটুকু অ্যারেঞ্জ করা আজকের ডেটে কোনো ফ্যাক্টর নয়। আমি একজন প্রকাশক, প্রত্যেকটা জায়গা, মানে হেভি ইজ দ্য হেড দ্যাট ওয়েয়ার্স দ্য ক্রাউন বলে না, আমি যে জায়গাটায় বসে আছি তার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি সেটাই বলতে চাই, যারাই নতুন জেনারেশন যদি এই মানে সত্যি সত্যি কাজ আগ্রহী হয়, আমি বলবো গোলটা কি আগে সেটা ভেবে নাও। তো প্রচুর ইয়াং জেনারেশন প্রচুর স্টার্টআপ করছে, এন্ড ইটস ভেরি গুড, আর তারা দে আর ডুইং ভেরি গুড। যদি এই সেক্টরেও আসতে চায়, তাহলে আমি বলবো একটু পড়াশুনো করে, বুঝে, এক্সপিরিয়েন্স গেইন করে। এটা কিন্তু মানে এক রাত্রিরে আমি প্রকাশক হয়ে যাবো ওটা কিন্তু হবে না, একটা কিছু ওরকম ভাবে ক্লিক করে।

0: যাবে। প্রকাশনার জায়গাটা কিন্তু এতটা ইজি নয় যে ধর তক্তা মার পেরে হয়ে গেল আমার কাজ, আমি প্রকাশক হয়ে গেলাম। কারণ এখানে এন্ট্রি পাওয়াটা কিন্তু ইজ আ বিগ থিং, এটা একটা বড় চ্যালেঞ্জ।
1: আপনার কাজের ক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করব, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আরও কাজ করতে চাই আমার নন টেক্সটের জায়গাটাকে। আমার টেক্সটের জায়গাটা তো একটা জায়গায় আমি এসে গেছি, কারণ আমার যা মানে পরিকাঠামো আছে ইয়ে আছে, টেক্সটের জায়গাটা আমি নন টেক্সটের জায়গাটাকে আরও বড় করতে চাই। যেহেতু এখানে আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই চ্যালেঞ্জটাকে আমি পুরো ওপেনলি অ্যাকসেপ্ট করছি এবং সেই অ্যাকসেপ্ট করে নিয়ে আমি প্রচুর কাজ করতে চাই।
1: আপনি এগিয়ে চলুন আপনার পথে। আজকে আকাশবাণী স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ, আবার কথা হবে কোনোদিন।
0: অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।
2: ঋতুপর্ণা পাত্র ছিলেন আমাদের সঙ্গে। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটু বলে নিই আমাদের চিঠির বিষয়। আমার কলম, ঝড় বৃষ্টির রাত্রি, একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলেই আমরা গল্প করতে বসতাম। প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার, সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে আমাদের গল্প করা সেই আবহকে পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়া ইচ্ছে। আজও ইচ্ছে করে চার তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর, বাড়িতে হোক বা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mohilamohol.eirkolkata@gmail.com, mahilamohol.eirkolkata@gmail.com। আর চিঠি যদি পাঠান তবে চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক কলমে দুই নারীর এ মাসের বিষয়, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল, মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, এ সমস্ত লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন ওই একই মেল আইডি mohilamohol.eirkolkata@gmail.com, আর চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল আমাদের কাছে যেন এসে পৌঁছয় 23 জুন 2026-এর মধ্যে। আমার কলম এবং এক কলমে দুই নারী দুই ক্ষেত্রেই চিঠি আসার শেষ দিন 23 জুন 2026। আমরা কিন্তু আপনাদের মেইল এবং চিঠির প্রতীক্ষায় থাকি। ভালো থাকবেন সকলে, বৃষ্টি আসছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে জমা জল, নানা রকমের মশা, অন্যান্য নানা রকমের অসুখ বিসুখও আসে, সেই বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আশপাশের জমা জল যেন জমে না থাকে সেই ব্যবস্থা করবেন। ভালো থাকবেন সকলে। আজ সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, বিদায় নেব, কথা হবে অন্য আরেকদিন।

0: শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: This is Akashvani and this is the midday weather bulletin for

0: West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded. Southwest monsoon has been active over West Bengal, Sikkim. Heat waves prevailed at one or two places over Jharkhand. Very light to moderate rainfall occurred at most places with extremely heavy rainfall at one place over Darjeeling district also. Heavy to very heavy rainfall occurred at a few places over Aripolduar, Jalpaiguri, Darjeeling and Kalimpong districts of Sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Birbhum, Nadia, North and South 24 Parganas, Hooghly districts of Gangtok, West Bengal. Yesterday's highest maximum temperature of 42.8 degrees Celsius was recorded at Bodh, Orissa in the plains and 28.4 degrees Celsius at AMFU Kalimpong in the hills of the region. Chief amount of rainfall received, Lapur 10 centimeters. Canning 8 cm, Bashirhat 7 cm, Bardhaman PTO 6 cm, Tatloi 2 cm, Majidar 8 cm, Mayabandar 1 cm, Rachi Aero 4 cm and Keonjhar 1 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershowers very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar, North Dinajpur districts of Sub-Himalayan West Bengal, all the districts of Gangtok, West Bengal, Andaman and Nicobar Islands and Sikkim, light to moderate rain or thundershowers very likely to occur at many places over rest districts of Sub-Himalayan West Bengal and Orissa, light to moderate rain or thundershowers likely to occur at a few places over Jharkhand, light rain or thundershowers likely to occur at one or two places over Bihar. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall, 7 to 20 centimeters, very likely to occur at a few places with extremely heavy rainfall at one or two places over Jalpaiguri, Alipurduar, Kuchbihar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour, lightning are very likely to occur at one or two places over all districts of Sub-Himalayan West Bengal, Bihar, Andaman and Nicobar Islands. Thunderstorm and lightning likely to occur at one or two places over Sikkim. Forecast for Kolkata and neighborhood, generally cloudy sky with few spells of rain or thundershowers. Maximum and minimum temperature most likely to be around 29 degrees Celsius and 24 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast, squally wind with speed reaching 40 to 50 kilometers per hour, occasionally gusting to 60 kilometers per hour, is likely to prevail along and off West Bengal and North Orissa coast on today, that is 19th of June 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Orissa coast of today. Weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Swell waves in the range of 15 to 18 seconds period with 1.4 to 1.6 meters are forecasted up to 11:30 p.m. Indian Standard Time of tomorrow, that is 20th of June 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিমে তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে। ঝাড়খণ্ডের দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দার্জিলিং জেলার বেশিরভাগ জায়গায় এবং ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম জেলার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায় এবং খুব ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের দু একটি জায়গায় এবং ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের কয়েকটি জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের

বেশিরভাগ জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গার উপর দিয়ে। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলের উড়িষ্যার বোধে 42.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার

দেবগ্রাম 8 সেন্টিমিটার, আমতা 3 সেন্টিমিটার, হরিণখোলা 7 সেন্টিমিটার, উদলাবাড়ি টি এস্টেট 14 সেন্টিমিটার, মূর্তি 5 সেন্টিমিটার, কেউনগড়ের চাম্পুয়াতে 2 সেন্টিমিটার, কেউনঝাড়গড়ে 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গায় এবং পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং উড়িষ্যাতে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের কিছু জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের 2-1টি জায়গায়। আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে হিমালয় সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে খুব ভারী থেকে ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হারে হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায়। জেলার বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি জায়গায়। অত্যধিক বৃষ্টি 20 সেন্টিমিটার বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হারে হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার, কালিম্পং, দার্জিলিং জেলার 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া এবং হুগলি জেলাতে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হারে হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় এবং সিকিম ও উড়িষ্যাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার হারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার হারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সকল জেলারই 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার হারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বিহারে 2-1টি জায়গায়। উষ্ণ এবং আর্দ্র তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে 2-1টি জায়গায়। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ মূলত মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল অর্থাৎ শনিবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, যা ঘণ্টায় 60 কিলোমিটার হতে পারে। সেই জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে, সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশ বাণী কলকাতা পনসায় মরা গেল তুরুই গাটুটে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না সাঁতারি আখড়া নিতুত পে আঞ্জমা গেলবার সেরমারে সরকারা উত্নাও কামিহরা নয়া সাতাম বাবদে দুর্গাদাস সরেন সং কুপুলির ওপর কুকলিরে দো সীতারাম বাস্কে
1: আমরা মহিলা মহলে
2: গ্যাপন সালের ইয়ার মে চাঁদ বাগে তুরুই মাহে ছিল দিশমরিণী মেন্দ ভারত দিশমরে মারাং মন্ত্রী লেখাতে ক্রিয়ে আতাং লেদা মানতান নরেন্দ্র দামোদর দাস মোদি আর নিত মেন্দ বার হাজার বাগে তুরুই সালেরে নুই গমকেয়া আয়ুতে দিশমরে নোয়া সরকার দ গেবার শেরমা পুরৌ কেদা নিয়ে গেবার শেরমা তানারামরে আপদ নিয়েলা কাদাবন দিশম রেয়ার উত্তনাও কামিহরা লেখা লাহাই দিয়ে কানা সে নিতহ ওনাকো কামিহরা লেতার গে মেনা আকাদা দিশম রেয়া শাসন কাঠামো হয়েও কাউডিয়ারি হয়েও দিশম হরা ফুলেই পান্থাকে হয়েও নাহা যুগসাও তাল মিলেও কাতের ডিজিটাল কাঠামো উত্তনাও হয়েও আর বাং দুনিয়া জাকাত আবো ভারত দিশম রেয়ার মন মহৎকে চটচুরেরে সাপ রাখাব গে হয়েও নিয়া লেখান উত্তনাও সেতে ওকা পাহাটা গে নোয়া সরকার দ তাইম রেত বাই তাহে কানা আর নিয়ে কো কামিহরা তালাতে দিশম আর দিশম রেন হর তিনক কো শিকিলা কানা সে নোয়া কো রেয়ার পড়হ তিনক কো নামা কাদা নোয়া কো ইদি কাতে গে তেহিয়া নোয়া গালোচ আখড়া দ সাপড়া হই কানা আর নোয়া গালোচ লাগি নডে সেটের মেনা আকাদিয়া পশ্চিম বাংলা পনত খন জিরো আকান ফিনান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড চিফ অ্যাকাউন্ট অফিসার মানতান দুর্গা দাস সরেন গমকে সাঁতারি আখড়া পাড়া খন দে জোহার
3: ইং পাটা খন হো সাই সাই জোহার
2: গমকে নয় যে নোয়া সরকার দ গেবার শেরমা পুরো কিদায় মানতান মারাং মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিয়া আয়ুতে আম চেত এমলিয়া
3: নিত হয় গেলবার শেরমা পুরো হইনা আবো মেটাং বারিয়া টাম মেটাং শাসন বন জেল কিদা আইন রেনা শাসন তো তাতে করে জালক কানা যে আবো নন্ডে মেটাং সরকার উত্তনাও রেনা ওকা লেকাই কামি রে ওনা উত্তনাও কামি হরা নেল তেগে কিন্তু আবো দো উনিয়া যাহা কামি হরা তিনটা লাহা কানা ওনা কমন উয়ের ভাবনা নন্ডে যদি বন জেলা আবো লেতার আবো লাগি যাহাই কামি কেদা যেমন বিরসা মুন্ডা জানাম মাহারে জনজাতি গৌরব দিবসে ছাটিয়ার কাদা পালন হয়ে কানা ওনা সাথে মিটাং সরকার উনগে ভাগে বন মিতায়া যাহাই সরকার আবুয়া নোয়া শসন সে আইন মজতে চালাও দেয় সততা তালাতে মানে অনেস্টি তালাতে স্বচ্ছতা তালাতে ট্রান্সপারেন্সি তালাতে ওনার সাথে অ্যাকাউন্টেবিলিটি তালাতে মানে উনিয়া দায়বদ্ধতা রাষ্ট্র দ সবসময় মিটাং প্রজা কো লাগি গুণি গরিব কো লাগি মিটাং দায়বদ্ধ তাহেন তায়া ওনা কো যথাতগে পালন কাদায় ইনাতেগে ইন দিন মনেয়াম আদি মজ কামি কেদাই আর নঙ্কা কামি তালাতে কিন্তু আবো আরো আদি রকম সুফল বন জামা
2: হই গমকে আদো নডে লিয়াবন মে নহয় যে গেলবার শর্মা পুরো কেদা নোয়া সরকার আদো নহয় যে উতনাও ইদি কান নোয়া কামি হরা আদো চেন এম মেনা নডে
3: তো নিত গেলবার শর্মা যে নুই সরকারে পুরো কেদাই লেতার গে ওনারে যদি ওনা কামি হরা বন জেলা কয়েকটি হাটিংতে হাটিং গেলোয়া
2: কলিকান হোক
3: যেমন মিদে দো লাই গেলোয়া যে প্রান্তিক হর কো লাগি সে কম আয় হর কো লাগি নিবিড় কল্যাণমুখী প্রকল্প মেন দো যাহা দো বন মিতা কানা অয়েল ফেরিজম বার রে দো লাই হোগোয়া দিশম তালারে বিশ্বমান রেনা নাহা পরিকাঠামো তেয়ার রাখা মানে ইনফ্রাস্ট্রাকচার তেয়ার রাখা আর পে রে দো বন লাইয়া যে আবুয়া প্রযুক্তি তালাতে সমাজে ডিজিটাল রেনা ব্যবহার হোনা কো তেগে আবুয়া নিত উতনাও দো আডিটা লাহা আকানা নোয়া কো পুরো কামি লাগিদ গে যত হড়া যেমন বিকাশ হই কেনা মানমি ভালাই হই কেনা ওনা কো পান্থা হতে গে নিত দো নুই সরকার আরো বাড়তি কুরুমুটু ইদায়
2: আচ্ছা

0: যেমন আবার যদি বললে যে নিবিড় কল্যাণ মুখী প্রকল্প ওকা ওকা কেন
1: নয়া যাহা পান্থা আছে প্রকল্প কথা লাইদা নয় তো প্রান্তিক হরমেন তো যাহা কম রোজগার
0: কম রোজগার তো আবো উনকুয়া যেমন কম রোজগার হল যেমন ওনা নিয়ে যাহা মারাং মন্ত্রী নরেন্দ্র মোদীজি যাহাই লাই কেদা ওনা তো যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনা
1: আচ্ছা
0: তো নয়া প্রকল্প তো এত লেনা 28 আগস্ট 2014 সাল রে প্রকল্প রেনা মূল যশ তো তাহে কেনা আতো ওনা রেন তায়ম কান হর আর যাহাই কো কম আয় উনকু গে নয়া আওতারে তো কো হেজুগা তো উনকু তো মেটাং তাহে কেনা যে জিরো ব্যালেন্স তে উনকু আন্দা অ্যাকাউন্ট খুলে হইগা
1: আচ্ছা কোনো পয়সা বাং লাগা ব্যাংক
0: পয়সা বাং লাগা জিরো ব্যালেন্স এবং গভর্নমেন্ট গাইডলাইন তাহে না আর ওনা অ্যাকাউন্ট খুনা উনি তো ঋণ হয়ে জাম দাঁড়ে আয় বিমা হয়ে জাম দাঁড়ে আয় পেনশন হয়ে জাম দাঁড়ে আয় আর ওনা অ্যাকাউন্ট খুন যদি ছ মাসে চালাও দাঁড়ে আয় এখান কিন্তু অনেক খুনা একটা লোন হয়ে জাম দাঁড়ে আর জনধন অ্যাকাউন্ট যাহাই গে মেনা উনকুয়া বছরি প্রিমিয়াম মিটান সেলেদ রেনা বাড়িয়া আবার জুড়েও মেনা স্কিম মিটান হয়ে গেল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যাহা তো বছরি গণং হয়ে গেল 436 টাকা আর নডে উমের তো মেনা 18 খন 50 বছর
1: তবে আচ্ছা নয়া তো হয়ে গেল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি
0: বিমা যোজনা আর নডে পরিমাণ যেমন বিমার না পরিমাণ 2 লাখ টাকা জমায় আর গুর হয়ে লিখা না আবার নমিনি হোক যদি কো তাহে না গুর লিখা না উনকু 2 লাখ টাকা কো জমা হন কাম মানে বছরি 436 টাকা
1: আচ্ছা
0: আর ওনার সাথে আর মিটান জুড়ে মানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
1: আচ্ছা
0: নোনা তো বাছরি প্রিমিয়াম তো 20 টাকা আর তো উনকু উমের তো 18 খুনা 70 বছর ধাবি আর নডে হ যদি কো দাঁত দলম লেনখান 12 লাখ টাকা কো জামা আর যদি কিছু যদি রুদি লেনখানে এক কাল যদি রুদি আয় আর এখান তো অনেক 1 লাখ টাকা কো জামা
1: আচ্ছা
0: মেন তো যেমন তথ্য লেখা তো আবন বাড়াই যাম কেদা যে 58.15 কোটি উপভোক্তা নয়া স্কিম সুবিধা রকম যাম কেদা 58 কোটি খন আছে তান
1: নয়া তো প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতারে কে নয়া কো পড়া নয়া কো হই কোন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা
0: সুরক্ষা
1: প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা হই
0: হন প্রায় 58 কোটি চেতান নড় কো যাম কেদা ওনার সাথে সাথে যেমন স্বচ্ছ ভারত মিশন নয়া 2 অক্টোবর 2014 সাল রে এত হবলে না নয়া স্কিম নিনা হম একটা যশ দ তাহে কেনা যে ভারত দিশম রে গোটা গে সাফা সাফি দহ আর হর্ম সামার মস্তে দহ গে মূল লক্ষ্য যেমন আবো যেমন কিছু হর খোলা জায়গা রে দাঁতে রাচাতে কো চালা
1: বাইরে
0: ওনা কো যাতে আলো কো চালা মা ইনে তো কমিউনিটি শৌচাগার রেনা ব্যবস্থা
1: আচ্ছা
0: ওনার সাথে সাথে নোংরা মিটাং জায়গা রেগে কো গিডিমা ডাম্পিং জায়গা যাহা দো মিটা কানা ওনে ওনা কো জায়গা গিডি কাতে আবুয়া যাহাতে হর্ম সমান মজ তাহে না হ্যাঁ রোগ আজার কো বাং হিজা নোয়া গনা গে উইয়ার ভাবনা নোয়া হো প্রায় 100 মিলিয়ন টয়লেট বেনাও রাখাব কানা আদো মিনাতে আদি হল কো উগের কেন
1: হই গম কে যাহাম লে কান তাহে যে স্বচ্ছ ভারত মিশন মুয়াতে চে লেখা তিনে কান সাফা সাফি তাহে গানো আ উনে গে হর্ম সে তহ আদি না পায়
0: না পায়
1: আর নোয়া কামি হরা নিত আবো দিশম হইও আবো আদে পাশে হইও নোয়া পন জেল নামেদা যে ওকা লেখা ভাবতে নোয়া রে না অসম পাড়াওয়া কেন আবোয়া জীবন রে সে আবোয়া আদে পাশে
0: নিত যেমন আয়ুষ্মান ভারত নোয়া তো মিটান তো মিতা কেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
1: আচ্ছা
0: নয়া দাম একটা স্বাস্থ্য বিমা নন্ডে যেমন স্বচ্ছ ভারত মিশন দাম রোগ আজার যাতে আলো হই উমা
1: সাপাসাপি তাহে
0: সাপাসাপি তাহে নন্ডে তো যাহাই কো রোগ হই গো উনকো কালকাতে জীবন বিমা প্রকল্প
1: কালকাতে সরকারি ভাবতে কালকাতে হসপিটাল করে সে ইয়ে করে
0: ওনা
1: সাহায্য বড় সাপোর্ট কো জামা ওনা হিসাবতে নোয়া জন স্বাস্থ্য বিমা প্রকল্প যাহা তো লিগো কানে আয়ুষ্মান ভারত
0: আয়ুষ্মান ভারত তো নোয়া রেনা জস দো যাতে রেঙ্গেজ হড় বিন পয়সাতে চিকিৎসা কো জাম
1: আচ্ছা
0: ওনার না ব্যবস্থা নোয়া দো 2018 সাল রেনা সেপ্টেম্বর রে নোয়া দো এহব কেন তো নোয়া রেনা কভারেজ দো মেটা মেটাং 1.5 লাখ টাকা প্রতি পরিবার কারণ মেটাং পরিবার রে যাহাই আয়ুষ্মান ভারত আওতারে মেনা কো

0: ᱠᱤᱪᱷᱩ ᱠᱤᱪᱷᱩ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱠᱚᱵᱷᱟᱨᱮᱡᱽ ᱠᱚ ᱧᱟᱢᱟ, 5 ᱞᱟᱠᱷ ᱴᱟᱠᱟ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱫᱚ ᱯᱷᱨᱤ ᱛᱮ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ,
1: ᱵᱤᱱᱟᱹ ᱯᱚᱭᱥᱟ ᱛᱮ
0: ᱵᱤᱱᱟᱹ ᱯᱚᱭᱥᱟ
1: ᱚᱱᱟ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱾
0: ᱛᱚ ᱱᱚᱰᱮ ᱟᱭᱩᱥᱢᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱨᱮ ᱡᱮᱢᱚᱱ 90 ᱠᱳᱴᱤ ᱦᱚᱲ ᱠᱚ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ
1: ᱱᱤᱛᱚᱜ ᱫᱷᱟᱹᱵᱤᱡ
0: ᱵᱷᱟᱨᱚᱛ ᱵᱚᱨᱥᱚ ᱨᱮ, ᱟᱨ 60 ᱠᱳᱴᱤ ᱪᱮᱛᱟᱱ ᱦᱚᱲ ᱵᱤᱱ ᱯᱚᱭᱥᱟ ᱛᱮ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱠᱚ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ, 60 ᱠᱳᱴᱤ ᱪᱮᱛᱟᱱ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱱᱚᱣᱟᱛᱮ
1: ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟᱢ ᱡᱮ 90 ᱠᱳᱴᱤ ᱦᱚᱲ ᱱᱚᱣᱟ ᱨᱮᱠᱚ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱨ 60 ᱠᱳᱴᱤ ᱦᱚᱲ ᱵᱤᱱ ᱯᱩᱭᱥᱟᱹᱛᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱠᱤᱪᱪᱷᱟ ᱵᱤᱱ ᱯᱩᱭᱥᱟᱹᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ, ᱱᱚᱣᱟ ᱨᱮᱜᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱭᱩᱥᱢᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱯᱟᱱᱛᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱠᱟᱱᱟ, ᱥᱟᱥᱛᱷᱚ ᱵᱤᱢᱟ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱦᱚᱲ ᱱᱮᱦᱚᱲ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱠᱚ ᱩᱯᱠᱟᱹᱨᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱨᱮᱜᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ
0: ᱠᱟᱱᱟ, ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲ, ᱨᱩᱨᱟᱞ ᱮᱨᱤᱭᱟ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ,
1: ᱨᱮᱸᱜᱮᱡ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱯᱨᱚᱵᱷᱟᱵᱽ ᱠᱟᱱᱟ,
0: ᱟᱹᱰᱤ ᱯᱨᱚᱵᱷᱟᱵᱽ ᱠᱟᱱᱟ ᱡᱚᱞ ᱡᱤᱵᱚᱱ ᱢᱤᱥᱚᱱ ᱡᱮᱢᱚᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱡᱮ ᱱᱮᱥᱱᱮᱞ ᱮᱠᱥᱮᱱ ᱯᱞᱟᱱ ᱯᱷᱚᱨ ᱠᱞᱟᱭᱢᱮᱴ ᱪᱮᱧᱡᱽ, ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱚᱞ ᱡᱤᱵᱚᱱ ᱢᱤᱥᱚᱱ ᱡᱩᱫᱤ ᱴᱷᱤᱠᱴᱷᱟᱠ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱸᱰᱮ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱚᱯᱴᱤᱢᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱮᱸᱰᱮᱠᱷᱟᱱ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱠᱞᱟᱭᱢᱮᱴ ᱪᱮᱧᱡᱽ, ᱡᱮ ᱚᱱᱟ ᱟᱵᱚᱦᱟᱣᱟ ᱯᱚᱨᱤᱵᱚᱨᱛᱚᱱ
1: ᱡᱟᱦᱟᱸ
0: ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱥᱠᱤᱢ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱥ ᱫᱚ ᱫᱟᱜ ᱟᱱᱟᱴ ᱟᱞᱚ ᱥᱤᱨᱡᱟᱹᱜ ᱢᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱮᱢᱚᱱ ᱨᱩᱨᱟᱞ ᱮᱨᱤᱭᱟ ᱨᱮ ᱫᱟᱜ ᱟᱱᱟᱴ ᱠᱷᱚᱱ ᱛᱚᱨᱟᱣ ᱞᱟᱜᱟᱫ, ᱡᱮᱢᱚᱱ 2019 ᱸ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱜᱷᱳᱥᱚᱱᱟ ᱞᱮᱱᱟ, ᱟᱨ ᱯᱨᱚᱛᱤᱴᱤ ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱨᱮ 55 ᱞᱤᱴᱟᱨ ᱫᱟᱜ ᱥᱟᱨᱵᱷᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱚᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱴᱮᱯ ᱠᱚᱞ ᱛᱮ ᱫᱟᱜ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱚᱨᱤᱵᱟᱨ 55 ᱞᱤᱴᱟᱨ ᱱᱚᱝᱠᱟ ᱠᱚ ᱧᱟᱢᱟ,
1: ᱫᱟᱜ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱡᱚᱞ ᱡᱤᱵᱚᱱ ᱢᱤᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱡᱳᱡᱚᱱᱟ ᱥᱮ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ, ᱱᱚᱣᱟᱛᱮ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱠᱷᱟᱥ ᱠᱟᱛᱮᱫ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱵᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱚᱣᱟ ᱯᱟᱱᱛᱷᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ,
0: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱱᱟ ᱟᱠᱟᱫᱟᱭ, ᱥᱮᱨᱢᱟ ᱫᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱝᱜᱨᱚᱦ, ᱛᱚᱞ ᱫᱚᱦᱚ ᱰᱤᱡᱟᱨᱵᱷᱟᱨ ᱞᱮᱠᱟᱭ ᱛᱚᱞ ᱫᱚᱦᱚ ᱠᱮᱫᱟ, ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱚᱛ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱨᱤᱪᱟᱨᱡᱽ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱨᱚᱡᱩᱠᱛᱤ ᱛᱟᱞᱟᱛᱮ, ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱧᱮᱞ ᱠᱟᱱᱟ ᱡᱮ 10.5 ᱠᱳᱴᱤ ᱵᱮᱥᱤ ᱟᱛᱳ ᱦᱚᱲ ᱵᱤᱥᱩᱫᱽᱫᱷᱚ ᱫᱟᱜ ᱠᱚ ᱧᱟᱢ ᱮᱫᱟ,
1: ᱜᱮᱞ ᱴᱩᱰᱟᱹᱜ ᱢᱚᱬᱮ ᱠᱳᱴᱤ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ
0: ᱡᱟᱹᱥᱛᱤ ᱱᱚᱣᱟ ᱫᱟᱜ ᱠᱚ ᱧᱟᱢ ᱮᱫᱟ ᱴᱮᱯ ᱠᱚᱞ ᱛᱟᱞᱟᱛᱮ, ᱟᱨ ᱚᱱᱟ ᱫᱟᱜ ᱟᱱᱟᱴ ᱢᱮᱴᱟᱣ ᱞᱟᱜᱟᱫ ᱟᱨᱦᱚᱸ ᱩᱫᱽᱫᱳᱜᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱡᱮᱞᱮᱠᱟ ᱡᱚᱞ ᱡᱤᱵᱚᱱ ᱢᱤᱥᱚᱱ ᱛᱚ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ, ᱡᱚᱞ ᱥᱚᱠᱛᱤ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱚᱴᱚᱞ ᱵᱷᱩᱡᱚᱞ ᱡᱳᱡᱚᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱮᱢᱟᱱ ᱮᱢᱟᱱ
1: ᱡᱚᱞ ᱡᱤᱵᱚᱱ ᱢᱤᱥᱚᱱ ᱥᱟᱶᱛᱮ ᱦᱚᱸ ᱟᱨᱦᱚᱸ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱯᱟᱱᱛᱷᱟ ᱥᱮ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱡᱚᱞ ᱥᱚᱠᱛᱤ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱥᱮ ᱚᱴᱚᱞ ᱵᱷᱩ ᱡᱚᱞ ᱡᱳᱡᱚᱱᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ
0: ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚ
1: ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ,
0: ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱨᱮᱜᱮ, ᱠᱟᱨᱚᱱ ᱟᱵᱚ ᱫᱚ ᱫᱟᱜ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱜᱮ ᱛᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱢᱟᱢᱤ ᱵᱚᱝᱜᱮ ᱚᱱᱩᱥᱴᱷᱟᱱ ᱠᱤᱪᱷᱩ ᱥᱠᱤᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ন্যাশনাল একুয়াফার ম্যাপিং প্রোগ্রাম মেনা, তারপরে প্রধানমন্ত্রী সিঞ্চয়ী যোজনা মেনা, আদি রকম পন্থা দ মেনা মেনা, যেমন ওনে আবো যাহা বো নেলদা গঙ্গা, গঙ্গা পলিউশন কো বাঁচাও লাগা ওনে বিভিন্ন প্রজেক্ট সব কেন গোটাঙ্গে,
1: নোয়া তো আদি কে নাপাই কামি হরা
0: আদি নাপাই কামি
1: নোয়া সরকার দো হই,
0: যেমন আরো মেনা দীনদয়াল অন্তোদয় যোজনা, নোয়া দো 25 সেপ্টেম্বর 2014 সে এহব লেনা, নোয়া না মূল জস দো তাহেকেনা যে স্কিল ডেভেলপমেন্ট,
1: আচ্ছা,
0: আর আপনার তেকো তিঙ্গু কেটেজো মা,
1: আচ্ছা আচ্ছা,
0: কারণ
1: ওনা তো কালে
0: তো আতো ওড়া রে যাহাই কো মেনা কো উনকু জুয়ান কোড়া গিদে কুড়ি গিদে কো উনকু মিটনা স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন যাহাই ইন্ডাস্ট্রি ট্রেনিং দায় অকয়ে ট্রেনিং দেয় ইলেকট্রিফিকেশন ট্রেনিং দেয় হনকান টাইপ, ওনা সাথে সাথে যেমন কার্পেন্টারি আদি ট্রেনিং দেয় হনকান বিভিন্ন রকম ভাগ, উনকু আপনার তে তিঙ্গু কেটেজ লাগা মিটাং পান্থা আর কি, যাতে আকোতে আকো কো কামি দাঁড়ে আমা, আবার কিছু মেনা আজ মিশন ইন্দ্রধনুষ,
1: আচ্ছা,
0: নোয়া হো গিদ্রে কো লাগান যাহা গিদ্রে কো হসপিটাল রে উনকু ইমিউনাইজেশন মা কই টিকে
1: টিকে টিকে রেনা কানা
0: 2 বছর দবি ওনা, আর গিদ্রে এঙ্গাত কো যদি হামাল হড়ম কো তাহে না উনকু হো মিটান টিকে মা কই হো হোনান না,
1: নোয়া তো মিশন ইন্দ্রধনুষ,
0: মিশন ইন্দ্রধনুষ
1: উড়ে পড়া,
0: হ্যাঁ, আবার যেমন স্মার্ট সিটি মিশন, নোয়া তো বিশেষ কাজতে স্মার্ট যাহা ইয়ে পরিকাঠামো,

0: ᱦᱚᱸ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱜᱼᱟ,
1: ᱱᱟᱣᱟ ᱠᱟᱨᱛᱮ ᱛᱮᱭᱟᱨᱚᱜᱼᱟ,
0: ᱱᱟᱣᱟ ᱠᱟᱨᱛᱮ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱚᱱᱠᱟᱜᱮ ᱵᱤᱢᱟᱱ ᱵᱚᱱᱫᱚᱨ ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱭᱰᱟ ᱟᱱᱛᱚᱨᱡᱟᱛᱤᱠ ᱵᱤᱢᱟᱱ ᱵᱚᱱᱫᱚᱨ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱮᱱᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱚ ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱰᱮ ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱠᱚᱞᱞᱟᱱᱤᱨᱮ ᱦᱩᱭ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹᱨᱮ ᱦᱩᱭ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱥᱚᱨᱨᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱭᱜᱟ, ᱚᱱᱟᱠᱚ ᱰᱮᱵᱷᱮᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽᱛᱮ ᱞᱟᱦᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱟᱵᱚ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲ ᱡᱚᱠᱷᱚᱱ ᱩᱲᱟᱹ ᱠᱚᱞᱨᱮ ᱫᱮᱡ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱫ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱵᱚ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲᱟᱜ ᱚᱱᱟ ᱥᱟᱫ ᱢᱮᱴᱟᱣ ᱞᱟᱜᱟᱱ ᱡᱟᱛᱮ ᱥᱟᱫᱽᱫᱷᱚ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮ ᱚᱱᱟᱠᱚ ᱫᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱵᱮᱜᱚᱨ ᱟᱨᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜ ᱚᱴᱚᱞ ᱴᱮᱱᱮᱞ, ᱡᱟᱦᱟᱸ ᱚᱛ ᱞᱟᱛᱟᱨ ᱛᱮ ᱢᱟᱱᱮ ᱨᱟᱥᱛᱟ, ᱥᱩᱫᱚᱨᱥᱚᱱ ᱥᱮᱛᱩ, ᱡᱚᱢᱵᱩ ᱠᱟᱥᱢᱤᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱥᱳᱱᱟᱨᱢᱟᱠ ᱴᱮᱱᱮᱞ, ᱡᱟᱦᱟᱸᱛᱮ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱟᱹᱰᱤ ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱱᱤᱨᱟᱯᱚᱛᱛᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱟᱠᱟᱱᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱴᱩᱨᱤᱡᱚᱢ ᱛᱚ ᱡᱚᱢᱵᱩ ᱠᱟᱥᱢᱤᱨ ᱚᱱᱠᱟ ᱡᱟᱭᱜᱟ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱫᱚᱢᱮ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱠᱤᱪᱷᱩ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱚᱛᱤ ᱥᱚᱠᱛᱤ ᱱᱮᱥᱱᱮᱞ ᱢᱟᱥᱴᱟᱨ ᱯᱞᱟᱱ, ᱵᱷᱟᱨᱚᱛ ᱢᱟᱞᱟ ᱯᱚᱨᱤᱡᱳᱡᱚᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱢᱮᱜᱟ ᱦᱟᱭᱳᱭᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ, ᱥᱟᱜᱚᱨ ᱢᱟᱞᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱠᱳᱥᱴ ᱞᱟᱭᱤᱱ ᱡᱟᱦᱟᱸ ᱥᱚᱢᱩᱫᱨᱚ ᱫᱷᱟᱨᱮ ᱫᱷᱟᱨᱮ ᱛᱮ ᱵᱚᱱᱫᱚᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱜᱨᱟᱢᱤᱱ ᱮᱞᱟᱠᱟ ᱢᱟᱱᱮ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱵᱟᱹᱲᱛᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱟᱨ ᱟᱨᱵᱟᱱ ᱰᱮᱵᱷᱮᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱥᱠᱤᱢ ᱥᱢᱟᱨᱴ ᱥᱤᱴᱤ ᱞᱟᱜᱟᱱ, ᱟᱵᱟᱨ ᱚᱴᱚᱞ ᱢᱤᱥᱚᱱ ᱯᱷᱚᱨ ᱨᱮᱡᱩᱵᱷᱮᱱᱥᱮᱱ ᱮᱱᱰ ᱟᱨᱵᱟᱱ ᱴᱨᱟᱱᱥᱯᱷᱚᱨᱢᱮᱥᱚᱱ, ᱚᱱᱮ ᱥᱚᱦᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱟᱵᱟᱥ ᱡᱳᱡᱚᱱᱟ, ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱚᱛᱤ ᱥᱚᱠᱛᱤ ᱨᱮᱹᱞ ᱨᱳᱰ ᱠᱟᱱᱮᱠᱴᱤᱵᱷᱤᱴᱤ, ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱮᱢᱚᱱ ᱱᱮᱥᱱᱮᱞ ᱤᱱᱯᱷᱨᱟᱥᱴᱨᱟᱠᱪᱟᱨ ᱯᱟᱭᱤᱯ ᱞᱟᱭᱤᱱ ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱛᱮᱠᱚ ᱟᱹᱜᱩᱭ ᱞᱟᱜᱟᱜ, ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱰᱮᱵᱷᱮᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱤᱱᱤᱥᱤᱭᱮᱴᱮᱰ ᱯᱷᱚᱨ ᱱᱚᱨᱛᱷ ᱤᱥᱴ ᱨᱤᱡᱚᱱ, ᱱᱚᱨᱛᱷ ᱤᱥᱴ ᱠᱚ ᱞᱟᱜᱟᱱ, ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱠᱚ ᱵᱤᱪᱷᱤᱱᱱᱚ ᱜᱮᱭᱟ ᱛᱚ,
1: ᱩᱱᱠᱩ
0: ᱞᱟᱜᱟᱱ ᱟᱞᱟᱫᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ
1: ᱰᱮᱵᱷᱮᱞᱚᱯᱢᱮᱱᱴ
0: ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱱᱟ ᱟᱠᱟᱫᱟ, ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱨᱟᱢ ᱥᱚᱲᱚᱠ ᱡᱳᱡᱚᱱᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱵᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱵᱟᱹᱲᱛᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱰᱮᱵᱷᱮᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱞᱟᱜᱟᱱ, ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱛᱮ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱧᱟᱢᱢᱟ, ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱡᱮ 100 ᱫᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ, ᱱᱤᱛᱚᱜ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱮ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱡᱮ 125 ᱫᱤᱱ ᱠᱟᱹᱢᱤ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ, ᱚᱱᱟ ᱡᱳᱡᱚᱱᱟ ᱛᱟᱞᱟ ᱠᱷᱚᱱ ᱜᱮ, ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱡᱚᱥ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱛᱳ ᱨᱮᱱ ᱨᱮᱸᱜᱮᱡ ᱦᱚᱲᱟᱜ ᱡᱤ ᱵᱤᱛᱟᱹᱣᱢᱟᱱ ᱩᱛᱱᱟᱹᱣ ᱨᱟᱠᱟᱵ, ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱹᱥᱱᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱚ ᱧᱟᱢᱢᱟ, ᱟᱨ ᱥᱟᱦᱟᱨ ᱱᱟᱜᱟᱨ ᱥᱟᱝ ᱟᱛᱳ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱞᱟᱜ ᱰᱟᱦᱟᱨ ᱢᱚᱡᱽᱛᱮ ᱵᱮᱱᱟᱣ ᱨᱟᱠᱟᱵ ᱢᱟ, ᱤᱱᱟᱹᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱨᱟᱭᱴᱮᱨᱤᱭᱟ ᱠᱚ ᱮᱢ ᱠᱟᱫᱟ ᱡᱮ 500 ᱜᱤᱨᱟᱹᱵᱟᱥᱤ ᱦᱚᱲ ᱫᱚ ᱥᱚᱢᱚᱛᱚᱞ ᱟᱛᱳ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱮᱰᱮᱠᱷᱟᱱ ᱚᱸᱰᱮ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱣ ᱜᱮ
1: ᱦᱩᱭᱩᱜᱼᱟ,
0: ᱟᱵᱟᱨ 225 ᱡᱚᱱ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱛᱳ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱩᱛᱛᱚᱨᱵᱚᱝᱜᱚ ᱨᱮ ᱢᱟᱱᱮ ᱯᱟᱦᱟᱲᱤ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮ, ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱮᱰᱮᱠᱷᱟᱱ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱨᱟᱥᱛᱟ ᱵᱮᱱᱟᱣ ᱮᱠᱫᱚᱢ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ, ᱱᱤᱛᱚᱜ ᱡᱮᱢᱚᱱ ᱠᱮᱱᱫᱨ ᱵᱟᱡᱮᱴ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱥᱠᱤᱢ ᱞᱟᱹᱜᱤᱫ 19,000 crore ᱴᱟᱠᱟ ᱢᱚᱧᱡᱩᱨ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱦᱟᱸ PMGSY-4 ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ 2024-25 ᱠᱷᱚᱱ 2028-29 ᱞᱟᱹᱜᱤᱫ 70,125 crore টাকা তহবিল অনুমোদন আকার, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY যাহা কো মেতাক কানা, নয়া দো স্কিম দো ভর্তুকি অনুদান প্রকল্প,
1: আচ্ছা
0: ভারত সরকার রেঙ্গেজ নাচার হর কো ওড়া বেনা রাখা বেনা মেটাং প্রকল্প তায়, নয়া দো এতহব লিনা June 2015 কোন,
1: আচ্ছা
0: নয়া প্রকল্প দো আতরে দো যাহা বন মেতাক PMYG মানে গ্রামীণ, আর শহর রেনা যাহা বন মেতাক কানা PMY ওনা দো ইউ আরবান,
1: আচ্ছা
0: তো আরবান রে দো নুকু দো কো নামা মেটাং ওড়া জুত লাগা 2.5 লক্ষ টাকা, আর আতো ওড়া রে দো 1,20,000 টাকা নুকা নুকু দো টাকা কো নামা,
1: আচ্ছা কাউডি কো নামা তো ওনা প্রধানমন্ত্রী আবাস যোজনা রে
0: পড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা পড়া প্রযুক্তি তালাতে যেমন সমাজ রেনা ডিজিটাল ব্যবহার,
1: হ্যাঁ নেতার তো নোয়া ডিজিটাল পান্থা রেনা কামি হরা আডিগে লাহা আকনা সে জাস্তি আকনা
0: জাস্তি আকনা, যেমন আবো সমাজ তালারে পরিকাঠামো রূপান্তর যেমন মেনা অনকাগে ডিজিটাল নিয়া কামি হলা দো রাহা আকনা, তার নোয়া ডিজিটাল তালাতে কাউডি আরি ক্ষমতা রেনা অভিযান কানা আডি লাফাংতে নোয়াতে লাহা গানো, নিতো যেমন আবো ইন্টারনেট বন ব্যবহার ইদা, নিতো যদি আবো পরিসংখ্যা বন জেলা যদি ডগর বন জেলা 130 crore হর মানে ইন্টারনেট নোয়া কো ব্যবহার ইদা 130 crore হর, আবার 151 crore হড়া মানে মোবাইল সংযোগ মেনা তাকো,
1: আচ্ছা
0: মানে প্রায় কো পুরো কানা
1: পুরো কানা
0: পুরো কানা কো।

0: ᱛᱟᱞᱮ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱟᱫᱚ ᱤᱭᱩᱯᱤᱟᱭ ᱛᱟᱞᱟᱛᱮ ᱞᱮᱱᱫᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱮᱦᱮᱛᱩ ᱱᱮᱴ ᱨᱮᱱᱟᱜ ᱱᱮᱴ ᱵᱮᱝᱠᱤᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱚᱸᱰᱮ ᱯᱨᱟᱭ ᱤᱭᱩᱯᱤᱟᱭ ᱛᱟᱞᱟᱛᱮ 2,125 ᱞᱟᱠᱷ ᱠᱳᱴᱤ ᱴᱟᱠᱟ ᱨᱮᱱᱟᱜ ᱴᱨᱟᱱᱡᱟᱠᱥᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱡᱮᱢᱚᱱ ᱤᱭᱩᱯᱤᱟᱭ, ᱤᱭᱩᱯᱤᱟᱭ ᱢᱮᱱᱫᱚ ᱤᱭᱩᱱᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱯᱮᱢᱮᱱᱴ ᱤᱱᱴᱟᱨᱯᱷᱮᱥ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱚᱱᱞᱟᱭᱤᱱ ᱯᱮᱢᱮᱱᱴ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱵᱟᱡᱟᱨ ᱥᱟᱦᱟᱨ ᱡᱚᱛᱚ ᱜᱮ
1: ᱚᱱᱞᱟᱭᱤᱱ
0: ᱠᱚ ᱯᱮᱢᱮᱱᱴ ᱮᱫᱟ। ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱯᱨᱤᱞ 2016 ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱞᱮᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱠᱟᱹᱣᱰᱤᱭᱟᱹᱨᱤ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱟᱹᱣᱰᱤᱭᱟᱹᱨᱤ ᱨᱮᱱᱟᱜ ᱵᱤᱥᱤᱡᱟᱝ ᱠᱟᱱᱟ, ᱢᱮᱨᱩᱫᱚᱱᱰᱚ, ᱠᱟᱨᱚᱱ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱵᱮᱜᱚᱨ ᱵᱟᱵᱚᱱ ᱛᱟᱲᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱤᱛᱚᱜ ᱡᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱪᱚᱞᱚᱱ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱡᱮᱢᱚᱱ ᱱᱮᱥᱱᱮᱞ ᱯᱮᱢᱮᱱᱴᱥ ᱠᱚᱨᱯᱳᱨᱮᱥᱚᱱ ᱚᱯᱷ ᱤᱱᱰᱤᱭᱟ ᱱᱩᱠᱩ ᱢᱤᱫᱴᱟᱝ ᱛᱚᱛᱛᱷᱚ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱡᱮ 2016-17 ᱨᱮ ᱟᱨᱛᱷᱤᱠ ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮ ᱞᱮᱱᱫᱮᱱ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ 2 ᱠᱳᱴᱤ ᱞᱮᱠᱟ, ᱱᱤᱛᱚᱜ 2025-26 ᱥᱟᱞ ᱨᱮ ᱵᱟᱪᱷᱨᱤ ᱞᱮᱱᱫᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 24,162 কোটি টাকা।
1: আচ্ছা,
0: বিশাল অ্যামাউন্ট, মিটাং প্রায় 12,000 গুণ বাড়তি কেন ইউপিআই তালাতে আবো লেনদেন।
1: নোয়া ডগর গে বুঝে হচ্ছে ওইদা যে ওকা লেখাতে দিশম ওকা সেট লা
0: মেক ইন ইন্ডিয়া যাবন মেন্ডা। হ্যাঁ, আরো যদি বঞ্জালা নো আবো নিতো যাহা লাই না যে আবো হয় 11 বছর যাহা শাসন হই না মারাং মন্ত্রিয়া, নোয়া পুরো রে যেমন সংস্কার রেনা কামি হিউক কানা উনকা আগে পরিকাঠামো না হউতনা হিউক কানা।
1: আচ্ছা,
0: সাও সাওতে মানমি ভেলাই কামি হরা হিউক কানা, যেলেকা পণ্য আর পরিষেবা কর জিএসটি,
1: জিএসটি
0: জিএসটি চালু কানা, গুড এন্ড সার্ভিস ট্যাক্স যা বলে তা কানা, ওটা এখন অটোমেটিক কিন্তু মিটাং গড়াই যাবে
1: সরকার।
0: আবার কিছু নিয়ে কেনা যে আবার সংস্কার কামি কো, সংস্কার কামি হিউক কানা যেমন 370 দ্বারা যাহা জম্মু কাশ্মীর হওয়া একটা আড়ি মারা সংস্কার হয়ে গেল, যেমন 3 তালাক যাহা 5 তালাক বন্ধ কেনা, কারণ ওই সরকার মোটো গে তাহা কেনা নেশন ফার্স্ট মানে জাতি লাহা, যার জন্য নিত আবো নেলক কেনা আবহাওয়া কিন্তু জিডিপি আড়ি বাড়তি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাহ হওয়া চিতান গে আবো ভারতবর্ষ ওকা জায়গারে মেনা হওয়া জিডিপি তালা থেকে বুঝে নিত 7.7 মানে ভাগে জায়গারে মেনা।
1: আচ্ছা,
0: কারণ নোয়াতে বুঝে কেনা যে আবো প্রযুক্তি যেমন বন ব্যবহার এদা চেলেকা সাধারণ হড় অনকা মান মর্যাদা অনকা গো বাড়তি কেনা অনকা গে নিত ভারত দিশম রে কাউডি আরি আর পরিকাঠামো ভিত তো আড়ি কেটেজ তেয়ার কেনা নুই সরকার আমন রে
1: নিয়ে লোক কেনা তো নুই সরকার রে যাহাই লেদা যে তো নির্ভর ভারত বন্দে ভারত লেখান এক্সপ্রেস কহ চালু নতে নিয়ে লেখান যে বুলেট ট্রেন হ চালু কানা আর নতে হর্ম জীবি নাপাই দহ লাগি যাহা স্বাস্থ্য পরিকাঠামো এইমস কো তেয়ার কানা আদি জায়গা রে নাওয়া নাওয়া
0: কর্মসূচি। যেমন আরো মিটাং যদি বললে যে হয় প্রতিরক্ষা খাতে যাহা রপ্তানি ওনা আবো 38,400 কোটি টাকা এনা রপ্তানি যায়।
1: আচ্ছা,
0: তার মানে আত্মনির্ভর আদিটা হয়ে গেল
1: আত্মনির্ভর ভারত
0: আর ওনা কো ঠিকঠাক কামি থেকে নিত মেটাং কুকমু যাহা তাহে কেন যে 2047 সাল থেকে বিকশিত ভারত বেনা আর ইয়া ধারণা দা নোয়া কো কো সারি অনুকা কামি তালাতে
1: নহই যে নুনা গান আম পান্থা কম লেই কিদা ডগর আমে বাড়াই হচ কে লেয়া যে হাখন তিনে গান সানাম পাহটা রেকে নোয়া রেনা উতনো সে ডগর চে লেকা বাড়তি দি কানা নোয়া থেকে বুঝি গো কানা বিকশিত ভারত সেট কে আবু দিশম দ লহাই
0: লহাই
1: তেহিয়া নোয়া গালু চাখরা দর নডে কে মুচেত হয় আ আরে রি সারহাও তা হেনা গমকে নডে নোয়া অক্তম এম দারে কাট খাতির আলে সান্তারি আখড়া পাটা খুন আদি আদি সারহাও সাথে মা জোহার।
0: হ্যাঁ, জোহার।
2: আজম কিতাবন আপে গেবার শর্মারে সরকারা উতনাও কামি হরা নোয়া সাতাম বাবতে দুর্গাদাস সরেন সাও কুপুলি রপর কুকলি রেদে তাহে কানায় সীতারাম বাসকে নিতুগা সান্তারি আখড়া দো নোডে গে মুচাদ হয়ে কানা আপেকো সাথে তাহে কানায় ইন আল্লাদি মুরমু আরো হঞ্জাপাম হয়ে আ সিঙ্গার বেড়ারিয়া সান্তাড়ি আখড়া রে।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু চোখ রাখবো এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে আমাদের প্রথমেই চোখ থাকবে ফুটবলের মহাযুদ্ধের দিকে।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: তো ফুটবলের মহাযজ্ঞের দিকে তাকালে প্রথমেই কিন্তু চোখ রাখব গতকালের ম্যাচের দিকে, অর্থাৎ উজবেকিস্তান এবং কলম্বিয়া। উজবেকিস্তানকে 1-3 গোলে হারালো কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে গোল করেন ডি মুনোজ, এল ডিয়াজ এবং জে ক্যাম্পাস। অপরপক্ষে উজবেকিস্তানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এ ফয়জুল্লাহ। তার সঙ্গে গতকালের আরও একটি ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, চেক রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকা। তো চেক রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ কিন্তু 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। চেক রিপাবলিকের হয়ে গোল করেন এম সাদিলিক। অন্যদিকে সাউথ আফ্রিকার হয়ে গোল করেন টি মোকোয়েনা। তারই সঙ্গে গতকালের দুটো ম্যাচে কিন্তু একদম গোলের বন্যা হয়েছে। প্রথম ম্যাচ সুইজারল্যান্ড, তারা সুইজারল্যান্ড 4-1 গোলের বিশাল ব্যবধানে হারালো বসনিয়া হার্জেগোভিনাকে। সুইজারল্যান্ডের হয়ে দুটি গোল করেন জে মানজাম্বি, এছাড়া আর ভাগারাস এবং জি জাকা একটি করে গোল করেন। বসনিয়ার হয়ে ম্যাচের একটি মাত্র গোল করেন এ মেহানিক। এদিকে কাতার কিন্তু 6-0 গোলের বিশাল ব্যবধানে কার্যত উড়িয়ে দিল কানাডাকে। এদিকে কাতারকে কিন্তু 6-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল, রীতিমতন কার্যত উড়িয়ে দিল কানাডা। ম্যাচে কানাডার হয়ে হ্যাট্রিক করেন জে ডেভিড, এছাড়াও সি লারিন, এম সালিবা এবং এম মানাই একটি করে গোল করেন। কাতারের পক্ষে এইচ আহমেদ এবং এ মাদিবো লাল কার্ড দেখেন। সুতরাং ম্যাচের একদম শেষ মুহূর্তে কিন্তু কাতার 9 জন প্লেয়ারেই খেলতে বাধ্য হয়েছে। এদিকে ফিফা বিশ্বকাপে কিন্তু অত্যন্ত সুখবর মেক্সিকোর ফ্যানেদের জন্য। মেক্সিকো 1-0 গোলে হারালো দক্ষিণ কোরিয়াকে। ম্যাচে মেক্সিকোর হয়ে গোল করেন এল রোমো। তার সঙ্গে যে সুসংবাদটি অপেক্ষা করে রয়েছে মেক্সিকোর ফ্যানেদের জন্য, তা হল দক্ষিণ কোরিয়াকে হারানোর পরে 2026-এর প্রথম টিম হিসেবে বিশ্বকাপের টপ 32, অর্থাৎ সব থেকে পরের রাউন্ডে যে 32টি টিম যাচ্ছে তাতে প্রথম টিম হিসেবে পৌঁছে গেল মেক্সিকো। এদিকে পর্তুগালের প্রথম ম্যাচে আশানুরূপ খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই অবস্থাতেই সমর্থকদের নিরাশ হতে বারণ করলেন CR7। তিনি বললেন ঘুরে দাঁড়াবেন তারা। সমাজ মাধ্যমে এই মেসেজটি তিনি দিয়েছেন তার সমর্থকদের প্রতি। এদিকে ব্রাজিল ফ্যানেদের জন্য

কিন্তু একটু মন খারাপ করা খবর রয়েছে। হাইতির বিরুদ্ধেও চোটের কারণে খেলতে পারবেন না নেইমার, এ কথা জানিয়ে দেওয়া হয়েছে ব্রাজিল টিমের পক্ষ থেকে। তবে খেলতে পারেন এন্ড্রিক। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজকে এবং আগামীকালে আগামীকাল মিলিয়ে যে কটি ম্যাচ হতে চলেছে সেগুলি হল ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড মরক্কো, ব্রাজিল হাইতি, টার্কি অর্থাৎ তুরস্ক এবং প্যারাগুয়ে, এবং অবশ্যই নেদারল্যান্ডস এবং সুইডেন। এই প্রত্যেকটি ম্যাচের ওপরই কিন্তু নির্ণয় করে রয়েছে টপ 32 এর টিমগুলির ভাগ্য। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতো ফ্যানেদের জন্য। এদিকে ইউএসএ আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই কিন্তু টপ 32 তে পৌঁছে যাবে। এদিকে ক্যানাডিয়ান ফ্যানেদের জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে। ক্যানাডার মিডফিল্ডার ইসমাইল কোন চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বলেই খবরে প্রকাশ। গতকাল কাতারের বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি। বিশ্বকাপের ফুটবলের মাঠ থেকে এবার চোখ রাখব ক্রিকেট মাঠের দিকে। সেখানে চলছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে তিনটি একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেখানে আগামীকাল ভারত এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় তথা শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই 2-0 ব্যবধানে সিরিজ জিতে গিয়েছে ভারত। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে হর্ষিত রানাকে ভারতীয় জাতীয় দলের অন্তর্ভুক্ত করা হল। আবার পুরুষদের ক্রিকেট থেকে এবার চোখ রাখছি মহিলা ক্রিকেটের দিকে। মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে, সেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে চোটের কারণে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা পাতিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট লাগে তাঁর। এদিকে ভারতীয় হকি টিমের জন্য কিন্তু একটি দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে। এফআইএইচ প্রো লিগ হকি টুর্নামেন্ট, সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে 2-1 গোলে হারল ভারতীয় হকি দল। যুবরাজ সিংয়ের গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল ভারত, কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে পরপর দুটি গোল করে ম্যাচ জিতে নেয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

এবার চোখ রাখছি বিস্তারিত খবরের দিকে। আর প্রথমে যে খবরটি থাকবে আমাদের আতশ কাঁচের তলায়, তা হল গতকালের উজবেকিস্তান বনাম কলম্বিয়ার ম্যাচ এবং চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। তো গতকালের ম্যাচ দেখে একটা কথা কিন্তু মনে হচ্ছিল যে প্রথম দিকটা ম্যাচের যতটা ম্যাড়ে ছিল, দ্বিতীয়ার্ধ কিন্তু ঠিক ততটাই উত্তেজক, কিন্তু হলো মাত্র একটা মাত্র গোলই। দক্ষিণ আফ্রিকার টোবাহো মাকুয়ানোর পেনাল্টি থেকে করা গোলের সৌজন্যে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে 1-1 ফলে ড্র হলো ম্যাচ। ফলে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে দুদলেরই পরের পর্বে ওঠার আশা কিন্তু বেঁচে রইল। ছ মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন মিকাল সাদিলেক, তার গোলের পাস বাড়িয়েছিলেন আলেকজান্ডার সজকা, কিন্তু এরপরেই আক্রমণ করতে থাকে চেক প্রজাতন্ত্র, কিন্তু আর গোল আসেনি। দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে মরিয়া হয়ে লড়াই করতে থাকে দক্ষিণ আফ্রিকা, বরাবরই প্রতিপক্ষ বক্সে তারা ত্রাসের সঞ্চার করছিল, তার ফলও মেলে। থাপেলো মাসোকার গোলে একটি শট নিজেদের বক্সে হাতে লাগান পাভেল সুলচ, রেফারি

পেনাল্টির সিদ্ধান্ত দিলে সমতা ফেরান মুখে আনা। সুতরাং এক এক ফলে ম্যাচ কিন্তু ড্র হলো এবং দু দলের পক্ষেই কিন্তু এখন সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ টপ 32-তে পৌঁছে যাওয়ার। যদিও খেলা এখন অনেক বাকি আছে, দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল ফ্যানেদের জন্য।

এদিকে অন্য ম্যাচে কিন্তু মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে বুধবার রাতে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল কলম্বিয়া। প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে 3-1 ব্যবধানে হারালো লাতিন আমেরিকার দেশ। গত বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি কলম্বিয়া, তবে এবার প্রথম ম্যাচেই কিন্তু লুই দিয়ারেস জাদুতে ছন্দে ফিরেছেন তারা। প্রথমবার যোগ্যতা অর্জন করে উজবেকিস্তান হারলেও বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করে ইতিহাস গড়ল তারা। অন্য ম্যাচে খেলা শেষের কয়েক মিনিটের আগে কালের ইয়ানিকির গোলে পানামাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ঘানা।

0: থেকে খেলার সঙ্গে কিন্তু বর্তমান যুগে অনেক কিছু জড়িয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্পোর্টস মেডিসিন। তো এখন এই স্পোর্টস মেডিসিন নিয়ে একটি বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন মানুষের কথা যিনি খেলোয়াড় তৈরির নেপথ্যে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ বন্ধুরা, স্পোর্টস নিউট্রিশিয়ান এবং স্পোর্টস মেডিসিন নিয়ে দীর্ঘ 30 বছর ধরে পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রারম্ভিক সূচনা লগ্ন থেকে আজও সংযুক্ত এই সংস্থার সঙ্গে ডক্টর লায়লা দাস। প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই। এই যে খেলার মাঠে খেলোয়াড়দের সুস্থ রাখতে যে নিউট্রিশন বা স্পোর্টস মেডিসিনের যে দরকার হয়, এটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন।
2: দেখুন, আগের দিনে যে কনসেপ্টটা ছিল যে খেলোয়াড় তৈরি হয় তাদের ট্যালেন্ট এবং খেলার মাঠে, ট্যালেন্ট নিয়ে খেলার মাঠে ট্রেনিংটা এখনও আছে, ট্যালেন্ট ছাড়া বা প্রপার ট্রেনিং ছাড়া কিছুই হয় না। কিন্তু এখন ল্যাবেও অ্যাথলিট আর স্পোর্টস পার্সন তৈরি করা হচ্ছে, ওয়েস্টে বলুন, ইস্টে বলুন, ইভেন ইন্ডিয়াতেও আমাদের যে খেলোয়াড় তৈরি কারখানা, মেইনলি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমাদের ন্যাশনাল বডি, তারা যেটা করে সেটা রিসার্চ, ডেটা, টেকনোলজি এবং সাইন্টিফিক ট্রেনিং, এই সবের সংমিশ্রণে খেলোয়াড় তৈরি করছে। ট্যালেন্ট সার্চ করা হচ্ছে প্রথম লেভেলেই, তারপরে তাদের গ্রুম করা এবং তাদের খেলাতে খেলাতে অনেক দুর্বলতা বেরোয়, আংশিক কিছু দুর্বলতা, আংশিক কিছু প্রতিবন্ধকতা, যেটার জন্যে তারা মানে আশানুরূপ পারফরমেন্স দিতে পারে না, সেগুলোও সাইন্টিফিক ওয়েতে ডিটেক্ট করে সেগুলোর ডেভেলপমেন্ট এবং ইম্প্রুভমেন্টের চেষ্টা করা হয়। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা শুধু একজন ডাক্তার বা একজন সায়েন্টিস্টকে দিয়ে হয় না, দিস ইজ এ টিম ওয়ার্ক। এটা সায়েন্সের নানা ডিপার্টমেন্ট থেকে সবাই একসাথে হয়ে এগুলো করা হয়।
1: পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জবে থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই শুরুর সময় থেকে আপনি এটার সঙ্গে যুক্ত আছেন। আপনার এই দীর্ঘ কর্মময় জীবনের মধ্যে দিয়ে বহু প্রতিভাবান খেলোয়াড় এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণ থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কাজ করেছেন। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই যে খেলোয়াড়রা তাদেরকে শারীরিকভাবে যেটা বললেন যে সুস্থ রাখার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ধরনের বিজ্ঞান কাজ করে, সেইটার কতটা প্রাসঙ্গিক, মানে স্পোর্টসের সঙ্গে কতটা রিলেট করছে?
2: স্পোর্টসের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনি হয়তো একটা ট্যালেন্টেড বাচ্চা গ্রামগঞ্জ থেকে নিয়ে এলেন, একজন ভালো কোচ তার পিছনে তার সমস্ত ডেডিকেশন দিয়ে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু করতে করতেই তার একটা ছোটো চোট হলো, সেই চোট যদি সময়ের মতো না ডিটেক্ট না করা হয়, সারানো না হয়, তাহলে সেটা অনেক বড় হয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। যদি ধরুন একটু

0: কোনো ইনফেক্টিভ ডিজিজ হোক, অন্য কোনো সাধারণ জ্বর জারির মতন সামান্য জিনিসও তাকে কিছুদিনের জন্য বেডরিডেন করে দেয়, খেলার মাঠে বাইরে করে দেয়, সেই সময়টা তাদের সেট আপ করা গোলগুলো অনেক পিছিয়ে যাবে। ওই যে অ্যাবসেন্স ফ্রম স্পোর্টস, এটা অনেকটা ওই ছোটোবেলায় আমরা যে একটা অঙ্ক করতাম না, তেল মাখানো বাসে বাজারটা উঠছে তিন হাত নামছে দু হাত, কখন উপরে গিয়ে পৌঁছবে, এইটা সেই রকম অবস্থা হয়ে যায়। তাদের ট্রেনিং করে আমরা যতটা মাসে পর মাস ইয়ে করে একটা জায়গায় আনছি, পারফরমেন্সটা ইম্প্রুভ করছি, যদি তারা দুই উইক চার উইক ছ উইক সে হাত পা ভাঙার জন্যই হোক বা যে কোনো কারণে মাঠ থেকে বাইরে থাকে, তাহলে তারা আবার ওইখানে পিছিয়ে গিয়ে প্রথম থেকে শুরু করতে হবে। তারপরে কোচেরা যেগুলো ঠিক করেন শর্ট টার্ম গোল, এবারে হয়তো বেঙ্গল খেলবে, এরপরে হয়তো পরের বছরে গিয়ে ইন্ডিয়া খেলবে, সেই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। আর লং টার্ম গোল, যারা আমাদের লম্বা রেসের ঘোড়া, যাদের আমরা ইন্টারন্যাশনাল ফিগার করব ভাবছি, তাদেরও অনেক অনেক পিছিয়ে যাচ্ছে। আর প্রপারলি যদি তার রিকভারি না হয় সময় মতো, তাহলে তার আশানুরূপ ইয়েটা কিছুতেই হবে না। এই জায়গাতেই আমাদের মানে সার্থকতা যে আমরা এই ছোটোখাটো জিনিস থেকে প্রপার মনিটরিং কন্টিনিউয়াস করে তাদের সুস্থ রাখার চেষ্টা করি, প্লাস রিকভারি প্ল্যানিং, সেটাও একটা বড় জিনিস। আজ আপনি খাটিয়ে তাকে দিনের শেষে সে আর একটা পা ফেলবার মতন অবস্থায় থাকলো না, শিয়ালদার মুটের চেয়েও বেশি পরিশ্রম করলো, পরের দিন সকালে আবার উইলোড নেবে কী করে এসে মাঠে, তাকে তার জন্য রেডি করা, রিকভারি ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, প্রত্যেকটা গেমের নিজস্ব ডিমান্ড আছে, সেই বুঝে তাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন ঠিক করতে হয়, সবার একরকম হয় না। আর এগুলো সমস্তই আমাদের ইয়েতে প্ল্যান করা হয়, এবং পিরিয়ডিক যে হিউম্যান পারফরমেন্স টেস্টিংগুলো হয় ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যালি, সেগুলো এদের নিজস্ব স্পোর্টসের অ্যাক্ট থাকার বা ইম্প্রুভ করার জন্যে যা যা দরকার সেগুলো ডিটেক্ট করে তার প্যারামিটার, সেখানে কোথাও পিছিয়ে থাকলে তার সেই মতো ট্রেনিং দিয়ে সেগুলো ইম্প্রুভ করা হয়।
1: পেশাগত দিক থেকে যারা এই পেশাটাকে মানে স্পোর্টস নিউট্রিশন এবং স্পোর্টস মেডিসিন নিয়ে যারা এগোতে চাইছে, তাদের জন্য কী উপদেশ দেখবেন এবং কতটা সেটা সুরক্ষিত পেশা?
0: দেখুন, পেশা হিসেবে খুব ভালো, যারা স্পোর্টস লাভার্স, যারা দেশের কিছু করে দেখাতে চান, তাদের জন্য ভীষণই ভালো। তেমনি ফাইন্যান্সিয়ালি যদি দেখেন, একজন ডাক্তার যেটা করতে পারেন, আমি রোজগারের দিক দিয়ে বলছি, তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এখানে আমাদের ইভেন এমপ্লয়মেন্ট ইজ ভেরি লিমিটেড, সারা ইয়েতে নজন, আমি যখন ছিলাম তারপরেও মাত্র নজন স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ছিল, রিক্রুটেড বাই, আই এম টকিং অ্যাবাউট কোয়ালিফাইড পিপল, যারা রিক্রুটেড বাই সাই, তার মধ্যেও আবার কোয়ালিফিকেশন হিসেবে স্পোর্টস মেডিসিন হয়তো অর্থোপেডিক সার্জন, হয়তো প্যাথোলজিস্ট, তারাও কিন্তু কাজ করেছেন এইসব লাইনে। আর সেখানে বাইরে তো বুঝতেই পারছেন কী অবস্থা, এবং সেই সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের আলাদা। যদি আপনি প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাবেন, এখনকার, তখন তো কিছুই ছিল না, আমাদের অনেক সময় পকেট থেকে টাকা বের করেও টেস্টের জন্য পাঠাতে হতো, এখন তো একটু ইম্প্রুভ করেছে, কিছু তারা চাকরি পায়, কিছু তারা ইনসেন্টিভ পায়, সেই থেকে কিছু কিনতে পারে, কিছু দিতে পারে। কিন্তু যে লেভেলে আমরা আশা করি, আমরা অন্য ইয়েতে, আমি ফার্স্ট স্পেশালিটি ওয়াজ গাইনোকোলজি, সেখানে থাকলে আমি যে লেভেলে পৌঁছতে পারতাম এটার সঙ্গে কোনোভাবে কম্পেয়ার হয় না। আর যারা দিতে পারে, আমাদের মধ্যেও এখন ইন্টারন্যাশনাল লেভেলে ভীষণ মানে বলবো কি রিচ প্লেয়ার্স এসে গেছে, কিন্তু তারা যেহেতু তাদের ক্ষমতা বেশি, তারা অস্ট্রেলিয়া গিয়ে ট্রিটমেন্ট করবে, সাউথ আফ্রিকায় ট্রিটমেন্ট করবে, তারা আমার কাছে আসবে না, দ্যাট ইজ নট ফ্যাশনেবল। সুতরাং টাকার দিক দিয়ে যদি বলেন, আমাদের ওই গ্রাসরুট লেভেল মিডিয়াম মিডিয়াকার ইয়ে তাদেরই করতে হয়, ফাইন্যান্সিয়ালি বি দে আর অলসো ভেরি ট্যালেন্টেড, আলটিমেটলি তারা কোথাও একটা গিয়ে পৌঁছবে। আর আমরা বাইচুং ভুটিয়াকেও দেখেছি, রেনেডিকেও দেখেছি, বা বিজেন সিংকেও দেখেছি ওই লেভেলে, কিন্তু এখন যারা হচ্ছে তারা আসবে না। এখন যারা ক্রিকেটে আছে তারা যখন কিছুই পেত না তখন আমাদের কাছে দেখাতো, কিন্তু এখন যারা ক্রিকেটে বড়, তারা এত পয়সার মালিক, তারা আমাদের মতন ছোটোখাটো ডাক্তারের কাছে আসবে না, তারা স্পোর্টস মেডিসিনে যেতে হলে দূরে যাবে বিদেশে।
1: আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম স্পোর্টস মেডিসিন ডক্টর লায়লা দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: শুনতে শুনতে মনে হচ্ছিল যে খেলার সঙ্গে এখন কত টেকনোলজি, কত কিছু জড়িয়ে আছে বলুন তো। তার মধ্যে স্পোর্টস মেডিসিন অন্যতম একটি উপায় যার মাধ্যমে প্লেয়ারদের ফিট রাখা হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্রাজিলদের যারা ফ্যান রয়েছেন তাদের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে, কারণ নেইমার আগে হ্যাঁ নেইমার কবে যে মাঠে ফিরবেন সেই নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে যাচ্ছে। লিওনেল মেসি যখন বিশ্বকাপে আর্জেন্টিনার কাপ অভিযানকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন তার দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কিন্তু উদ্বেগে কাটাচ্ছেন তাদের ভক্তরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের প্রথম ম্যাচে এমনই চরম ব্যর্থ যে প্রশ্ন উঠে গিয়েছে যে CR7-এর সেই উজ্জ্বল ফুটবল জীবন কি শেষের দিকে। অন্যদিকে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, যিনি ব্রাজিলকে আশার আলো দেখাবেন সে কথা কেউই ভাবতে পারছেন না। তার কারণ মেসি রোনাল্ডোর মতন বিশ্ব ফুটবলে সেই দাপট আর নেইমারে নেই, কিন্তু ফুটবলের জন্য তাকে শিরোনামেও খুব একটা দেখা যাচ্ছে না। তবুও কার্লো আনচেলত্তি অনেক জল ঘোলার পরে তাকে ব্রাজিলের বিশ্বকাপের জাতীয় দলে নিয়েছিলেন। ভক্তরা আশা করেছিলেন যে শেষবারের মতন হয়তো জোরে উঠবেন নেইমার, কিন্তু চোটের কারণে নেইমার ব্রাজিলের হয়ে যে কবে মাঠে নামবেন সে সম্পর্কে কিন্তু কোনো কিছুই প্রকাশিত হচ্ছে না। যদিও ব্রাজিলের পরবর্তী খেলা হাইতির বিরুদ্ধে, অত্যন্ত ছোট একটি টিম যার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 85 আর ব্রাজিলের 5, কিন্তু বর্তমান বিশ্বকাপ দেখে কিন্তু একটা কথা মনে হচ্ছে যে কোনো দলকেই ছোটভাবে নেওয়া যাচ্ছে না। সুতরাং শনিবার আমাদের ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে যখন ব্রাজিল হাইতির বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নামবে তখন নেইমার মাঠে নামবেন না। সুতরাং সেই নিয়ে কিন্তু ব্রাজিল ফ্যানেদের দুশ্চিন্তা থাকা অত্যন্ত স্বাভাবিক। একটা পুরনো প্রবাদ মনে পড়ে গেল, এভরিথিং দ্যাট ইজ এ বিগিনিং হ্যাজ অ্যান এন্ড অলসো, অর্থাৎ যা শুরু আছে তা শেষ থাকাও বাধ্যতামূলক। এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের AIR@kolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা, আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

আকাশবাণী কলকাতায় এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী সন্তোষ কুমার শর্মা, ঠিকানা 3 নম্বর ক্যানেল ওয়েস্ট রোড, থানা নারকেলডাঙ্গা, কলকাতা সূচক 15 থেকে জানাচ্ছেন যে শ্রী মুকেশ শর্মা, গরুণ মাঝারি, বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 27 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সোমনাথ দাম, ঠিকানা সহকারী সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে শ্রী রতন মুখার্জি, বয়স 70 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 7 এপ্রিল 2025 4/24 এর বিজয়গড়, যাদবপুর থানা, যাদবপুর।

কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। এখন জানিয়ে দিই, একজন অজ্ঞাত পরিচয় মৃতদেহ সম্পর্কিত ঘোষণা। সিএন সেনগুপ্ত, সাব ইন্সপেক্টর মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 700001 থেকে জানিয়েছেন যে একজন অজ্ঞাত পরিচয় মৃতদেহ, যার গড়ন মাঝারি, বয়স 65 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং গাঢ় বাদামি, তার পরনে ছিল কমলা রঙের টি শার্ট, হালকা বাদামি ফুল হাতা জামা, নীল কালো সাদা রঙের লুঙ্গি। গত 13 মে 2026 তারিখ থেকে ওই মৃতদেহটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতার হেফাজতে রয়েছে। এই মৃতদেহটির অভিভাবক বা আগ্রহী ব্যক্তিদের অনুরোধ করা হয়েছে যে তাঁরা যেন অফিসার ইনচার্জ স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার কলকাতা 700001 এই ঠিকানায় যোগাযোগ করেন। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি এখন বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন কলিন্স ইনস্টিটিউটের শিক্ষক অমিত চট্টোপাধ্যায় ও দুই শিক্ষার্থী।
2: আমি অর্ঘদীপ কর।
3: আমার নাম বীর দাস।
4: আজ আমি পাঠদান করব এবং আলোচনা করব রাসায়নিক বন্ধন চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ক্লাস টেনে এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়েছো তো?
3: হ্যাঁ স্যার।
4: বাহ, ওখানে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তোমরা দু রকমের বন্ধন পড়েছিলে নিশ্চয়ই?
3: হ্যাঁ।
4: আচ্ছা, একটা বন্ধন বলতো, কিরকম বন্ধন পড়েছিলে?
2: তড়িৎযোজী বন্ধন।
4: বাহ বীর, তুমি বলতো আরেক রকমের বন্ধন কি ছিল?
3: সমযোজী বন্ধন।
4: বাহ, বেশ ঠিক আছে। তার মানে তোমরা যে দুটো বন্ধন জেনেছিলে সেই দুটো বন্ধনের মধ্যে ছিল, একটার মধ্যে ছিল আয়নগুলো নিজেদের মধ্যে বন্ধুত্ব করবে, যেমন তোমাদের মধ্যে আছে, তাই তো? এবং কিছু কিছু ক্ষেত্রে পরমাণুগুলো বা অণুগুলো নিজেরা এসে নিজেদের মধ্যে বন্ধন করবে, এটাই ছিল। তোমাদের নিজেদের মধ্যেও তো একটা বন্ধন আছে, তাই তো তোমরা বন্ধু?
3: হ্যাঁ স্যার।
4: বেশ, তো আমাদের এই রসায়নেও অণু, পরমাণু, আয়ন এগুলোর মধ্যে বিভিন্ন রকমের বন্ধন দেখা যায়। সেই বন্ধনগুলোর বিষয়ে আমরা আজকে একটু বিশদে আলোচনা করব। আচ্ছা, তোমরা আয়নীয় বন্ধন বা সমযোজী বন্ধন ছাড়াও অন্য কোনো বন্ধনের নাম কি শুনেছো?
3: না স্যার।
4: ঠিক আছে, আমি তোমাদেরকে একটু ছকের আকারে বলে দিই। প্রথমে তোমাদেরকে বলি, এই যে বন্ধন দেখা যায়, এই বন্ধন যদি বিভিন্ন পরমাণুর মধ্যে হয়, যেগুলোকে আমরা ইন্টার অ্যাটমিক বন্ধন বলি, তখন সেই বন্ধন আমরা চার রকমের পাই। আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন এবং মেটালিক বন্ড, এই চার রকমের পাই। কিন্তু বন্ধন যদি বিভিন্ন অণুর মধ্যে দেখা যায় অথবা বিভিন্ন যৌগের মধ্যে বন্ধন দেখা যায়, সেক্ষেত্রে আমরা ওগুলোকে বলতে পারি ইন্টার মলিকিউলার বন্ড, যেমন হাইড্রোজেন বন্ড এবং ভ্যান্ডারওয়াল আকর্ষণ বন্ধন। বেশ ঠিক আছে, তোমরা দশম শ্রেণীতে পড়েছিলে বললে আয়নীয় বন্ধন, এর আরেকটা কিন্তু নাম আছে, জানো সেটা?
3: হ্যাঁ স্যার।
4: বলতো।
3: আয়নিক বন্ধন।
4: হ্যাঁ, আয়নীয় বন্ধন, এর ইংলিশ নামটা আয়নিক বন্ড, ঠিক কথা।

0: এটা যেহেতু আয়নের মধ্যে তড়িৎ যোজ্যতার দ্বারা সৃষ্টি হয়ে বন্ধনটা তৈরি হয়, তাই এর নাম হচ্ছে তড়িৎ যোজী বন্ধন। এবং এই বন্ধন দিয়ে যে যৌগগুলো তৈরি হয় সেইগুলোকে আমরা বলি আয়নীয় যৌগ। আচ্ছা বীর, তুমি বলো তো একটা আয়নীয় যৌগের উদাহরণ যেটা আমরা আমাদের ডেইলি রুটিনের মধ্যে ইউজ করি।
1: স্যার, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ।
0: বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে এই খাদ্য লবণের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন, এই দুটো আয়ন। তুমি নিশ্চয়ই আগে পরমাণু আর আয়নটা বুঝেছো। পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন হয়, আর পরমাণুর মধ্যে ইলেকট্রন এলে অ্যানায়ন হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন, এদের মধ্যে তড়িৎ যোজ্যতার মাধ্যমে যে বন্ধনটি তৈরি হয় সেই বন্ধনটি হলো আয়নীয় বন্ধন, এবং এই সোডিয়াম ক্লোরাইড হলো আয়নীয় যৌগ। ঠিক আছে। আচ্ছা অর্ঘদীপ, তুমি বলো তো পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড, এটা কি একটি আয়নীয় যৌগ?
2: হ্যাঁ স্যার।
0: কি করে এটা হয়েছে আয়নীয় যৌগ, অর্থাৎ এদের মধ্যে কোন জাতীয় বন্ধনটা আমরা দেখতে পাই?
2: এর মধ্যে আমরা তড়িৎযোজী বন্ধনটাই দেখতে পাই।
0: ঠিক বলেছ। ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনের মধ্যে ক্যালসিয়াম আয়ন Ca+2 এবং অক্সাইড আয়ন O-2, এরা পরস্পরের মধ্যে যুক্ত হয়ে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, একে আমরা পোড়া চুন বলি। হলো। আচ্ছা অর্ঘদীপ, তুমি বলো ক্লোরাইড যৌগ যেটার মধ্যে আয়নীয় বন্ধন দেখতে পাই খাদ্য লবণ ছাড়া, আরেকটা উদাহরণ দাও।
2: ম্যাগনেসিয়াম ক্লোরাইড।
0: বাহ, অর্থাৎ এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়াম আয়ন Mg+2 এবং ক্লোরাইড আয়ন Cl-, এরা পরস্পরের মধ্যে তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করে যৌগটা তৈরি করে। আচ্ছা আমরা এতক্ষণ তো বারবার বলছি তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী বন্ধন, আসলে ব্যাপারটা কি এটা তোমাদের জিজ্ঞেস করতে মনে হয় না?
2: হ্যাঁ স্যার।
0: বেশ, একটা পরমাণু থেকে যখন আয়ন তৈরি হয়, একটু আগেই বলেছি হয় পরমাণুটা তার বাইরের যোজ্যতা কক্ষের ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, তাহলে সে ক্যাটায়ন হবে।
1: হ্যাঁ স্যার।
0: আর যখন ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো অন্য আরেকটি স্পিসিস অর্থাৎ পরমাণু গ্রহণ করে নেবে, তখন সে হয়ে যাবে অ্যানায়ন। তাহলে প্লাস আর মাইনাস এদের মধ্যে আমরা জেনে এসেছি যে আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলটাই এদের মধ্যে বন্ধনটাকে তৈরি করে। তুমি একটু আগে যে উদাহরণটা দিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওখানে ম্যাগনেসিয়াম থেকে তার সর্ববহিস্থ কক্ষের দুটো ইলেকট্রনকেও ছেড়ে দেয়, সেই দুটো ইলেকট্রন যাবে কই? সে তখন দুটো ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। এইবার এই ছেড়ে দেওয়ার বিষয়ে একটা ব্যাপার কাজ করে, ম্যাগনেসিয়াম যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিল সে কিন্তু আর ফেরত নেবে না, সে পুরোপুরি ক্লোরিনকে দিয়ে দিল, তাই এখানে ম্যাগনেসিয়াম প্লাস টু আয়ন হয়ে রয়ে গেল, যেটা হলো ক্যাটায়ন। কিন্তু ওই দুটো ইলেকট্রন যে ত্যাগ হলো সেটা কিন্তু ক্লোরিনের, দুটো ক্লোরিনের যোজ্যতা কক্ষে গিয়ে দুখানা Cl- তৈরি হয়। দুখানা Cl- ভালো করে এটাকে মনে রেখো, টু Cl- মানে ক্লোরাইড কিন্তু Cl- হয়, এখানে দুখানা Cl- তৈরি হয়েছে, সেইটা গিয়ে ওই ম্যাগনেসিয়ামের সঙ্গে আয়নীয় বন্ধন তৈরি করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে। বুঝতে পেরেছো?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্য হলো ইলেকট্রনকে ত্যাগ করে আয়ন তৈরি হবে এবং বিপরীত আয়নগুলো পরস্পর বন্ধনে আবদ্ধ হবে, তার মাধ্যমে আমরা যে যৌগগুলো পাই সেগুলোকে আমরা বলবো কোন জাতীয় যৌগ?
2: তড়িৎযোজী যৌগ।
0: তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। ঠিক আছে। এছাড়াও আমরা চারপাশে দেখতে পাই, দেখবে তোমরা এই সবজির দোকানে বা ফলের দোকানে সবজিগুলো খুব টাটকা লাগে, খুব দেখতে সুন্দর লাগে, এর ওপরে একটা তড়িৎযোজী যৌগের দ্রবণ দেওয়া হয়, কপার সালফেট বা তুঁতের দ্রবণ দেওয়া হয়, এই কপার সালফেট নিজেও কিন্তু একটা আয়নীয় যৌগ। ঠিক আছে।
1: হ্যাঁ স্যার।
0: তাহলে এতক্ষণ ধরে আমরা যে তড়িৎযোজী যৌগগুলো আলোচনা করলাম, এই যৌগের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার।
1: হ্যাঁ স্যার।
0: মানে অর্থাৎ তড়িৎযোজী যৌগ তৈরি হলো, তৈরি হলে তার মধ্যে কোন কোন ধর্ম থাকে। সবার প্রথম যেটা দেখা যায় যে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে এরা কেলাস আকারে থাকতে চায় এবং কেলাসের মধ্যে এরা ল্যাটিস তৈরি করতে পারে। এই কেলাসটা কীরকম হয়? আচ্ছা তোমরা একটা জিনিস দেখেছো, আমরা যখন খাদ্য লবণকে জলের মধ্যে যোগ করি কি ঘটনা ঘটে?
2: স্যার, তার দ্রবীভূত হয়।
0: বেশ, তার মানে খাদ্য লবণকে জলে দিলে দ্রবীভূত হয়ে যায়, এটা কিন্তু দেখতে সহজ হলেও বিষয়টা এত সহজ নয়।

0: কারণ খাদ্য লবণ আয়নীয় যৌগ। এই খাদ্য লবণ কিন্তু কেলাসের আকারে বা আমরা আরও ভালোভাবে বলতে গেলে ল্যাটিসের আকারে অবস্থান করে। মানে কীরকমভাবে সেটা হতে পারে না, দেখা যায় এনএ প্লাস বা সোডিয়াম আয়ন, একটা সোডিয়াম আয়নকে ছটা ক্লোরাইড আয়ন ঘিরে থাকে। আমরা কি জানি প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ হয়, তাহলে নিশ্চয়ই সমস্ত সোডিয়াম আয়নগুলো একসাথে থাকবে না, কারণ সবগুলোই তো প্লাস, ওদের মধ্যে বিকর্ষণ কাজ করবে। তাহলে সোডিয়াম প্লাস আয়ন সিএল মাইনাস আয়ন দিয়ে ঘেরা থাকে, এবং বাস্তবে দেখা যায় একটা সোডিয়াম প্লাস আয়ন ছটা সিএল মাইনাস আয়ন দিয়ে ঘেরা আছে। ঠিক তার উল্টোটা সিএল মাইনাসের ক্ষেত্রেও দেখা যায় যে সিএল মাইনাসের একটা আয়ন বা ক্লোরাইড আয়নের পাশে ছখানা সোডিয়াম প্লাস আয়ন অবস্থান করে। এইভাবে পুরো প্রক্রিয়াটা রিপিট হয়ে ও একটা ল্যাটিস তৈরি করে ফেলে, ক্রিস্টাল ল্যাটিস ও তৈরি করে ফেলে। ফলে কি হয় না, এরা সুস্থায়ী হয়ে যায়। এবং সুস্থায়ী হওয়ার জন্য কি হয়, এদেরকে ব্রেক করতে, এদের বন্ধনগুলোকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়, আয়নীয় যৌগগুলোকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্যে আয়নীয় যৌগের কিন্তু স্ফুটনাঙ্ক তুলনামূলক সমযোজী যৌগের থেকে অনেক বেশি হয়। তো এই অবস্থায় তুমি যদি খাদ্য লবণকে জলের মধ্যে দিয়ে দাও তখন কি ঘটনা ঘটবে, তো আমি একটু আগে বললাম যে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ল্যাটিস আকারে থাকে। এই ল্যাটিস আকারে থাকার জন্য এর মধ্যে একটা ল্যাটিস এনার্জি দেখতে পাওয়া যায়, অর্থাৎ একে এক্সট্রা স্টেবিলিটি বা বেশি স্থায়িত্ব একে প্রদান করে। তো একে যখন জলের মধ্যে দেওয়া হয় তখন জলের মধ্যে, শুধু জল নয়, আমরা যে কোনো সলভেন্ট মানে যে কোনো দ্রাবক যদি বলি, তার মধ্যে দ্রাবকায়ন শক্তি বলে একটা বিষয় থাকে, সলভেশন এনার্জি, জলের ক্ষেত্রে যেটা নাম পরবর্তীতে দেওয়া হয়েছে হাইড্রেশন এনার্জি। তো যখন তুমি জলের মধ্যে ওই সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিসটাকে যোগ করে দিলে তখন কি হলো না, সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিসের যে শক্তি তার থেকেও এই দ্রাবকায়ন শক্তিটা অনেক বেশি হয়, তখন ওই ল্যাটিসটাকেও ভেঙে ফেলতে পারে। ভেঙে দিলে তখন সোডিয়াম এবং ক্লোরাইডগুলো আলাদা হয়ে যায়, ওদের যে একটা প্যাটার্নে সাজানো ছিল সেই সাজানো প্রক্রিয়াটা বা সেই সুসজ্জিত প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়, ওরা তখন জলের মধ্যে স্বাধীনভাবে আসার চেষ্টা করে। কিন্তু জল হচ্ছে একটা পোলার দ্রাবক, এই জন্যে জলের অণুগুলো, শুধুমাত্র জল নয়, আমি যদি অন্য দ্রাব পদার্থ ইউজ করি, অন্য দ্রাবক ইউজ করি, তাদের ক্ষেত্রেও এই ঘটনাটা দেখা যায়। এক্ষেত্রে আমি যেহেতু খাদ্য লবণ আর জল বলছি, সেইখানে জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবকায়ন ঘটে যায়, ওর আয়নগুলো জলের অণু দ্বারা ঘেরা হয়ে যায়। এইভাবে আমরা জলের মধ্যে লবণের দ্রবীভূত হওয়ার ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এখান থেকে আমরা যে যে জিনিসগুলো জানলাম, যে আয়নীয় যৌগের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়, এরা ল্যাটিসের মধ্যে অবস্থান করতে চেষ্টা করে, এবং এরা পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। এই পোলার দ্রাবকের বাংলা হচ্ছে ধ্রুবীয় দ্রাবক, এদের মধ্যে ধ্রুবীয়তা তৈরি হয়। হলো, বেশ, এইবার আমি তোমাদেরকে আয়নীয় বন্ধনের ক্ষেত্রে বলেছিলাম যে একটা আয়ন তার ইলেকট্রনকে ছেড়ে দিল পুরোপুরি, আর একটা আয়ন সেই ইলেকট্রনটাকে পুরোপুরি গ্রহণ করে নেয়। কিন্তু তোমরা ক্লাস টেনে সমযোজী যৌগ পড়েছিলে তো?
1: হ্যাঁ স্যার।
0: তার মানে আচ্ছা, আমরা ওই যৌগগুলিকে সমযোজী যৌগ বলছি কেন বলতো? ওদের মধ্যে কি জাতীয় বন্ধন দেখা যাবে?
1: সমযোজী বন্ধন।
0: বেশ, তার মানে এই এইখানে একরকমের বন্ধন আছে যেটা আয়নীয় বন্ধনের থেকে একটু আলাদা। কোন জায়গায় আলাদা? এইখানে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। ধরো তোমরা দুইজন বন্ধু, একজনের কাছে টিফিনের সময়তে খাবার হিসেবে কিছু স্ন্যাক্স আছে, আরেকজন বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছে। তোমরা দুজনে শেয়ারিং করে খেতে পারো তো?
1: হ্যাঁ স্যার।
0: তুমি তোমার স্ন্যাক্স একটু ওকে দিলে, আর অর্ঘদীপ তার খাওয়ার একটু বীরকে দিল, হতে পারে তো? এতে তোমাদের বন্ধুত্বটা বাড়ে তো?
1: হ্যাঁ স্যার।
0: এই অণুর জগতের মধ্যেও এই শেয়ারিংয়ের ব্যাপারটা দেখা যায়। ধরো এ একটা অণু আর বি আরেকটা অণু, তাহলে এ অণুর মধ্যে এ টু আকারে আমরা একে লিখতে পারি, আর বি অণুর মধ্যে বি টু আকারে আমরা এখানে লিখতে পারি। তো দেখো, এখানে আমরা এদের থেকে যদি পরমাণু আলাদা আলাদা করে বের করি, এ টু অণু থেকে এ পরমাণুকে বের করলাম, আর বি টু অণু থেকে বি পরমাণুকে বের করলাম, এদের দুজনের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তুলনামূলক কম হয়, তখন কি হয়, এ পরমাণুটা তার বহিঃস্থ কক্ষের ইলেকট্রনকে প্রয়োজনে বি পরমাণুকে ব্যবহার করতে দেয়, কিন্তু পুরোপুরি দেয় না। আবার বিও ওই একই জিনিস করে, তার সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনকে এ পরমাণুকে ব্যবহার করতে দেয়। অর্থাৎ দুজনে মিলে শেয়ারিংয়ের মাধ্যমে, মিউচুয়াল শেয়ারিং, পর

0: পরস্পর বোঝাপড়ার মাধ্যমে একটা বন্ধনকে তৈরি করে। অর্থাৎ এখানে আয়ন তৈরি হয় না, এ তো তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে পুরোপুরি দেয়নি, ওকে শেয়ার করতে দিয়েছে। এ চাইলে, এ পরমাণু যদি চায়, সে বি পরমাণু ইলেকট্রনকেও ব্যবহার করতে পারে। অর্থাৎ এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে শেয়ারিং হবে, বুঝতে পারলে? আচ্ছা, তোমরা জৈব যৌগ যে ক্লাস টেনে পড়েছিলে, সব থেকে সরলতম জৈব যৌগের একটা উদাহরণ দাও তো।
1: মিথেন।
0: বেশ, মিথেন হচ্ছে জৈব যৌগের মধ্যে সরলতম জৈব যৌগ। অর্থাৎ একটা কার্বন থাকে, ওর সাথে চারখানা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাই তো? ওখানে কিরকম ঘটনা ঘটে বলতো? ওখানে ঘটনাটা ঘটে যে কার্বন তার সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোতে ওর অষ্টক পূর্তি হতে চারটে ইলেকট্রন দরকার হয়। এখন বলি তোমাদের অষ্টক পূর্তিটা কি। আচ্ছা, আমরা পর্যায় সরণি যখন পড়ে এসেছি তখন দেখেছি যে নিষ্ক্রিয় মৌলগুলো তাদের বাইরের কক্ষে হিলিয়াম ছাড়া সবগুলোর আটটা করে ইলেকট্রন থাকে, তাই তো?
1: হ্যাঁ স্যার।
0: অর্থাৎ কোনো পরমাণু যদি তার বাইরের কক্ষে আটটা ইলেকট্রন পায়, বা কোনো আয়ন চেষ্টা করে তার বাইরের কক্ষে যদি আটটা ইলেকট্রন মিলিয়ে নিতে, তাহলে কিন্তু তারা স্থায়িত্ব লাভ করে। এই যে আটখানাকে মিলিয়ে দিল, এইটাকে বলছে অষ্টক পূর্তি, বুঝেছো?
1: হ্যাঁ স্যার।
0: যেটা আয়নীয় যৌগের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল, এই সমযোজিতেও সেটা আমরা দেখতে পাই। আয়নীয় যৌগে পুরোপুরি আদান প্রদান করে হয়েছিল, একদম দিয়ে দিয়েছিল, একজন নিয়ে নিয়েছিল। এখানে কিন্তু বলছে আমরা শেয়ারিং করব, তোমার দরকারে তুমি নেবে, আমার দরকারে আমি নেব। এই মিথেনের ক্ষেত্রে কি হয়, কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেনের প্রত্যেকের একটি করে ইলেকট্রনকেও ওর নিজের সাথে অ্যাডজাস্ট করে নেয়, দিয়ে CH4 এই যৌগটা তৈরি করতে পারে, যেটাকে আমরা মিথেন বলছি। আচ্ছা, তোমাদের আমি বাস্তব উদাহরণও বলি। তোমরা এই যে অক্সিজেন গ্যাস গ্রহণ করছো, আমরা তো সবাই অক্সিজেন গ্যাস গ্রহণ করে তো জীবকুল তো বেঁচে আছি।
1: হ্যাঁ স্যার।
0: এই অক্সিজেন অণুর মধ্যে নিজেদের মধ্যে যে বন্ধনটা থাকে, মানে অক্সিজেনের যে দুটো পরমাণুর মধ্যে, এটা কিন্তু সমযোজী বন্ধন। অ্যামোনিয়া, অ্যামোনিয়া নামটা শুনেছো তো?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, অ্যামোনিয়ার গন্ধটা কীরকম বলতো?
1: ঝাঁঝালো গন্ধযুক্ত,
0: খুব ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। এই অ্যামোনিয়ার মধ্যে একটি নাইট্রোজেন পরমাণু সে তিনটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে NH3 গঠন করে। আচ্ছা, আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা কোন গ্যাসটা ছেড়ে দিই?
1: স্যার, কার্বন ডাইঅক্সাইড।
0: বেশ, কার্বন ডাইঅক্সাইড। এর ফর্মুলা কি বা সংকেত কি?
1: CO2।
0: CO2, অর্থাৎ এখানে একটা কার্বন পরমাণু দুটো অক্সিজেনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এগুলো আমাদের জেনে নেওয়া সমযোজী যৌগ। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু কোনো আয়ন তৈরি হয়নি। আমরা কার্বন ডাইঅক্সাইডে C+, O-2 এগুলো কিন্তু বলি না, কিন্তু তবু এদের মধ্যে বন্ধন হচ্ছে। তার মানে আয়ন ছাড়াও যে বন্ধনটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারছি, বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, এইবার সমযোজী বন্ধন দিয়ে যে যে যৌগগুলো তৈরি হয়, আমরা যেগুলো আলোচনা করলাম, এগুলো ছাড়াও অনেক যৌগ হয়। তোমরা ক্লাস টেনে পড়েছ ইথিলিন, ইথেন, অ্যাসিটিলিন, আমরা বাড়িতে ভিনিগার ইউজ করি, দই, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সমস্তই জৈব যৌগ, এবং এই সবগুলো হচ্ছে সমযোজী যৌগ, বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, এইবার তোমাদেরকে বলি আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে যে পার্থক্যটা প্রথম আমরা মানে প্রধান আকারে দেখলাম, যে একটা আয়ন তৈরি করে হয়, আরেকটার মধ্যে আয়ন তৈরি হয় না, ইলেকট্রনকে আদান প্রদানের মাধ্যমে হয়, হলো। এইবার সমযোজী যৌগের ক্ষেত্রে যে সমযোজী অণু তৈরি হয়, সেই সমযোজী অণুগুলো কিন্তু দুরকমের হতে পারে, জানো কি তোমরা?
1: না স্যার।
0: বেশ, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যখন অণু তৈরি হয়, অণুর মধ্যে একাধিক পরমাণু থাকবে এবং তাদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হলে সেগুলো সমযোজী যৌগ হবে। অক্সিজেন অণু, এর মধ্যে দুটোই অক্সিজেন পরমাণু, তাহলে O2 অণুটা, এইটা হলো সমযোজী মৌলের অণু, দুটোই একই। নাইট্রোজেন অণু N2, এখানে দুটো নাইট্রোজেন পরমাণু থাকে, দুটো একই, তাই এটা সমযোজী মৌলের অণু। ক্লোরিন, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, Cl2, এর মধ্যে দুটোই ক্লোরিন পরমাণু থাকে, এদের কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু দুটো একই পরমাণু হওয়ার জন্যে এরা সমযোজী মৌলের অণু। এইবার তোমাদেরকে উদাহরণ দিই সমযোজী যৌগের অণু। যৌগের মধ্যে

0: একাধিক আলাদা আলাদা পরমাণু থাকতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন থাকে অক্সিজেন থাকে, তাহলে সমযোজীয়ন কিন্তু যৌগেরুন। অ্যামোনিয়া NH3, এর মধ্যে নাইট্রোজেন থাকে হাইড্রোজেন থাকে, দুটো আলাদা, তাহলে এরা সমযোজী যৌগেরুন। মিথেন CH4, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, ক্লোরোফর্ম CHCl3, ইথেন C2H6, ইথিলিন C2H4, অ্যাসিটিলিন C2H2, এই সমস্ত যৌগগুলো সমযোজী যৌগের কোন। আমরা বাড়িতে ভাতের সাথে আমরা দই খাই তো, দই তো ল্যাকটিক অ্যাসিড, কিন্তু দইয়ের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই পরমাণুগুলো থাকে, তাই এর যে অণুটা তৈরি হবে সেটা কিন্তু সমযোজী যৌগের অণু হবে। বাড়িতে আমরা চিকেন বা মাটন করলে মেরিনেশনের সময় কোন যৌগটা দিই? ভিনিগার।
1: হ্যাঁ,
0: তো ভিনিগারের ফর্মুলা কি?
1: CH3COOH।
0: একদম ঠিক বলেছ, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অর্থাৎ এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, তাহলে এর যে অণুটা তৈরি হবে এটা কিন্তু সমযোজী যৌগের অণু হবে। বুঝতে পারলে? বেশ, এইবার তোমাদেরকে বলি, এতক্ষণ ধরে আমরা সমযোজী বন্ধন সমযোজী বন্ধন এইভাবে মিউচুয়াল শেয়ারিং মানে পারস্পরিক আদান প্রদান এগুলো বলছি, কিন্তু এই বন্ধনও কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। কীরকম বিভিন্ন রকম
1: স্যার? যেমন এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন।
0: একদম কারেক্ট, যখন সমযোজী বন্ধনটা গঠন হচ্ছে দুটো পরমাণুর মধ্যে যদি একটা মাত্র বন্ধন থাকে, মানে দুটো ইলেকট্রন থাকে, সেই বন্ধন জোড় যে বন্ধন তৈরি করে সেটাকে আমরা বলবো এক বন্ধন, বা ইংলিশে আমরা এটাকে বলি সিঙ্গেল বন্ড। যখন দুটো পরমাণুর মধ্যে চারটে ইলেকট্রন মিলে দুটো বন্ধন তৈরি করবে তখন আমরা সেটাকে বলবো দ্বিবন্ধন বা ডবল বন্ড। বুঝতে পেরেছো?
1: হ্যাঁ স্যার।
0: মানে এখানে একজোড়া বন্ধন আছে, দুখানা বন্ধন আছে, তাই এরা ডবল বন্ড। আবার যখন দুটো পরমাণুর মধ্যে তিনটে বন্ধন থাকবে, মানে ছখানা ইলেকট্রন ওখানে রয়েছে, তাহলে তখন আমরা সেটাকে বলবো ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড। এইবার আমি তোমাদেরকে একটা একটা উদাহরণে আসি। ইথেন যৌগ, ইথেন যৌগের সংকেত বলো তো কি? C2H6, তাই তো? অর্থাৎ একটা CH3 আর একটা CH3 পরস্পর বন্ধনে যোগ আছে। তো এই ইথেন যৌগের মধ্যে কার্বন কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকে, এক বন্ধন থাকে, আর কার্বন হাইড্রোজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড থাকে। তাহলে এই এই যৌগটার মধ্যে আমরা শুধু এক বন্ধনই দেখতে পাই, সিঙ্গেল বন্ডই দেখতে পাই। কিন্তু আমরা যদি ইথিলিন যৌগের কথা ভাবি, C2H4, এই যৌগে কার্বন পরমাণু দুটির মধ্যে দুটো বন্ধন থাকে, অর্থাৎ এখানে ডবল বন্ড তৈরি করতে পারে, এবং কার্বন হাইড্রোজেনে সিঙ্গেল বন্ড থাকে। তাহলে C2H4 যৌগের মধ্যে, ইথিলিন যৌগের মধ্যে আমরা ডবল বন্ডের উদাহরণ পাই। আরেকটি গ্যাস, গ্যাসীয় জৈব যৌগ, সমযোজী যৌগ, অ্যাসিটিলিন C2H2, এই যৌগের মধ্যে দুটো কার্বন পরমাণু, তাদের মধ্যে কিন্তু তিনটে বন্ধন থাকে, যেটাকে আমরা ট্রিপল বন্ড বলি, এবং কার্বন আর হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড থাকে। আমরা যদি জল, জলের কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এর সঙ্গে হাইড্রোজেন যে বন্ধনে আবদ্ধ থাকে সেইটা কিন্তু সিঙ্গেল বন্ড বা একযোজী বন্ধন। বুঝতে পারলে?
1: হ্যাঁ স্যার।
0: যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন থাকে, কিন্তু যদি আমি কার্বন ডাইঅক্সাইড বলি, কার্বন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড থাকে, দ্বিবন্ধন থাকে, CO2 যৌগে ডবল বন্ড থাকে। বুঝতে পারলে?
1: হ্যাঁ।
0: আবার যদি আমরা নাইট্রোজেন অণু ধরি, নাইট্রোজেন অণুর মধ্যে দুটো নাইট্রোজেন যে পরমাণু আছে ওদের মধ্যে ট্রিপল বন্ড থাকে, ত্রিবন্ধন থাকে। বুঝতে পারলে?
1: হ্যাঁ স্যার।
0: এগুলোকে সংক্ষেপে বলা হয় বন্ড অর্ডার, অর্থাৎ বন্ধন ক্রম। তুমি যদি সিঙ্গেল বন্ডে থাকো তাহলে তোমার বন্ধন ক্রম এক, তুমি যদি ডবল বন্ডকে আলোচনা করো তাহলে ওখানে তুমি পাচ্ছ বন্ধন ক্রম দুই, আর যদি ট্রিপল বন্ড নিয়ে আলোচনা করো সেখানে বন্ধন ক্রম সেখানে পাবো আমরা তিন। বুঝতে পারলে? বেশ, এইখানে আরেকটা বিষয় সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা জানাবো, যে সমযোজী যৌগে যখন এক

0: বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি হয়, তখন দুটো পরমাণুর মধ্যে দূরত্ব কমতেও পারে বাড়তেও পারে। যখন দুটো পরমাণুর মধ্যে একটি মাত্র বন্ধন আছে তখন তার যা দূরত্ব হবে, যদি বন্ধন ক্রমটা বেড়ে যায়, মানে যদি ওই এক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন তৈরি হয়, তাহলে কিন্তু ওদের মধ্যে দূরত্বটা কমে যাবে। আবার যদি ত্রিবন্ধন তৈরি হয় তাহলে ওদের মধ্যে দূরত্বটা আরও কমে যাবে। এই যে দুটোর মধ্যে দূরত্ব, এইটাকে সাধারণত আমরা বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ বলে থাকি। সি সিঙ্গেল বন্ড সি, অর্থাৎ এখানে এক বন্ধন, সি ডাবল বন্ড সি, এটা দ্বিবন্ধন, সি ট্রিপল বন্ড সি, এটা ত্রিবন্ধন। এইখানে বন্ধন দৈর্ঘ্যগুলো কিন্তু, যেটা এক বন্ধন তার থেকে দ্বিবন্ধনের দৈর্ঘ্যটা কম হবে, তার থেকে ত্রিবন্ধনের দৈর্ঘ্যটা আরও কম হবে, অর্থাৎ বন্ড অর্ডার যদি বাড়ে দৈর্ঘ্যটা কমে যাবে। এটাকে আমরা ব্যস্তানুপাত সম্পর্ক বলতে পারি, তাই তো?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, এইবার দুজন বন্ধনে আছে মানে ওদের মধ্যে একটা বন্ধন শক্তি কাজ করছে। যখন দুটো পরমাণু এক বন্ধনে আছে, তারা একটা শক্তি দিয়ে তো বাঁধা হয়ে আছে, তাহলে ওই শক্তিটাকে ব্রেক করতে গেলে তোমাকে বাইরে থেকে আরও একটু শক্তি দিতে হবে। তখন সেই পরিমাণ শক্তিটাকে আমরা কিন্তু বোঝাতে পারি বন্ধন শক্তি হিসেবে। যখন কার্বন কার্বন এক বন্ধনে আছে, তার মধ্যে যে বন্ধন শক্তি থাকবে, যখন কার্বন কার্বন দুটো বন্ধনে থাকবে, তার কিন্তু বন্ধন শক্তি বেশি হবে। যখন কার্বন কার্বন তিনটে বন্ধনে থাকবে, তখন কিন্তু তার মধ্যে বন্ধন শক্তি আরও বেশি হবে। আমি কার্বন দিয়ে বললাম, এটা অন্য পরমাণুর উদাহরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এক বন্ধনের থেকে দ্বিবন্ধন ত্রিবন্ধন শক্তিগুলো বেশি হবে। তাহলে আমরা আজকে রাসায়নিক বন্ধনের মধ্যে আয়নীয় বন্ধন, আয়নীয় যৌগ, সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগ, এটা নিয়ে বিশদে আলোচনা করলাম। আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে পাঠদান পর্ব আপাতত এই পর্যন্তই, পরবর্তীতে অন্য অধ্যায় নিয়ে আলোচনা হবে। আমি কলিন্স ইনস্টিটিউটের পক্ষ থেকে শ্রী অমিত চট্টোপাধ্যায় শিক্ষক আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন কলিন্স ইনস্টিটিউটের শিক্ষক অমিত চট্টোপাধ্যায় ও দুই শিক্ষার্থী।
3: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট

0: প্রান্তে কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন সাঁওতালি গান করুণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিবর্তনশীল প্রেক্ষাপট, আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা ও প্রধান মুর্মু। 6:38 কৃষি কথার আসরে শুনবেন গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকীকরণ। ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। শুনবেন কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একযোগ, ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, শিরোনাম জীবনী জীবনযোগ, বলবেন রাহুল তিওয়ারি। রাত 8টায় নাটক নটবরের শেষ সংলাপ, রচনা তপন পাল, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:50 বিধানসভা পর্যালোচনা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনন্যা দাঁ।

রাত 9:50 মিনিটে শুনবেন ভজন শিল্পী তুরবান বেরা, রাত 10:00 ছায়া ছবির গান, 10:30 মিনিটে নজরুল গীতি শিল্পী দেবিকা ঘোষ, 10:50 মিনিটে আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, 11:10 মিনিটে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দিই আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 লোকগীতি শিল্পী অমিত গুহ, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙ।

এর গান 9:16, স্পটলাইট 10:30, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় রাজীব বসাক, 11:10, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। বাইকে উঠছেন? হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।

আকাশবাণী কলকাতা পনসায় মরাগেল তুরুই গ্যাটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন আজ মেতাবনাপে সান্তাড়ি আখড়া সিঙ্গার বেড়ারিয়া সান্তাড়ি আখড়া দো এতহব হুল সেরিঞাতেত করণ হেমব্রমা সাঁতেন গোয়া

0: आई मुख्यमंत्री मानतान शुभेंदु अधिकारी नवा कमी हुरा रिया थीम दो ताहेकना दौड़ से ध्यान मुख्यमंत्री छाड़ा हो आयुष दफ्तर रेन शहर मंत्री मानतान प्रताप राव पुरमंत्री मानती अग्निमित्रा पाल खेलन मंत्री मानतान इंद्रनील खान साउते मंत्रिसभा रेन आईमा शहेद नवा मैराथन रेको सेलेद लेना উত্তরবঙ্গরে জাডাম জড়ি খাতির সৃজনাকান অবস্থারে পণ্য সরকার যত দপ্তর মিট এটাগি সাথে সামলত দহ কাতে কো কমিয়েত কানা মেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী মেনাকাদা নবান্নখন তেহেন খবরিয়ে কো দুপুরে উনিদয় মেন কেদা যে নিত দ অন্ডেনা পরিস্থিতি সানাম সাইতে কবজরে মেনা আ বিধানসভা দুপুরুব রিয়া দোসার মাহারে তেহি স্পিকার মানতান রথীন্দ্র বসুদ আহালেগে গুরাকান নিতুমান হড়কু দিশে কাতে দুঃখ প্রস্তাবে আতাঙা কাদা মিট মিনিট থির হাপে তায়ম বিধানসভা রিয়া দুপুরুব দ তেহিন লিকা মুলতবি উত্তর না দারাকান সোমবার নাওয়া বেরেদ আকান সরকার দ আকুয়া বাজেট কু দখিলা বিধানসভার বিরোধী দল লিডার বাহালি বাবদে কলকাতা হাইকোর্ট রিয়া মিট গি বিচারিয়া খণ্ডপীঠ রিয়া হুকুম চ্যালেঞ্জ কাতে ডিভিশন বেঞ্চ রে আপিল আকাদা তৃণমূল কংগ্রেস এমএলএ মানতান শোভনদেব চট্টোপাধ্যায় বিচারিয়া কৃষ্ণা রাও হালেগে মেললে তাহেনা তৃণমূল কংগ্রেস রেন বিরোধী এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দ বিরোধী লিডার লিখাতে বাহালে রিয়া স্পিকার রায়রে অন্তর্বর্তী স্থগিতাদেশ এম সে যথা জাহান কারণ দ বানু দল রেন ইরল গেল জনা এমএলএ কো মুদরে মড়েগে ইরল জনা ওয়া সাপোর্ট মানতান ঋতব্রত সে মেনা আ দক্ষিণ পশ্চিম মৌসুমি হয় পাঞ্জাব খন বিহার হবি নিম্নচাপ অক্ষরেখা আর বঙ্গোপসমুদ্র খন দাগ ভাব বলওয়াকান কারণাতে দারাকান পেপন মাহা গোটা পনতরে দাগ ঝেড়ি রিয়া আগাম খবর লাই সদর কানা উত্তরবঙ্গ রিয়া হিমাল বুরু সররে মেনা মড়ে গোটেন জেলারে দারাকান পে মাহা ধুপট ঝেড়ি আর হাসা ধাসকাও রিয়া সন্তর বাড়তে জেরি কানা মালদা উত্তর আর দক্ষিণ দিনাজপুর জেলা করে দাগ জেড়ি রিয়া আশ্বাস মেনা তেহিঞা খবর পড়াও দ নন্ডেগি মুচেদ না
1: আখড়া দো উছনা কানা আকাশবাণী কলকাতা রেনা গীতাঞ্জলি উছন তালমা খন হর্ম আর মনেরে নাপাই সগই তেয়ারো আ যোগ দাঁড়ায়তে যোগ ব্যায়াম সে যোগাসন তালাতে হর্ম রিয়া আদি রকম রোগ আজার খন নিরই জামোয়া অনাতে আবো দিনম দিন যোগ করাও রিয়া বন রিকাইমা বাগে মিত মাহিত দো জেগেত আরি যোগ মাহা নিতোক দো আজমাবন সান্তাড়ি লাকচারে বদল কান চিতর নোয়া সাতাম বাবদে গালমারাও রিয়া দশার হাটিং নোয়া গালমারাওরে সেলেদ আকানা কো মাধব চন্দ্র হাঁসদা প্রধান মুর্মু আর সীতারাম বাস্কে
2: সান্তাড়ি লাকচারে বদলক কান চিতের নোয়া সাতাম বাবদ গালমারাও লাগিদ পৈলো হাটিং রে যাহাই কিন তাহাই কানা উনকিন হো নোয়া হাটিং রেগে মেনা আকাত কিনা সাঁওতা সুসেরিয়া আর লাকচার গাখুরিয়া মিত দোকানায় মানুতান প্রধান মুর্মু গমকে আর মিত দোকানায় মানুতান মাধব চন্দ্র হাঁসদা গমকে বানাহরকে সাঁতারে আখড়া পাড়া খুন মা জোহার
3: জোহার
2: হই গমকে গালমারাও রিয়া পৈলো হাটিং রে যাহা কোবন আজম আকাদা আর ওনা তায়ম যাহা কো মেনা আকাদা ওনা কো বাবদকে তেহিন দো নোয়া হাটিং রে গালমারা হইয়া নোডে যাহা কথা লিয়ে হইয়া কান তাহে যে সান্তালি লাকচার রে বদল কান চিতের আদো যাহা চিতের কো নিয়াল জামো কানা নোয়া দো সানাম পাহাটা রেগে কম বেশি দো নিয়াল জামো কানা আদো নোডে মাধব চন্দ্র হাঁসদা গমকে লিয়াবন মে যে আবোয়া যাহা জানাম ছেটিয়ের হয়লুয়ের নোয়া
3: যুগ হ বদল ইদি কানা আর না যুগ সাথে আবহ কিছু তো আরু ফেরাও তে বো বাধ্য কানা যেমন পাহিল আবো তো গিদ্রে এখন কো উয়ুগ আসে কো জানাম আন দো অড়া রেগে কো জানাম কান তাহে কানা আর নিত দো আদি রকম মানে রোগ আজার কো নিত দো সিজো ইদি না নিত দো হসপিটাল বেনায় না নার্সিং হোম কো বেনায় না তো যেমন ওড়া রে ভরসা হো বাকো ভরসা দাঁড়া কানা যে ওড়া রে গে গিদ্রে হুয়ু মা মেনতে আদো ওড়া রে যাহা লেকা গিদ্রে কো জানাম লেন খান ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ

0: kan khatir bang adi rokom net ke tone khatir nito tata mi din rege pe dhao bo ojo get ko pe maha ho to dinam mi dhao kata ko ojo kia
1: ona to mi din de ko
0: mi din rege pe dhao bo ojo get ko onka ojo kata ke nito to kami bo tarai men ka one pe jor jahan
2: ai baba jahan
0: ai baba ko to mina gi ono baba botol dare
1: okto bon hudin kata men kan jahan kami ko ona ko to onka ge mina
0: kara one ar bad baki jahan bapla ko mene do okoy ko mene yai gotang okoy ko mene gel pun gotang ona do mon gora katha kana bakhan gel pun gotang am do bapla do bapla kana bapla do joto bapla ge jodi mena mimite kami hara nel kate jodi bapla ma hatinya tale ona do balpar na ye do bang kana mur hatin jahan kana bapla dengue kuri do okalka ko bapla ko randi chadu okalka ko bapla ko bang nuku jaha akote kunde nyapam ko nunka na miteng bapla rna serwa ari apram ko tol hoto ka ona kore na jaha asol kana nei niku ki aba to mur bapla to
1: no ko ke mul bapla na do netar bhine bhine lekha
0: nyu to ma kana ko men kan kami to ar baba bodol dare ka kami to jaha leka se ai ko kami apanam ko nithon ka ge
2: ayu ko na jemo on hoy bahu jama nyel ko ko seno kan pahil do jekon bahu bon nyel ke dia se jaye bon nyel ke dia ona nyel bakhra te ona bhine bhine atu ren ko ko then ko idi ko asen ko ta hek ko ar ki ni to na asen ko ho ado koi baite kom idi kana ar mitting mena kana jemon hoy netarabo logno nyel kate dome ko bapla kan tabuna hese logno do ka leka same one nuku pahil do abore napram ko to onka do bako yele da to hese menkhan netar do hoy ko punji pathi ko ona nyel kate ko
1: kami ko
2: sap ida
0: noa do nuku ye ko enang bo menkel leka chati ko orsong kan
2: orsong kate
0: bakan abodo chen handen আতো মনে হল গালিমাতে নতেন আতো মনে হল গালিমাতে নুকু যখন সার সাগুন কনে যে ধরম লোটা ধরম লোটা কাতে সেন সাগুন কো নাম কি খান কি দিন নেটা কাতে কো বাপলা কান তাহেন নিত তো হানে পুঁজি পাতি আবো আবার নিত নঙ্কা হো আবো সেন অরসম বলর কানা যাহারে সাগুন হো বাং নাম লেনা সাগুন বাং নাম লেনা মেনখান হানকু চেতান দিসম কো লারকা কো ona orson kar bana chit ko meta kan ere bapla enter ho bang sagun re ho bo sagun chai no to abo santar sumai re de ere bapla to nunka to bang tahe kana
1: no ho boi boi ta
0: to boi boi te no bolo hi ko
2: tar pore ar meeting mera kana o je logno nyel katet ko bapla kana jemon ya unku do one one unku do puthi re ol mena taya he যে লাই দাই ওনা তো গোধুলি লগ্ন রে বাপলা মিটা
0: যাহা না গে ওনা লগ্ন অল মে ওনা অক্ত টাইম তাই না
2: টাইম
0: নিনা খন নিনা ইনা মুদ্র কে বাপলা হইতে বাকান তো উনকো তো ক লগ্ন ভ্রষ্ট মেন কেন আবু তো
2: উনকো আবু না তো আবু তো ওনা পুঁজি পাথি না লগ্ন নেল কাতে নেম বাপলা রে আম তো ওনা রে তো বাবু বাপলা দাড়ি চেদা সে দাদা নিদ গি মেন কে আ যে ওনা তো নুকু মোড়ে হড়া কামি হান্ডেন মোড়ে হ নন্ডেন মোড়ে হ উনি ওকাল কা উনকিন কিন মেনা অনকাল কা কামি হইও আর আবু তো ওনা সময় রে দেব বাবু কামি দাড়ি
0: তালে নিত আরু ফেরাও নিতের আরু
1: ফেরাও
0: বলো হাই গড়া কানা
1: নটে নয় বিহে বাপলা রে হ আদিগান টঠা রে কে নেলা কানা যে আবু বিহে বাপলা অক্ত বাহু যাওয়া যাহা হরক বাঁধে ওনা রে হ বদল নেলা কানা তো নোয়া আবিন চেত লাগা বিন নেলা কানা মান তো মান তো
0: নো যেমন পাহিল বাহু যাওয়া যাহা না হরক বাঁধে মেন দো হয় কানা আবু তো সিঁদুর লুগড়িতে উনি কুড়ি গিদ্র হোক বাঁধে ইয়া আর কড়া গিদ্র হোক সিঁদুর লুগড়ি তো ধুতি ইয়া কড়া গিদ্র তো আবো তো বহরে মিটাং পাল্লা তে কো দাড়ি ইয়া আর কুড়ি গিদ্র তো না উনি তো আজা না যাহা সিঁদুর লুগড়ি ওনা থেকে টুটুরি কানে নিতো
2: কড়া গিদ্র হোক সিঁদুর ধুতি
0: ইয়া সিঁদুর ধুতি তে ওনা মাই ধুতি ইখান ইয়া নোয়া গে হইও কানা উনকি না নোয়া গে সাজাওয়া দো
1: নোয়া গে
0: আবো আবো তো নোয়া তো মারে না নিতো তো আতো নেলো কানা যে দিকু কো লেখা আবহ কুড়ি গিদ্র কো সাজায় কেনা হানে একদম টুপুর কো হরায় কেনা তাজ লেখানা কড়া কো অনকা গে পাহিলা যাহা অনে জামাই কড়া যাহা দাহড়ি অনে যে না যে এরিল কড়াই হিউ কান দো সালা দাহড়ি কিন বদলা যাহা মেনা দো নিত দো ওনা কো বদল ইদি আকো ওনা দাহড়ি হো পাহিল যাহা লেখা তাহড়ি তাহে কা নিত দো কবা কো দাহড়ি কা আবার কিছু কিছু টঠা রে দো নিত নেলো কানা ᱴᱩᱯᱩᱨ ᱦᱚᱸᱠᱚ ᱦᱚᱨᱚᱜ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱫᱤᱠᱩ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ
1: ᱴᱩᱯᱩᱨ ᱠᱚ ᱦᱚᱨᱚᱜ ᱟᱠᱚ
0: ᱵᱟᱯᱞᱟ
1: ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱹᱥᱱᱤ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱢ ᱧᱩ ᱠᱷᱚᱱ

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 90 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও তিনি উদ্বোধন করবেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্যবন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছবাজার এবং নদিয়ার হরিণঘাটার পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন্ট ব্যাংক চালু হবে তাঁর হাতে ধরে। উত্তরবঙ্গে গত কয়েকদিনে টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। তবে জলের তোড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত মিরিকের দুধিয়া সেতু দ্রুত সংস্কারের কাজ চলছে। বড় দুর্যোগ না হলে আগামী 4-5 দিনের মধ্যেই এই সেতু চালু করে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের তৃণমূল বৈঠক করেন। উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের জেলাশাসক এবং দপ্তরের শীর্ষ আধিকারিকরা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার পর সাংসদ রাজু বিস্তা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে আজ বর্ষার শুরুতেই রাজ্য সড়কে ধস নামায় হেড়িয়া বিদ্যাপীঠ রাজ্য সড়কের কুলঠায় রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। মেরামতির কাজ শুরু হলেও বৃষ্টির দরুন তা ব্যাহত হয়। হুগলি জেলার আরামবাগ লিংক রোড আজ প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পূর্ব বর্ধমান জেলায় সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে শহর বর্ধমান সহ জেলার বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বর্ধমান শহরের খোশবাগান, শাখারিপুকুর, লস্করদিঘি সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: খবর। আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলার বেশিরভাগ জায়গায়। আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেতে পারে 2-4 ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেতে পারে 2-3 ডিগ্রি সেলসিয়াস। এরপর তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে 7-20 সেন্টিমিটার হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 7-20 সেন্টিমিটার হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া এবং হুগলি জেলা 2-1 জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার, কালিম্পং, দার্জিলিং জেলা 2-1 জায়গায়। 7-11 সেন্টিমিটার হারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতার 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার হারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার 2-1 জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার হারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা 2-1 জায়গার উপর দিয়ে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, মাছ ছাড়া বাঙালির খাওয়া কিন্তু সম্পূর্ণ হয় না, তাই না? আর আমরা যত রকমের মাছ খাই, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো প্রান্তের কোনো মানুষ এত রকমের মাছ খায়। আর বাঙালির মাছ বলতেই কি মনে আসে বলুন তো? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ইলিশ মাছ আপনাদের মনে আসে, কিন্তু ওই যে ঘটি বাঙালির ঝগড়া আছে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়িও কিন্তু আমাদের পাতে পেলে আহা, খাওয়াটা একেবারে যেন জমে যায়। কখনো কখনো তো রবিবার যদি পাতে মাংসের বদলে চিংড়ি থাকে তাহলে তো জবাব নেই, তাই না? কেন এত কথা বলছি ভাবছেন নিশ্চয়ই। তো এই যে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ি খাবো যে, কিন্তু দিন দিন তার দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করলে আমরা ভালো গলদা চিংড়ি পাবো, এ কথা তো মনে আমাদের নিশ্চয়ই আসে না কি? আর যে মাছ চাষী ভাইরা রয়েছেন তাদের তো আরোই আসে মনে যে কি করে কম খরচে ভালো চিংড়ি মাছ তৈরি করতে পারবেন। আজকে কিন্তু কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা তৈরি ও চাষ এবং তার সফল বাণিজ্যকরণ, এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি বলছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়ার সঙ্গে মাছ একেবারে ওতপ্রোতভাবে জড়িত, প্রথমেই ভাবতে যাই চিংড়ি বা ইলিশ। তো আজকে একটু গলদা চিংড়ি নিয়ে কথা বলবো, কারণ সত্যি সত্যি গলদা চিংড়ি
2: কথা বলা দরকার।
1: আর এই যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে গলদা চিংড়ি আমরা পাই তা তো একেবারে স্বাদে গুণে অতুলনীয়, তাই না? কিন্তু কোথায় কোথায় আসলে এই চিংড়ি মাছের চাষটা খুব ভালো হয়, কি কি জলবায়ুর মধ্যে এটা খুব ভালো পাওয়া যায়?
2: দক্ষিণ দিকটায় অর্থাৎ সবথেকে বেশি ভালো হয় উত্তর 24 পরগনা বসিরহাটের দিকটা, পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের দিকটা সবথেকে বেশি চাষ হয়। পূর্ব মেদিনীপুর পুরো সমস্ত জেলাগুলোতেই বেশি হয়, কন্টাইয়ের দিকটাতে চারা পোনাটা অনেক বেশি উৎপন্ন হয়, দক্ষিণ 24 পরগনাতে হয়, নদিয়া জেলাতে হয়, পশ্চিম মেদিনীপুর অনেক জায়গাতে হয়। মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে সব জেলাতেই গলদা চিংড়ি চাষ হয় ব্যাপক আকারে, যেটা বললাম উত্তর 24 পরগনা, বসিরহাট, পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি উৎপন্ন হয় এবং চাষও হয়।
1: কিন্তু এই যে গলদা চিংড়ি সেটা তো মিষ্টি জলের নদীর মোহনার দিকে জন্মায়, অর্থাৎ যে সমস্ত নদী সমুদ্রের জলে জোয়ার ভাটা পাওয়া যায় সেই জায়গাতেই পাওয়া যায়। তাহলে চিংড়ির বাচ্চাগুলোকে কিভাবে সেখান থেকে ধরা হবে এবং সেই বাচ্চা কি করে আলাদা করা যাবে?
2: না, এটাকে বলতে গেলে একটু বলতে হবে যে গলদা চিংড়ি মিষ্টি জলের মাছ, যেমন ইলিশও মিষ্টি জলের মাছ, কিন্তু ইলিশ এবং গলদা চিংড়ি দুটোই বাচ্চা পড়ার জন্য, ইলিশকে যেমন সমুদ্র

0: যেতে হয় গলদা চিংড়ির নোনার দিকে যেতে হবে, অর্থাৎ মোহনার দিকে যাবে, যেখানে জলের স্যালিনিটি 10 থেকে 15 কাছাকাছি যাবে, অর্থাৎ যেখানে নোনা জলটা সে পাবে, সেইখানে গেলেই তবে তাদের মেটিং হবে। তারপরে সেই গলদা চিংড়ি যেটাকে আমরা তখন বলি বেরিড ফেল, এই গলদা চিংড়িটা অন্য বৈশিষ্ট্য, যেমন অন্যান্য মাছের ক্ষেত্রে মাছ ডিম পারছে, স্ত্রী মাছ, পুরুষ মাছ স্পার্ম রিলিজ করছে, ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন জলের মধ্যে। গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষত্ব আছে, গলদা চিংড়ি যখন ব্রিডিং করবে তখন নোনা জলের দিকে সে অলরেডি পৌঁছে গেছে, মানে মা বাবা তারা পৌঁছে গেছে, যেগুলো আমরা বলছি ব্রুডার পৌঁছে গেছে, প্রাকৃতিক ক্ষেত্রে কথা বলছি, পৌঁছে গেছে। পুকুরের ক্ষেত্রে সে একই প্রশ্ন, পৌঁছে গিয়ে যখন ব্রিডিং করবে তার আগে মোল্টিং হবে, 3 মাস খোলসটা ছাড়বে। আর আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা সবাই জানি যে খোলস যখন ছাড়ছে তখন তার বডিটা কিন্তু নরম, যেটাকে আমরা বলি জরা মাছ। জরা মাছ অনেকে আবার খেতে চায় না, যেমন হাত দিলে নরম, খেতে চায় না। এই জরা অবস্থাটা থাকবে 6 থেকে 8 ঘন্টা, তার মধ্যে সে শক্ত হয়ে যাবে। এই 6 থেকে 8 ঘন্টা সময়টা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড ফর মেটিং। মেলটা তখন তাকে জড়িয়ে ধরে 15-20 মিনিট ধরে সে করবে কি, মেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা আছে যে তার স্পার্মগুলো একটা থলির মধ্যে থাকে, সে এই সময় থলির কিছু থলি নাম্বার অফ কিছু থলি সে ফিমেলের গণপর দিয়ে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে, ব্যাস 15-20 মিনিট পরে সে ছেড়ে দিল। তার মানে ফিমেলটার মধ্যে অর্থাৎ মা ব্রুডার তার মধ্যে এগ রয়েছে, তার ডিম ম্যাচিওর করেছে এবং তার সঙ্গে স্পার্মটাও তার কাছে থলির মধ্যে আছে। এবার সে ওই ওই খণ্ডটার পরে 6 থেকে 8 ঘন্টার মধ্যে ডিম ছাড়তে শুরু করবে। ডিমটা ছেড়ে কিন্তু জলে যাবে না, হলুদ হলুদ ডিম রয়েছে, ওই ডিমগুলো কিন্তু ওই থলি ওই যে স্পার্ম থলির মধ্যে দিয়ে এসছে, অর্থাৎ ফার্টিলাইজড হয়ে তার শরীরে বাইরে এসছে ওই থলির মধ্যে। তা থলির মধ্যে যে ডিমগুলো দেখি সেই ডিমগুলো কিন্তু ফার্টিলাইজড এগ। এবার এই ডিমগুলো যখন আমরা দেখছি নোনা জলের সাথে কিন্তু তখন আছে, ওই 12-15 PPT জলে আছে, এই ডিমগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হতে হতে এই 12-15 দিন পরে দেখা যাবে কালচে, কালচের পরে সেক্ষণ বাচ্চা পারবে, বাচ্চা পারবে মানে লার্ভা দেবে। এই লার্ভাটা ইম্পর্টেন্ট হচ্ছে, লার্ভার ক্ষেত্রে চিংড়ি আমরা যেমন দেখি জারভা কিন্তু ঠিক উল্টোটা, লার্ভার 12টা দশা আছে, এই দশাটা পেরিয়ে সে 30-40 দিন পরে সে পূর্ণ, যেটাকে দেখে আমি চিনতে পারবো যেটা গলদা চিংড়ি বাচ্চা, সেই চিংড়িটা হবে। সেই কাজটার জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদীর জলবায়ু, বিশেষত যে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিশেছে যেমন কেলেঘাই, রূপনারায়ণ, গঙ্গা, ইছামতি, এই নদীগুলোর মোহনার মুখে প্রচুর চিংড়ির বাচ্চা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং মানুষ ধরে ধরে বিক্রি করে। এই চারাপোনাগুলো অনেকে পুকুরে নিয়ে গিয়ে সেগুলো জুভেনাইল তৈরি করে, অর্থাৎ ছোট বাচ্চা 3-4 ইঞ্চি বাচ্চা, সেগুলো পুকুরে ছাড়া হয় চাষের জন্য।
1: আচ্ছা, তাহলে এই যে দেখেছে
0: অতএব চিহ্ন, উপরে একটা ফোটা, দুপাশে দুটো ফোটা, আর যেটা ডাইজেস্টিভ ক্যানেল সেই কালো দাগ, এইটা দেখেই হচ্ছে চেনা যাবে যেটা গলদা চিংড়ির বাচ্চা। অন্য চিংড়ির বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই বিশেষত্বটা নেই, যেটা দেখে যারা এটা সবসময় করছে তারা নিমেষের মধ্যে বুঝতে পারে যেটা গলদা চিংড়ি ওটা গলদা চিংড়ি নয়। কিন্তু এইখানে যেটা হচ্ছে আমাদের একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া অজান্তেই আমরা করে ফেলছি, চিংড়ি বাচ্চা ধরার জন্য প্রকৃতি থেকে যারা ধরছে নদী নালা থেকে করে ফেলছে, তারা ছাকনি জালে সব বাচ্চা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের চোখে চোখ সেট হয়ে আছে, ওই চোখ দিয়ে তারা দেখে নিচ্ছে গলদা চিংড়ি, ওটাকে তুলে আলাদা পাত্রে রাখছে, যখন দেখছে আর গলদা চিংড়ির বাচ্চা নেই ওটাকে ডাঙায় ফেলে দিচ্ছে। তাহলে ওর সঙ্গে যে বাচ্চাগুলো এসছে আরো অনেক প্রাণীর বাচ্চা, মাছের বাচ্চা, সেগুলো ডাঙায় মারা যাচ্ছে, তাহলে বায়োডাইভার্সিটির ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। সেজন্য এটাকে আমাদের বন্ধ করা দরকার, বা এটাকে তাদেরকে ট্রেনিং করা দরকার, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেটা হচ্ছে যে আমরা হ্যাচারির কথা বলছিলাম, হ্যাচারি আমাদের রাজ্যে হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো অনেক বড় বড় হ্যাচারি হয়েছে লার্জ স্কেল, কিন্তু হ্যাচারিতে এটা নন কমার্শিয়াল হয়েছে এই জন্য, কারণ হ্যাচারি চালানো এত খরচ সাপেক্ষ যে ওই সিড বিক্রি করা যাচ্ছে না, প্রকৃতিতে অনেক বেশি সিড পাওয়া যাচ্ছে, তাহলে সেই সিডের দাম বেশি, হ্যাচারি চলছে না। সেক্ষেত্রে এখন অন্ধ্রপ্রদেশের মানুষ কি করছে, আমাদের দেশে যেটা চালু ছিলই আছেও চালু, যে প্রকৃতির থেকে সিড নিয়ে সেটা পুকুরে বড় করা, বা প্রকৃতি থেকে বেরিড ফিমেল যেটা বলেন যার মধ্যে ডিম আছে সেই ডিমটাকে নিয়ে এসে আমরা হ্যাচারিতে বা নিয়ে এসে করা, কিন্তু সেটাও খরচ সাপেক্ষ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবসময় বলি যে মাছে ভাতে বাঙালি, মাছ পশ্চিমবঙ্গের মানুষ যারা মাছ চাষের সংযুক্ত, অর্থাৎ জেলে বা মৎস্যজীবী বলবো, তারা কিন্তু এইটা কন্টাই এলাকা যেখানে উপকূলবর্তী অঞ্চল, তারা করেছে কি নোনা জলে যে পুকুর, কন্টাই অঞ্চলে পুকুরে সবসময় স্যালিনিটি থাকে 10-12 PPT থাকে, সেইখানে তারা এই বাচ্চাগুলো তৈরি করতে পারছে। এবং বাচ্চা থেকে প্রচুর পরিমাণে পোস্ট লার্ভি তৈরি হতো, অর্থাৎ যেগুলো ছোট বাচ্চা যেগুলো হয়েছে সেগুলো তৈরি করতে পারছে, এই ছোট বাচ্চা এবার বড় করতে পারি পুকুরে, তারপরে আমরা চাষে যেতে পারি।
1: হ্যাঁ, এইটা একটু যদি বিস্তারিত বলেন, কন্টাই অঞ্চলে কিভাবে তৈরি করা হচ্ছে গলদা চিংড়ি?
0: কন্টাই অঞ্চলে যেটা বেশি হয় সেটা পুকুরেও আমরা দেখেছি, পুকুরে যখন মাছ চাষ অনেক জায়গাতে পুকুরে রাজ্যে চালুই আছে।

0: যে জেলাগুলো বললাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুকুরে মাছ চাষ মানে হচ্ছে মিশ্র মাছ চাষ, রুই কাতা মৃগেলের সাথে তলার দিকে কিছু গলদা চিংড়ি মাছের চারা দেওয়া। কিন্তু তলার দিকে গলদা চিংড়ি মাছের চারা যারা দেয়, যারা জানে, তারা অন্য কোনো মাছ দেবে না, কারণ গলদা চিংড়ি একটু চুপচাপ থাকতে ভালোবাসে। তো ওখানে যেন অন্য কোনো মাছ মানে শিঙি, মাগুর, কালবোস, যেগুলো নিচের মাছ, সেই মাছগুলো যেন না দেওয়া হয়, ওই মাছটা শুধু দেয়, দিয়ে সেখানে এই মাছের চাষ করে। তো সেইভাবে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে হতেই থাকে। কিন্তু এইখানে আমাদের যেটা করা দরকার, যে পূর্ব মেদিনীপুরে যে চাষিরা করে কি, তারা পুকুরের থেকেও নেয় বেরিড ফিমেল, আবার প্রকৃতি থেকেও নেয়। এখন আমি বলবো যে প্রকৃতি থেকে নেওয়া এই জন্য দরকার যে প্রকৃতিতে যে বেরিড ফিমেল হচ্ছে সেটা অত্যন্ত উন্নত মানের, তার গুণমান সম্পন্ন ডিম হচ্ছে। কারণ প্রকৃতিতে সবসময় আমরা জানি সার্ভাইভাল ইজ দ্য বেস্ট, যার শক্তি বেশি আছে, যার সামর্থ্য বেশি আছে, সেই হচ্ছে বাঁচবে। অর্থাৎ তার যে বাচ্চা হবে, সেই বাচ্চা যত শক্তিশালী, যত তার গ্রোথ রেট হবে, পুকুরের থেকে যে বাচ্চা হবে সেইটি হবে না।
1: এবং সেটা একটা প্রাকৃতিক,
0: সেটা একটা প্রাকৃতিক পদ্ধতি। তাহলে আমাদের রাজ্যে যে এই সুযোগটা রয়েছে, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেটাকে ওই যে বায়োডাইভার্সিটি নষ্ট, সেটাকে আমরা ট্রেনিং করিয়ে আমরা সেটাকে একটা জায়গায় আনতেই পারি, সেই প্রসেসটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের যে উলুবেড়িয়ায় যেটাকে আমরা 52 গেট বলি, ওখানে প্রচুর পরিমাণে বড় বড় গলদা বুড়ার যেগুলো পাওয়া যায় এই সময় অত্যন্ত ভালো মানের, সেই বুড়ারগুলোকে নিয়ে সেই এই তো কন্টেইন অঞ্চলের যে পুকুরে মাছ চাষ হচ্ছে, সেই পুকুরে এইগুলোকে রাখা, রেখে সেখান থেকে বাচ্চা নিয়ে সেই বাচ্চাগুলোকে রিয়ারিং এ নিয়ে যাওয়া। রিয়ারিং করার জন্য অনেক পুকুর, অনেক মানুষ আছে যারা পোস্ট মানে জুভেনাইল তৈরি করে। তাহলে পরে কি হবে, পশ্চিমবঙ্গের যে চিংড়ির জুভেনাইল তৈরি হচ্ছে বা চিংড়ির পোস্ট লার্ভি তৈরি হচ্ছে, সেটা ভারতবর্ষে কিন্তু অনেক রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সেই নেই। তাহলে আমরা এই কাজটা করতে পারি অতি সহজে, আমাদের এই সুযোগটাকে কাজে লাগে।
1: এবং ওই দিকটাতেও যাব আমরা, যে ওইখান থেকেই তো আমাদের একটা বাণিজ্যকরণের দিক,
0: বাণিজ্যকরণের দিক অবশ্যই আসবে।
1: কিন্তু আপনি যেটা বলছেন তাতে আমার মনে হচ্ছে যে আমরা যদি পরিবেশ বান্ধব পদ্ধতিতে চিংড়ি মাছটা চাষ করি বা চিংড়ি মাছটা ভাবি, সেক্ষেত্রে কি খরচটাও একটু কম,
0: অনেক কমে যাবে। একটা হ্যাচারি মানে হ্যাচারিতে 24 ঘন্টা তাকে ম্যান পাওয়ার রাখতে হবে, সে কখন জলের প্যারামিটার ঠিক থাকছে না, কখন মাছের খাবার কমে যাচ্ছে, বা চিংড়ি মাছের একটা সমস্যা হয়েছে, চিংড়ি মাছ কার্নিভোরাস, মানে যদি তার খাবার খিদে পায় তখন সে আর কাউকে মানবে না, সে যখন যে দুর্বল থাকবে তাকে খেয়ে নেবে। তো সেটা তো আমি চাই না, তাহলে পরে আমাকে মনিটর করতে হচ্ছে 24 আওয়ার্স, প্রকৃতিতে সেটা করতে হয় না। পুকুরে আমি যদি খাবারটা ঠিক মতো দিতে থাকি, সে পুকুরে ঠিকঠাক সে চলতে থাকবে, অর্থাৎ সেখানে ওই খরচটা কম। পুকুরে আমি একবার বাচ্চা দিলাম আর আমি জানি যে এত বাচ্চা আছে, এত খাবার আমি দিয়ে দেবো, ঠিক চলবে, কোনো তার মারামারিও করবে না, খাবেও না কিছু, কিন্তু একটা মর্টালিটি রেট অবশ্যই থাকে, প্রাকৃতিক মর্টালিটি নানানভাবে হতে পারে, সে পাখিদেরও খেতে পারে ইত্যাদি হতে পারে। কিন্তু চিংড়ি চাষের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে চিংড়ি হচ্ছে অত্যন্ত ঠান্ডা, লাজুক, এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ।
1: তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, মানে কোনটা উৎকৃষ্ট পদ্ধতি?
0: উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পুকুরে চাষ করা, পুকুরে বাচ্চা তৈরি করা, কিন্তু ওই যে বললাম অক্সিজেন সেন্সিটিভ, অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের, যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি, মানে দ্রবীভূত অক্সিজেন, সেই মাত্রা 3 PPTর নিচে নেমে যায়, চিংড়ি কিন্তু আপনিই মরে যাবে। আচ্ছা, অন্য মাছ মরে গেলে বা অক্সিজেন কমে গেলে তখন খাবি খায়, চিংড়ি কিন্তু কিছুই করবে না, আস্তে আস্তে মরে তলায় পড়ে যাবে, আপনি জানতেও পারবেন না যে চিংড়ি মাছ মরে গেছে। সেই জন্য আপনাকে নিশ্চিত হওয়ার জন্য পুকুরে সবসময় এরেশন দিতে হবে, অন্তত সারাদিনে 8-9 ঘন্টা এরেশন দিতেই হবে, এটা একটা মাস্ট।
1: আপনি বলছেন যে আমাদের এই যে এখানকার জলবায়ু বা আমরা এখানকার প্রকৃতিতে যা যা পাচ্ছি তার জন্য একেবারে অনুকূল পরিবেশ গলদা চিংড়ি তৈরি করার জন্য, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই গলদা চিংড়ি চাষ নিয়ে কোনো বড় হাব তৈরি হয়েছে?
0: বড় হাব তৈরি হয়নি, মানে সরকারি উদ্যোগে সেইভাবে হয়নি, কিন্তু আমাদের যেটা বলি, আমাদের সবাই জানে যে আমাদের চাষিরা অনেক বেশি ট্র্যাডিশনালি নলেজেবল, তারা জানে, তারা জেনেই কন্টাইতে এই পদ্ধতিটা তারা শুরু করেছে অনেক আগে থেকে। এখন যেটা আগে হতো যে তারা কোনো খাবার দিত না, একবার পুকুর তৈরি করার সময় যে প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে সেটা দিয়েই বড় হতো, তার ফলে সার্ভাইবিলিটি, অর্থাৎ ওই যে বলছিলাম ক্যানিবালিজম, মানে এবার সেখানে তারা জুস পদ্ধতিতে জু প্ল্যাঙ্কটন তৈরি করে সেইটা দিচ্ছে, প্রতি 10-15 দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছে, তার ফলে খাবারের ফ্লোটা সবসময় থাকছে, তার জন্য সার্ভাইবিলিটি রেট 60-70% হয়েছে। অর্থাৎ এখন একটা 1 বিঘা পুকুরে যদি, যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে, তাহলে 1 বিঘা পুকুরে 8 লক্ষ বা চারাপোনা, অর্থাৎ পোস্ট লার্ভি তৈরি করতে পারে। 8 লক্ষ পোস্ট লার্ভির দাম অন্তত 50 পয়সা করে হলে 4 লাখ টাকা। আমি একটা বলছি যে এরেশন একটা মাস্ট, আর একটা হচ্ছে যে জল, এই যে জল আমরা 10-12 PPT কথা বললাম, তাহলে আমার মিষ্টি জল এবং নোনা জলের যে সোর্সটা আমার দরকার, সেটা জল ঢোকানো বার করাটা করা দরকার, তার জন্য একটা পাম্প আমার দরকার, এবং ওই যে ঝিঙ্গি মাছটা যখন আমি বাচ্চা তৈরি করবো তার জন্য একটা হাঁপা লাগাতে হবে, সে হাঁপাটা দরকার। আমি যখন হাঁপার মধ্যে বাচ্চাটা হয়েছে সেটা বের করার জন্য একটা নেট দরকার, তার মেশ সাইজ আছে 60 mm, 100 mm, এই এই জিনিসগুলো দরকার। এগুলো খুব বেশি খরচ।

0: সাপেক্ষ নয়, এইগুলো যদি দিয়ে আমরা করি তাহলে পরে আমরা খুব সহজেই সব মিলিয়ে এক বিঘা পুকুরে করতে, বাচ্চা তৈরি করতে দু মাস মতো সময় লাগবে, খরচ হবে খুব বেশি হলে 2 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো। অর্থাৎ কিনা আমরা এক বিঘা পুকুরে দু মাসে 2 লক্ষ টাকা লাভ করতে পারবো। এই সুযোগ সুবিধাটা কিন্তু কন্টাই অঞ্চলে বিশেষত 8-10টা ব্লকে এটা রয়েছে এবং সেইখান থেকে আমরা এটা করতে পারি। এবার যদি আপনি বাণিজ্যিকরণের কথা বলেন, তাহলে শুধু যদি আমি পশ্চিমবঙ্গের কথাটা ধরি, পশ্চিমবঙ্গে মিঠা জল মাছ চাষের এলাকা হচ্ছে প্রায় 3 লক্ষ হেক্টর। আমি এর মধ্যে ধরে নিচ্ছি 10% এলাকাতে আমি গলদা চিংড়ি চাষটাকে প্রসার লাভ করাবো, আমি সরকার থেকে বলছি। তাহলে 10 লক্ষ হেক্টর মানে 30,000 হেক্টর। 30,000 হেক্টরে যদি আমি গলদা চিংড়ি চাষ করি, তাহলে আমি যদি কম্পোজিট কালচারে যাই তাহলে 30,000-5,000 করে স্টকিং তাহলে আমার যা লাগবে, আর যদি মনোকালচারে যত শুধু চিংড়ি চাষ করছে অন্ধ্রপ্রদেশে হয় তাহলে এর এটা দেবো আমি পাল্টানোর ব্যবস্থা ইত্যাদি রাখবো, তাহলে স্টকিং ডেন্সিটি 40,000-50,000 দিতে পারবে, অনেক বেশি প্রোডাকশন হবে। তাহলে আমার যে সিডের ডিমান্ড হবে শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রায় 7 কোটি পোস্ট লার্ভি, আর পোস্ট লার্ভি মানে হচ্ছে পোস্ট লার্ভি থেকে জুভেনাইল যখন যাচ্ছে তার 60% সার্ভাইভ, 40% মারা যাচ্ছে, তাহলে এটা প্রায় 15-20 কোটিটা চলে যাচ্ছে পোস্ট লার্ভি তৈরি করতে হবে। তাহলে এক বিঘা পুকুরে আমার তৈরি হয় 8 লক্ষ, তাহলে 20 কোটি তৈরি করতে কত আমার এরিয়া লাগবে, তাহলে এত এরিয়া এত মানুষ তার সঙ্গে আরো মানুষ সংযোগ হবে। এবার আমার হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এই সিডের ডিমান্ড আছে। এখন অন্ধ্রপ্রদেশে যারা বড় বড় হ্যাচারি চালায় তারা হ্যাচারি চালাতে ফেল করছে, মানে কমার্শিয়ালি নন ইকোনমিক হয়ে যাচ্ছে বলে তারা পশ্চিমবঙ্গ থেকে পোস্ট লার্ভি নিয়ে গিয়ে রিয়ারিং করছে পুকুরে।
1: বেশ, তাহলে আমাদের একটা মানে খুব সুন্দর জায়গা রয়েছে এটাকে বাণিজ্যিকরণ করার, এই কথা
0: দারুণ সুযোগ, দারুণ সুযোগ।
1: হ্যাঁ, কিন্তু এই যে এই পোস্ট লার্ভি পশ্চিমবঙ্গ থেকে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় যাওয়ার সুযোগটা রয়েছে?
0: অলরেডি যাচ্ছে শুধু বলছি অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ। আমাদের পশ্চিমবঙ্গে যেটা মেন হাট রাধামণি হাট, রাধামণি হাট হচ্ছে দীঘা হাইওয়ের উপরে কানেক্টিং রাস্তা, ওই জায়গাটা, ওই জায়গাটা বড় হাট বসে, সেখানে সারা ভারতবর্ষের জুভেনাইল ওখান থেকে বিক্রি হয় এবং সেটা সারা ভারতবর্ষে যায়।
1: তাহলে এই যে প্রাকৃতিক সুযোগ আমাদের রাজ্যে রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই বাচ্চা তৈরি করার সুযোগ বা যে পোস্ট লার্ভি তৈরি করার সুযোগ রয়েছে আমাদের এখানে, এই সবকিছুকে মাথায় রেখে আমরা কি এটাকে একটা বৃহৎ শিল্পের জায়গায় নিয়ে যেতে পারি, বাইরে একটা মার্কেটিং সেন্টার গড়ে তোলার কথা ভাবতে পারি?
0: মার্কেটিং সেন্টার আমাদের যখন নন্দ সাহেব মৎস্যমন্ত্রী ছিলেন তখন রাধামণিকে এই মার্কেটিং হাট করা হয়েছে, রাধামণি হাট। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বললাম যে পরিবেশ বান্ধব চাষ পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই যে জুস পদ্ধতিতে যেটা করা হচ্ছে, জুস পদ্ধতির চাইতেও এখন আরো টেকনোলজি এসে গেছে, বিভিন্ন কোম্পানির উন্নত ধরনের ফিড পাওয়া যাচ্ছে, সেই ফিড খাওয়ালে যে 60% সার্ভাইভিলিটি রেটটা 40 দিন ধরে রিয়ারিং করাটা অনেক কমে যাবে এবং গ্রোথ রেটটা বেশি হবে, সার্ভাইভিলিটি রেট বেশি হবে, তো সেটাকে ইন্ট্রোডিউস করা তার জন্য সরকারের একটা ইন্টারফারেন্স পরিকল্পনা দরকার। মানে রাজ্যের হিসাবে আমাদের রাজ্যে এক বিঘা পুকুরে যদি বাচ্চা তৈরির পরিকল্পনা নাই সেটা শুধুমাত্র সম্ভব কন্টাই অঞ্চলে 10-12টা ব্লকে, তাহলে তারা এক বিঘা পুকুরে প্রথম 2 মাসে সে সিড তৈরি করলো, সিড তৈরি করে সে প্রায় 2 লাখ টাকা লাভ করলো, পরের 8 মাস সে মিশ্র মাছ চাষের সাথে গলদা চিংড়ি চাষ করতে পারে, সেখানে সে প্রায় 1-1.5 লক্ষ টাকা লাভ করতে পারে। আর অন্য জেলার ক্ষেত্রে কন্টাই বাদ দিয়ে চাষের সাথে গলদা চিংড়ি চাষ, এমনি মাছ চাষে সে 600-800 কেজি মাছ পেতে পারে, আর গলদা চিংড়ি থেকে 150-200 কেজি মাছ পেতে পারে, সব মিলিয়ে সে প্রায় 1.5-2 লাখ টাকা লাভ করতে পারে। শুধুমাত্র যে মাছ চাষ করে তাহলে সে 600 কেজি মাছের দাম ওই 80-90 হাজার টাকা, আর গলদা চিংড়ির সাথে দিলে পরে সেটা আরো বেড়ে গেল, আরো 90 হাজার টাকা বেড়ে গেল, তাহলে গলদা চিংড়ির কত সম্ভাবনা রয়েছে।
1: ঠিক, এবারে একেবারে আমার যে চাষি ভাইরা এই অনুষ্ঠান শুনছেন বা গলদা চিংড়ি চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা করবেন এই পরিকল্পনায় যারা রয়েছেন, তাদের জন্য একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই যে গলদা চিংড়ির চাষের পদ্ধতি সেটা যদি একটু সংক্ষেপে আপনি বলে দেন।
0: দুটো পদ্ধতি আমাকে বলতে হবে গলদা চিংড়ি চাষের পদ্ধতি। প্রথম হচ্ছে গলদা চিংড়ি চাষ, যেহেতু আমি বললাম গলদা চিংড়ি লাজুক, গলদা চিংড়ি অক্সিজেন সেন্সিটিভ, সেখানে পুকুরটাকে ভালো করে শুকাতে হবে, যদি কালো মাটি থাকে সেটাকে তুলে ফেলতে হবে, তারপরে সেখানে ব্লিচিং দিতে হবে, তারপরে জল ঢোকাতে হবে, জল ঢোকানো মানে যদি মিষ্টি যদি চাষের কথা হয় তাহলে জল ঢুকিয়ে সেখানে পিএইচ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, দেখে তারপরে আমাকে গলদা চিংড়ি ছাড়তে হবে। শুধু যদি মনোকালচার করি শুধু গলদা চিংড়ি, যদি অন্য কালচার করি তাহলে তাদের মহুয়া টুয়া দিয়ে যেগুলো আমরা করে থাকি করতে হবে। আর যদি আমি বাচ্চা তৈরির কথা ভাবি তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু বিশদে যেতে হবে, সেটা হচ্ছে সেই পুকুর শুকানোর ব্যাপারটা একই, পুকুর শুকাতেই হবে রৌদ্রতাকে, শুকিয়ে তারপরে ব্লিচিং দিতে হবে, তারপরে এরেশন দিতে হবে, তারপরে যখন 2-3 দিন এরেশন দেওয়ার পরে সেখানে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, ফিড দিতে হবে, দেওয়ার পর ছাড়তে হবে ব্রুডারগুলো হাঁপার মধ্যে দেওয়ার পর সেই বাচ্চা ছাড়বে, 6-8 দিনের মধ্যে সেই বাচ্চাগুলো তাকে

0: বের করে পানি দিয়ে ছেঁকে নিয়ে এসে সে পুকুরের মধ্যে দিতে হবে, হাঁপা দিয়ে বুড়াগুলোকে তুলে নিতে হবে, কারণ বুড়াটা তুলে না নিলে বাচ্চাগুলো তারা খেয়ে নেবে। এরপরে তাকে প্রতি তিন চার দিন অন্তর অন্তর ওই জুস তাকে করে দিতে হবে। জুসে 3-4 কেজি কুড়ো, 1 কেজি ময়দা, 3 কেজি গুড়, 250 গ্রাম খোল, ইস্ট পাউডার, 2 কেজি বাদাম জল, 48 ভিজিয়ে রেখে সেই যে জলটা হবে সেই জলটা প্রতি 2-3 দিন অন্তর অন্তর দিতে হবে। কিন্তু এইখানে আমি বলবো যে এইখানে আমাদের নতুন টেকনোলজি যোগ করার সুযোগ এসছে, যে নতুন এখন ফিড পাওয়া যাচ্ছে, পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে, 0.0 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, যেরকম যেরকম সাইজ সেই ফিড যদি দেওয়া হয় তাহলে সার্ভাইবিলিটি রেট অনেক বেশি হবে এবং তার স্ট্রেংথ এবং গ্রোথ রেট অনেক বেশি হবে। এটা যদি করে তাহলে চাষি ভাইরা অনেক বেশি সিড পাবে, অনেক বেশি লাভ করতে পারবে এবং পশ্চিমবঙ্গ আমাদের বিশেষত কন্টাই এলাকা এবং এই যে জেলাগুলোতে মাছ চাষ ভালো হয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, গলদা চিংড়ির একটা বিশাল প্রোডাকশন সেন্টার হিসেবে গড়ে উঠবে। যেটা পূর্ব মেদিনীপুর যেমন অলরেডি পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা বাগদা চিংড়ির বদলে এখন ভেনামি চিংড়ি চাষে একটা বিরাট নাম করেছে, গলদা চিংড়ির ক্ষেত্রেও কিন্তু সেই নামটা ময়নাতে অলরেডি শুরু হয়েছে, সেই কাজটা কিন্তু হতে পারে। এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একটা সময় যেমন কার্প সিডের 1 নম্বরে ছিল, আবার গলদা চিংড়ি সিডের জন্য সে 1 নম্বরে যেতে পারে। শুধু সিড নয়, গলদা চিংড়ির যে প্রোডাকশন, যেটা ফিড খাবার মাছ, সেই প্রোডাকশনও 1 নম্বরে যেতে পারে এবং সেটা যদি সত্যি সত্যি হয়।
1: ঠিক একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের চলে এসেছি, একটু যদি বলেন যে যদি প্রশিক্ষণ কেউ নিতে চায় তাহলে সেই প্রশিক্ষণটা কোথা থেকে তারা নিতে পারে, কোথায় যোগাযোগ করতে পারে, এবং তার সঙ্গে কোনো সরকারি সহযোগিতা, সহায়তা, অনুদান এসব কি তারা পেতে পারে?
0: খুব ভালো, প্রশিক্ষণের জন্য প্রত্যেক ব্লকে একজন করে ফিশারিজ এক্সটেনশন অফিসার আছেন, তার সঙ্গে প্রতি ব্লকে এক্সটেনশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা জেলার যে মীন ভবনে, প্রতি জেলাতে মীন ভবন আছে, সেই মীন ভবনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ আছেন, সিইও ব্র্যাকিশ ওয়াটার আছেন, অনেক জায়গাতে সিইও FFDA আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে কখন ট্রেনিং হচ্ছে, কোন ট্রেনিং হচ্ছে এবং তিনি কী স্কিম চান। এখন তো PMSSY অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোর সুযোগ সুবিধা তিনি নিতে পারেন এবং নিয়ে মাছ চাষে তিনি নামতে পারেন। আর এক কাজে আমি চাষি ভাইদের অনুরোধ করব, তারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এবং গলদা চিনির সুযোগ যেখানে যেখানে রয়েছে, বিশেষত চারা তৈরি করা এবং মাছ চাষ, সেই চাষি ভাইরা এগিয়ে আসুন। আমরা প্রথাগত যে মাছ চাষ করছি, কার্প এবং এখন তো পাবদা অনেক বেশি চাষ হচ্ছে, তার থেকে এটা অনেক বেশি পরিমাণ লাভ করতে পারবে, শুধু নয় প্রোডাক্ট পশ্চিমবঙ্গকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবে গলদা চিংড়ি।
1: যদি একটু বলেন যে আমাদের তো এই চিংড়ি মাছের চাহিদা যেমন আমাদের দেশের মধ্যে রয়েছে তেমনি এটা বিদেশেও রয়েছে,
0: অবশ্যই,
1: তো সেক্ষেত্রে যদি কেউ এই চিংড়ি মাছ রপ্তানি করতে চায় সেক্ষেত্রে সে কি করবে?
0: হ্যাঁ, রপ্তানি বাজারে যেমন গলদা বাগদা চিংড়ি নয়, এখন ভেনামি চিংড়ি যাচ্ছে, তার জায়গায় কিন্তু গলদা চিংড়ি যেমন আমরা এখানে ভালোবাসি, বিদেশে প্রচুর বাঙালি আছে এবং অনেক বিদেশি তারাও ওই পশ্চিমবঙ্গে এসে গলদা চিংড়ি মালাইকারি খেয়ে তারা এত ভালোবেসে ফেলেছে যে তারাও গলদা চিংড়ি চায়, কিন্তু সেই গলদা চিংড়িটা আমরা পাঠাতে পারি, বেশি পাঠাতে পারছি না কারণ আমাদের প্রোডাকশনটা কম হচ্ছে। তাহলে এই আজকের আলোচনা যে সমস্ত চাষি ভাইরা শুনছেন, তারা যদি বিষয়টা নিয়ে একটু ভাবেন বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করেন তাহলে তারাও কিন্তু এই চিংড়িগুলো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রাথমিক কাজ হচ্ছে যে আমাদের যে প্রসেসার বা এক্সপোর্টার্স আছেন তাদের নামগুলো জানা। আমাদের বেশি এক্সপোর্টার্স আছেন আমাদের যে বেনফিশ, যা মাছ চাষিরা সবাই জানে বেনফিশ কলকাতায় আমাদের মৎস্য দপ্তরের হেডকোয়ার্টার, GN31 সল্ট লেক সেক্টর 5 তাদের অফিস, সেখানে বেনফিশ অফিস আছে, সেখানে গেলে এক্সপোর্টার্স পাওয়া যাবে। তা আর একটা চকগড়িয়া যে আমাদের স্টেশন আছে, চকগড়িয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রসেসিং প্ল্যান্টস আছে যেখানে 10 জন এক্সপোর্টার্স আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এক্সপোর্ট প্ল্যান্ট, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আদি সত্যগ্রাম হুগলিতে একটা এক্সপোর্টার্স আছে, NDM সিফুড তারা আছে, দীঘার অঞ্চলে কয়েকটা এক্সপোর্টার্স আছে, এদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু খুশি হয়ে, কারণ এই ধরনের চিংড়ি, যে চিংড়িগুলো গলদা চিংড়ির ওজন 100-150 গ্রাম এবং যেগুলো কিন্তু চাষ পদ্ধতির ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বিদেশি বাজারে কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, ফরমালিন ইউজ করা যাবে না, সেই রেস্ট্রিকশনসগুলো যারা এক্সপোর্টার তারা আপনাদেরকে বলে দেবে, সেটা কোনো ব্যাপার নয়। সেইগুলো না অ্যাপ্লাই করেও কিন্তু মাছ চাষ ভালোভাবে করা যায়, অনেক বেশি উৎপাদন করা যায়, বড় মাছ করা যায়, অনেক টেস্টি মাছ হবে। তা যদি করেন তাহলে মাছ বিক্রিটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি লাভ করছেন, পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্ষেত্র উন্নত হচ্ছে, সেই সাথে সাথে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা ইনকামে সেটাতে কিন্তু আপনি প্রত্যক্ষ একটা সহযোগিতার তৈরি করে দিচ্ছেন, আপনি বিদেশি মুদ্রা আমদানিতে আপনি অনেকটা বড় কাজ করছেন। সেই সুযোগটা কিন্তু আমাদের গলদা চিংড়ির ক্ষেত্রে বিশালভাবে রয়েছে, সেই সুযোগটা আমাদের শুধু সদ্ব্যবহার করতে।
1: বেশ, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি, কিন্তু একটা খুব সুন্দর চিত্র আমাদের সামনে

0: চলে এলো যে কি করে গলদা চিংড়ির ভালো বাচ্চা তৈরি করা যায় বা চাষ করা যায় খুব ভালোভাবে, এবং তার কি করে একটা বাণিজ্যিক নতুন দিক তৈরি করা যায়। আর এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা তৈরি ও চাষ এবং তার বাণিজ্যিকরণ, এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি ছিলেন, তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পুরো বিষয়টা বলার জন্য।
1: মৎস্য চাষিভাইরা ভালো থাকুন।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।

0: বন্ধুরা, আজ এক বিশেষ আলোচনার দিন। এই কারণে দেখতে দেখতে আমরা এক যুগ পার করলাম। আমরা বলতে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের এক যুগ পার হলো। কেন্দ্রীয় সরকারের এক যুগ পার করার একটা মাইল ফলক আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে। শুধুমাত্র যে তার দেশব্যাপী উন্নয়ন চলছে তা নয়, দেশের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা আর তারপরে কৃষি নির্ভর ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে, যার উপরে ভিত্তি করে এবং বলা ভালো অর্থনৈতিক যে পরিকাঠামো অনেকাংশ নির্ভর করে কৃষির উপরে। সেই কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই ১২ বছরে কি কি উন্নয়নমূলক প্রকল্প বা কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে বা হচ্ছে বা আগামীতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: নমস্কার। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আমি শুরুতেই যে কথা বলছিলাম যে কেন্দ্র সরকারের ১২ বছর পার করে ফেললো তারা এবং সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন খাতে হয়েছে, কিন্তু আমরা জানতে চাইছি যে কৃষিক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের বুকে যে কৃষি নির্ভর ভারতবর্ষ, সেখানে দাঁড়িয়ে বিগত ১২ বছর এবং এখন এবং আগামীতে এই কৃষিক্ষেত্রে ১২ বছর চাষিদের পাশে কিভাবে কেন্দ্র সরকার থেকেছে।
1: সকল অন্নদাতাগণকে আমার প্রণাম। আপনার কথাটা আমি কয়েকটা তথ্য দিয়ে বলতে চাইছি। আমাদের ভারতীয় অর্থনীতিতে কৃষি ও তার সংশ্লিষ্ট, মানে কৃষি মানে তো শুধু কৃষি নয়, কৃষি, পশুপালন, মৎস্যচাষ, সবকিছু
0: জড়িয়ে,
1: সবকিছুর গুরুত্ব একটা অপরিসীম। এই আমাদের দেশের মোট জিভি এর প্রায় এর দান আছে 18%, মানে 18%। 2014-15 সালে কৃষি খাতে এর মাত্রা ছিল 20.9 লক্ষ কোটি টাকা, যা আমি 2024 অবধি ডেটা বলছি, যা প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, 48.7 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা এক দশকে এই খাতের আকার বাড়িয়েছে 133%। এবং এই যে বেড়েছে, এর বৃদ্ধির পিছনে যেটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের বাজেটে
0: কৃষি খাতে যে বাজেট,
1: হ্যাঁ, সেই বাজেট তাকে আরো বেশি কনসেন্ট্রেট করার। কারণ আমি আর একটা তথ্য দিচ্ছি, 2013-14 সালে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট বাজেট যা ছিল তা হচ্ছে প্রায় 27,663 কোটি টাকা, যা 2026-27 সালে এসে দাঁড়িয়েছে বৃদ্ধি পেয়ে 1.4 লক্ষ কোটি টাকার বেশি, অর্থাৎ প্রায় 5 গুণ বেশি বাজেট বৃদ্ধি হয়, যা কৃষি খাতের উন্নয়ন ও সরকারের অঙ্গীকারের একটা প্রমাণের দাবিদার।
0: বা খেয়াল করতে পারছেন যে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামীতে হবে। বর্তমানে যে সমস্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প যেগুলো চলছে বা আমাদের কৃষক বন্ধুরা যার সুফল লাভ ওঠান, তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই ব্যাপারটা চাষি ভাইরা ঠিক কিভাবে উপকৃত হচ্ছেন?
1: পিএম কিষাণ আমাদের প্রায় অনেকদিন আগেই চালু হয়েছে। এর মধ্যে প্রায় 370,000 কোটি টাকার বেশি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এবং প্রতি বছর 6,000 টাকা করে প্রায় 3টে কিস্তিতে এই অর্থ ক্ষুদ্র থেকে প্রান্তিক চাষিদের দেওয়া হচ্ছে, এবং যাতে কিনা, এবং পুরোটাই কিন্তু DBT-র মাধ্যমে পৌঁছাচ্ছে, স্বচ্ছতার জন্য এটা একটা খুবই নিদর্শন। এছাড়াও প্রায় আরো আমাদের এই কৃষিতে, মানে ন্যূনতম যে মূল্য, মানে MSP যেটাকে বলে, সেটার ক্ষেত্রেও, মানে ধান থেকে শুরু করে সব কিছুতে প্রচুর আগের থেকে অনেক বেশি হেল্প করা হচ্ছে। তাতে ধান সংগ্রহের ক্ষেত্রে 65% ধান সংগ্রহ বেড়েছে এবং লক্ষ কোটি কৃষক আরো বেশি উপকৃত হচ্ছে।
0: যে সমস্ত কৃষকরা একটু ব্যবসায়িক ভিত্তিতে কোনো কিছু চাষ করতে চান, কৃষির মধ্যে যেহেতু আপনি শুরুতেই বললেন সবকিছুই রয়েছে, প্রাণী পালন থেকে মৎস্য পালন থেকে সবকিছুই পড়ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে

0: যদি ঋণ নেন কৃষক বন্ধুরা, ঋণ নিয়ে কিছু করতে চান, সে ব্যাপারে সরকারি কি কি সুবিধা রয়েছে?
1: কৃষি ঋণ তো বরাবরই কৃষকদের পাশে আমাদের সরকার ছিল এবং আছে, থাকবে, এবং তাতে দেখা যাচ্ছে 2013-14 সালে যে ঋণের পরিমাণ ছিল সেটা 13.7 লক্ষ কোটি টাকা ছিল, যেটা বর্তমানে বেড়ে প্রায় 47.3 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, এবং তার মধ্যে অনেক ধরনের সাবসিডিও ওখানে তৈরি হচ্ছে, যাতে কিনা কৃষকরা খুব সহজেই কৃষি থেকে মন না হারিয়ে ফেলে এবং আরো কৃষিতে মনোনিবেশ করতে পারে।
0: এবং এটাই লক্ষ্য যে আমাদের কৃষক বন্ধুরা, যাতে বারবার আমরা শুনি যে কৃষি ক্ষেত্রে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যাতে না মুখ ফিরতে পারেন, কৃষকরা যদি কৃষি খাতে না ফিরে আসেন তাহলে আমাদের অন্য সংস্থান বোধহয় একটা সংকটের মুখে পড়বে।
1: শুধু তাই নয়, এবং তখন আমাদের পরিযায়ী শ্রমিকের দিকে ঝোঁক বেড়ে যায়, ঠিকঠাক কাজ হয় না, এবং আমাদের জায়গা তো দিন দিন কমছে, জায়গা তো আর সেভাবে বাড়ছে না, সুতরাং আমাদের ক্রপিং এর দিকে ঝোঁক বাড়াতে হবে, কৃষকদের কৃষিতে মন লাগাতে হবে, কখন এটা পারবে, যখন সাপোর্ট পাবে।
0: এছাড়াও আমাদের চাষের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমাদের কৃষক বন্ধুদেরকে মাথায় রাখতে আমরা বারবার বলি এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করি, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা রয়েছে? ধরুন আপনার মাটি হোক বা সার হোক বা ফসলের স্বাস্থ্য সংক্রান্ত, যে আমরা বীমার কথাটা যদি ধরি,
1: অবশ্যই আছে। আমরা গত 1 জুন থেকে 30 জুন অবধি আমরা ক্ষেত বাঁচা অভিযান করছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে, বা তার আগেও আমরা ক্যাম্পেইন করেছি, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুষম সারের ব্যবহার,
0: যেটা কি
1: ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার, মানে কি আমরা অত্যধিক বেশি রাসায়নিক দিকে ঝুঁকে পড়ছিলাম, সেটাকে ঠিক করে আমাদের জৈব বা অর্গানিক এবং তার সাথে সাথে প্রাকৃতিক কৃষির দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এবং পেস্টিসাইড হার্বিসাইড এগুলোর অবাঞ্ছিত ব্যবহার বন্ধ করে আমাদের প্রাকৃতিকভাবে যে নিমাস্ত্র আগ্নেয়াস্ত্র এইগুলোকে ইউজ করে কিভাবে আমাদের রোগ দমন করতে হবে সেগুলোর দিকে এগিয়ে আসতে হবে। এতে দেখা যাচ্ছে, কয়েকদিন আগেই একটা পড়ছিলাম যে মিলিবাগ ইনফেস্টেশন হয় না, সেক্ষেত্রে আমরা যে সমস্ত, যদি ওটা আমরা প্রাকৃতিকভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রায় লক্ষ লক্ষ টাকা আমাদের বেঁচে যাচ্ছে, বা পেস্টিসাইড ইউজ করা বন্ধ করলে প্রায় 300 কোটি টাকা সেভ করছি শুধু আমরা লাস্ট 1 বছরে। তো এছাড়া মাটি হচ্ছে মেন, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই প্রায় 25 কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা স্টার্ট হয়ে গেছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সার এবং ফসলের স্বাস্থ্য এগুলোর দিকেও করা হচ্ছে, কিষাণ ক্রেডিট কার্ড তার মধ্যে একটা অন্যতম ভূমিকা রাখছে, এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিষাণ মানে চাষি ভাইদের যে আইডেন্টিটি এবং তার সাথে সাথে তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা এবং কৃষিতে যে ভর্তুকি এইগুলো নিশ্চিত করছে।
0: ফসলের বীমা সংক্রান্ত কিছু বিশেষ সুবিধা রয়েছে?
1: অবশ্যই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলে একটি প্রকল্প আছে, যেটা 2016 কাছ থেকে শুরু হয়, যেখানে আমাদের কৃষি, অবশ্যই ভারতবর্ষে এখনো অতটা উন্নত হয়নি, তাই আমাদের কৃষি অনেকটা প্রকৃতির উপর বা জলবায়ুর উপরে নির্ভরশীল, খরা বন্যা ঘূর্ণিঝড় পার্টিকুলারলি আমাদের পশ্চিমবঙ্গে তো এগুলো লেগেই থাকে, এবং এই প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষকদের সুরক্ষা দেওয়ার জন্যই এখানে এই প্রকল্পটি, এবং প্রায় 78 কোটির বেশি কৃষক এই আবেদনে কভারের মধ্যে করা হয়েছে, এবং 1,83,000 কোটি টাকার বেশি দাবি পরিশোধ করা হয়েছে, এই কেন্দ্রীয় সরকারের একটা সাকসেস বলা যেতে পারে। এই বীমার মাধ্যমে কিন্তু আরো চাষি ভাইরা এগিয়ে আসছে, এই বীমার প্রতি ঝোঁক বাড়ছে।
0: আচ্ছা, আমাদের শুধুমাত্র যে কৃষিক্ষেত্রে এই সমস্ত প্রকল্পের কথা বা সুযোগ সুবিধার কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন তা নয়, সেই সঙ্গে তিনি জোর দিয়েছেন যে ডিজিটাল ভারত, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন এবং সর্বক্ষেত্রে ডিজিটালই করার চেষ্টা করছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে এখন শোনা যাচ্ছে যে ডিজিটাল কৃষিও, এবং সেই সঙ্গে আরো একটা টার্ম উঠে আসে যে ই নাম, এই ব্যাপারটা ঠিক কি?
1: আমি আগে ডিজিটাল কৃষিটাই বলি,
0: একদম
1: এখন আমাদের ডিজিটাল যুগ, এই ক্ষেত্রে আমাদের আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, এবং সেই ক্ষেত্রেও আমাদের সরকার পিছিয়ে নেই, ডিজিটাল কৃষি মিশন অনুমোদিত হয়েছে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে প্রচুর ধরনের এগ্রি স্টাক, এবং আপনারা হয়তো জানবেন ড্রোনকেও কিন্তু আমরা ইউজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় ড্রোন দিদি আমাদের স্টার্ট হয়ে গেছে, ড্রোন ইউজ করে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার, এবং এই ড্রোন ব্যবহার করে কিন্তু প্রচুর কৃষক সাফল্য পাচ্ছে, এবং শুধু তাই নয়, জিনিসগুলো ইউজ করা হচ্ছে সেগুলোরও ইউজের মাত্রা সঠিক হচ্ছে, না কম নয় বেশি, এইভাবে যদি করা যায়, মানে যদি এগোনো যায়, প্রায় প্রচুর ফার্মার আমাদের এই খারিফ ও রবি মরশুমে এই ডিজিটালের সাহায্যে এবং ইনফরমেশন শেয়ারিং সেগুলো কিন্তু ডিজিটালভাবে আমরা করতে পারছি খুব সহজেই, কিষাণ সারথি পোর্টাল চালু করা হয়েছে, ডাইরেক্ট কৃষকরা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্যান্য সায়েন্টিস্টদের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাচ্ছে। আরেকটা আপনি যেটা বললেন

0: ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং, এর সাথেও প্রায় 1400 বেশি মান্ডিকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা গেছে। তাহলে কি করা হয়েছে, তাদের ঘরে কিষাণদের উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্যগুলোকে খুব সহজেই তারা জাতীয় স্তরে বসে নিলামে তুলতে পারছে এবং সেরা দাম পাচ্ছে,
1: মানে সেটা ওই অনলাইনে
0: মানে ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে
1: লাগিয়ে,
0: এবং প্রচুর চাষি ভাই কিন্তু এতে উপকৃত হচ্ছে।
1: একটা সময় ধারণা ছিল কৃষি মানে ওই মাঠে ময়দানেই থাকবে, ওখান থেকে কোনো ফোড়ে বা দালাল চক্র তারা মিডিল টার্ম হয়ে কাজ করবে, কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের বা মাননীয় প্রধানমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা ডিজিটাল ভারত, ডিজিটাল কৃষি বা এই ই নাম যেটা বললেন আপনি, এর ফলে কি হচ্ছে, তারা বাড়িতে বসেই নিজের পণ্য একটা যদি মোবাইল থাকে সেখান থেকে ছবি তুলে বা কিছু দেখে তার স্যাম্পেল দেখে বাইরের মার্কেটে বেচাকেনা করতে পারবেন। এবং আরেকটা যেটা দেখা যায় যে কৃষক বন্ধুরা মাঠে থেকে সরাসরি ছবি তুলে সেটা সরাসরি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পাচ্ছেন।
0: হ্যাঁ, একদমই পারছে,
1: এবং সেখান থেকে দেখে আপনারা তাদের সলিউশন বলে দিচ্ছেন। আমরা আরেকটা খুব শুনেছিলাম যে লোকাল টু গ্লোবাল, মাননীয় প্রধানমন্ত্রীর মুখে বারবার এই কথাটা শোনা যায়, এই 12 বছরে কৃষি রপ্তানির ক্ষেত্রে লোকাল টু গ্লোবাল এর ভূমিকাটা ঠিক কিরকম?
0: ভারতীয় কৃষি এখন সারা বিশ্বে সমাদৃত, জিআই ট্যাগ করেছি, আমাদের বারুইপুরের পেয়ারা যেমন জিআই ট্যাগ হয়েছে, এরকম বিভিন্ন জিনিসগুলোকে আমরা জিআই ট্যাগ করতে পেরেছি, তাতে আমাদের মূল্যটির আমাদের অস্তিত্বকে প্রমাণ করেছে। এছাড়া আমাদের কৃষি রপ্তানি প্রায় 2024-25 আর্থিক বছরে রপ্তানি হয়েছে প্রায় $52 বিলিয়ন উপরে, যা আমাদের দেশের মূল্য অনুযায়ী প্রায় 4 লক্ষ কোটি টাকা, এবং যা পণ্য আমাদের রপ্তানির মোট 11.86% শেয়ার করে। বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশে ভারতীয় কৃষি পণ্য রপ্তানি হচ্ছে, এবং এই শীর্ষ পণ্য রপ্তানিগুলোর মধ্যেই আছে সামুদ্রিক পণ্য,
1: তার সাথে সামুদ্রিক পণ্য
0: মানে মাছ, চিংড়ি ইত্যাদি, এবং বাসমতি, নন বাসমতি চাল, এবং বাসমতি চাল, মশলা, এবং মাংস, চিনি, কফি ইত্যাদি, এইগুলো কিন্তু আমাদের করা হয়। আমাদের ভারতীয় কৃষির রপ্তানির শীর্ষ গন্তব্যগুলি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব, চীন, বাংলাদেশ, সৌদি আরব, ভিয়েতনাম, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি।
1: মানে শুধুমাত্র আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজ করছেন, মাছ চাষ করছেন বা পশুপালন করছেন, তাদের আর এই চিন্তাটা থাকছে না যে আমি মার্কেটিংটা কোথায় করব।
0: একদমই তাই, এবং মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমেও অনেক দেশের সাথে ভারতীয় কৃষি পণ্যের নতুন দরজা খুলেছে। আমাদের ভারতীয় কৃষকরা আত্মনির্ভর ভারত গঠনে এবং লোকাল টু গ্লোবাল এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের কৃষকরাও বদ্ধপরিকর।
1: এছাড়া কৃষক বন্ধু যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে এফপিও গঠন করুন আপনারা, এই ব্যাপারে কেন্দ্রের কি রকম অবদান রয়েছে?
0: এফপিও মানে হচ্ছে ফার্মার প্রডিউসিং অর্গানাইজেশন, বা এফপিসিও অনেক সময় বলা হয়, সেটা হচ্ছে ফার্মার প্রডিউসিং কোম্পানি। এই কনসেপ্টটাই আমাদের দেশে স্টার্ট করা হয়, এবং তাতে আগে আমাদের পণ্য বিক্রি নিয়ে যেটা আগে বললাম ওইদিকে একটু চিন্তা করতে হতো, এখন বলা হচ্ছে চাষিরাই তাদের নিজেদের কোম্পানি নিজেরাই তৈরি করতে পারে। হ্যাঁ, এইটার কারণে প্রায় 10,000-এর বেশি এফপিও বা কৃষক উৎপাদন সংস্থাকে গঠন করা হয় সরকারি সাহায্যের মধ্যে রেখে। এখন তার কিন্তু কোম্পানি এখন আরো অনেক বেড়ে গেছে, যেগুলো 10,000-এর থেকেও বাইরে অনেকে খুলেছে, এবং এই কোম্পানিগুলোকে গঠন করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ছোট ছোট যে ক্ষুদ্র কৃষক তাদেরকে FIG মানে ফার্মার ইন্টারেস্টিং গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে একত্রিত করা, কিনা তারা দাম পায়। ভবিষ্যতে এই ডিজিটাল কৃষি মিশনের মাধ্যমে এই চাষি ভাইদের কিন্তু আরো এক জায়গায় নিয়ে এসে এদেরকে দিয়ে তাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্টকে যাতে আপ টু লোকাল মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেটে তারা যেন বিক্রি করতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য বলা হচ্ছে। এইগুলোর ক্ষেত্রে আমার দেখা মেনলি আমাদের যে বিভিন্ন মধু এবং ছোট ছোট প্রোডাক্ট, এইগুলো কিন্তু এফপিসিরা তাদের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে বিক্রি করতে পারছে।
1: আমরা তো আলোচনা করছি কেন্দ্র সরকারের 12 বছর, সেই 12 বছর করতে গিয়ে বিভিন্ন রকম প্রকল্পের কথা বললেন, বিভিন্ন রকম উন্নয়নমূলক দিকের কথা তুলে ধরলেন। এই যে কৃষিক্ষেত্র বা পরিকাঠামো যদি আমরা কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষকদের ক্ষেত্রে, আমরা যদি একটা পরিমাণ জানতে চাই, খাদ্য শস্য উৎপাদনের একটা পরিমাণ যদি আপনাদের থেকে পেতে চাই, কি পরিমাণে হচ্ছে এত কিছু উন্নয়নের পরে?
0: আমি তাহলে আগের একটু কথা বলি। 2013-14 সালে ভারতের মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 265 মিলিয়ন টন, কিন্তু সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 357.7 মিলিয়ন টনে, অর্থাৎ প্রায় 35% বৃদ্ধি পায়। এইটা একটা বড় বিষয়, এবং এবছর আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ উমেন ফার্মার

0: হিসেবে পালন করছি সারা বিশ্বে, তো আমাদের মহিলাদেরও কিন্তু এখানে অনেক বেশি রোল আস্তে আস্তে বেড়েছে। এবং তার সাথে সাথে এই এই সাফল্যের পিছনে আর একটা জিনিস হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মিশন। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা উন্নত বীজ, বৈজ্ঞানিক চাষাবাদ এবং প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে পেরেছি।
1: বাহ, এবারে আমাদের রাজ্য বা আমাদের দেশের ক্ষেত্রে তৈলবীজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তৈলবীজ উৎপাদনের ক্ষেত্রে কিরকম বিভিন্ন সাহায্য নিয়ে কতটা কি পরিমাণ বেড়েছে?
0: হ্যাঁ, তৈলবীজ আমাদের দেশে একটু ভূমিকা বলতে, আমাদের একটু প্রোডাকশন আগে কমই হতো, কারণ আমাদের তৈলবীজকে বাইরে থেকে নিতে হতো। 2014-15 সালে তৈলবীজ প্রায় 27.5 মিলিয়ন টন, সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 43 মিলিয়ন টনে, অর্থাৎ আমরা প্রায় 56% এর উৎপাদন বৃদ্ধি করতে সম্ভব করতে পেরেছি আমাদের কৃষক বন্ধুরা। এবং এই বৃদ্ধির ফলে ভারতে আমদানি, যে তেলের উপর যে নির্ভরতা, সেটা অনেকটা কম করতে সাহায্য করেছে। যদিও এখনো আমাদের তেল আমদানি করতে হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র বা ইউনিভার্সিটিতে সিড হাব তৈরি করা হয়েছে তৈলবীজের ক্ষেত্রে, তো সেইগুলোকে আরো হেল্প করছে। শুধু তৈলবীজ নয়, আমাদের উদ্যান পালনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সাফল্য অনেকটাই বেড়েছে। আমাদের 2013-14 সালে প্রায় 280.7 মিলিয়ন টন তৈলবীজ আমরা করতাম, সেটা কিন্তু বেড়ে 369 মিলিয়ন টনে পৌঁছেছে, অর্থাৎ প্রায় 31% উদ্যান পালনের ফল, শাকসবজি, ফুল ইত্যাদি। এটা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষির দিকে আমরা যখন ঝুঁকেছি, তখন কিন্তু আমরা এইগুলোকে আরো বেশি বৈচিত্র্য আনতে পেরেছি।
1: আর 2047-এ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, এবং সেখানে বিভিন্ন রকম কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, কখনো কখনো বিকশিত ভারত অভিযান, তারপর ক্ষেত বাঁচাও অভিযান, এবং এখন জোর দেওয়া হচ্ছে যে প্রাকৃতিক কৃষির উপরে। এই ব্যাপারটা কিভাবে কাজ করছে?
0: প্রাকৃতিক কৃষি হচ্ছে আমাদের আদি এবং একমাত্র সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার ভবিষ্যৎ। এই জন্য সারা দেশ জুড়ে প্রাকৃতিক কৃষি নিয়ে অনেক আলোচনার কেন্দ্র হলে স্টার্ট করা হয়েছে আমাদের। বিশেষ করে দেখা যাচ্ছে যে ন্যাশনাল মিশন, সেটাও কিন্তু এর মধ্যে ধরা হয়েছে, এবং এই প্রাকৃতিক কৃষি নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। এবং বিভিন্ন, শুধু আমাদের কৃষক বন্ধুদেরও নয়, আমাদের বিভিন্ন যারা সরকারি বা অন্যান্য অফিসার আছে, তাদেরকেও প্রাকৃতিক কৃষি নিয়ে আপডেট করানোর চেষ্টা করা হচ্ছে। এর একটাই কারণ হচ্ছে প্রাকৃতিক কৃষিকে ভিত্তি করে আমাদের আগামী দিনগুলো সেখানে এগিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের বলার আর একটা বিষয় হচ্ছে, প্রাকৃতিক কৃষি কিন্তু শুধু একটা কৃষি বা একক কৃষিকে নিয়ে এগোলে হচ্ছে না। প্রাকৃতিক কৃষি কিন্তু ডিপেন্ড করছে আমাদের পশুজ বর্জ্য পদার্থের উপরে, তাই আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সমন্বিত চাষবাস সেদিকে সবসময় রাখতে হবে। চাষি ভাইদের বাড়িতে কিন্তু গরু বা এই সমস্ত গবাদি পশুকে রাখতে হবে, তাদের বর্জ্য পদার্থ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকম, যেমন ভার্মি কম্পোস্ট কি করে তৈরি হবে, আমরা গোবর না পেলে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হবে, সেই সারটি আমাদের জমিতে দিতে হবে, এবং ভার্মি ওয়াশ যে বার হবে, সেই ভার্মি ওয়াশটিকে কিন্তু আমাদের ফুল গাছ তাদের ইত্যাদি জায়গায় দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, আমাদের রাসায়নিক থেকে ধীরে ধীরে সরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে, তবে কিন্তু আমাদের যে প্রোডাক্টটি তৈরি হবে সেটাও খুব ভালো প্রোডাক্ট তৈরি হবে এবং গ্লোবালি সেটা অ্যাকসেপ্টেড হবে।
1: আর এছাড়া আরেকটা যেটা এখন রানিং, এই যে আমাদের জুন মাস চলছে এবং এখানে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে, আপনারা করছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, এখানে কিভাবে সাড়া পাচ্ছেন বা কেমনভাবে কাজ চলছে?
0: না, এবছর আমরা যে এই লাস্ট গত মাস ধরে চলছে, তাতে তো আমরা দেখেছি প্রায় প্রচুর, আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে তাতে কিন্তু সারা ব্যাপকভাবে সারা দেশ জুড়েই হচ্ছে। তার যে মেন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কৃষকদের এর প্রতি ইন্টারেস্ট, কৃষকদেরও কিন্তু আমাদের এই প্রাকৃতিক কৃষি বা ইত্যাদির প্রতি যথেষ্ট ইন্টারেস্ট আছে এবং তারা কিন্তু করতেও উদ্যোগী। তো আমাদেরকে সবসময় কৃষকদের পাশে থেকে তাদের প্রাকৃতিক কৃষিতে আরো বেশি এনকারেজমেন্ট দিতে হবে, তাদের পাশে থাকা হচ্ছে।
1: এবং সেই সঙ্গে কৃষকরা তো থাকছেন, তার পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে অন্যান্য খাতে যা হচ্ছে হচ্ছে সেগুলো আলাদা প্রসঙ্গ, কিন্তু আমরা যেহেতু কৃষি ব্যাপারটা দেখছি এবং আপনারা দীর্ঘদিন ধরে কৃষি খাত নিয়েই কাজ করছেন, তাই কৃষি খাতে বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে কেন্দ্রীয় সরকারের, সে জায়গায়
0: আমি যেমন বলি, আমাদের এই ক্ষেত বাঁচাও যে অভিযান চলছিল তাতে আমাদের, আমি 15 জুন অবধি যা হয়েছে তাতে প্রায় 8,746টা প্রোগ্রাম হয়েছে, এবং তাতে প্রায় 11,82,327 জন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে,
1: মানে এতজন কৃষক
0: এবং তার মধ্যে

0: মধ্যে প্রায় প্রায় 143 লক্ষেরও বেশি আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে রিচ করেছি। এটা আবার 30 তারিখে চলবে, মানে প্রায় আমরা ধরে নিতে পারি আমরা আরো মানুষের কাছে পৌঁছাবো। এবং আমরা এই ক্ষেত বাঁচাও, আমরা এটাই একটা স্লোগানই আমরা বলছি যে ক্ষেত বাঁচাও এবং ভবিষ্যৎ সাজাও। আর একটা জিনিস হচ্ছে সুব্রতদা, আপনার কথার সাথেই বলি, সেটা হচ্ছে এই প্রাকৃতিক কৃষির সাথে কিন্তু যেরকম আমি বললাম পশুপালনও যুক্ত, আরও আমাদের প্রকৃতিও যুক্ত। তার মধ্যে যেমন আমি বলি আমাদের এই ফুল বা এইগুলো পরাগ মিলন যেগুলো করতে হয় কারা করে, ন্যাচারালি করে কি আমাদের মৌমাছির দ্বারা, কিন্তু এই মৌমাছিরাই এখন অনেক সমস্যায় আছে। কেন? পার্টিকুলারলি আমাদের এই বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা হচ্ছে
1: অতিরিক্ত
0: পরিমাণে, এবং আমরা এগুলোকে অতটা গুরুত্ব দিচ্ছি না। এর কারণে কি হচ্ছে, মৌমাছি ধীরে ধীরে কমছে। একটা তথ্য বলে যে পৃথিবীতে যেদিন মৌমাছি শেষ হয়ে যাবে তার 5 বছরেরও বেশি আমরা বাঁচতে পারবো না। তো তাই এই মৌমাছি যাতে আবার ফিরে আসে এই জন্য আমাদের বক্স বসাতে হচ্ছে, বক্সে করে মৌমাছিকে মানে চিনি জল দিয়ে রাখতে হচ্ছে, এইভাবে কষ্ট করে আমাদেরকে মৌমাছিকে ধরে রাখতে হচ্ছে। তো আগামী দিনে আমাদের এদের প্রতিও খুবভাবে কনসেন্ট্রেট করতে হবে। এবং শুধু তাই নয়, অনেক বন্ধু পোকা হয়, যেমন তারা অন্য পোকাদেরকে রেগুলেট করে, কন্ট্রোল করে, সেই বন্ধু পোকাগুলোকেও যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি সেই দিকে খেয়াল রাখ। পেস্টিসাইড ইউজ করলে সব পোকা মরে যাচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে বন্ধু পোকাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রাকৃতিক নির্ভর কৃষিকে রেখে প্রকৃতিকে না নষ্ট করে আমরা যদি আগামী ভবিষ্যতে এগিয়ে যাই, সেটাই হবে আমাদের আসল প্রাকৃতিক কৃষি।
1: প্রকৃতিকে বাঁচাতে গেলে এবং আমরা যদি যে সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলছি বারবার, অদূর ভবিষ্যতে যদি আমরা এই বিশ্বকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যেতে চাই, তাহলে বোধহয় এইভাবেই আমাদের এগোতে হবে, প্রকৃতিকে বাঁচিয়ে তবে প্রাকৃতিক কৃষি করা সম্ভব।
0: এইটুকু বলতে পারি যে এই অগ্রগতির পাশাপাশিও আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হই, যেমন সেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং ছোট ছোট জমি বা ঠিকঠাক চাষের জায়গা নেই, এবং বাজারের যে ওঠানামা করে না, আমাদের বাজার তো সুস্থায়ী বাজার এখন অবধি আমরা করতে উঠতে পারিনি। তবে এই লাস্ট 1 দশকে যা আমরা চেঞ্জ দেখেছি তাতে আমরা বুঝতে পারছি যে এই বৈচিত্র্যময় ও যে সুস্থায়ী কৃষি ব্যবস্থা আমাদের আগামী দিনে জরুরি, এবং আমরা সেই পথেই এগোচ্ছি। আমরা 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতিতে করার যে টার্গেট রেখেছি তার মধ্যে কিন্তু আমাদের কৃষি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের কৃষক বন্ধু, আমরা এবং আপনারা সকলে মিলে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে।
1: অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, সে বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে বললেন সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্যশ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। সেই সঙ্গে এইটুকু বলার যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করতে হয় বা হচ্ছে বা আগামীতে হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আকাশবাণী কৃষি বিভাগ। সেই সঙ্গে আপনারা তো রয়েছেন সর্বোপরি কৃষকরা। দেশ এগিয়ে চলবে, অর্থনৈতিক এগিয়ে চলবে, আমরা উন্নত ভারতে এগিয়ে যাব, বিকশিত ভারত 2047-এর দিকে। আজ এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডক্টর ঘোষ, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার।
0: ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম জীবনী জীবনযুগ, বলছেন রাহুল তিওয়ারি।
1: বিশ্ব যোগ দিবস আজ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং সমগ্র মানবজাতির সুস্থ ও সুন্দর জীবনের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রতিবছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এবছর সমগ্র বিশ্বজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম যোগা ফর হেলদি এজিং। বাস্তবিক পক্ষেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থ জীবন বজায় রাখতে যোগের গুরুত্ব অপরিসীম। 2014 সালের ভারতের উদ্যোগে রাষ্ট্রসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তথা আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এরপর থেকেই পৃথিবীর প্রায় প্রতিটি দেশে যোগ চর্চা নতুনভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতবর্ষ হলো যোগের জন্মভূমি। হাজার হাজার বছর আগে প্রাচীন ঋষিমুনিরা ধ্যান, প্রাণায়াম ও আসনের মাধ্যমে যোগ চর্চা সূচনা করেছিলেন। মহর্ষি পতঞ্জলির যোগসূত্র ভারতীয় যোগ দর্শনের অন্যতম প্রধান ভিত্তি। সেই প্রাচীন সাধনার পথ আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বীকৃত। যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি একটি সম্পূর্ণ জীবন পদ্ধতি। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরকে সুস্থ, নমনীয় ও শক্তিশালী করে তোলে। পাশাপাশি মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ও ক্লান্তি দূর করতেও যোগ অত্যন্ত কার্যকর। আজকের প্রজন্মের ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর দিনযাপন, দ্রুত গতিশীল জীবনযাত্রা, অনিয়মিত খাদ্যাভ্যাস, দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটারের ওপর নির্ভরতা এবং কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান মানসিক চাপ মানুষের জীবনকে ক্রমশ ক্লান্ত ও অস্থির করে তুলছে। বিশেষ করে কোভিড-19 পরবর্তী সময় উদ্বেগ, একাকিত্ব, অনিদ্রা ও মানসিক অবসাদের সমস্যা বহুগুণ বেড়ে গিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে যোগ হয়ে উঠুক সুস্থ জীবনের অঙ্গীকার। গঠনমূলক চিন্তাভাবনা, শান্তির পথ, সমাজ সচেতনতা, নেশামুক্তি এবং মানবতার বন্ধন। যোগ শব্দের অর্থই হল সংযোগ, নিজের শরীরের সঙ্গে মনের সংযোগ। আজ মানুষ মোবাইলের সঙ্গে বেশি সংযুক্ত, কিন্তু নিজের মনের থেকে বিচ্ছিন্ন। যোগাসন আমাদের আবার নিজের কাছে ফিরতে শেখায়। এই কারণেই আজ শুধু ভারত নয়, বিশ্বে প্রায় সব দেশেই যোগ জনপ্রিয়। কারণ ভারতবর্ষের এই প্রাচীন সাধনা আজ গোটা পৃথিবীকে সুস্থ থাকার নতুন পথ দেখাচ্ছে। 21 জুন দিনটি বেছে নেওয়ারও একটি বিশেষ কারণ আছে। এটি বছরের সবচেয়ে বড় দিন বা সামার সলস্টিক এর সময়ের কাছাকাছি। ভারতীয় দর্শনের এই সময়কে শক্তি ও চেতনার প্রতীক হিসাবে ধরা হয়, তাই এই দিনটি যোগার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিখ্যাত আধ্যাত্মিক গুরু বিকেএস ল্যাঙ্গার বলেছিলেন, যোগ শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় না, আমাদের ভেতরের মানুষটাকেও বদলে দেয়। আবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন, টেক কেয়ার অফ ইউর বডি, ইটস দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লিভ ইন। সত্যি তো, শরীর সুস্থ না থাকলে কোনো স্বপ্নই পূরণ করা সম্ভব নয়। যোগাসন আমাদের শরীরকে নমনীয় ও শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মনকে শান্ত রাখে এবং মনসংযোগ বাড়াতে সাহায্য করে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু পড়াশোনায় মনোযোগ বাড়ায় না, আত্মবিশ্বাসও বাড়ায়। আজকাল আমরা ফিটনেসের পেছনে দৌড়াই, কিন্তু শান্তির পেছনে নয়। জিম শরীরকে গড়তে পারে।

0: কিন্তু যোগ মানুষের ভেতর থেকে গড়ে তোলে। তাই যোগকে শুধুমাত্র একদিনের অনুষ্ঠান হিসাবে দেখলে হবে না, এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। প্রতিদিন মাত্র 15 মিনিট যোগাসন আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর ও সুস্থ করে তুলতে পারে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, শুধু ভালো রেজাল্ট নয়, ভালো স্বাস্থ্য আর ভালো মানসিকতার দিকেও সমান গুরুত্ব দেব। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য হোক যোগের মাধ্যমে জনজীবনে সার্বিকভাবে সুস্থ মনন ও রোগমুক্ত সুন্দর সমাজ গঠন করা।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম জীবনী জীবনযোগ, বললেন রাহুল তিওয়ারি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2,400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15,00,000 কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70,00,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাকে সহযোগ সে অব তক করিব 70,00,000 জব সৃজিত হুই হ্যায়। করিব 20,00,000 যুবা অপনি পহলি নোকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যায়। 2,000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতো মে পৌঁছি হ্যায়। ইয়ে রাশি কেবল আর্থিক সহায়তা নহি হ্যায়, ইয়ে উনকে পরিশ্রম কা সম্মান হ্যায়।
0: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন।

0: প্রকল্পের পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাউড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থবছরের রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था, इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায়, সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হলো। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো।

0: হলো। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত ৮টায় নাটক নটবরে শেষ সংলাপ, রচনা তপন পাল, প্রযোজনা অনন্যা মজুমদার। ৮:৫০ বিধানসভা পর্যালোচনা। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। ৯:৩০ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনন্যা দা। ৯:৫০ ভজন, শিল্পী তুরবান বেরা। ১০টায় ছায়াছবির গান। ১০:৩০ নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ। ১০:৫০ আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী। সঞ্চিত প্রচার তরঙ্গে রাত ৮টায় শুনবেন ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে রাজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করে সভা দিনের মতো মুলতবি করা হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে তাদের সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 49টি রাস্তার উদ্বোধন করা হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প, কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছ বাজার ও নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন্ট ব্যাংক চালু হবে তার হাত ধরে। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরে রাত্রিবাস করবেন লোকভবনে। রবিবার 21 জুন সকালে রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের পালনের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, 20 জুন শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি পশ্চিমবঙ্গের আত্মমর্যাদা রক্ষার দিন ও পশ্চিমবঙ্গকে বিভাজনের অন্ধকার থেকে রক্ষা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠোর অবস্থান ও অদম্য সংকল্পের দিন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার 11টি স্থান ও রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন। তা শেষ হয় মহাকরণের সামনে। সেখানে যোগ চর্চায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনি 21 জুন শহরের 141টি ওয়ার্ড

0: আবার পড়ছি, তিনি 21 জুন শহরের 144টি ওয়ার্ড ও রাজ্যের সর্বত্র যোগ দিবসে অংশ নিয়ে নতুন রেকর্ড তৈরি করার জন্য সকলের প্রতি আবেদন জানান। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই ম্যারাথন দৌড় কলকাতার মানুষ যেভাবে উৎসাহ ও সদর্থক ভাবনা নিয়ে অংশগ্রহণ করেছেন তা অনুপ্রেরণা যোগাবে।
1: শান্তি একাগ্রতা ও মানসিক সন্তুলন দেতা আজ কি তেজ রফতার জিন্দগি নে হম আপনি শরীর কো সক্রিয় রাখতে হেকিন মন কো শান্ত রাখনা ভি উতনা হি আবশ্যক হিসেবে দৌড় সে ধ্যান কেবল এক কার্যক্রম নেই বল্কি এক জীবন দর্শন হো আমি গতি কে সাথ স্থিরতা ও সফলতা কে সাথ সন্তুলন কা মার্গ দিখাতা হ্যাঁ।
0: আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, গতকালই রাজ্যের পক্ষ থেকে লিখিতভাবে একটি চিঠিতে আদালতকে একথা জানানো হয়েছে। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবানে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। বড় দুর্যোগ না হলে আগামী 4-5 দিনের মধ্যে দুধিয়া সেতু চালু করা সম্ভব হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। দুর্যোগে মৃত আলিপুর দুয়ারে হাসিমারার ভোলানাড়ার 4 বছরের শিশু জয়া ওরাওয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। কোথাও কোনো পর্যটক আটকে থাকলে রাজ্য সরকারের উদ্যোগে বিকল্প পথে তাদের নামিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: আলিপুর দুয়ারের একটা বাচ্চা, তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাকে তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই।
0: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। সাংসদ রাজু বিস্তাও আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছে।
3: আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে এবং এটি আগামী 3 দিন পর্যন্তই কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। কলকাতাতে আজ রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা, আবার আগামীকাল সকালের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
0: বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে একটি প্রতিবেদন।
4: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, অন্যদিকে টানা বর্ষণে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আয়োজকদের উদ্বেগ বাড়াচ্ছে। তবে যোগ দিবসের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঠিকঠাক হবে, কোনো অসুবিধে হবে না। এই সময় বর্ষার মরশুম, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাসের মধ্যেও বাস্তব ছবিটা চিন্তা বাড়াচ্ছে। বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আর্চিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় এখনও জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে রেড রোডে লক্ষাধিক মানুষের সমাগম নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমবার বিজেপি সরকারের আমলে রেড রোডে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে যোগাভ্যাসে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। ভোর 4টে থেকে বিশেষ মেট্রো পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করা হয়। নবগঠিত সরকার আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি সুজয় পাল। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে সাংসদ পদ বাতিল করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লিতে লোকসভার অধ্যক্ষের কাছে এই সংক্রান্ত দাবিপত্র দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি জানিয়েছেন সংবিধান অনুযায়ী 20 জনের সদস্যপদ খারিজ হয়ে যাওয়া উচিত। এদিকে শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গৌতম দেবও শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। মুর্শিদাবাদের কান্দি পুরসভার তৃণমূল কংগ্রেসের পৌরপিতা জয়দেব ঘটকও আজ ইস্তফাপত্র পেশ করেছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় 2 আইপিএস আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় অভিষেক গুপ্তাকে আজ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজকের নাটক নটবরের শেষ সংলাপ। রচনা তপন পাল, প্রযোজনা অনন্যা মজুমদার। নাটক নটবরের শেষ সংলাপ।

0: একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ।
1: তারপর কি জানো? ও দাদু, দাদু বলো না।
2: তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা।
0: আমার নাম তো জানি গায়ের পাঁচজনে,
2: আমাদের সেই তাহার নামটি কি নাম বল
1: দাদু? নটবর মিত্র।
2: না না, হলো না। তাহার নামটি নাতনি আলো। এই দিদি ভাই, তোর তো টেস্ট পরীক্ষা চলছে, পড়া ছেড়ে উঠে এলি যে?
1: আর তো একটা পরীক্ষা বাকি, আজ হলেই শেষ, তারপর শুধু তুমি আর আমি। কবিতা বলবো, নাটক করবো, গান গাইবো, ও কি মজা। শোনো দাদু, টেস্ট শেষ হলেই আবার আমরা ফাংশন শুরু করবো, ঠিক আছে?
2: বৌমা করতেই দেবে না, জানিস তো, শুধু তোর এই নাচ গান নাটক আবৃত্তি নয়, আমার সারা জীবনের এত সাধের নাটক আবৃত্তি, যা কিছু তোর দৌলতে, তোর সঙ্গে গিয়ে বিভিন্ন মঞ্চে করবার সুযোগ পেতাম, তাও তোর বাবাকে বলে বন্ধ করে দেবে, জানিস?
1: বন্ধ করলেই হলো, আমিও তাহলে দেখে নেব মাকে আর বাবাকে।
3: আলো আলো,
4: যা ভেবেছি।

0: তাই
1: পরীক্ষার পড়া ফেলে রেখে এই ঘরে এসে গল্প জুড়েছিস?
0: এতক্ষণ পড়ছিলাম তো, সবে দাদুর কাছে এসেছি।
1: থামো, ভুলে যেও না মাধ্যমিকের টেস্ট চলছে, এখন বই ছেড়ে ওঠাই চলবে না।
0: দেখো মা, পড়া নিয়ে এত মাথা খারাপ করো না তো আমার। অনিচ্ছা সত্ত্বেও সারাক্ষণ বই পড়তে আমার একদম ভালো লাগে না।
1: হ্যাঁ, তা লাগবে কেন, সারাদিন নেচে গিয়ে বেড়াতে তো ক্লান্তি নেই। একটা কথা ভালো করে শুনে রাখ, রেজাল্ট যদি খারাপ হয় না সোজা হোস্টেলে পাঠিয়ে দেবো। কিন্তু
0: বইয়ে গেছে আমার হোস্টেলে যেতে, দাদুকে ছেড়ে আমি কোথাও যাবো না।
2: ঠিক আছে বৌমা, আমি বুঝে বলছি দিদিভাইকে।
1: দেখুন বাবা, ও কিন্তু গোল্লায় যাচ্ছে, এভাবে আশকারা দেবেন না আপনি।
2: বৌমা, সংস্কৃতি চর্চা আশকারা নয়, ওটাও তো এক ধরনের শিক্ষাই।
1: বেশ, একটা কথা মনে রাখবেন বাবা, কদিন বাদেই কিন্তু ওর মাধ্যমিকের ফাইনাল, রেজাল্ট খারাপ হলে কিন্তু আপনি দায়ী থাকবেন।

0: আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। ওই রে দিদি ভাই, ভুল হচ্ছে তো, ঠিক করে কর নাচটা।
1: ঠিক আছে ঠিক আছে, তুমি আবার গাও, এবার আমি করছি, আর ভুল হবে না দাদু, করো।
0: আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এইবার ঠিক হয়েছে, এইবার ঠিক হয়েছে।
1: দাদু এবার শাহজাহান নাটক শুরু করা যাক, আমি জাহানারা করছি, ঠিক আছে?
0: বেশ বেশ,
1: শুরু করছি। আমি জাহানারা আপনার কন্যা বলছি, আপনি ভারত সম্রাট শাহজাহান, এ কথা ভুলে যাবেন না পিতা। ঔরঙ্গজেব সিংহাসনের লোভে আপনাকে কারারুদ্ধ করেছে, এর ফল ওকে ভোগ করতেই হবে পিতা।
0: জাহানারা, মা আমার, ঔরঙ্গজেব তোমার ভাই, আমার পুত্র, আমি স্নেহ দিয়ে তাকে বশ করব, তাতেও যদি সে বশ না হয় তাহলে পিতা হয়ে পুত্রের সম্মুখে নত জানু হয়ে আমাদের প্রাণ ভিক্ষা করব, বলবো আমাদের বাঁচতে দাও, আমাদের পরস্পরকে ভালোবাসার অবকাশ দাও।
1: না না না পিতা, পুত্রের সামনে নত জানু আপনি হবেন না, তা আপনাকে মানায় না, সে অপমান থেকে আমি আপনাকে রক্ষা করব পিতা।
2: কি ব্যাপার, উনি তোর বাপ হলেন কবে থেকে? উনি তো আমার বাবা। নাটকের সংলাপ, শাহজাহান জাহানারার ক্লাইম্যাক্স দৃশ্য, কি রে, ঠিক বলছি তো?
1: হ্যাঁ।
0: প্রদীপ, অফিস থেকে তাড়াতাড়ি ফিরলি যে আজ?
2: হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ফিরলাম বলেই তো নাট্যচর্চার এমন বিরল দৃশ্যটা দেখতে পেলাম। আপনারা দাদু নাতনিদের মিলে তো বেশ শুরু করেছেন, নাতনিটার মাধ্যমিক ফাইনাল সামনে, তাই সাবধানী করুন এসব, আপনার বৌমা টের পেলে কিন্তু খুব চেঁচামেচি করবে।
1: দেখো বাবা, তুমি দাদুকে একদম বকবে না বলে দিচ্ছি, দাদুর এতে কোনো দোষ নেই, আমি রিকোয়েস্ট করেছি তাই তো।
2: হ্যাঁ বুঝলাম, তাই বলে লেখাপড়া শিখে তুলে? শোন মা, এই দুটো তিনটে মাস এখন সবকিছু বাদ রেখে শুধুমাত্র বই নিয়ে থাকার চেষ্টা করতে হবে রে, শিল্প চর্চাটা এই কটা দিন বন্ধ রাখ না মা। আর আর বাবা, আপনিও তো ওকে একটু বোঝাতে পারেন, ও তো ছেলে মানুষই করবেই, তাই বলে ওর তালে আপনাকেও তাল দিলে চলবে? তাছাড়া বাবা, আপনি হাই প্রেশার আর সুগারের পেশেন্ট, নাতনির সাথে এভাবে হুজুগে মাথা কি আপনার ঠিক হচ্ছে বাবা?
0: না রে প্রদীপ, না, শিল্প চর্চা নাট্য চর্চা আমার আমার প্রাণ, বয়স ভুলিয়ে দেয়, অসুখে ওষুধ আর থেরাপির কাজ করে বুঝলি।
2: হ্যাঁ মানছি বাবা, তাই বলে কি ওষুধ খাওয়া ডাক্তার দেখানো বন্ধ আছে বলুন? আসল কথাটা তো তা নয়, আপনার শিল্প চর্চা আমি পার্মানেন্টলি বন্ধ করতে বলছি না বাবা, আলোর পরীক্ষার দিন কটা শুধু একটু সামলে চলুন, পরীক্ষা হয়ে গেলে নাতনিকে নিয়ে যত খুশি নাচ গান নাটক করুন না, তবে অবশ্যই নিজের শরীরটাকে সামলে। হ্যাঁ যাই, আপনার বৌমা ডাকছে, আমি গেলাম, কথাগুলো ভেবে দেখবেন বাবা, আসি।
1: কি হলো দাদু, চুপ হয়ে গেলে যে একদম, বাবা মা যা খুশি বলুক গে, আমাদের প্র্যাকটিস বন্ধ করলে চলবে না দাদু, দুদিন বাদেই তো গ্রামের মিলন মঞ্চে আমাদের অনুষ্ঠান করতে হবে, নাও নাও শুরু করো, কি হলো ও দাদু।

0: এগিয়ে সত্যি নাকি স্বপ্ন? একদিনে কি সংসারের নিয়ম উল্টে গেল? ঔরঙ্গজেব বিশ্বাসঘাতক হয়ে গেল, আদরের নাতি মোহাম্মদকেও বিশ্বাসঘাতক বানাতে চাইছে। শোনো, যেখানে যত পিতারা আছো শোনো, কোন পিতা আর নিজে না খেয়ে পুত্রকে খাইও না। নিজেকে নিঃশেষ করে সব ভালোবাসা উজাড় করে দিও না, তাকে বুকের ওপর রেখে ঘুম পাড়িও না। এ শাস্তি দিতে যদি বুকে ব্যথা লাগে তো বুকটাকে ভেঙে ফেলো, চোখে জল এলে চোখ উপড়ে ফেলো, আর তোলাদ বেরিয়ে এলে নিজেই নিজের টুটি চেপে ধরো।
1: বাবা বাবা শান্ত হন, আপনি শান্ত হন। এ কারাগারের কোণে বসে কেঁদে কোনো লাভ নেই। যদি পারেন তো দলিত ভুজঙ্গের মতো ফানা বিস্তার করে উঠে দাঁড়ান, মৃত শাবক ব্যাঘ্রীর মতো প্রমত্ত বিক্রমে গর্জে উঠুন, নিবৃত্তির মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রূর হন, তবে তবে তার সঙ্গে পারবেন আপনি, তবে পারবেন।
0: তবে তাই হোক মা, আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো ধেয়ে আয়, আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানি ভেঙে চুরে দিয়ে যাই, তুই সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো তাকে এসে গ্রাস কর, আমি যুদ্ধ নিয়ে আসি, তুই মরুগ নিয়ে আয়।

0: নমস্কার, এখন আপনাদের সামনে আপনাদের সকলের অতি পরিচিত অতীতের দিকপাল নাট্য ব্যক্তিত্ব এবং সু অভিনেতা নটবর মিত্র তার বহু অভিনীত সক্রেটিস নাটকের সংলাপ নিয়ে মঞ্চে আসবেন। তাকে যোগ্য সঙ্গ দেবে তার সুযোগ্য নাতনি আলো মিত্র।
1: হে আথেন্সের অধিবাসীবৃন্দ, আপনারা জানেন আমি গণতন্ত্রের সমর্থক, আর এও জানেন আমি ভোটের মাধ্যমে দেশের সমস্ত রাজনৈতিক পদের নির্বাচন সমর্থন করি না। কারণ আমি জানি এবং বিশ্বাস করি রোগ চিকিৎসার ভার যেমন অভিজ্ঞ চিকিৎসকের হাতে দেওয়া উচিত, তেমনি দেশের শাসনের ভার দেওয়া উচিত অভিজ্ঞ রাজনীতিকের হাতেই। ইতিপূর্বে আমার বিরোধীরা আপনাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যেন আমার বক্তৃতার দ্বারা প্রতারিত না হন। অবশ্য আমার বক্তৃতার কথা বলতে যদি সত্যি এবং যুক্তির কথা বলে থাকেন, তাহলে হয়তো আমি সত্যি একজন বক্তা।
2: কিন্তু কবি অ্যারিস্টোফিনিস যে বলে বেড়াচ্ছেন সক্রেটিস একজন অন্যায়কারী, ক্লাউড নাটকে ব্যঙ্গচিত্র রচনা করে তিনি আপনাকে ভাবনার দোকানদার সাজিয়ে বলেছেন ছাত্ররা নাকি আপনার কাছে পদার্থবিদ্যা বা জীবনবিদ্যার ধাঁধা কিনতে আসে, আপনি নাকি আপনার ছাত্রদের কাছে মিথ্যা ও ভুল তথ্য বিক্রি করেন।
1: আমি শিক্ষা বিক্রি করি না, আমি বিশ্বাস করি জ্ঞান বিতরণের বিনিময় অর্থ গ্রহণ সম্মানের, কিন্তু আমার সে যোগ্যতাই নেই। আমার শুধু একটা যোগ্যতাই আছে, তা হল সত্যকে বলার এবং প্রকাশ করার যোগ্যতা। অনেক ধনী সন্তান স্বেচ্ছায় আমার কাছে আসত, আমাকে অনুসরণ করত, আমার আদর্শকে প্রচার করত, আবার অন্যান্য আত্মপ্রচারকদের জ্ঞানের পরীক্ষা করে তাদের মূর্খামি ও স্বরূপ প্রকাশ করে দিত। এতেই তারা আমার প্রতি ক্রুদ্ধ হতেন এবং বলতেন আমি নাকি যুবকদের বিপথে চালিত করছি। তা সত্ত্বেও আমি আমাকে দেওয়া মৃত্যুদণ্ড মেনে নিয়েছি।
2: কিন্তু আপনার শিষ্যরা এমনকি জেল রক্ষীরাও তো আপনাকে জেল থেকে পালাবার বন্দোবস্ত

0: দিয়েছিলেন, আপনি তো ইচ্ছে করলেই পালাতে পারতেন।
1: পারতাম, পারতাম বইকি, কিন্তু পৃথিবীর যে কোনো দেশে গেলেও মৃত্যুকে অতিক্রম করা যায় না, এটা যেমন সত্যি, তেমনি যে কোনো নাগরিকের সেই দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলা উচিত, এও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি চলেছি মৃত্যুর দিকে, আপনারা এগিয়ে চলুন জীবনের দিকে। মৃত্যুর আগে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা বিপদে পড়বেন জেনেও আমাকে সমর্থন করেছিলেন। আপনাদের এই মূল্যবোধ আমাকে মুগ্ধ ও শ্রদ্ধাশীল করেছে। তাদের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক।
0: আপনারা গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না, চুপ করুন, চুপ করুন, শুনুন আপনারা, দয়া করে চুপ করুন। নটবর বাবুকে আমরা অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন, তার স্বরচিত পুরুষ ও প্রকৃতি কাব্য নাটকের কিছু অংশ পাঠ করে শোনাবেন তার নাতনি আলোমিত্রকে নিয়ে।
1: শুরু করি?
2: হ্যাঁ চলো শুরু করি।
1: চলমান সমাজের বুকে যারা হাঁটে উল্টো পথে, তারাও তো আছে দিব্য সুখে, দুর্বলের অধিকার কেড়ে তারাও উঠছে ক্রমে বেড়ে, কেন হবে এমনটা? প্রকৃতি তো পারে দিতে রুখে,
2: হয়তো তা পারে, হয়তো নেপথ্যে সুতো নাড়ে, জোয়ার ভাটার মতো আগে পিছে ঠেলে, শেষে তাকে টেনে তোলে পারে।
1: হে তো বুঝি মনে হয় আর এক অজানা পথ, চেতনায় জাগা ছন্দময়, পথিকের পথ আর জীবনের রথ একই সূত্রে বাঁধা, জয় আর পরাজয় এক তালে এক সুরে সাধা।
2: পুরুষের আকাঙ্ক্ষা প্রকৃতির রীতি, এভাবেই প্রকাশ হয় আনি মহাগীতি।
1: পৃথিবীর আকাঙ্ক্ষাও বলা যায় একে, দাতা ও গ্রহিতা এক হয়ে পার্থক্য দেয় ঢেকে, নতুন চেতনার সমাবর্তনে, সীমায় অসীমের আবর্তনে।
2: এই আবর্তনে আনে সৃষ্টি, দুয়ের মিলিত অভিন্ন কৃষ্টি।
1: যারা পৃথিবীর অথবা পৃথিবীটা যাদের, একজন অথবা দুজন হিসেবে তাদের একটি সিদ্ধান্তই পেশ করব, আমি বা আমরা বোধের ঐক্যতানে, বাঁচার কলায় জীবনের গানে, অশুভ বৃত্তিগুলোর লাগাম টেনে ধরব প্রকৃতি আর পুরুষের সংযোগে,
2: আর এক নতুন পৃথিবী গড়বো।

0: হ্যালো,
1: আমি আলোর ম্যাডাম সুমনা দত্ত বলছি।
0: ও হ্যাঁ, বলুন ম্যাডাম, আমি আলোর মা বলছি।
1: ও বৌদি, শুনুন বৌদি, একটু আগে এখানে মিলন মঞ্চে আলোর প্রোগ্রাম দেখলাম।
0: ও আচ্ছা আচ্ছা, আলো তাহলে ওখানে গেছে?
1: কেন, আপনি জানেন না? সঙ্গে নটবর বাবুও তো ছিলেন।
0: হ্যাঁ, ওই দাদু নাতনি দুজনেই গেছে। হ্যাঁ, আপনি কি বলবেন বলুন ম্যাডাম।
1: কি বলবো বৌদি, আউটস্ট্যান্ডিং স্টেজ পারফরমেন্স।
0: কিরকম মানে, আমি ঠিক বুঝলাম না।
1: নটবর বাবু তোর প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পী, ওর অনুষ্ঠান অসাধারণ তো হবেই, সে সবাই জানে। কিন্তু আলো, ওইটুকু ছোট্ট মেয়েটা যে এত টপ ম্যাচিওর্ড প্রোগ্রাম করবে ভাবতেই পারিনি। ড্যান্স তো অবশ্যই।

0: এই সঙ্গে দাদুর সঙ্গে পাল্লা দিয়ে ডুয়েট আবৃত্তি যা করলো তা আপনি কল্পনাই করতে পারবেন না। অ্যামেজিং, আমরা মুগ্ধ, অভিভূত।
1: আপনাদের নটবর বাবু নাটক করেননি?
0: আনপ্যারালাল বৌদি, অত ভালো অডিও প্রেজেন্টেশন অনেকদিন পর এখানকার দর্শকরা পেল। আমরা ভীষণ লাকি যে ওনার মতো একজন মহৎ শিল্পপ্রাণ মানুষকে পেয়েছি। সত্যি কথা বলতে কি, আলো কিন্তু একেবারে দাদুর যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছে।
1: বেশ তো, লেখাপড়া বন্ধ রেখে শিল্প চর্চাটাই করুক তাহলে এখন থেকে।
0: ওভাবে বলবেন না বৌদি, শিল্পচর্চা তো খারাপ কিছু নয়, এটাও তো এক ধরনের শিক্ষাই। তাছাড়া আলো লেখাপড়াতেও যথেষ্ট ভালো, স্কুলে প্রতি বছর ভালো রেজাল্ট করে।
1: বলছি, ওদের অনুষ্ঠানটা শেষ হয়েছে কিনা আপনি বলতে পারবেন?
0: হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগে শেষ হয়েছে, ওরা এতক্ষণ এত ফিরেও গেছেন।
1: আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, আমার কাজ পড়ে আছে তো আমি রাখি।
0: হ্যাঁ হ্যাঁ।

0: শত্রু শত্রু, বাপের মতো যার জন্য এত করলাম সে তো শত্রুতা করছেই, নিজের পেটের মেয়েটাও সেই সঙ্গে শত্রুতা করে চলেছে। মা বাবার চেয়েও আপন হয়ে গেল ওই বুড়ো ভামটা। আসুক তোর বাবা আজ অফিস থেকে, আর যে একটা হিললে করে তবে ছাড় পাবে।
1: কি ব্যাপার, কাকে অত রাগ দেখাচ্ছ? কি আলো বাবা ওদের দেখছি না যে, ওরা কোথায়?
0: সেই কথাই তো বলছি, সাপের পাঁচ পা দেখে চিনতে নারা, বুঝেছো?
1: ওভাবে বলছো কেন? মেয়েকে না হোক শ্বশুরকে অন্তত একটু সম্মান করে কথা বলো। তাছাড়া গেল তো তোমার সামনে থেকেই, বারণ করতে পারলে না?
0: বাজে বকবে না একদম, বারণ করিনি তোমাকে, কে বললো? আরে আমার বারণ শোনে তোমার মেয়ে? দুজনকেই তো দড়ি খুলে দিয়েছ, এখন সামলাও নিজের মেয়েকে। দিমাগ কত মেয়ের, আমাকে বলে কিনা যা বোঝো না তাতে নাক গলাতে এসো না। বাইরে দাদুর কত ফ্যান জানো, দাদু না গেলে নাকি তেনাদের ফাংশনই হবে না। আমার বিশ্ববিখ্যাত অ্যাক্টর দে ছটার বাড়ি মারি মুখে, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী, বুঝেছো?
1: শিখা, বাবাকে ওভাবে অসম্মান করে কথা বলবে না। আলো এতটুকুও বাড়িয়ে বলেনি ওর দাদুর সম্পর্কে। তুমি জানো না বাবা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, এক সময় খবরের কাগজে ওর ছবি বেরোতো, নাটক আবৃত্তি বাবার প্রাণ, বিভিন্ন ক্লাব সংস্থা থেকে আজও আগের মতোই বাবাকে মঞ্চে নিয়ে যায়। সবাই এখনো বাবার সেই পুরনো দিনের অভিনয় দেখতে চায় শিখা, কিন্তু বয়স আর অসুস্থতার জন্য বাবা নিজে থেকেই মঞ্চাভিনয় থেকে অবসর নিয়েছেন। এখন শুধুমাত্র ওই লোকাল ক্লাবগুলোর আমন্ত্রণে ভালোবাসার টানে মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোনে পুরনো নাটকের সংলাপগুলো শোনান। এতে দোষটা কোথায় বলো তো? বরং এতে করে তোমার মেয়ে যেমন উৎসাহ পাচ্ছে, তেমনি রাত বিরেতে বেপাড়ায় অনুষ্ঠান করতে যাওয়ার একজন সঙ্গী বা অভিভাবকও পাচ্ছে শিখা।
0: খুব ভালো, তবে আর কি, মেয়ের পরীক্ষা চলে যাক, নাতনি দাদু দুজনে মিলে ধেই ধেই করে নেচে বেড়াক।
1: আহা, তা কেন হবে? হ্যাঁ ভাই, আলোর পরীক্ষাটা একটা ফ্যাক্টর বই কি, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু সময় দাও, আমি দেখছি।
0: যত নষ্টের গোড়া কিন্তু তুমি জানো, তোমার শাসন নেই বলেই দাদু নাতনি যা খুশি তাই করে বেড়াচ্ছে। এত রাত হলে এখনো ফেরার নাম নেই। শোনো, ঘরে ফেরার পর আর যদি কড়া শাসন না করেছো তাহলে তোমারই একদিন কি আমারই একদিন, আমি বলে দিচ্ছি।
1: আরে বাবা, শাসন তো করছি সব সময়। এই তো এই তো কদিন আগে কতভাবে বুঝিয়ে বললাম, মেয়েকে শুধু নয় বাবাকেও নানাভাবে বোঝালাম, প্রেশার সুগারের কথা বলে সাবধান করলাম, এমনকি এমনকি ভয় পর্যন্ত দেখালাম।
0: মিষ্টি মিষ্টি কথা বলে শাসন করেছো তুমি, হয় অত মিষ্টি মিষ্টি কথা বলে শাসন হয় না, বুঝেছো? কড়া দাওয়াই দিতে হবে, সময় থাকতে রাশ টেনে ধরো বলে দিচ্ছি, কিন্তু নইলে না জেহানে শেষ থাকবে না। সারা দেহে রোগ ভর্তি, ডাক্তার আসার বিরাম নেই, ডাক্তারে ওষুধে একবার জলের মতো টাকা খরচ, তাও তার আদিক্ষতার কত মহর
1: শিখা।
0: বেপাড়ায় বেঘাটে কোথায় কখন কি কাণ্ড ঘটিয়ে বসবে তখন বুঝবে ঠেলা, মরা মেরে খুনের দায় পড়তে হবে, আত্মীয় স্বজনের দোষ তখন আমাদের ঘাড়ে চাপাবে, বুঝেছ?
1: শিখা বাবা,
2: আমি কতবার তো তোদের বলেছি শিল্পচর্চার মধ্যে থাকলেই আমি খুব ভালো থাকি রে।
1: না বাবা, আপনার ওই কথাটাও পুরোপুরি মানতে পারছি না।

0: উল্টাটাই ভাবার চেষ্টা করো না আজ থেকে।
1: মা, তুমি দেখছি ইতালির পিসার পোপ পাদ্রিদের মতো জোর করে দাদুকে উল্টোটা বলাতে চাইছো।
0: সেটা আবার কি?
1: গ্যালিলিওর নাম শুনেছো তো? সূর্য স্থির আর পৃথিবী ঘুরছে, এই সত্যি কথাটা বলার জন্য তাকে দোষী সাজিয়ে বন্দী করে রাখা হয়েছিল সারা জীবন।
0: অনেক জেনে গেছিস না তুই? হ্যাঁ, অনেক জেনে গেছিস। মুখে মুখে তর্ক করাটা এবার বন্ধ কর, নইলে কপালে অনেক দুঃখ আছে এই বলে দিলাম, বুঝেছিস?
1: যাও যাও, অনেক বলেছ। কি গো দাদু, আমি ঠিক বলেছি না? জানো তো, তুমি যখন গ্যালিলিও সংলাপগুলো বলো আমি মন দিয়ে শুনি, তাই তো এখন বলতে পারলাম।
2: দিদি ভাই, আর বলিস না কখনো সত্যিটা। সত্যি কথা বলে গ্যালিলিওর মতো পোপের কুনজরে পড়িস না তুই।
3: শুনুন বাবা, একই কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আপনার বৌমাকে তো ভালো করে জানেন, যেমনটা বললাম মেনে চলার চেষ্টা করুন। আমার এত অশান্তি আর ভালো লাগছে না বাবা, সারাদিন অফিস করে সবই ফিরেছি, খুব টায়ার্ড লাগছে। আমি এখন আসছি বাবা।
2: ব্যাস আর কি, মহামান্য পোপের রায় ঘোষণা হয়ে গেল, গৃহবন্দী হয়ে থাকতে হবে গ্যালিলিওকে। অপরাধটার সে সত্যিটাকে প্রচার করতে চেয়েছিল, জনতার মাঝখানে দাঁড়িয়ে সে চিৎকার করে বলতে চেয়েছিল, শোনো শোনো পিসার অধিবাসীরা, তোমাদের এতদিন ধরে যা বোঝানো হয়েছে তা ভুল, তা মিথ্যা। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, সূর্য স্থির আর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। কোপারনিকাসের মতো আমিও এই মহান সত্যিটাকে জানিয়ে গেলাম।
1: দাদু দাদু, তুমি ভেবো না তো এত, তোমার সিদ্ধান্তকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কারো চাপের কাছে তুমি মাথা নোয়াবে না। তোমার কাজ, তোমার কথা একদিন সত্যি বলে প্রমাণিত হবেই।
2: জানি জানি, আমি তা জানি। ওরা প্রাণ চেষ্টা করবে আমাকে দিয়ে মিথ্যা বলাতে, প্রাণের ভয় দেখি অন্ধকূপে বন্দি করে রাখতে, জোর করে আমাকে দিয়ে মিথ্যা বলালেও পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘুরেই চলেছে, তার গতি কেউ রোধ করতে পারবে না, দেখে নিও তোমরা।
1: একদম একদম ঠিক বলেছো দাদু, তোমার কণ্ঠ তোমার গতিকে কেউ আটকাতে পারবে না দাদু, তুমি জিতবেই দাদু, তুমি জিতবেই।
2: ইতালি জনগণ, তোমরা শোনো, চাঁদ কোনো আয়না নয়, চাঁদ উপগ্রহ, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, গ্রন্থে ভুল লেখা, প্রকৃত সত্যের ভুল ব্যাখ্যা করা। প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি, মানুষেরা গায়ের জোরে নিয়ম ভাঙলেও প্রকৃতি নিয়ম ভাঙে না। দার্শনিকের উপলব্ধি এবং বিজ্ঞানীর আবিষ্কারকে কোনোভাবেই মিথ্যা প্রমাণ করা যায় না। কোপারনিকাসের ভ্রূণের বই নিষিদ্ধ করা হয়েছে, আমি জানি, আমাকেও আমাকেও আর সত্যিটা বলতে দেওয়া হবে না। রাজা আর পোপের আদেশ অমান্য করেছি বলে এখন থেকে আমাকে গৃহবন্দী থাকতে হবে। একা একা বাক শূন্য হয়ে অন্ধ কূপে আমাকে দিন কাটাতে হবে।
1: না না না দাদু না, আমি তা হতে দেব না, কিছুতেই হতে দেব না। তুমি কোনো চিন্তা করো না দাদু, তোমার অভিনয় কেউ আটকাতে পারবে না দাদু, কেউ আটকাতে পারবে না।

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সহসঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ।

0: করোনা পাখা।
1: দাদু, এসব কি হচ্ছে? বুঝেছি বুঝেছি আমি। শোনো, এই কবিতাটা আর তুমি কখনো বলবে না।
0: এই কবিতাটাই তো আমার এখন একমাত্র সাথী, আমার শেষ প্রহরের বিদায় সন্ধ্যা আরতি।

0: সৃষ্টির
1: প্রথম কথা পুরুষ ও প্রকৃতি ভাঙা গড়া জীবনের এসুধই রীতি, শেষ কথা অজানা সবার অন্ধকারে ঢাকা নিয়তির অকলমে মন্দ ভালো থাকা।
0: হয়তো বা তাই নিয়মের পথ ধরে সময়কে হাতে করে শুধু হেঁটে যাই, সমাধান পাই না খুঁজে নিয়মকে ধরি, স্বার্থ সুখে বুধ হয়ে ছকে বাঁধা কাজগুলো করি।
1: কর্মে যদি নিষ্ঠা থাকে সত্যের নিবিড় আলোকে দূরে সরে যাবে যত ভয়, নিয়মের পথ ধরে জীবন ধন্য করে হাসবেই, হাসবে সে জয়।
0: তাই যেন হয় হোক সব আনন্দময়।
2: চমৎকার, দেখো এই যে যা বলেছিলাম তাই হচ্ছে, আবার শুরু হয়ে গেছে।
3: আপনি কিন্তু কথা শুনছেন না বাবা।
0: ঘরে বসে তো কবিতা বলছে, সেটাও দোষের হলো?
2: আজকে ঘরে বসে বলছে, কালি তো এক লাফে বাইরে মঞ্চ উঠে দাপাদাপি শুরু হয়ে যাবে।
1: না না বৌমা, সেসব কিছু নয়, আসলে চুপচাপ সময় কাটছিল না তাই একটু আবৃত্তি করছিলাম।
2: ওই একটু একটু করে অনেকটা হয় বাবা।
3: বাবা, আপনি শুনলাম গতকাল রাতে মঞ্চে উঠে খুব দাপাদাপি করেছেন।
0: কে বলেছে সব কথা?
2: যেখানে গিয়েছিলি সেখানকারই মানুষ নিজের চোখে দেখেছে তোদের দুজনের লাপালাপি।
3: হ্যাঁ, ওই আমার অফিস কলিগ রবীন্দ্রবাবুর সঙ্গে পার্কে দেখা হয়েছিল, তার মুখে শুনে এসেছি।
2: ভাগ্যিস দেখা হয়েছিল, নইলে তো জানাই যেত না।
0: নালিশ করার মতো কিছুই করেনি দাদু, যে বলেছে সে ফালতু কথা বলেছে।
2: আই থাম তুই, একদম চুপ করবি, তুইও হচ্ছিস যত নষ্টের গোড়া।
1: আহা কি মুশকিল। আচ্ছা তোমরা শুধু শুধুই মেয়েটাকে দুষছ।
3: শুনুন বাবা, আমি চাই না ওই অসুস্থ শরীর নিয়ে আপনি আর কখনো মঞ্চে উঠুন, ওইভাবে দাপাদাপি করুন।
0: দাপাদাপি কোথায় দেখলে বাবা? তুমি জানো এই তল্লাটি সবাই দাদুকে চেনে, শাহজাহান, গ্যালিলিও, সক্রেটিস, দাদুর অভিনয় করে এইসব নাটকের আজও নাম করে তারা। ওই নাটকগুলোর ডায়লগ শুনতে চায় সবাই, দর্শক শ্রোতাদের অনুরোধে দাদু মঞ্চে উঠে মাইক্রোফোনে নাটকের সংলাপগুলো শুধু শোনায় সবাইকে।
3: কিন্তু মা, তবুও তো মঞ্চে ওঠে। শুনুন বাবা, আমার অনুরোধটা প্লিজ রাখুন, আর মঞ্চে ওঠার দরকার নেই এই বয়সে, ওই অসুস্থ শরীর নিয়ে মহড়া টহরার কোনো দরকার নেই। আর একটা অনুরোধ করছি বাবা, আলোকে নিয়ে আপনাকে আর কোথাও যেতে হবে না এবার থেকে, দরকার পড়লে আমি বা আপনার বৌমাই নিয়ে যাব, কারণ আপনার শরীর এত চাপ নিতে পারছে না বাবা। কিছু মনে করবেন না, আপনার বয়স শরীর এসবের কথা চিন্তা করেই কথাগুলো বললাম।
0: আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না।
2: না গেলে তো আরো মঙ্গল, শুধু তোর একারই নয় মঙ্গলটা আমাদেরও।
3: আমি আসি বাবা, যা বললাম একটু মেনে চলবার চেষ্টা করুন, এর পর থেকে আর যেন বাইরে বেরোনোর কোনো প্রোগ্রাম নেবেন না। আসি।
1: তোর বাবা কি বলে গেল রে দিদি ভাই?
0: তুমি বাদ দাও তো ওসব, বাবা যা খুশি বলুকে, একদম শুনবে না ওসব কথা, আমিও মানবো না ওসব।
1: না রে দিদি ভাই, সেটি আর হবার জো নেই। কেন জানিস, তোর দাদুর নটবর মিত্রের এখন বাতিল ঘোড়া, ভাঙা জগত্তল, আলো রানীকে এখন থেকে তার বাপমা প্রদীপ আর শিখার আলো হয়ে জ্বলতে হবে। ভাঙা বাতিল জগত্তলের হেডলাইটের আলো তাই আজ থেকে নিভে গেল রে।
0: দাদু দাদু খুব খারাপ হচ্ছে কিন্তু, আর একদম ও কথা বলবে না, আমি কিন্তু খুব রেগে যাব এবার।
4: দাদু দাদু বলছি কি, তুমি না আমার আইডিয়াল হিরো, তোমাকে নিয়ে জানো তো আমার কত।

0: স্নেহবৎসল ঔরঙ্গজেব কিংবা সত্যের চিরপূজারী নির্ভীক গ্যালিলিওই নয়। তুমি তো মহাজ্ঞানী দাদু, অন্যায়ের কাছে মাথা নত না করা, প্রতিবাদ মুখর যুক্তিবাদী সক্রেটিস। তোমার মুখে একথা মানায় না দাদু, মানায় না।
1: ঠিক ঠিক বলেছিস, আমি সেই প্রতিবাদী সর্বসংস্কার মুক্ত যুক্তিবাদী সক্রেটিস। এথেন্সের রাজা আর তার স্থাবকদের অন্যায় অবিচার, বিচারের নামে প্রহসন আমি মানি না। শোনো শোনো এথেন্সবাসী, শোনো এথেন্সের শিল্পী শ্রমিক আর মহৎ মানুষেরা, তোমরাই আমাকে এদেশের রাজার সমান সম্মান আর শ্রদ্ধার আসনে বসিয়েছ, কিন্তু রাজা তা মানতে চাইছে না। বিচারের নামে প্রহসন করে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। হে আথেনীয়গণ, হয়তো এমন একদিন আসতে চলেছে যেদিন আমাকে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে হবে, আর নয়তো সারাটা জীবন কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। আমার একটাই অপরাধ, আমি তোমাদের মনের অন্ধকার দূর করতে চেয়েছিলাম, তোমাদের কুসংস্কার মুক্ত করে প্রকৃত সত্যের আলোয়ে পথ দেখাতে চেয়েছিলাম। বলো বলো তোমরা বলো, আমি কি ভুল করেছি বলো?
0: না দাদু না, তুমি কোনো ভুল করনি, তুমি ভুল করতে পারো না। সক্রেটিস কোনোদিন কোনো ভুল করতে পারে না। তুমি দেখে নিও দাদু, তোমার প্রিয়জনেরা, দেশের শিক্ষিত জ্ঞানী মানুষেরা একদিন না একদিন তোমার হয়ে প্রতিবাদ করবেই। দাদু দাদু, তুমি কোনোদিন কারো কাছে মাথা নোয়াওনি, হার স্বীকারও করনি, এমনি করেই তুমি মাথা উঁচু করে বেঁচে থাকবে দাদু। তোমাকে বেঁচে থাকতে হবে দাদু।
1: বেঁচে থাকতে হবে, এমন কি বিচারে মৃত্যুদণ্ড হলেও আমি বেঁচেই থাকব, সকলের মনে সকলের ভালোবাসায়। হিমলকের সুতীব্র বিষও পারবে না কারো কাছ থেকে, সত্যের পথ থেকে আমাকে ছিনিয়ে নিতে।
2: হ্যালো, তোর দাদুকে রাতের ওষুধটা খাইয়ে দে।
1: ওই ওই ঘোষণা হয়ে গেল, মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল।
0: উল্টো পাল্টা বলবে না একদম। দাঁড়াও তুমি, আমি ওষুধটা আনছি, রাত হয়েছে তো। ওষুধটা খেয়ে ডিনার সেরে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে?
1: হ্যাঁ ঠিক ঠিক বলেছ, ঘুমোতে হবে, অনন্ত নিদ্রা। মৃত্যুদণ্ড ঘোষণা যখন হয়ে গেছে, হেমলকের তীব্র বিষপান্ত আমায় করতেই হবে। ঠিক ঠিক, তবে তাই হোক, প্রহসনের কারাদণ্ড আমার আর ভালো লাগছে না।
0: এই নাও দাদু, ওষুধটা নাও, ধরো তুমি খাও ওষুধটা, আমি ডিনারটা নিয়ে আসছি, ঠিক আছে? এই এই নাও ট্যাবলেটটা নাও, এই নাও নাও জলটা নাও, নাও হাতে ধরো হাতটা।
1: এনেছো বিষপাত্র, এনেছো? দাও দাও দাও দাও দাও, কারের কি দাও দাও।
0: দাদু দাদু, কি হচ্ছে সব এইসব অলক্ষণে কথাগুলো? তোমাকে আমি কতবার বলতে না করেছি, প্লিজ তুমি এসব কথা একদম বলবে না, বলে দিচ্ছি।
1: তুমি তো জল্লাদ, না না তো তোমার তো কোনো দোষ নেই, তুমি তো রাজার আজ্ঞাবাহী। এ কি তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, দাও দাও দাও দাও দাও, আমাকে আমাকে দাও,
0: জলটা ধরো। আমি রাতের খাবারটা আনতে গেলাম, ততক্ষণ তুমি ট্যাবলেটটা ওই জল দিয়ে খেয়ে নাও, ঠিক আছে? আসছি আমি।
1: বিষ, হেমলকের সুতীব্র বিষ।

0: 地上帝，哎，পান করে ফেললাম আর কোনো চিন্তা নেই, বিশের ক্রিয়া শুরু হয়ে যাবে এখনি, সামান্য কয়েক মুহূর্ত আর, তারপর শুধু অন্ধকার অন্ধকার আর অন্ধকার।
1: শোনো শোনো এথেন্স বাসী, আমি সক্রেটিস শেষবারের মতো বলছি, তোমরা কেউ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করো না, স্বার্থসিদ্ধির জন্য বিশ্বাসঘাতকতা করো না, সত্যকে ত্যাগ করে মিথ্যার কাছে কোনদিন মাথা নত করো না।
2: দাদু দাদু, এই নাও দাদু তোমার ডিনার। দাদু দাদু, এ কি হলো, এ কি হলো তোমার, কি করে হলো দাদু? মা বাবা শিগগিরই আসো দাদু।
3: মা
4: কি হলো, কি চাচাচ্ছিস?
3: বাবা বাবা বাবা বাবার এই অবস্থা হলো কি করে?
2: জানি না, আমি ডাকতে যে এই অবস্থা দেখছি দাদুর।
3: বাবা বাবা কথা বলছ না কেন? মা মা জলে গাছ টান তো, ওকে গ্যাস লাগে হচ্ছে।
4: বলেছিলাম এত একটা বা দিয়ে তবে ছাড়বে না, সামলাও এখন।
3: আহ তুমি থামো তো, মা মা এক্ষুনি ডক্টর ব্যানার্জিকে এক্ষুনি কল কর।
2: করছি বাবা।

0: ডাক্তারবাবু কেমন বলছেন?
1: সরি মিস্টার মিত্র, হি ইজ নো মোর।
0: না,
1: সবকিছুর বাইরে চলে গেছেন উনি।
2: কিন্তু একটু আগেও তো বাবা কথা বললেন।
0: মহাভাগ্যবতী
2: দাদু,
0: রাজরাজেশ্বরী, অভাগার অনাথ হয়ে গেলাম তো আমি। তোর দাদু তার বিশাল সাম্রাজ্য আর অপুরাণ ঐশ্বর্য তো তোর কাছেই রেখে গেছেন মা। তোর কিসের দুঃখ মা? দাদুর থেমে থাকা, ফেলে রেখে যাওয়া কাজগুলো যে তোকেই সম্পূর্ণ করতে হবে মা। আমি তোকে কথা দিচ্ছি মা, আর তোকে তোর কাজে কোনো দিন কোনোভাবে বাধা দেব না রে মা। কোনো কাজে বাধা দেব না।
3: শোনো শোনো এথেন্সবাসী, শোনো এথেন্সের শিল্পী, শ্রমিক আর মহৎ মানুষেরা, তোমরাই আমাকে দেশের রাজার সমান সম্মান আর শ্রদ্ধার আসনে বসিয়েছ, কিন্তু রাজা তা মানতে চাইছে না। বিচারের নামে প্রহসন করে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। হে আথানিয়গণ, হয়তো এমন একদিন আসতে চলেছে যেদিন আমাকে হয় স্বেচ্ছা মৃত্যুবরণ করতে হবে, আর নয়তো সারাটা জীবন কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। আমার একটাই অপরাধ, আমি তোমাদের মনের অন্ধকার দূর করতে চেয়েছিলাম, তোমাদের

কুসংস্কার মুক্ত করে প্রকৃত সত্যের আলোয় পথ দেখাতে চেয়েছিলাম। হে আথেনীয়গণ, আপনারা জানেন স্বর্গ এবং ঈশ্বর অপেক্ষা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো পৃথিবী এবং পৃথিবীর মানুষ এবং প্রাণী সকল, তাদের জীবন সুন্দর হোক, আনন্দ।

0: নটবরের শেষ সংলাপ নাটকটি এখানেই শেষ হল। রচনা তপন পাল, অভিনয় করেছেন শিখা নমিতা চক্রবর্তী, আলো গর্বিতা সাহা, সুমনা ও ঘোষক পম্পা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ পার্থ প্রতিম নাথ এবং নটবর মুরারি মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন অনন্যা মজুমদার।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী বিপ্লব চক্রবর্তী।
1: পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হয়। অধ্যক্ষ রতীন্দ্র বোস এদিন সভায় সদ্য প্রয়াত বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমাজের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন। এদের মধ্যে রয়েছেন মুকুল রায়, আবু হাসিম খান চৌধুরী, সুধাংশু শীল, স্বপন সাধন বসু, আশা ভোসলে, মঙ্গলাকান্ত রায়, সুমন কল্যাণপুর, ডক্টর মণি ছেত্রী, গুরুবক সিং দেওয়াল, রাজা রণবীর সিং, যশপাল রানা, রঘু রায়, মোহন সিং, সাবির খান, শ্রীমতী যদিকা পেজ, অনিক দত্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজকের সভায় এই 17 জনের নাম শোক প্রস্তাব পাঠ করা হয়েছে। এরপর এদের স্মৃতির উদ্দেশ্যে ও আত্মার শান্তি কামনা করে নিরাপত্তা পালন করা হয়েছে। শাসক ও বিরোধী দলের তরফেও উপস্থিত সমস্ত সদস্যরা নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শোক জ্ঞাপন করেছেন। 1954 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেছেন মুকুল রায়। 2026 সালের 23 ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। মুকুল রায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি 2017 সাল পর্যন্ত ভারতীয় সংসদের, রাজ্যসভার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি 2011 থেকে 2012 সাল পর্যন্ত ভারতীয় রেলমন্ত্রীও ছিলেন। তিনি 2017 থেকে 21 সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জাতীয় সহসভাপতি পদে ছিলেন। শেষে ফের দল পরিবর্তন করেন তিনি। প্রয়াত এই নেতা মৃত্যুর দিন পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। 12 জানুয়ারি 1938 সালে জন্মগ্রহণ করেন আবু হাসিম খান চৌধুরী। আবু হাসিম খান চৌধুরী একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি লোকসভায় মালদা লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 1996 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। 2009 সাল থেকে তিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সুধাংশু শীলের জন্ম সাতাশে মার্চ উনিশশো পঁয়তাল্লিশ সালে। ভারতের 14তম লোকসভার সদস্য ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক দলের সদস্য ছিলেন। 14 মে 2026 সালে প্রয়াত হয়েছেন তিনি। স্বপন সাধন বসু, যিনি টুটু বসু নামেও পরিচিত ছিলেন, 23 জানুয়ারি 1948 সালে জন্মগ্রহণ করেন। 12 মে 2026 সালে প্রয়াত হন তিনি। স্বপন সাধন বসু ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, ভারতীয় রাজনীতিবিদ, যিনি সংসদ উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মোহনবাগান এসিআই সভাপতি ও ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফার ক্লাব টাস্ক ফোর্সের সদস্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম পাস করেন এবং এলএলবি সম্পন্ন করেন। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, যিনি মঙ্গলা গোসাই নামেও পরিচিত ছিলেন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একজন কিংবদন্তি ও বর্ষীয়ান সারিন্দাবাদক। দীর্ঘ 8 দশকেরও বেশি সময় ধরে তিনি সারিন্দার সুরে লোক সংস্কৃতি ও রাজবংশী সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি তার সারিন্দায় বিভিন্ন জীবজন্তু ও পশু পাখির ডাক, যা হরবোলার সুর তোলার জন্য বিশেষভাবে বিখ্যাত ছিলেন। 1921 সালে জন্মগ্রহণ করেন তিনি। 29 মে 2026 সালে তিনি প্রয়াত হন 104 বছর বয়সে। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের

0: ধরলা গ্রামে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরবঙ্গের লোক শিল্পীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন এবং মোরগ দাদু নামেও পরিচিত ছিলেন। সারিন্দা বাজনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে 2023 সালে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করেন। পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে। তার মৃত্যুতে উত্তরবঙ্গের লোকসঙ্গীতের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে এবং তার প্রয়াণে একটি সোনালী যুগের অবসান ঘটেছে বলে সংস্কৃতি মহল মনে করে। সুমন কল্যাণপুর 28 জানুয়ারি 1937 সালে জন্মগ্রহণ করেন, 31 মে 2026 সালে প্রয়াত হন। সুমন কল্যাণপুর ছিলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি ভারতে অতি শ্রদ্ধেয় নেপথ্য গায়িকাদের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তার সেই সময়কালে লতা মঙ্গেশকর, একাধিপত্যের মধ্যেও প্রায় সমস্ত সঙ্গীতকারের সঙ্গে যুক্ত হয়ে গান গেয়ে স্বীকৃতি অর্জন করেছিলেন। অনেক মানুষ বিশ্বাস করত যে তার যা প্রতিভা তাতে তার যত দূর এগোনো উচিত ছিল তত দূর তিনি যেতে পারেননি, যদিও তার অভাবনীয় সাংগীতিক বৈশিষ্ট্য, যেগুলো একজন নেপথ্য গায়িকার কাছে খুবই প্রয়োজনীয়, সেই উচ্চাঙ্গ সঙ্গীতের বিশদ জ্ঞান, সুরেলা কণ্ঠ এবং গলার বিস্তীর্ণ পরিসীমা ছিল তার। ডাক্তার মণি কুমার ছেত্রী জন্মগ্রহণ করেন 23 মে 1920 সালে, 5 এপ্রিল 2026 প্রয়াত হন। মণি ছেত্রী ভারতের একজন অত্যন্ত প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা এবং কলকাতার IPGMIR ও SSKM হাসপাতালের অধিকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1920 সালের 23 মে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং মেডিকেল কলেজ কলকাতা থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 1956 সালে সরকারি বৃত্তিতে লন্ডন থেকে FRCP ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের হৃদরোগ চিকিৎসাকে একটি সুসংগঠিত বিশেষত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে SSKM হাসপাতালের অধিকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য অধিকর্তাও ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে তার কম ওষুধ কিন্তু সর্বোচ্চ ফলাফল, এই নীতি এবং অত্যন্ত সহজ সরল জীবনযাপনের জন্য রোগীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। চিকিৎসাক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য ভারত সরকার তাকে 1974 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। সুদীর্ঘ 106 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে 5 এপ্রিল 2026 সালে নিজের বাসভবন বালিগঞ্জ প্লেসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চিকিৎসা মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। 1960 সালের 22 মে জন্মগ্রহণ করেন অনিক দত্ত, 27 মে 2026 সালে প্রয়াত হন তিনি। অনিক দত্ত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি 2012 সালে ভূতের ভবিষ্যৎ নিয়ে বড় পরিসরে একটি পরিচিতি পান। তার কাজের অন্যতম বৈশিষ্ট্য ব্যঙ্গ, রাজনৈতিক, সামাজিক মন্তব্য এবং বুদ্ধিদীপ্ত হাস্যরস। সপ্তাহান্তের ছুটি শেষে আগামী সোমবার ফের অধিবেশন বসবে। ওই দিনই নিজেদের প্রথম বাজেট পেশ করবে রাজ্যের নতুন বিজেপি সরকার।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী বিপ্লব চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার

0: গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন কৌশিক কানারা রাগে শরৎ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনির্বাণ দাশগুপ্ত। শুরু হচ্ছে কৌশিক কানারা রাগে শরৎ, শিল্পী সোহম চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা দাঁ।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা দা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন ভজন শিল্পী তুরবান বেরা।

শুনছিলেন ভজন শিল্পী তুরবান বেরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ছায়াছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন মায়া মৃদঙ্গ ছায়াছবি থেকে শিল্পী শ্রীকান্ত আচার্য।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ।

এখন শুনবেন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার প্রকাশ কালী ঘোষাল।

শুনছেন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এরপর পরপর দুটি গানের গীতিকার প্রকাশ কালী ঘোষাল।

শুনছিলেন আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোঁশ রাগে সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরিন্দম চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মালকোষ রাগে সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরিন্দম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান।

0: lay the foundation stone of a coal gasification project worth over 25,000 crore rupees at Lakhanpur in Jharsuguda district of Odisha today. The Ministry of Coal informed that the project marks a historic milestone as the country's first commercial-scale coal-to-ammonium nitrate facility. President Draupadi Murmu inaugurated AIIMS Bhubaneswar Satellite Centre and a mega health camp at the sub-divisional hospital in Rairangpur. The initiative is expected to enhance access to quality healthcare services for people across northern Odisha. The president also dedicated several public welfare and infrastructure projects, including a mega integrated piped water supply project for mining-affected villages in Kusumi Block. The Supreme Court ruled that the right to walk on a demarcated footpath is a fundamental right. A bench of Justices P.S. Narasimha and A.S. Chandrukar held that a citizen's fundamental right to walk on a demarcated footpath is primary and shall have priority over movement by motorized vehicles. In a significant verdict, the apex court said it forms part of the right to movement guaranteed under Article 19(1)(d) and other fundamental rights, including Article 21, right to life and liberty. External Affairs Minister Dr. S. Jaishankar has stressed that India must optimize relationships across geographies while pursuing its national interests, strategic autonomy, and multipolarity in a turbulent world. Speaking at the India-US Forum 2026 in New Delhi last evening, Dr. Jaishankar spoke about the deepening India-US partnership across domains, even as both nations navigate its issues and complexities. He added that as India rises, its interests will expand and diversify. Lieutenant Governor of Delhi Taranjit Singh Sandhu inaugurated the first ever women police station of Delhi Police in Sabzi Mandi area of North District. The women police station has been established as a dedicated institution for addressing crimes against women and children and providing a safe, accessible and victim-centric policing environment. The National Testing Agency, NTA, said that it is fully prepared for the smooth, fair and transparent conduct of the National Eligibility Cum Entrance Test, NEET UG 2026, re-examination scheduled for tomorrow. In a statement, the NTA said the exam will be conducted across 551 cities in India and 14 cities abroad for over 22.79 lakh candidates. Meanwhile, the NTA has also launched an official WhatsApp channel for candidates. It said that all official WhatsApp messages will be sent only from its verified number, that is +91 7827980287. In badminton, India's Ashmita Chali has stormed into the women's single semifinals of the Macau Open in China. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন 20 জুন 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মাছ চাষে প্ল্যাংটনের কার্যকারিতা সম্পর্কে বলবেন ডক্টর দেবাশিস দে, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা রোগ নিরাময়ে যোগ শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন রাখি চট্টোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শুভদীপ দে এবং হৈমন্তী দে শুনবেন প্রাত্যহিকীর সেরা পত্রলেখক রিয়া ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, 8:00 জানা অজানা কথিকা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র পর্ব 3 শুনবেন বলবেন সুনীত রায়, 8:05 তুবরি শাশুড়ি টাকার কল রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি, 8:20 ভক্তিগীতি শিল্পী কাকলি আচার্য দীক্ষিত, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিতা রায়, নটায় বাংলা ছায়াছবির কানের অনুষ্ঠান গানে গানে।

9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের শেষ অংশ, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও মল্লিকা চৌধুরী, 12:00 বাংলার মুখ গ্রাম আসাননগর জেলা নদিয়া, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান রজনীকান্তের গান, 1:00 রম্য গীতি, 1:45 মহিলা মহল রং মিলান্তি, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান সাঁওতালি, অনুষ্ঠান 3:00 রবীন্দ্রসঙ্গীত, 3:30 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানের সরাসরি বাংলা সম্প্রচার শুনবেন, 5:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, 5:30 শিল্প ভারতী গয়না প্রস্তুতকারক শিল্পাদের যাত্রা নিয়ে সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সমইতা দাস, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষক ও তার পরিবার, এই অনুষ্ঠানে শুনবেন দেবাশিস রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:00 কৃষি কথার আসর পাটপাতা বিকল্প আয়ের উৎস এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, 9:15 লোকগীতি শিল্পী পৌলমিশেন গুপ্ত, 9:30 মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সত্য বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, 11:00 কীর্তন শিল্পী অর্চনা দেবী মণ্ডল, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান, গীতাঞ্জলির পর সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, 6:00 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী কাশীনাথ চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, 6:45 ধারাবাহিক রামচরিত মানস পর্ব 147, 6:45 নজরুলগীতি শিল্পী গীতশ্রী দুয়ারি, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 কীর্তন শিল্পী অর্চনা দেবী মণ্ডল, 8:50 লোকগীতি শিল্পী পৌলমিশেন গুপ্ত, 9:10 রাশধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিতা রায়, 3:00 নানা রঙের গান, 3:55 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানের সরাসরি বাংলা সম্প্রচার শুনবেন, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:00 পডকাস্ট সিরিজের 6ষ্ঠতম পর্ব প্রকৃতি কি বাদ আকাশবাণীকে সাথ, 5:25 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 ভক্তিগীতি শিল্পী কাকুলি আচার্য দীক্ষিত, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহা কাশা, 9:16 স্পটলাইট, 9:30 চিত্রভারতী, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন, 20 জুন 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ প্রধানত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

যথাক্রমে 30 ডিগ্রি ও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 29.29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 48.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে 19 জুন 2026 পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত, কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আজ অর্থাৎ 19 জুন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।